আজ শনিবার, 26শে বৈশাখ, 1948 শতাব্দ, 16ই মে, 2026 খ্রিস্টাব্দ, 1লা জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 4:59 হয়ে 10 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6:06 হয়ে 6 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 20 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে অথবা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত। আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী। সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র। তাই ধ্বংস নাই, মানুষ বলে। মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরী মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে গড়ছে, গড়ছে ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কাল বৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ। মেঘের বর্ষণে আসে প্রলয় প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে। যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যু দল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল। তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে। নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত। এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুন্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে। আগুনে পুড়ে, বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না। কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবি

কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী। কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন, সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

0: এর পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ। বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী। সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে, সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
1: সুভাষিততে এতক্ষণ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। এখন সঙ্গীতাঞ্জলি। প্রথম গান শুনবেন চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা জারবেরা ফুলের চাষ, বলবেন ডক্টর কৌশিক নাগ। 6:40 আপনার স্বাস্থ্য, হার্ট অ্যাটাকের ধরন নিয়ে বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন কার্তিক ঘোষ এবং বিদিশা রায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে। জানা অজানা সকাল 8:00, 8:05 তুবড়ি মাংসাশী, রচনা শামসুন্নাহার, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। 8:20 শ্যামাসঙ্গীত শুনবেন শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সুমন্ত সরকার। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত, উপস্থাপনায় থাকবেন সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ। 12:00 বাংলার মুখ, হাওড়া জেলার দাদপুর থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 12:35 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের।

গান এবং রজনীকান্তের গান, রম্যগীতি বেলা একটায়, 1:50 মহিলা মহল, 2:05 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন মরশুমে স্বাস্থ্য সতর্কতা সম্পর্কে, বলবেন ডাক্তার দুর্লভ চন্দ্র মান্ডি। দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন অর্ঘ্য সর্দার, ফুটবল বিশ্বকাপ। 5:30 শিল্পভারতী, শিল্পক্ষেত্রে উৎপাদন ভিত্তিক চাকরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে বলবেন দেবদত্ত গুহ, সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কৃষক ও তার পরিবার, চোখের মর্ম এই বিষয়ে বলবেন ডাক্তার অর্কিন্দু চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষিকথা আর আসর, আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ডক্টর অমিয় দেবনাথের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 8:00 বাংলা গানের অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, 9:00 ভজন রহিমা কর্মকার, 9:15 রাগ প্রধান গান স্বাগতা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 9:30 মুখোমুখি শান্তনু চক্রবর্তীর নেওয়া তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন প্রথম পর্ব, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত কৈবল্য কুমার গুপ্তা, আকাশবাণী ধারওয়াড় কেন্দ্রের নিবেদন। 11:00 আধুনিক গান শ্রুতি রায়ের কণ্ঠে, 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শুভপ্রসাদ নন্দী মজুমদারের কণ্ঠে, 6:35 রামচরিত মানস শুনবেন 112তম পর্ব, 6:45 ভজন রহিমা কর্মকারের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় থাকবেন অর্পণ চিন্না, 8:30 নজরুলগীতি শুনবেন শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:45 কীর্তন মোলালিসা ভট্টাচার্যের কণ্ঠে, 9:00 আধুনিক গান শ্রুতি রায়ের কণ্ঠে, 9:10 রাসধারা, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 আধুনিক গান শুনবেন শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় থাকবেন অমরনাথ ভট্টাচার্য, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 কীর্তন মোনালিসা ভট্টাচার্যের কণ্ঠে, 7:30 দর্পণ উপস্থাপনায় থাকবেন অমরনাথ ভট্টাচার্য, 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 কহে কাশা, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ শনিবার 16 মে গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি বাংলায় সংবাদ একটু পরেই।

0: হলো পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সঙ্গে ভাষণ দেবেন। সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেছে। মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য নিট ইউজির পরীক্ষা আবার নেওয়া হবে 21 জুন। আইপিএল ক্রিকেটে লখনউ সুপার জায়ান্টস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসি বিস্তারিত খবরে। পাঁচ দিন সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও তার বৈঠকে বসার কথা। অন্যদিকে প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তার এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়নও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গরস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরস্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রস্টন ফ্রস্তাদিত্য এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন অংশ নেবেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রের সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। এদিকে প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের উপরও তিনি জোর দেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহী রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করেন। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন।
1: পশ্চিম এশিয়া ক্ষেত্র में युद्ध की परिस्थिति का प्रभाव पूरे विश्व पर दिखाई दे रहा है। भारत ने हमेशा समस्याओं के समाधान के लिए डायलॉग और डिप्लोमेसी का प्राथमिकता दी है और उसको फ्री, ओपन और सेफ बनाए रखा, ये हमारी सबसे बड़ी प्राथमिकता है। भारत हर परिस्थिति में यूएन के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপে যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ জানান রাষ্ট্রপতি ট্রাম্প। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা সংস্কার ও উন্নত আন্তর্জাতিক প্রশাসনের পক্ষে তাদের দায়বদ্ধতার কথা পুনরায় ব্যক্ত করেছেন। ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলন থেকে উঠে আসা সিদ্ধান্ত সম্বলিত এক নথিতে বলা হয়েছে, সদস্য দেশগুলি ন্যায়সঙ্গত, বৈধ, গণতান্ত্রিক ও দায়বদ্ধ আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। মেরুকরণ ও অবিশ্বাসের এই বর্তমান প্রেক্ষাপটে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা শক্তিশালী করার জন্য সম্মিলিত উদ্যোগকে উৎসাহিত করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সব অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের প্রকাশ্য অধিবেশনে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্বপূর্ণ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির জন্য প্রবেশিকা নিট ইউজির পরীক্ষা আবার নেওয়া হবে 21 জুন। প্রশ্নপত্র ফাঁসের জন্য চলতি মাসের 3 তারিখে যে নিট ইউজি নেওয়া হয়েছিল তা বাতিল করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ গতকাল পুনরায় পরীক্ষা গ্রহণের এই দিন ঘোষণা করে। সামাজিক মাধ্যমে এনটিএর তরফে এক বার্তায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রকৃত তথ্যের জন্য এনটিএর সরকারি কমিউনিকেশন চ্যানেলের উপর ভরসা করার আবেদন জানানো হয়েছে। এনটিএ সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর 2 থেকে বিকেল 5:15 পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের প্রথম বা দ্বিতীয় প্রেফারেন্স বেছে নিতে পারবেন। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের এই মামলা বর্তমানে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর বিবেচনাধীন। এদিকে আসন্ন পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সুষ্ঠুভাবে নিট পরীক্ষা গ্রহণের ব্যাপারে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। নিট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মূল অভিযুক্তকে সিবিআই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গত 24 ঘন্টায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়ে নানান তথ্য প্রমাণ জোগাড় করেছেন। আটক করা হয়েছে বহু কাগজপত্র, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও মোবাইল ফোন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে পিভি কুলকার্নি নামে এক রসায়নের অধ্যাপককে তদন্তকারীরা গতকাল গ্রেপ্তার করেন। তিনি মূল ষড়যন্ত্রকারী বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেনি তারা দু দফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন করতে হবে, পরে যা রিভিউর জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরের নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। আইপিএল ক্রিকেটে আয়োজক লখনৌ সুপার জায়ান্টস 7 উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে গতরাতে জয়ের জন্য 188 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে লখনৌ 16 ওভার 4 বলে প্রয়োজনীয় রান তুলে নেয়। এর আগে চেন্নাই নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 187 রান করে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়

0: ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সঙ্গে ভাষণ দেবেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন জার বেড়া ফুলের চাষ। এ বিষয়ে বলছেন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৌশিক নাগ।
1: জারবেরা একটি অত্যন্ত জনপ্রিয় ফুল এবং দিনে দিনে এর জনপ্রিয়তাটা বাড়ছে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও। তো এর চাষ পদ্ধতি করতে গেলে যেটা প্রথমেই দরকার সেটা হচ্ছে একটি প্রোটেক্টেড কাল্টিভেশন করতে হবে। তার আগে আপনাদের একটু প্ল্যানিং করতে হবে। জারবেরা চাষ করতে গেলে দেখা গেছে যে আপনাকে কিন্তু 3-4 মাস আগে থেকেই প্রিপারেশন নিতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো পচা গোবর সার কোথায় পাওয়া যায় সেটা নিতে হবে, জোগাড় করতে হবে। প্রচুর পরিমাণে গোবর সার দরকার হয়। ভালো মাটি, যেমন বেলে দোয়াশ মাটি হলে ভালো, যেখানে জল দাঁড়ায় না, সেরকম একটি জায়গা নির্বাচন করে সেখানে আপনারা পলিহাউস তৈরির কাজ শুরু করে দেবেন। এবং পলিহাউস সাধারণত বিভিন্ন সাইজের হয়। 1008 স্কোয়ার মিটারের একটি পলিহাউস সাধারণত দেখা গেছে যেখান থেকে ভালোভাবে চাষ করা যেতে পারে। 1008 বা 1000 স্কোয়ার মিটারের পলিহাউস। তো 1000 স্কোয়ার মিটার পলিহাউস করতে গেলে আপনাকে প্রথমেই বললাম যে মাটি কতটা দরকার। বেড তৈরি করতে হয় জারবেরার। বেডের উচ্চতা হচ্ছে 45 সেন্টিমিটার, আর বেডের চওড়া যেটা সেটা নিচের দিকে 70 সেন্টিমিটার এবং ওপরের দিকে 60 সেন্টিমিটার থাকে, এবং লম্বাটা যতটুকু আপনার গ্রিনহাউসের লম্বা আছে সেই অনুযায়ী করতে হয়। আর বেডটা সাধারণত যেটা করতে হয় সেটা সাধারণত উত্তর দক্ষিণ দিকে যেন তার দৈর্ঘ্য প্রস্থ হয়, এইভাবে আপনারা নির্বাচন করবেন। করে এইটুকুনের জন্য আমাদের প্রায় 1000 স্কোয়ার মিটারে 6000 CFT বা 6000 কিউবিক ফিট মাটি দরকার হয়, 3000 কিউবিক ফিট পচা গোবর সার দরকার হয়, 1000 কিউবিক ফিট মোটা দানার বালি, এবং তার সঙ্গে 1.5 থেকে 2 টন ধানের তুষ দিয়ে কিন্তু আমরা বেডটাকে তৈরি করি। তাহলে প্রথমে আমরা পলিহাউস তৈরি করলাম। পলিহাউসের ভেতরে আমরা বেড ম্যাটেরিয়ালগুলো একটার পর এক লেয়ার করে সাজালাম, সাজিয়ে সেগুলোকে ভালো করে মিক্স করলাম। মিক্স করে দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে আমার বেড শোধন করা। বেড শোধন করার জন্য এখন যেটা করা হয় সেটা ন্যানো সিলভার হাইড্রোজেন পারঅক্সাইড 4 ml প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু পুরো মাটিটাকে, মাটি এবং গোবর সার এবং তুষ যে মিশিয়েছিলাম সবটাকে কিন্তু ভালো করে ভিজিয়ে দেব। ভিজিয়ে দেওয়ার পরে 2-3 দিন পরে আমরা কিন্তু একটা রাফ বেড তৈরি করব। তারপরে আমরা কিছু সার অ্যাড করে আমরা ফাইনাল বেড করব। বেসাল ডোজ হিসাবে যেটা দেওয়া হয় সাধারণত 250 কেজি সিঙ্গেল সুপারফসফেট এবং 50 কেজি ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে আমরা কিন্তু বেডটাকে তৈরি করব। বেড তৈরি করার পরে আমরা সঙ্গে সঙ্গে ইরিগেশন সিস্টেম যেটা দরকার হয় বা সেচ, সেটা হচ্ছে ড্রিপ ইরিগেশন সিস্টেম করা হয়। ড্রিপের ডিসচার্জ হতে হয় 1.8 LPH বা 1.8 লিটার পার আওয়ার ডিসচার্জ হতে হবে, অথবা 2 LPH বা 2 লিটার পার আওয়ার ডিসচার্জ হতে হবে। এরকম ড্রিপার আমরা ব্যবহার করি। সাধারণত প্রতি 2টো গাছের জন্য একটা ড্রিপার হলেও হয়, অথবা প্রতিটা গাছের জন্য আলাদা আলাদা ড্রিপার, ডবল লাইন যদি করা হয় তাহলে সেভাবে ড্রিপার আমরা ব্যবহার করি। গাছ কিন্তু সহজে পাওয়া যায় না, এই গাছের পেতে গেলে আগে থেকে বুকিং করতে হয়। সাধারণত 10 থেকে 12 সপ্তাহ আগে যদি আপনি বুকিং করেন তবে 10 থেকে 12 সপ্তাহ পরেই কিন্তু আপনি গাছ পেতে পারেন। এবার গাছ পাওয়ার পরে যখন গাছ আপনি বসাবেন, গাছ বসানোর সময় একটি বিশেষ পদ্ধতি আছে যে গাছ বসানোর 2টো সারিতে গাছ বসানো হয় ওই বেডের মধ্যে। গাছ সারি থেকে সারির দূরত্ব হয় 37.5 সেন্টিমিটার আর গাছের থেকে গাছের দূরত্ব হয় 30 সেন্টিমিটার। গাছ বসানোর সময় কিন্তু দেখতে হবে যে গাছের 1/3 পোর্শন যেন মাটির উপরে থাকে। গাছটা একটা জিফি পটের মধ্যে আসে, সেই পটের 1/3 পোর্শন মাটির উপরে থাকবে এবং বাকি 2/3 পোর্শন সেটা মাটির নিচে থাকবে। এভাবে আপনারা গাছ বসিয়ে প্রথম 21 দিন ড্রিপ চালাবেন না। প্রথম 21 দিন শুধুমাত্র ঝাড়ি দিয়ে জল দিতে হবে, এবং প্রথম 21 দিনে কোনো রকম খাবারও সেরকম দরকার হয় না। খুব দরকার হলে 19:19:19 NPK 1 গ্রাম প্রতি লিটার জলেগুলো আপনারা স্প্রে করতে পারেন। তারপরে 21 দিন পরের থেকে 3 মাস অবধি যে খাবারটা দেওয়া হয় সেটা হচ্ছে 76 মিলিগ্রাম NPK প্রতি গাছ প্রতিদিন আমরা প্রয়োগ করতে বলি। গাছ প্রতি 400 ml জল দিতে বলা হয়। সুতরাং দেখা গেছে যে জারবেরাতে 1000 স্কোয়ার মিটারে প্রায় 6000 গাছ ধরে, 6টি গাছ পার স্কোয়ার মিটারে ধরে। তো 6000 গাছের জন্য আমার প্রায় 2400 লিটার জল দরকার হয় প্রতিদিনের। তার সঙ্গে সঙ্গে আমার 2400 গ্রাম ফার্টিলাইজারও দরকার হয়। 3 মাস পরের থেকে আমরা কিন্তু NPK-র যে ভ্যারিয়েশনটা আছে, NPK-র যে প্রপোর্শনটা চেঞ্জ করে দেই, তখন কিন্তু আমরা 2:1:4 হিসাবে আমরা NPK ব্যবহার করি। মানে 60 মিলিগ্রাম নাইট্রোজেন, 32 মিলিগ্রাম ফসফরাস, 140 মিলিগ্রাম পটাশ আমরা দিয়ে থাকি গাছ প্রতি। এবং সেক্ষেত্রেও কিন্তু 400 ml করেই প্রতিদিন জল দেব। এতে করে যেসব ফার্টিলাইজার ইউজ হয় সেগুলো হচ্ছে 19-19-19, 13-0-45, 0-52-34 এবং 12-61-0। তার সঙ্গে সঙ্গে সপ্তাহে আমরা ক্যালসিয়াম নাইট্রেটও আমরা কিন্তু 1 গ্রাম করে প্রতি লিটার জলে দিতে পারি। তার সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্সচার, ফার্টিলন আছে, ফার্টিলন কম্বি টু, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে বা অনুখাদ্যের মিশ্রণ আপনারা প্রয়োগ করবেন। 3 মাস আগে অব্দি গাছের কুড়ি ভেঙে দিতে হবে। 3 মাস পরে থেকে আমরা যখন 10-12টা পাতা হবে তখন আমরা গাছ থেকে ফুল নেওয়া শুরু করব এবং তারপরে কন্টিনিউয়াস সেই ফুল আমরা প্রায় 2.5-3 বছর ধরে প্রতিদিন আমরা হারভেস্ট করতে পারি। একটা থার্ম রুল হচ্ছে যে যদি আপনার 6000 গাছ থাকে তাহলে পার ডে আপনাকে 600 ফুল তুলতে হবে পলি হাউস থেকে, এবং ফুলের গড় দাম বাজারজাত 5 টাকা করে ধরা হয়ে থাকে গড়ে, কারণ কোনো সময় 15-20 টাকা হয়, কোনো সময় 2-3 টাকাও হয়ে যায়। তো এই হিসেবেই আমরা 5 টাকা করে ধরে থাকি। আর রোগ পোকা বলতে, রোগ পোকার জন্য মাটি শোধন তো আগেই করে দিয়েছেন, এছাড়া বিশেষ পোকা বলতে মাকড় এবং থ্রিপস এগুলোই আসে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঝাড়বেড়া চাষ করতে 1008 স্কোয়ার মিটারের জন্য একটি প্রজেক্ট কস্ট, যেটা তার 15-16 লক্ষ টাকা এখন খরচ হয়, যা সরকারি অনুদান প্রায় 50% আমরা অনুদান পাই, 8-10 লক্ষ টাকা অনুদান পাওয়া যায়। বাকিটা চাষি বা কৃষক বন্ধুকে বা যে এন্টারপ্রেনিয়র আছে তাকে নিজে ইনভেস্ট করতে হয়। বছরে আমরা দেখেছি 1,80,000 থেকে 2 লাখ ফুল আমরা পেতে পারি। তো 2 লাখ ফুল যদি আমরা 5 টাকা করে বিক্রি করতে পারি তাহলে দেখা গেছে প্রথম বছরেই প্রায় 8-10 লাখ টাকা আমরা রিটার্ন পেতে পারি এবং 3 বছরে প্রায় 25-30 লক্ষ টাকা রিটার্ন হতে পারে, যেখানে ইনভেস্টমেন্ট আমরা 15-16 লক্ষ টাকা হয়েছে। সুতরাং আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলি বা সমান সমান হয়ে যায় যেটা, সেটা হচ্ছে 2.5-3 বছরের মধ্যে যদি কেউ সাবসিডি না পায়। যদি সাবসিডি পায় তাহলে 1.5 বছরের মধ্যে তার রিটার্ন কিন্তু পুরোপুরি হয়ে যায়।
0: শুনলেন ঝাড়বেড়া ফুলের চাষ, এ বিষয়ে বললেন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর কৌশিক নাগ।
2: এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের 2-1টি জায়গায়। ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায়। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর এখানেই শেষ হল। এর সঙ্গে সঙ্গেই শেষ হল আজকের

0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
1: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17/6/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেল তার অফিসে পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন হার্ট অ্যাটাকের বিভিন্ন ধরন, বলবেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
4: হার্ট অ্যাটাককে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। প্রধানত হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত চলাচলের বাধার কারণেই হৃৎপিণ্ডের পেশি যখন পর্যাপ্ত অক্সিজেন আর পায় না, তখন সেই অংশটি ক্ষতিগ্রস্ত হয় বা মরে যায়। ফলে হার্ট তার স্বাভাবিক সামগ্রিকভাবে যে পাম্প করবার ক্ষমতা সেটি হারায়। মূলত থলির মতো চেহারা হার্টের, তার তিনটি দেয়াল আছে, অ্যান্টেরিয়ার, ইনফেরিয়ার আর পোস্টেরিয়ার। তিনটি দেয়ালে যে দেয়ালটি ক্ষতিগ্রস্ত হল সেই অনুযায়ী অ্যান্টেরিয়ার ইনফার্কশন, ইনফেরিয়ার ইনফার্কশন অথবা পোস্টেরিয়ার ওয়াল মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলা হয়ে থাকে। তাদের গুরুত্ব, ঝুঁকি এবং কমপ্লিকেশনসও আলাদা। এছাড়া মূলত ইসিজির ফলাফল দেখেই ভিত্তি করা হয় যে হার্ট অ্যাটাকের ধরনটা কি। একে ভাগ করা হয় দুভাবে, একটা স্টেম আই বা ST সেগমেন্ট এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটি সবচেয়ে মারাত্মক ধরনের হার্ট অ্যাটাক। এতে করোনারি ধমনী সম্পূর্ণভাবে অবরুদ্ধ বা ব্লক হয়ে যায়, তার ফলে হৃৎপিণ্ডের একটি বড় অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। আর দু নম্বর হচ্ছে NSTMI বা নন ST এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এই ধরনের হার্ট অ্যাটাকে ধমনীর আংশিকভাবে অবরুদ্ধ হয়ে থাকে, যা রক্তপ্রবাহকে উল্লেখযোগ্যভাবেই হ্রাস করে। এটি স্টেমায়ের মতো হয়তো তেমন তীব্র নয়, কিন্তু যথেষ্ট গুরুতর অবস্থা। এছাড়া করোনারি আর্টারি স্প্যাজম হতে পারে, আর তার ফলে যেটা হয় অ্যাঞ্জায়না হয়। সেই অ্যাঞ্জায়না নানান রকমের হতে পারে, একটা হচ্ছে এফার্ট অ্যাঞ্জায়না, পরিশ্রমের সঙ্গে যে অ্যাঞ্জায়না বা বুকে ব্যথা হয়, আরেকটা হতে পারে প্রিন্স মেটাল অ্যাঞ্জায়না, যার সঙ্গে পরিশ্রমের কোনো সম্পর্ক নেই, এটি মারাত্মক। হৃৎপিণ্ডের আরও কিছু গুরুতর অবস্থা রয়েছে যা প্রায়ই সাধারণ মানুষের কাছে হার্ট অ্যাটাক বলে মনে হতে পারে, যেমন বললাম ওই অ্যাঞ্জায়না। একে মূলত হার্ট অ্যাটাকের আর্তনাদ বলা যায়, রক্ত কমে গেছে সেই জন্য সে আর্তনাদ করছে। অ্যাঞ্জায়না স্টেবল হতে পারে অথবা আনস্টেবল হতে পারে। এদের মধ্যে আনস্টেবল অ্যানজাইনা প্রায়ই হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বলেই ধরা হয়। কার্ডিয়াক অ্যারেস্ট আর একটি খুব মারাত্মক অবস্থা। এতে হৃদযন্ত্রের যে বৈদ্যুতিক ত্রুটি তার কারণে হঠাৎ হার্টের স্পন্দন বন্ধ হয়ে যায়। এতে মানুষ দ্রুত জ্ঞান হারায় এবং মারাও যেতে পারে। দুর্বল হার্টের পেশি পাম্প করতে যদি না পারে তখন হার্ট ফেলিয়র হয়। এটি একটি দীর্ঘমেয়াদী অবস্থা যেখানে হৃৎপিণ্ড শরীরের প্রয়োজন অনুযায়ী রক্ত পাম্প করতে পারছে না। হার্টের অসুখের সাধারণ লক্ষণগুলি কীরকম? এক, বুকে অস্বস্তি, ভার বা প্রচণ্ড চাপ মনে হতে পারে। সেই ব্যথা চোয়াল, ঘাড় বা বাম বাহুতেও ছড়িয়ে পড়তে পারে। বিনা পরিশ্রমে হঠাৎ ঘাম শুরু হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ মাথা ঘোরা বা জ্ঞান হারানো, ওই যে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হলো, তার লক্ষণ হতে পারে।
3: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হার্ট অ্যাটাকের বিভিন্ন ধরন, বললেন হৃদরোগ বিশেষজ্ঞ স্বয়ম্ভু মুখোপাধ্যায়।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন প্রাত্যহিকী।

0: সুপ্রভাত বন্ধুরা, সকালকের সকলকে সকালের এক রাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রাত্যহিকে।
1: বৈশাখ শেষ, আজ জ্যৈষ্ঠের একেবারে প্রথম দিন, এক তারিখ। বৈশাখের শেষে কালবৈশাখী কিন্তু খুব ভালোভাবেই আমাদের জানান দিয়ে গেল, সে আছে, সে কিন্তু চলে যায়নি আমাদের থেকে।
0: এবং এবারে দেখো, গরম আছে, গ্রীষ্মকালে গরম হবে, এটাই তো খুব স্বাভাবিক, কিন্তু মাঝে মধ্যেই ওই বিকালের দিকে বা দুপুরের দিকে একটু ঝড় বৃষ্টি এসে আমাদের বেশ স্বস্তি দিয়ে গেছে।
1: একদমই তাই, প্রকৃতি কিন্তু একেবারে বিরূপ হয়ে যায়
0: না, না একেবারেই না।
1: তো এই সব কিছু নিয়েই আমাদের দিন ভালো কাটুক, সময় ভালো কাটুক, এই আশাই রাখা,
0: এবং আমাদের বন্ধুরা ভালো থাকুক
1: অবশ্যই, কারণ ওনাদের জন্যই প্রত্যেক দিন স্টুডিওতে ছুটে ছুটে আসা। আর প্রত্যেক দিনের মতোই প্রাত্যহিকীতে একেবারে শুরুতে আজকের দিনের পাতায় আমরা চোখ রাখব।
0: আজ গণেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। গিরীন্দ্রনাথ ঠাকুরের পুত্র গণেন্দ্রনাথ ঠাকুর হিন্দু স্কুলের ছাত্র ছিলেন। 1857 সালে এন্ট্রান্স পরীক্ষা চালু হলে তিনি এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর এই পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। তিনি গান ও নাটকের অনুরাগী ছিলেন। তারই উদ্যোগে 1867 খ্রিস্টাব্দে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে রামনারায়ণ তর্করত্ন রচিত নবনাটকের প্রথম অভিনয় হয়। মুখ্যত্ব তার ও নবগোপাল মিত্রের যৌথ উদ্যোগেই 1273 বঙ্গাব্দের 31 চৈত্র হিন্দু মেলা নামে জাতীয় মেলার সূচনা হয়। তিনি এই মেলার সম্পাদক ছিলেন। জনমানসে দেশাত্মবোধ জাগিয়ে তোলাই এই মেলার উদ্দেশ্য ছিল। লজ্জায় ভারত যশ গাইব কি করে, গানটি তাঁরই রচনা। 1869 খ্রিস্টাব্দে আজকের দিনেই তাঁর জীবনাবসান ঘটে। তাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।

0: চণ্ডীদাস ন্যায় তর্কতীর্থ মহাশয়ের প্রয়াণ দিবস আজ। চণ্ডীদাস ন্যায় তর্কতীর্থ প্রখ্যাত নৈয়ায়িক, ফরিদপুর জেলায় নবদ্বীপে ভট্টপল্লীতে ও কাশীতে বিখ্যাত পণ্ডিতদের কাছে প্রাচীন ও নব্য ন্যায় শিক্ষা করেন। কাশীতে তিনি প্রাচীন ও নব্য ন্যায়শাস্ত্রের উপাধি পরীক্ষায় বৃত্তিসহ স্বর্ণকেউর ও স্বর্ণপদক পুরস্কার পান এবং ন্যায়তীর্থ ও তর্কতীর্থ উপাধি পান তিনি। তার সম্পাদিত বিখ্যাত গ্রন্থ কুসুমাঞ্জলি কারিকা 1954 খ্রিস্টাব্দের 16 মে আজকের দিনে তিনি প্রয়াত হন।
1: কেদারনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। প্রখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের পুত্র কেদারনাথ চট্টোপাধ্যায় শিক্ষাজীবন শুরু করেন এলাহাবাদ অ্যাংলো বেঙ্গল স্কুলে, তারপর কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ ও সিটি কলেজে পড়াশোনা করেন।

0: লন্ডন ইম্পেরিয়াল কলেজ থেকে ভূতত্ত্বে বিএসসি এবং এআরসিএস পাশ করেন। পিতার মৃত্যুর পর তিনি মডার্ন রিভিউ ও প্রবাসী পত্রিকা পরিচালনার ভার গ্রহণ করেন। মৌচাক পত্রিকায় জগন্নাথ পণ্ডিত ছদ্মনামে লিখতেন। উল্লেখযোগ্য রচনা জগন্নাথের খেয়াল খাতা, পারস্য ভ্রমণে রবীন্দ্রনাথের সঙ্গী হিসাবে ভ্রমণ বৃত্তান্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আন্তর্জাতিক সম্পর্ক ও যুদ্ধ সম্বন্ধে বহু রচনা প্রবাসীতে প্রকাশ করেন। ১৯৬৫ খ্রিস্টাব্দের ১৬ই মে আজকের দিনে তার দেহাবসান হয়। তাকে আমাদের প্রণাম জানাই।
1: আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে এরকম কত মানুষ জন্মেছেন, তারা তাদের কাজের মাধ্যমে আমাদের দেশকে, আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন।
0: একেবারেই
1: তাই তো বারবার মনে হয় যে এই দেশেই যেন আমরা ফিরে আসতে পারি পুনর্জন্ম বলে। যদি
0: বারবার যদি জন্ম নিতে হয়, যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তাহলে এই ভারত মায়ের কোলেই যেন আমরা বারবার ফিরে আসি।
1: আর এখন দেশবন্ধনা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: দেশবন্ধনার পরেই আমাদের ওই দিকে অর্থাৎ রেডিওতে যারা কান পেতে বসে থাকছেন সেই সব বন্ধুরা অপেক্ষা করেন। কিসের অপেক্ষা বলো তো?
1: অবশ্যই তাদের পাঠানো চিঠি পড়ার অপেক্ষা। আর আমরাও তো মানে খুব উৎসাহে থাকি কখন
0: সেই চিঠির ঝাপিটা আমরা খুলবো, তাই না? তাদের অপেক্ষা অর্থাৎ প্রতীক্ষা,
1: একদমই
0: তারা একটা একটা করে সেকেন্ড গুনতে থাকেন
1: যে আমার নামের চিঠিটা কখন হাতে আসবে বা রেডিওতে শুনতে পাবো।
0: তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রতীক্ষার প্রহর
1: বলতেই পারি। আমাদের তো প্রতীক্ষার প্রহরের শেষ নেই জীবনে, প্রতি প্রতি মুহূর্তেই নানা রকম প্রতীক্ষায় আমরা থাকি।
0: সেই মানে প্রতীক্ষার আমরা কত রকমের প্রতীক্ষা করি। এই যে ধরো একটু আগে আমরা বলছিলাম যে প্রচন্ড গরম, তারপর কিন্তু আমরা সেই একটু ঝড় বৃষ্টির, আমরা জানি রাস্তায় যারা বেরিয়েছেন তাদের বাড়ি ফিরতে অসুবিধা হবে, কষ্ট হবে, কিন্তু তাও ওই ঝড় বৃষ্টির প্রতীক্ষা আমরা করতে থাকি। আবার গরম চলছে চলছে, এখন কিন্তু আমরা বেশ ভাবছি যে বর্ষাটা কবে ঢুকবে,
1: আবার বর্ষা এসে গেলে
0: তখনও শান্তি নেই, তখনও আবার ভাববো যে বাবা এ কবে যাবে,
1: বর্ষা যাওয়ার প্রতীক্ষা
0: প্রতীক্ষা।
1: এই প্রতীক্ষা শব্দটা আমাদের জীবনের প্রতিদিনের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই তো?
0: একেবারেই একেবারেই। আর দেখো সেই জন্যই মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়
1: প্রতীক্ষার প্রহর। ইতিমধ্যে বোধহয় আমাদের শ্রোতারা জেনে গেছেন, আরো একবার করে মনে করিয়ে দেওয়ার পালা।
0: এটা আমাদের দায়িত্ব তাদেরকে মনে করিয়ে দেওয়া,
1: কারণ আমরা তো প্রতীক্ষায় থাকি তাদের চিঠির।
0: তাদের চিঠির আমাদের জীবন জুড়েই থাকে নানান প্রতীক্ষা, তাদের কারোর সঙ্গে মিশে থাকে উদ্বেগ, কোথাও আবার ঝিলিক দেয় আনন্দ। কোনো প্রতীক্ষা হয় সংক্ষিপ্ত, আবার দীর্ঘ, বড় দীর্ঘ হয় কোনো কোনো প্রতীক্ষার প্রহর। সব প্রতীক্ষার কি অবসান হয় আদৌ লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirchhapi.air@gmail.com। আমাদের চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে বন্ধুরা, মে মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়
1: প্রতীক্ষার প্রহর। আর আমরা আজকে থেকেই শুরু করে দিলাম প্রতীক্ষা করতে আপনাদের চিঠির জন্য।
0: ঠিক।

0: আর এই দেখো আমাদের শ্রোতাদের যে চিঠি আসে, সেই চিঠি পড়ে আমরা যেমন সমৃদ্ধ হই, তেমনি এই চিঠি থেকেই তো আমরা পেয়ে যাই সেরা পত্রদাতাকে। প্রত্যেক মাসেই আমরা
1: আমাদের বন্ধুরা তাদের জীবনের নানান ঘটনা, নিজের জীবনের নানান ধরনের ঘাত প্রতিঘাত, আসলে প্রত্যেকটা মানুষই তার জীবনে যখন চলছেন না, আশপাশ থেকে অনেক কিছু সঞ্চয় করে করে নিয়ে চলতে থাকেন। হ্যাঁ, সেটা আনন্দ হতে পারে, দুঃখ হতে পারে, ভালো লাগা হতে পারে, খারাপ লাগাও হতে পারে, এবং এর সাথে সাথে আমাদের যে অনুভূতি, অনুভূতিগুলোর সঙ্গেও সেই জিনিসগুলো কিন্তু মিশে যায়।
0: একেবারেই তাই। আর তাদের সেই ব্যক্তিগত জীবনের অনুভূতি, ভালো লাগা না পাওয়া, সবগুলোই চিঠির মধ্যে প্রকাশ পায়। আমরা সেই সমস্ত চিঠির প্রতীক্ষায় রইলাম, আর আপনারা ছটপট লিখতে শুরু করে দিন প্রতীক্ষার প্রহর এই বিষয়ে চিঠি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। এখন শুনবেন জানুয়ারি মাসের সেরা পত্রদাতা চন্দনা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ।
3: জানুয়ারি মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ছিল নেপথ্যের কাণ্ডারী। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর নদিয়া থেকে। চন্দনাদি আজ রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তার কথা শুনবো। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে।
4: নমস্কার, সুপ্রভাত।
3: এইটা কি আপনার প্রথমবার সেরা হওয়া?
4: হ্যাঁ, এটা প্রথমবার সেরা হওয়া।
3: অনুভূতিটা কেমন?
4: অনুভূতি তো ভাগ করে নেওয়া যায় না, অনুভূতিটা সম্পূর্ণ নিজের ব্যাপার, এটা উপলব্ধির ব্যাপার। খুবই আনন্দিত সবাই আমরা, প্রচুর শুভেচ্ছা বার্তাও আমি পেয়েছি সবার থেকে, মানে আমাদের বেতাশ্রোতা পরিবারের সবার। ঘোষণাটা হওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে, মানে হোয়াটসঅ্যাপে লিখতে যেটুকু সময় সেইটুকু, ফোন কল করতে যেটুকু সময়, মানে আমার যেন মনে হচ্ছে এটা প্রত্যাশিতই ছিল আর কি সবার কাছে, মানে নামটা যে ঘোষণা হবে সেটা যেন প্রত্যাশিতই ছিল, এরকম একটা ব্যাপার। আর সব থেকে যেটা আমি উল্লেখ করব এখানে, আজকে গত 9 তারিখ, 9ই মে, আমাদের বাড়ির খুব কাছেই হচ্ছে গ্রেস কটেজ, যেটা নজরুল স্মৃতিধন্য। নজরুল ওখানে 2.5 বছর বসবাস করেছিলেন। তো সেখানে আমি রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যাই, ওখানে একজন খুব স্বল্প পরিচিতা দিদি, ওনার হাতে কিছু ফুলের মালা ছিল, 2 কবিকে পড়ানোর জন্য নিয়ে এনেছিলেন, আর একটা জুঁই ফুলের মালা ছিল ওনার ব্যাগে। সংবাদটা শোনার পরে তো উনি আমাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, এসো, তুমি এত ভালো খবর দিলে। তো দেওয়ার পরে উনি আমার মাথায়, মানে খোপায় মালাটা পরিয়ে দিলেন। এটা আমার কাছে শুধু একটা মালা নয়, খুব বড় প্রাপ্তি। আর আমি যেখানে এখন কর্মরত, আমার কৃষ্ণনগর শহর থেকে সেটা 12 কিলোমিটার দূরে, দিগনগর বলে গ্রামটা।
3: তো আপনি কি করেন পেশাগত?
4: আমি রাজ্য স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য সহায়িকা পদে কর্মরত।
3: আচ্ছা,
4: ওখানে বেতাশ্রোতা আমাদের আছে, তো মাঝে মাঝে আমি হয়তো গ্রামে কোনো সার্ভেতে বা কোথাও যাচ্ছি, তখন হয়তো রেডিওর আওয়াজ শুনে তাদের বাড়িতে আবার একটু নক করি যাই, এরকমও হয়েছে। আর এই খবরটা শোনার পরে ওখানকারও অনেকে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। ওই গ্রামটা খুব বোধিষ্ণু গ্রাম, খুব ভালো লাগে আমার এই কারণে, প্রায় 2 দশক ধরে আছি দিগনগরে। ওটা রবীন্দ্র স্মৃতিধন্য এবং অবনীন্দ্রনাথের ক্ষীরের পুতুলে দিগনগরের উল্লেখ আছে।
3: বেতার এবং প্রাত্যহিকী এর সঙ্গে জড়িয়ে থাকা কতদিন, ছোটবেলা থেকে?
4: একদম ছোটবেলা থেকে, মানে কবে আমি ঠিক জানি না, কিন্তু আমার ঘুম ভাঙতো রেডিওর সিগনেচার টিউন শুনে। মানে আমার বাবা একদম ছোট থেকেই রেডিও শুনতেন, আমি বড় হওয়ার পরে বাবা রেডিও টিউন করতেন, না হলে আমি করতাম, এরকম আর কি ব্যাপারটা।
3: এবং সেইটা এখন কি আপনার পরবর্তী প্রজন্মের মধ্যেও ভালোবাসাটা আছে?
4: পরবর্তী প্রজন্মের মধ্যে আছে, ওরাও শোনে।
3: আর এই যে এত বছর ধরে আপনি শুনছেন এবং লিখছেন, লেখাটা কি, লেখা কবে থেকে শুরু হলো?
4: প্রাত্যহিকী তো শোনা আমার একদম শুরু থেকে, আর লেখাটা শুরু আমি অনেক দিন পর্যন্ত, আমার কর্মসূত্রে আমি ছিলাম পুরুলিয়াতে। ওই সময় আমার তখন বিয়ে হয়নি, বিয়ের আগেই আমাকে আমার উডবি হাজবেন্ড আর কি একটা রেডিও গিফট করেছিল, তখন এফএম এর খুব চল ছিল, তো ওই এফএম একটা ছোট রেডিও কিনে দিয়েছিল, কিন্তু রেডিওটা আমি ওখানেই কিছুতেই কিছু শুনতে পাইনি। সেই থেকে রেডিওর সঙ্গে একটা ব্রেকআপ হয়ে গেছিল। আবার রেডিওটার সঙ্গে আমি যুক্ত হলাম 2014 সালের পরে, আমি একটু থিতু হওয়ার পরে, তার আগে পর্যন্ত আমার মনে উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে আর কি। তো তখন থেকে আবার প্রাত্যহিকী শোনা, তখন আমি কিছু বিষয়ের উপর, সেই বিষয়গুলো আমার ঠিক মনে নেই, কিছু চিঠি লিখেছিলাম এ ব্যাপারে। আমার হাজবেন্ড খুব মানে উৎসাহী, ও কি করতো, আমার লেখা খুব বেশি ভালো নয় বলে ওগুলো টাইপ করে, হাতে লেখা তখন ছিল, আবার স্পিড পোস্টে এসে পোস্টও করতো। তো সেই চিঠিগুলো আমার সেই সময় একটু শোনার ধারাবাহিকতা কম ছিল, কারণ হচ্ছে তখন বাচ্চা ছোট ছিল, ওকে স্কুলে দেওয়া বা পরীক্ষা এই সমস্ত কারণে, তো সেই চিঠিগুলো পড়া হয়েছিল কিনা আমি জানি না, কিন্তু আমার মার্চ 2022 তারিখ প্রথম চিঠি পড়া হয়, যেটা আমি স্বকর্ণে শুনেছি, এবং তারপর থেকে আমার লেখা এবং পড়া চলছে।
3: আর চাকরি সংসার এই সবের মাঝখানে ভালোবাসা খুঁজে নেওয়ার আর কি কি কাজ বা পরিসর আছে?
4: মানুষের জন্য কাজ করতে তো খুব ভালো লাগে, কিন্তু সব সময় হয়তো সেটা আমি শারীরিকভাবে উপস্থিত থাকতে পারি না, কিছুটা মানসিকভাবে থাকি, কিছুটা পরোক্ষভাবে যেটুকু করা যায়

0: করি, ভবিষ্যতে আরো বেশি করে করার একটু ইচ্ছে আছে।
1: সেটা কি তাদের স্বাস্থ্য পরিষেবা?
0: স্বাস্থ্য পরিষেবাটা তো আমার কাজের সঙ্গে যুক্ত, ওটা তো আমার যতটুকু আমি দেওয়ার চেষ্টা করি যেভাবে পারা যায়। আর তার বাইরেও তো অনেক কাজ করার থাকে, তো সেগুলো আমার এখনই এক্ষুনি হয়তো সংসার বা কাজের চাপে কিছুটা করে উঠতে পারি না, সেটা হয়তো ভবিষ্যতে আরো বেশি করে করার ইচ্ছেটা আছে, এই হচ্ছে ব্যাপার।
1: আর এই

0: মনে হয় লেখার জন্য সবচেয়ে?
1: আমি দিনের সময় একদম পাই না, মানে একেবারেই পাই না, একদম রাতে সবকিছু সেরে 10:30-11টার পর থেকে আমার ওই কাজটা চলে আর কি।
0: বেশ, আর এমনি অবসর যাপনের আর কোনো শখ?
1: গাছ লাগাতে ভালো লাগে, ভীষণভাবে ভালোবাসি।
0: বেশ, খুব ভালো লাগলো চন্দনাদি কথা বলে, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতের জন্য। আমরা শুনলাম জানুয়ারি মাসের প্রথম পক্ষের সেরা পত্রদাতা চন্দনা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, কৃষ্ণনগর নদিয়া থেকে উনি এসেছিলেন। তাঁর চিঠির বিষয় ছিল নেপথ্যের কাণ্ডারি। এবারে সেই চিঠিটি আমরা শুনে নেব যেটির জন্য চন্দনা মুখোপাধ্যায় সেরা নির্বাচিত হয়েছেন।

0: শুভক্ষণ প্রাত্যহিকী। শিক্ষক মশাই প্রশ্ন করলেন, তাজমহল কে তৈরি করেছিলেন? ছাত্রের উত্তর, রাজমিস্ত্রি স্যার। মাস্টার মশাই হতাশ হলেন, কিন্তু ছাত্রটিকে বলতে পারলেন না যে উত্তর ভুল। কেননা ছাত্রটির উত্তর বইয়ের পাতায় না থাকলেও তা লেখা আছে জীবনের পাতায়। সত্যি তো, আমরা দেশ বিদেশের নানা মন্দির, মসজিদ, গির্জা বা প্রাসাদের স্থাপত্য, তার শৈল্পিক নিদর্শন দেখে মুগ্ধ হই। তার ইতিহাস খাটলে দেখা যায় সেই সব কীর্তির সঙ্গে জড়িয়ে আছে সমকালীন সম্রাট বা রাজরাজাদের নাম, বংশলতিকা। সম্পূর্ণ অগোচরে থেকে যায় ঘাম ছড়ানো সেই নির্মাণ শ্রমিকদের কথা। প্রতিদিনের প্রাত্যহিক জীবনেও এমন ছোট বড় কত না নির্মাণের সাক্ষী হই আমরা, কিন্তু আমরা কি খোঁজ রাখি তার নেপথ্যের কারিগরদের? সকাল হলেই সংবাদপত্রে একবার চোখ বুলোয়, মন ভালো করা, খারাপ করা, কত রকম খবর ছবিতে সাজানো থাকে সংবাদপত্র। বিভিন্ন সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং সাধারণ মানুষের প্রতিবেদন পড়তে পড়তে এবং ছবি দেখতে দেখতে তাদের নামের সঙ্গে পরিচিতিও ঘটে। কিন্তু আমরা কখনো জানতে পারি না কতজন অমলকান্তি তাদের রোদ্দুর হওয়ার স্বপ্নকে মাটি চাপা দিয়ে ছাপাখানার অন্ধকারে নিরন্তর খেটে চলেছে। সচক্ষে প্রায় প্রতিদিনই বাসের জানলা দিয়ে এক ক্ষুদে নেপথ্যের কাণ্ডারিকে দেখি, শহরের এক নামি দোকানের সামনে বসে দু হাতে বিরিয়ানির মাংস ধুতে। ফেরার সময় বিরিয়ানির গন্ধ পায়। ক্রেতা বিক্রেতার আদান প্রদানও চোখে পড়ে হঠাৎ হঠাৎ। কিন্তু সেই ছেলেটি, জানি না ও তখন কোথায়। অনেকেই ওই দোকানের বিরিয়ানির সুখ্যাতি করে, সেই সুখ্যাতি সূচক শব্দগুলি ও কি শুনতে পায়? নাকি ততক্ষণে বাড়ি গিয়ে মাংস ধোয়া পয়সা কটা দিলে তবে ওর বাড়িতে নিভন্ত চুলায় আগুন জ্বলে, হাঁড়িতে চাল ফোটে, সংসারের চাকাটা একটু এগোয়? নমস্কার, আন্তে চন্দনা মুখোপাধ্যায়, কৃষ্ণনগর, নদিয়া।
1: মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, প্রতীক্ষার প্রহর। আপনাদের পাঠানো চিঠি এই মুহূর্তে আমার হাতে। প্রথম চিঠি পড়ব প্রদ্যুৎ প্রিয় চক্রবর্তী, পাঠিয়েছেন রাজারহাট, কলকাতা 136 থেকে। প্রিয় প্রাত্যহিকী, আজও মনে পড়ে জীবনের সেই প্রথম বড় যুদ্ধ, মাধ্যমিক পরীক্ষা। এখনকার ছেলেমেয়েদের মতো তখন চিল, রিল্যাক্স এসব ছিল না, ছিল শুধু বুক ধরফর, যেন পরের দিন কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রস্তুতি মন্দ ছিল না, রাত 9টার মধ্যেই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কিন্তু শোয়ার ঘুম আসা তো এক কথা নয়, ঘড়ির কাঁটা এগোচ্ছে।

0: আছে, আর আমি বিছানায় কখনো চাদরটা নিই, কখনো বালিশ উল্টাই। যেন ঘুম দেবী সেদিন বিশেষ কারণে ছুটিতে গেছেন। এরই মধ্যে দাদা এসে পাশে শুল, বলল, ঘুমা, কি চিন্তা করছিস, ভালো পরীক্ষা হবে। তারপর এমন শান্তিতে ঘুমিয়ে পড়ল যে তার মৃদু নাক ডাকা আমার কাছে নিষ্ঠুর উপহাস বলে মনে হচ্ছিল। আমি তখন কল্পনার সাগরে, কখনো বিকাশবাবু বলছেন ব্যাকরণে গণ্ডগোলগুলো করোনা, পাঠক স্যার ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করছেন রবীন্দ্রনাথের জন্মশাল ভুললেই রেহাই নেই, গান্ধীবাবু আশীর্বাদ করছেন ভয় পাস না তুই পারবি, পণ্ডা স্যার ধমক দিচ্ছেন বছরভর দুষ্টুমি বোঝো এবার। আমি তখন ঘুম নামক বস্তুটির জন্য আর্ত আবেদন জানিয়ে চলেছি, হে ঠাকুর আমায় ঘুম পাড়িয়ে দাও, কাল পরীক্ষা। এর মধ্যে বাড়ির বাতি নিভে গেছে, পাড়ার কুকুরও চুপ করে গেছে, আমার ঘুম নেই, মনে হচ্ছিল উষার উদয় হোক, এই অনন্ত প্রতীক্ষার অবসান হোক, সেই ঘন নিকষ কালো অন্ধকার যেন সময়ও থমকে দাঁড়িয়ে আছে। অবশেষে রাতের শেষ প্রহরে, যে সময়ে মানুষের শরীর ক্লান্ত হয়ে গিয়ে ঘুমকে আত্মসমর্পণ করে ফেলে, ঠিক তখনই আমার প্রতীক্ষার প্রহরের অবসান হল। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। পরের দিন পরীক্ষা দারুণ হল, মনে পড়ল বড়া ভয়, এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। তারপর জীবন জুড়ে কত পরীক্ষা, কত ইন্টারভিউ, কত মঞ্চে ওঠা, কিন্তু সেই প্রথম পরীক্ষার আগের রাত, সেই নির্ঘুম অপেক্ষার পর সাফল্য, আজও স্মৃতিতে অমলিন। শুভেচ্ছা সহ প্রদ্যুৎ প্রিয় চক্রবর্তী, রাজারহাট, কলকাতা 136 থেকে লিখলেন।
1: পরের চিঠি কল্যাণী বসাক পাঠিয়েছেন হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। প্রতীক্ষা মানুষের জীবনের এক গভীর অনুভূতি, কখনো প্রিয় মানুষের জন্য, কখনো সফলতার জন্য, আবার কখনো সুন্দর একটি দিনের আশায় মানুষ প্রতীক্ষার প্রহর গুনে যায়। এই প্রতীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে আশা, স্বপ্ন, উদ্বেগ ও আনন্দের মিশ্র অনুভূতি। প্রতীক্ষা মানুষকে ধৈর্য ধরতে শেখায় এবং জীবনের মূল্য উপলব্ধি করতে সাহায্য করে। ভোরের সূর্য ওঠার আগে যেমন দীর্ঘ অন্ধকার থাকে, তেমনি জীবনের সুন্দর মুহূর্ত আসার আগেও অনেক প্রতীক্ষা সহ্য করতে হয়। একজন ছাত্র ভালো ফলাফলের আশায় অপেক্ষা করে, কৃষক অপেক্ষা করে বৃষ্টির জন্য, আর প্রবাসের পরিবার অপেক্ষা করে তার ফিরে আসার দিনের জন্য। এই অপেক্ষার প্রতিটি মুহূর্ত হৃদয়ে নতুন নতুন অনুভূতির জন্ম দেয়। প্রতীক্ষার প্রহর কখনো কষ্টের, আবার কখনো আনন্দেরও হতে পারে। প্রিয়জনের একটি চিঠি, একটি ফোন কল, কিংবা বহুদিন পর দেখা হওয়ার আশায় কাটানো সময় মানুষের মনে আবেগের ঢেউ তোলে। অপেক্ষা যত দীর্ঘ হয়, পাওয়ার আনন্দ তত গভীর হয়ে ওঠে। তবে প্রতীক্ষা শুধু সময় কাটানো নয়, এটি মানুষের বিশ্বাস ও আশার প্রতীক। যে মানুষ অপেক্ষা করতে জানে, সে জীবনের কঠিন সময়েও ভেঙে পড়ে না। প্রতীক্ষা মানুষকে সহনশীল ও শক্তিশালী করে তোলে। সুতরাং প্রতীক্ষার প্রহর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, এটি আমাদের শেখায় ধৈর্য, আশা ও ভালোবাসার প্রকৃত অর্থ। চিঠিটি পাঠিয়েছেন কল্যাণী বসাক, হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে।
0: পরের চিঠিতে চোখ রাখব, লিখছেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা।

0: 700096 থেকে। প্রিয় প্রাত্যহিকী, দিনগুলি ছিল ভারী উত্তাল, ছিল রাজনৈতিক অস্থিরতা, রাস্তাঘাটে বোমা পড়ছে, প্রকাশ্য দিবালোকে খুন হচ্ছে মানুষ, স্কুলের পরীক্ষা ভণ্ডুল, দোকানপাট বন্ধ, ভয়ে কেউ আর রাস্তায় বেরোচ্ছে না। এসব ঘটনা কানে আসছে সুষমার। অনেক যুবক পুলিশের হাতে ধরা পড়েছে, দিবাকরের জন্য চিন্তা হয়। দিবাকর ওর একমাত্র সন্তান, স্বামী মারা যাওয়ার পর বড় কষ্ট করে ওকে কলেজে পড়াচ্ছেন, চাকরি করে উপার্জন করলে সুষমা সুখের মুখ দেখবেন, মনে এই আশা। ইদানিং একটা ব্যাপারে মনটা বড় খচখচ করছে, ওর বন্ধুরা আসে বাড়িতে, অনেক রাত পর্যন্ত নিজেদের মধ্যে কি নিয়ে আলোচনা হয় তিনি জানেন না, তবে সেদিন যা ঘটল মনে করলে রাতে ঘুমোতে পারেন না। অনেক রাত পর্যন্ত দিবাকরের ঘরে আলো জ্বলছিল, হঠাৎই দরজায় ঠকঠক আওয়াজ। সুষমা ছিটকিনি খুলতে যাবেন, ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো দিবাকর, চাপা গলায় সুষমাকে বলল, মা পুলিশ এসেছে আমাকে ধরতে, আমি পিছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছি। সেটা ছিল ওদের মধ্যে শেষ কথা। দরজা খুলতেই ঢুকে পড়ল একদল পুলিশ, আতিপাতি করে খুঁজে দিবাকরের খোঁজ না পেয়ে আবার ছুটে বেরিয়ে গেল। এরপরই কানে এলো গলি দিয়ে এক জোড়া পায়ের দৌড়ে চলে যাওয়ার আওয়াজ, আর পিছনে নিস্তব্ধতা ভেঙে কতগুলি ভারী বুটের শব্দ, তারপরেই গুলির আওয়াজ। সেসব কথা ভুলে থাকতে চান সুষমা, দিবাকরের খোঁজে সব জায়গায় খোঁজ করেছেন, কোথাও সে নেই, তবে ভেঙে পড়েননি, আশা করে আছেন একদিন সে ফিরে আসবে, প্রতীক্ষার প্রহর শেষ হবে। এখনো মাঝরাতে আওয়াজ পেলে বিছানায় উঠে বসেন, আপন মনে বলে ওঠেন, এলি দিবাকর, তোর জন্য অপেক্ষা করে বসে আছি রে বাবা। না, কেউ আসেনি। অশ্রুতে বৃদ্ধার চোখ ভিজে যায়, নিস্তব্ধ রাতে দিশাহীন কথারা হাহাকার করে, তারপর বাতাসে মিলিয়ে যায়। লিখলেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা থেকে।
1: পরের চিঠি পাঠিয়েছেন তড়িৎ দাস, রানীবাঁধ, বাঁকুড়া থেকে। ভালোবাসার ধন প্রাত্যহিকী, সুবর্ণ, কবে দেখা হবে আমাদের? এক যুগ সমান সময়ের অদেখার অস্থিরতা আর এক বুক অনিশ্চয়তাই নিজেই নিজের সংশয় সন্তপ্ত প্রশ্নে জেরবার, কবে দেখা হবে আমাদের? রাতের শেষ ট্রেনটায় সেই যে তুমি চলে গেলে, আমি দাঁড়িয়ে রইলাম একা, চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে, তারপর কত বসন্ত কত বর্ষায় গঙ্গা বয়ে গেছে, পথ চেয়ে চোখের জল ফুরিয়েছে, মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, ফুলের মতো কুনে গেঁথে সাজানো স্বপ্নমালা, আমাদের ভবিষ্যৎ ঘর বাঁধার স্বপ্ন, নিশ্চয় বিফল হবে না ভেবে ঠাকুর আমাদের ঠিক মিলিয়ে দেবেন ভেবেই মানত করেছি, হত্যে দিয়েছি দেবস্থানে, এই বসন্তেই আমাদের সামাজিক সব নিয়ম সারা হলেই সোজা পড়ি, এমনই তো কথা ছিল, সূর্যোদয়ের সমুদ্র দেখা আমার অনেক দিনের শখ, দূর থেকে ভেসে আসবে বিসমিল্লার মধুবন্তীর আলাপ, বিরাট আকাশটার নিচে দাঁড়িয়ে দু হাতে ঢেউ মাখতে মাখতে স্বর্গ পাওয়া আনন্দে চিৎকার করে বলবো, সুবর্ণ আমরা হারিনি, সুবর্ণ আমরা হারিনি। বসন্ত এলো, বসন্ত গেল, সকাল সন্ধ্যার মতো ঝরে গেল।

আমার সুখ স্বপ্নের বৈজয়ন্তীর এক একটি ফুল। এক যুগ সমান সময়ের অস্থিরতায় আমি ক্লান্ত সুবর্ণ, কবে দেখা হবে আমাদের, আর কবে সুবর্ণ? চারিদিকে সরীসৃপের অবাঞ্ছিত আনাগুনা, লকলকে লালসার জীব হিংস্র। সুবর্ণ, নিজেকে বাঁচাতেও একটু শক্তি লাগে, সাহস লাগে, দেখা পাওয়ার আকুলতায় আমি ক্লান্ত শক্তিহীন। কবে দেখা হবে আমাদের, আর কবে? চিঠিটি পাঠিয়েছেন তড়িৎ দাস, রানীবাঁধ, বাঁকুড়া থেকে।

0: আপনাদের পাঠানো চিঠি পড়লাম। মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, প্রতীক্ষার প্রহর। লিখে ফেলুন চিঠি। আমাদের জীবন জুড়েই থাকে নানা প্রতীক্ষা, তাদের কারো সঙ্গে মিশে থাকে উদ্বেগ, আবার কোথাও ঝিকিয়ে ঝিলিক দেয় আনন্দ। চিঠি লিখবেন কোথায়? আকাশবাণী কলকাতা প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর মেইল করবেন chithezhapi.air@gmail.com।
1: আমাদের তাহলে চিঠির ঝাঁপি এবার বন্ধ করতে হবে
0: আজকের মতো।
1: আজকের মতো ঘড়ি বলছে আমাদের হাতেও আর বেশি সময় নেই, তাই তো? তাহলে যাবার আগে আমরা জানিয়ে দিই আজকে সারা দিনটা কেমন কাটবে। কলকাতা ও আশেপাশের অঞ্চলগুলিতে আকাশ কিন্তু মেঘলায় থাকবে। বিকাল বা সন্ধ্যের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে, হয়তো একটু বৃষ্টিও হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
0: সুতরাং বাইরে যখন বেরোবেন, বৃষ্টি হোক বা নাই হোক, রৌদ্র রয়েছে, ছাতা সবসময় আমাদের সঙ্গে রাখতে হচ্ছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে প্রাত্যহিকীতে আপনাদের সঙ্গে আমরা আপনাদের চিঠি পড়লাম, মে মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, প্রতীক্ষার প্রহর, এবং আমরাও প্রতীক্ষায় থাকলাম আপনাদের চিঠির। কথায় কথায় ছিলাম আমি কার্তিক ঘোষ,
1: আমি বিদিশা রায়। আজকের মতো প্রাত্যহিকী এখানেই শেষ করছি। সকলের আজকের দিনটা খুব খুব ভালো কাটুক, ভালো থাকবেন সবাই।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজা রানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায় ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের সামনে ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তার পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে ইউএইর রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এসআইআর শুরু হতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আরসি বিস্তারিত খবরে, পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডসে পৌঁছন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, নেদারল্যান্ডস সফরকালে প্রধানমন্ত্রী ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রী সেদেশের ভারতীয় সম্প্রদায় এবং অগ্রণী ডাচ কোম্পানিগুলির সিইওদের সামনেও আজ ভাষণ দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর চিপ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুদেশের মধ্যে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা। উল্লেখ্য, বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার হল নেদারল্যান্ডস। পুনর্নবীকরণযোগ্য শক্তি, জল পরিচালন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, কৃষি, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা রয়েছে। তারই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি সদ্য সম্পাদিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির বিভিন্ন দিকও খতিয়ে দেখা হবে বলে আশা করা হচ্ছে। নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল যাবেন সুইডেনের কোটেনবার্গে। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন দার লিয়নও উপস্থিত থাকবেন। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানী সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে যোগ দেবেন শ্রী মোদী। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোর ছাড়াও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডারিকসন, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ফেটেরি অর্পো, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টান ফ্রস্টা দত্তির এবং সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টেনসেন অংশ নেবেন। প্রযুক্তি, উদ্ভাবন, পুনর্নবীকরণ ও পরিবেশ বান্ধব শক্তি, প্রতিরক্ষা, মহাকাশ সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে তিনি যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহি সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুদ ভাণ্ডার, দীর্ঘমেয়াদী LPG সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইইউ এর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহি ভারতকে 500 কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেয়। প্রধানমন্ত্রী হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছেন। জাহেদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকের পর তিনি সংযুক্ত আরব আমিরশাহির ওপর সাম্প্রতিক হামলারও তীব্র নিন্দা করেন।
1: ফ্রি, ওপেন, সেফ বানায় রাখা, ইহ আমারি সবচেয়ে বড়ি প্রাথমিকতা। अंतर्राष्ट्रीय कानूनों का पालन आवश्यक है। ब्रदर, भारत हर परिस्थिति में यूएन के साथ कंधे से कंधा मिलाकर खड़ा है और आगे भी खड़ा रहेगा।
0: হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে

আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দু দফার আলোচনার পরেই সিদ্ধান্ত, আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকাল এই হার কার্যকর হবে, আজ থেকেই তা চালু হয়েছে। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR চালু হতে চলেছে। আগামী 29শে জুলাই পর্যন্ত প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। উল্লেখ, 20শে থেকে 29শে জুন প্রশিক্ষণ সহ দরকারি নথি ছাপানোর কাজ এবং 30শে জুন থেকে 29শে জুলাই পর্যন্ত বুথ লেভেল আধিকারিকদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এই যাচাই অভিযান চালানো হবে। এই প্রক্রিয়ায় 13,000-এরও বেশি BLO মোতায়েন করা হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তার অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। এদিকে আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকার 3 IPS আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে জানান, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, DC সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং DC নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল বলে তরুণী চিকিৎসকের মা রত্না দেবনাথ অভিযোগ করেছেন। আরজিকর ফাইল নতুন করে খোলার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই মামলায় বহু ব্যক্তি সন্দেহের তালিকায়, নতুন করে তদন্ত শুরু হয়, মেয়ের বিচারের পথ প্রশস্ত হল বলেও তিনি আশা প্রকাশ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর পুরন্দেশ্বরীকে কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট খারিজ করে দেন। IPL ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে, খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক

0: গুপ্তাকে সাসপেন্ড করেছে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জেলা প্রশাসনের বৈঠকে যোগ দিতে দক্ষিণ চব্বিশ পরগনা যাচ্ছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। আগামীকাল দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। আইপিএল ক্রিকেটে ইডেনে আজ কলকাতা নাইট রাইডার্স খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তাঁর অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় গত 5ই মে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য দায়ের হয়েছে এফআইআর। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটিই প্রথম এফআইআর। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার গতকাল 3 আইপিএস আধিকারিককে সাসপেন্ড করেছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে জানিয়েছেন, তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে যাওয়ার অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জী এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হল। ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তদন্ত বর্তমানে সিবিআই এর হাতে এবং বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় মূল অপরাধে তদন্তে হস্তক্ষেপ করা হচ্ছে না। তবে কলকাতা পুলিশের কয়েকজন সিনিয়র আধিকারিক কিভাবে পরিস্থিতি সামলাচ্ছিলেন তা খতিয়ে দেখা হয়েছে। এ ব্যাপারে কোন মন্ত্রী বা তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কিনা তাও বিবেচনা করা হবে।
1: অফার ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে। তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোন ইনস্ট্রাকশন ছিল কিনা, কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট।
0: অভয়াকাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে জড়িত বলে নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ এবং পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও অভিযোগ করেছেন। প্রেসিডেন্সির সংশোধনাগারে বন্দীদের কাছে মোবাইল ফোন থাকার ঘটনায় জেল সুপার সহ 2 আধিকারিককে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় কর্তব্য পালনে গাফিলতি এবং বন্দীদের অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে জেলের সুপার ইন কুজুর এবং কো কন্ট্রোলার দীপ্ত ঘড়াইকে অবিলম্বে সাসপেন্ড করেছেন। কিভাবে সংশোধনাগারের ভেতরে বন্দীরা অবাধে স্মার্টফোন ব্যবহার করছিল তার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের কাছে কারা দপ্তরের এই অব্যবস্থার জন্য পূর্বতন সরকারকেই দায়ী করেন। তিনি জানান, রাজ্যের প্রায় প্রতিটি সেন্ট্রাল জেলে কয়েদীদের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ আসছিল। তার প্রেক্ষিতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে অভিযান চালিয়ে সিম কার্ড সহ 23টি স্মার্টফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় শেখ শাহজাহান সহ যারা জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে পূর্বতন সরকার অপরাধীদের সুবিধা পাইয়ে দিতেই সংশোধনাগারে মোবাইল ফোন বা অন্য অপরাধমূলক কাজে মদত যোগাত বলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেছেন।
2: জেল থেকেই তো পুরো অপরাধ জগৎ চলত। আমরা জানি যে জেল হচ্ছে সংশোধনাগার, কিন্তু তৃণমূল কিংবা তার আগের বাম আমলে এই সংশোধনাগারগুলো পরিণত হয়েছিল যারা ক্রিমিনাল তারা যেন আরো হায়ার গ্রেডেড ক্রিমিনাল হতে পারে। জেলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকতো, বহু ক্ষেত্রে জেলারদের নীরব থাকতে বাধ্য করা হতো। যারা তার দায়িত্বে থাকতেন তারা যদি ট্যাপও করতেন তাহলে মুশকিল হতো।
0: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে গতকাল 10 ঘণ্টা জেরা করে ইডি। এর আগে 5 বার তাকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। গতকাল সকালে কোন রকম নোটিশ ছাড়াই ইডি দপ্তরে সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। দীর্ঘ জেরার পর 10 ঘণ্টা পর রাতে তিনি বেরিয়ে আসেন। 10 দিন পর ফের তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ইডি। এদিকে অবৈধভাবে জমি দখল ও আর্থিক দুর্নীতি মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে গতকাল 13 দিনের ইডি হেফাজতে পাঠানো হয়েছে। ব্যাংশাল আদালতে গতকাল সকালে তাকে পেশ করা হয়। 28 মে ফের তাকে আদালতে পেশ করা হবে।

0: রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে আগামী 18 জুন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। রথীন্দ্র বসু গতকাল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর জানিয়েছেন, ওই দিন সকাল 11টায় রাজ্যপাল আর এন রবি অধিবেশনে তাঁর বক্তব্য রাখবেন। এরপর দুপুর 12:30টায় অধিবেশনের দ্বিতীয়ার্ধ শুরু হবে। এর আগে পরিষদীয় নিয়ম মেনে বসবে সর্বদলীয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। 22 জুন চলতি অর্থবছরে বাকি 8 মাসের জন্য বাজেট পেশ করা হতে পারে। এদিকে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে গতকাল কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এলএআইআর নিউজ কলকাতাতে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ প্রথম জেলা সফর করবেন। তিনি সড়কপথে প্রথমে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাবেন। সেখানে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন। এদিকে ফলতায় ভোটগ্রহণকে কেন্দ্র করে তৎপরতা তুঙ্গে। ওই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কর্ণীকে সমর্থনের কথা ঘোষণা করেছে সিপিআইএম লিবারেশন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। সে কারণেই রিভেরিফিকেশনের এই সিদ্ধান্ত। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তপশিলি জাতি, উপজাতি ও ওবিসি মিলিয়ে প্রায় 1,69,00,000 জাতি শংসাপত্র ইস্যু করা হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়ে সংশয় রয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন হাসপাতালে অব্যবহৃত খালি শয্যা বা বেড এবার থেকে প্রয়োজনে রাজ্য সরকারি হাসপাতালগুলি ব্যবহার করবে। বিভিন্ন সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে গতকাল এসএসকেএম এ এক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নির্দেশ দেন। বিভিন্ন সরকারি হাসপাতালে বেড না থাকায় মুমূর্ষু রোগীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়। এই সমস্যা মেটাতে কেন্দ্রের অধীনস্থ বিভিন্ন হাসপাতালে ফাঁকা পড়ে থাকা বেড যাতে রাজ্য সরকারের হাসপাতালগুলি ব্যবহার করতে পারে, এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সারাইয়ের কারণে আগামীকাল বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। গতরাতে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ এ ব্যাপারে নতুন বিজ্ঞপ্তি জারি করে। এর ফলে আগামীকাল গোটা দিনই কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু যান চলাচলের জন্য খোলা থাকছে। সেতু সারাইয়ের কাজ স্থগিত হওয়ায় সিদ্ধান্ত বদল বলে জানা গেছে। পূর্ব রেলের সমুদ্রগড় ও নবদ্বীপধাম স্টেশনের মধ্যে 92 নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণ ও জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে লিমিটেড হাইট সাবওয়ে কাজের জন্য আজ সকাল 8:20 থেকে বিকেল 4:10 পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে আজ হাওড়া কাটোয়ার মধ্যে 4 জোড়া, ব্যান্ডেল কাটোয়ার মধ্যে 3 জোড়া, শিয়ালদা কাটোয়ার মধ্যে 1 জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, তবে তাপমাত্রার কোনো তারতম্য হবে না বলে আকাশবাণীকে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। এদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। প্লে অফে যাওয়ার কোন রকম সম্ভাবনা জিইয়ে রাখতে হলে কেকেআর কে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। আরজিকর কাণ্ডে রাজ্য সরকার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার।

0: জানা অজানায় শুনছেন ডিজিটাল সংযোগ পথের সুরক্ষা ধারাবাহিক, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। বলছেন পার্থ সরকার।
1: এখনকার দিনে আমরা খুব সহজেই একটা ইমেল ভারতবর্ষ থেকে নিউ ইয়র্কে পাঠাতে পারি, অথবা খুব সহজেই পৃথিবীর অন্য কোনো প্রান্তে থাকা কারো সঙ্গে ভিডিও চ্যাটে কথা বলতে পারি। আমাদের অনেকেরই ধারণা এই যে এই সমস্ত কাজের জন্যে মহাকাশে থাকা কমিউনিকেশন স্যাটেলাইটগুলো যথেষ্ট, কিন্তু তা একেবারেই নয়। বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ডেটা সেন্টার এবং সমুদ্রের তলায় বসানো কেবল একান্ত জরুরি এই ব্যাপারে। প্রায় 9 লক্ষ মাইলেরও বেশি বিস্তৃত ফাইবার অপটিক কেবলগুলো বিশ্বের 95% বেশি ইন্টারনেট ট্রাফিককে বহন করে। তাই রেড সি, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও সুয়েজ খালের মতো জলপথ এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের নিচে থাকা ফাইবার অপটিক কেবলগুলোর সুরক্ষা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে সংশয় নেই বিন্দুমাত্র। আর্থিক লেনদেন, ক্লাউড ডেটা, ইমেল থেকে শুরু করে স্ট্রিমিং পরিষেবা, এমনকি এআই পরিষেবা, সব কিছুই এই সমুদ্রে নিচে থাকা কেবেলগুলোর ওপর নির্ভরশীল। এতে কোনো বিঘ্ন ঘটলে পেমেন্ট ব্যবস্থা থেকে ই কমার্স সব ক্ষেত্রেই বড় প্রভাব পড়তে বাধ্য। রেড সির নিচে দিয়ে যাওয়া কেবেলগুলো ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে ইন্টারনেট সংযোগের মূল ভরসা। অন্যদিকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ কেবেলগুলো ভারতের আন্তর্জাতিক ডেটা সংযোগের বড় অংশকে বহন করে। তাই বলাই যায় হরমুজ এবং রেড সি, এই দুই গুরুত্বপূর্ণ জলপথই আসলে বিশ্বের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার মূল ধমনী। বিশ্বের বড় বড় প্রযুক্তি সংস্থা যেমন আমাজন, মাইক্রোসফট ও গুগল ইত্যাদি সংযুক্ত আরব আমিরশাহী ও সৌদি আরবের মতো দেশে বিপুল অর্থ বিনিয়োগ করে ডেটা সেন্টার গড়ে তুলেছে। তাদের লক্ষ্য ছিল উপসাগরীয় অঞ্চলকে এআই এর অন্যতম কেন্দ্র হিসাবে গড়ে তোলা। এই ডেটা সেন্টারগুলিকে এশিয়া ও আফ্রিকার সঙ্গে যুক্ত রাখে সমুদ্রতলের এই কেবল নেটওয়ার্ক। প্রতি বছর মাছ ধরার সরঞ্জাম বা জাহাজের নোঙরের আঘাতে আনুমানিক 100 থেকে 150টি কেবল কেটে যায়। এটা অনিচ্ছাকৃত, নেহাতই দুর্ঘটনা, তবে বর্তমানে নাশকতার সম্ভাবনা, বিশেষ করে যুদ্ধ লাগলে এই কেবলগুলোর সুরক্ষায় এক প্রশ্নচিহ্ন উঠে যায়। 2024 সালের 14 মার্চ পশ্চিম আফ্রিকার উপকূলে একাধিক কেবেলে অজানা ত্রুটির কারণে যোগাযোগের দুর্বলতা সামনে আসে, যার ফলে অন্তত 10টি দেশে ইন্টারনেট পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। 2024 সালেই গাজায় যুদ্ধের সময় এক হামলায় রেড সির একাধিক কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ফলে এশিয়া ও আফ্রিকার বহু অঞ্চলে ইন্টারনেটের গতি ব্যাপকভাবে কমে যায়। সম্পূর্ণ মেরামত করতে মাসের পর মাস লেগে যায়, কারণ মেরামতির জাহাজ নিরাপত্তার কারণে সেখানে যেতেও পারেনি। হরমুজ প্রণালীর সবচেয়ে সরু অংশে জলের গভীরতা মাত্র প্রায় 200 ফুটের মতো, ফলে কেবেলগুলো সমুদ্রের তুলনামূলক অগভীর অংশেই থাকে, যা তাদের আরও ঝুঁকির মুখে ফেলে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের পাশাপাশি গোটা বিশ্বের ইন্টারনেট পরিষেবাও ছিল বিপদের মুখে, কারণ এই হরমুজ প্রণালী দিয়েই গেছে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিন ইন্টারনেট কেবল, যাকে নিশানা করতে পারত যে কোনো পক্ষই। এই সময় আরও একটি সামুদ্রিক পথ বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেবারও হুঁশিয়ারি দিয়েছিল কেউ কেউ। ইন্টারনেট বিশেষজ্ঞ ডগ ম্যাডুরির সতর্কবার্তা ছিল, যদি একই সঙ্গে হরমুজ এবং বাবেল মানদেব এই দুটো পথই বন্ধ হয়ে যায়, তবে সারা বিশ্বজুড়ে দূরযোগাযোগে নেমে আসবে এক বড় ধরনের বিপর্যয়। প্রতিকূল সামুদ্রিক পরিস্থিতি এবং আকস্মিক আঘাত সহ্য করার জন্যে কেবলগুলোকে স্টিলের বর্মে মোড়া থাকে, কিন্তু বিশেষজ্ঞরা এটুকু যথেষ্ট বলে মনে করছেন না। কেবলের কাছাকাছি উচ্চ ঝুঁকিপূর্ণ কার্যকলাপ সীমিত করার জন্যে কেবল সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবও করেছেন তারা। বিদেশি নাশকতা প্রতিরোধ করার জন্যে কেবল সংক্রান্ত আন্তর্জাতিক আইন সংশোধন করতে বলেছেনও কেউ কেউ। এই ধরনের হস্তক্ষেপকে অবৈধ ঘোষণা করে এমন চুক্তি প্রণয়নের পরামর্শও দিয়েছেন অনেকে। সাম্প্রতিক যুদ্ধ দেখিয়েছে যে এই সংযোগ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হয়তো নিচ থেকে নয়, বরং ওপর থেকেই আসতে পারে। কেবলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্যাটেলাইট অপারেটররা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট ট্রাফিককে অন্য পথে চালিত করেছে। অদূর ভবিষ্যতে বিশ্বের ইন্টারনেট ট্রাফিকের সিংহভাগই সম্ভবত সমুদ্রের তলদেশের কেবলের মাধ্যমেই পরিবাহিত হবে, কিন্তু উন্নত করতে হবে বিকল্প ব্যবস্থা। সমুদ্রের তলদেশের কেবল এবং স্যাটেলাইট উভয় সম্মিলিত ব্যবহারই আমাদের ডিজিটাল সংযোগপথের সুরক্ষা।

0: ভাই, এই যে এই গোবরা, উঠবে নাকি?
1: গোবরা গোবরা করো না, কি বলবে বলে কাটু তো।
0: কাটু আবার কি? ভালো কথা মুখে তোমার আসে না না? কাটু বলি কাটতে হয় কাটবো তোমার মুন্ডু, উঠবে?
1: দেখো আমি তোমার কেনা গোলাম নই যে উঠতে বললি উঠতে হবে। বাজার বাজার করো না, আজ একটু প্রভাতী ঘুম দেব।
0: ওরে আমার প্রভাত রে, বলি বেলা কতটা হলো সে খেয়াল আছে? বালিশ জড়িয়ে আর কতক্ষণ শুয়ে থাকবে? হ্যাঁ ওটা বলছি, ওটা ওটা
1: গুতোচ্ছ কেন? কি হচ্ছে কি? কোমরে আমার কাতু কুতু আছে জানো না?
0: উঠে পড়ো, বুকের থেকে বালিশটা নামাও। ওটা
1: কি জঘন্য ভাষা তোমার, যেন বাগজলা খালের জল। হ্যাঁ একটা তেলচিটে তুরোর বালিশ, সেইটা নিয়েও কি কুরুচিকর কথা! দিনের গোড়াটাই আজ অশ্লীল হয়ে গেল।
0: থাক, অত আর ঢং করে না। বাজারে যাবে কখন? রোববারের বাজার?
1: কথা বলো না, কথা বলো না, আমার হজম শক্তি কমে যাচ্ছে।
0: কাড়ি কাড়ি অ্যান্টাসিড গেল, ঘড়ি পানি একবার দেখোছো? তোমার জন্য ফুটো ফাটা আজে বাজেটাও রেখে যাবে কেউ? বাজারে গেলে এমনিতেই তো কানা হয়ে যাও, পচা বাসি ছাড়া আর কিছুই টের পাও না তুমি। শকুন চক্ক
1: বাদুর মুখ,
0: কি বললে?
1: ওরাং ওটাং হিপোপটেমাস,
0: গালাগালি গালাগালি। নেহাত আমার মতন ভালো মানুষ পত্নী কপালে পেয়েছো বলে বেঁচে গেলে এই যাত্রায়। মার্কেটে যাও, মার্কেটে যাও।
1: কি কি কি কি বললে? পত্নী? পত্নী না তো পেতনি। মার্কেট বলো না, মার্কেট বলো না, বাজার বলো। হ্যাঁ তোমার এই বাঁধানো দাঁতের পাটি কখন খুলে পড়বে? আমার এই গাঁট সেলামি যাবে। কি বলছো বলো?
0: বাজারে যাও, ফর্দ করা আছে।
1: কি তৎপর তুমি! আহা আহা, তা ফর্দতে বাম্বু আছে তো?
0: মানে
1: বাম্বু মানে বাঁশ, আমার জন্য সে ব্যবস্থা আছে তো কিছু?
0: বাজে বকো না, বাজে বকো না। এই নাও ব্রাশ, বাথরুমটা তাড়াতাড়ি সেরে এসো।
1: দেখি দেখি ফর্দটা দেখি আগে।
0: বাসি মুখে ছুতে হবে না, ও সব চোখে মুখে জল দিয়ে এসো।
1: ফর্দটা দাও,
0: বলছি তো।
1: এই আবার আমি সজ্জা নিচ্ছি, তাহলে দেখি তোমার কি সাধ্য আছে আমাকে তোলো।
0: সজ্জা নিচ্ছ মানে? এরকম কুমার গোবিন্দ পুরুষ মানুষ দু চোখের বিষ আমার, মেয়ে মানুষ হয়ে জন্মাতে পারোনি?
1: জেনে বেরেনি, এই জন্মটায় আই বুড়ো হয়ে বুড়িয়ে মরতে তুমি। হ্যাঁ কারুরা তো ভীমরতি ধরতো না, তোমার দিকে ফিরেও তাকাতে, বুঝলে? কি কি আনতে হবে?
0: সব লেখা আছে, দেখে নাও।
1: গোলমরিচ, কাঁচা হলুদ, পোস্ত, সর্ষের তেল, ছোটবেলা চাঁদা, শাকসবজি, মাছ লাগবে না, কাঁচা লঙ্কা, আটা, মাংস, মাংস ফার্স্ট প্যাকেটে খাসি, খাসি মানে
0: লোভ হয়েছে গো খাবো,
1: লোভ হয়েছে গো খাবো। আমার কি মিনিস্টারি আছে নাকি?
0: এমন করে বলো না তুমি, খেতে গেলেই মনে হয় ডায়রিয়া হবে। বাপের বাড়ি সপ্তাহে দুদিন খাবার অভ্যেস ছিল বলে বেহায়ার মতো বলতে হয় তোমাকে, না হলে তোমার মুখ ঝামটায় মাংস সাদলেও আমি খেতাম না, কিছুতেই খেতাম না।
1: বাবা গো, আমার হাড় মাংস খেয়েও স্বাদ মিটছে না তোমার। আবার কিনা খাসির মাংস কেজি কত জানো?
0: আমি কেন জানতে যাব, তোমার ব্যাপার তুমি জানো গে। বিয়ে করে নিখরচাই উনি বউ পুষবেন।
1: তোমার চেয়ে হাতি পোষা ভালো ছিল আমার। পাঞ্জাবিটা দাও।
0: উমা বাসি মুখে,
1: থলেটা দাও।
0: চাও খাবে না?
1: জল, বাথরুম, চা সবই বাজারে পাওয়া যায় বুঝছো। হ্যাঁ তোমার হাতে আর যেন আমার জলস্পর্শ করতে না হয়। মায়া মমতা নেই, পতি প্রেম নেই, ধার করে গেলাবো তোমাকে, গিলে গিলে মরো।
0: এত বড় কথা, যা মুখে আসবে তাই বলবে আমাকে? খাবো না তোমার মাংস, সোনা চাইনি, গয়না চাইনি, এত বড় খোটা, থাকবো না তোমার সংসারে।
1: 33,700 বার শুনেছি ও কথা, ভয় দেখিও না। বাপের বাড়ি হপ্তায় দুবার মাংস খেতাম, তোমার বাবার কি মাংসের আড়ত ছিল? দাও দাও থলে দাও।
2: গোবর্ধন বাবু যে, তা কেমন আছেন? সুপ্রভাত, সুপ্রভাত।
1: কে? ও আপনি? সুপ্রভাত।
2: বাজার করা হয়ে গেল নাকি?
1: আপাতত মশাই, বড় বাজার হয়ে বাজার করা ভাল লাগে না, জন্মেছি যখন করতেই হবে, কলুর ঘানি।
2: আপনার সঙ্গে কথা কইতো শুভ মশাই, কি বলবো, আপনাকে না পেলে কবি সঙ্গের আনন্দ যে কি জানাই হতো না। তাই বৌদি কেমন আছেন?
1: বৌদি? হ্যাঁ মানে আপনার বাজার শেষ?
2: ছাপোষা মানুষ, ছাপোষা বাজার, ওই হলো একদম।

0: কখন বলতে পারেন, বাড়ি চললেন?
1: যাবো তো ভাবছি, কিন্তু বাড়ি আর সহ্য হয় না মশাই।
0: কেন?
1: সংসার বড় বেয়ারা জায়গা, সিংহলা গরুর মতো কেবলই গুঁতোয় কেবলই গুঁতোয়। গুঁতো খেয়ে খেয়ে ঝাঁঝরা হয়ে গেলাম প্রাণকৃষ্ট বাবু, আর সইতে পারি না।
0: খুব কষ্ট পেয়েছেন মনে হচ্ছে। তা বাড়িতে কি অশান্তি হয়েছে নাকি?
1: ঘরের কথা কি করি বা বলি, অশান্তি আমার নিত্য সহচর।
0: দেখো দেখি,
1: দেখুন কবি বলে বলছি না, বুকের মধ্যে গলগল করে রক্ত বেরোয় আমার, কলকল করে কান্না পায়, খলখল করে খিল ধরে যায়। কেউ সে কথা বুঝতে চায় না প্রাণকৃষ্ট বাবু। আমার এই কবি জন্মটা ফুটো পয়সাও দাম পেল না।
0: এইভাবে বলছেন কেন? আপনারা কবিরা মশাই বড্ড বেশি নরম, বড্ড বেশি নরম সরম, একটুতেই মুষড়ে পড়ে। চলুন একটু চা খাই বসে, চলুন
1: চা। তা বেশ চলুন।
0: তারপর কবিতা নির্মাণ আপনার কেমন চলছে?
1: কবিতা নির্মাণ নির্মাণ আর চলছে কই, বষ্টমি ছাড়া কি বষ্টম হয়?
0: কথা না যা বললেন মশাই, মাঝে মাঝে ভাবি এত অগাধ যার দর্শন বোধ, এমন যার কবি প্রতিভা, না সত্যি তাকে কেউ বুঝলই না।
1: বুঝুন
0: বিবিয়ে বাবা, আমার স্ত্রী কিন্তু আপনার ভারী গুণমুগ্ধ। চলুন না একটু ঘুরে যাবেন?
1: ওই তো চায়ের দোকান।
0: এই যে ভাই দুটো চা।
2: হ্যাঁ দিচ্ছি।
0: প্যাকেট দুটো রাখুন এখানে। তা বুঝলেন গোবর্ধন বাবু, আমার একটা কথা প্রায় মনে হয় এই দেশে আর নতুন করে কেউ কবি হয়ে জন্মাবে না। হ্যাঁ দেখবেন আপনি, এই যে 20-22 বছর পরে নিঘাত একটা আকাল শুরু হয়ে যাবে।
1: তাই? হ্যাঁ কেন বলুন তো?
2: এনেন জানেন
0: না বাবা, সরকারের তো একটু দায়িত্ব থাকা উচিত, কবিদের সংরক্ষণের জন্য কিছু একটা ব্যবস্থা না নিলে?
1: অবশ্যই অবশ্যই, নিশ্চিত একটা অভয়ারণ্য দরকার।
0: হ্যাঁ হাঁস মুরগির জন্যও তো কত কত প্রকল্প বাবা, অথচ কবিদের জন্য?
1: অবক্ষয় অবক্ষয়, বাঙালি জাতি গৌরব হারিয়ে ঢোঁড়া হয়েছে।
0: আপনি মশাই, আপনি জব্বর একটা বই লিখে ফেলুন তো, পড়ুক সবাই।
1: লিখবো তো ভাবি প্রাণকৃষ্ট বাবু, দেখি কবে সময় পাই। তার উপর উটকো জ্বালা যন্ত্রণা,
0: আয়ুর্বেদ ওষুধ খান, সাইড এফেক্ট নেই, প্রদাহ বলে কিছু আর থাকবে না দেখবেন। তা আসছেন কবে আমার বাড়ি বলুন?
1: বাড়ি? হ্যাঁ বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবোই তো নিশ্চয়ই যাবো। তো ইয়ে আজ একটু ওই তাড়া আছে আমার, বুঝলেন?
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: উঠে পড়ছি। হ্যাঁ
0: আচ্ছা,
1: ডোন্ট মাইন্ড, ইয়ে খুচরো পয়সা নেই পকেটে, দানটা দিয়ে।
0: আরে ঠিক আছে।
3: বাজার কি তোমার শ্বশুর বাড়ি? ফিরতে মন চায় না?
1: শ্বশুর বাড়ি ডোন্ট কেয়ার নন্দা, বাজে কথা বন্ধ করো।
3: সব ভাঙে তোমার ঘেমো গন্ধ, চান করে এসো। থুক, খড় ধরে কেউ বের করে দেয়নি বাজার থেকে। থু থু থু,
1: পচা ডিম মারবো মুখে।
3: জানো একটা দারুণ জিনিস কিনেছি, বাড়ি এসে বয়ে দিয়ে গেল সস্তায়।
1: হ্যাঁ কিনেছো মানে? টাকা কোথায় পেলে?
3: ও আমার স্বল্প সঞ্চয় প্রকল্প, তোমার টাকা না, ইনস্টলমেন্টে পেলাম গো, তোমার ঘাড়েও চাপালুম না।
1: তার মানে এবার ইনস্টলমেন্টে পকেট ঝাড়া চলবে অনেকদিন ধরে। কি মহাবস্তু কিনলে যে আমাকে জানাবার দরকার হয় না?
3: শাড়ি, তাঁত সিল্ক।
1: শাড়ি? তো কত ঘন্টা শাড়ি লাগে একটা মেয়ে মানুষের? হ্যাঁ দাদবার করে হাসছে আবার, লজ্জা লাগে না পরের রোজগার চুরি করতে, পকেট মার স্বার্থ পর লোভী।
3: নোংরা ভাষা বলবে না বলছি, তোমার ঘাড়ে চাপাইনি।
1: মানে?
3: এই তো পেট খারাপের অজুহাতে তুমি তো এবার জামাই ষষ্ঠীতে যাওনি?
1: হ্যাঁ যাইনি তো।
3: ভুজুং ভাজুং মেরে গেড়িয়ে এনেছি বাবার কাছ থেকে।
1: আচ্ছা তাই নাকি? তাই? ওরে বাবারে, এই কত?
3: 750, 200 টাকা আজ শাড়িওয়ালাকে দিয়ে দিলুম, বাকি 250 5 মাসে 50 করে।
1: ও তাই? বা বা বা বা বা, কি সুন্দর। এই আর 300?
3: আর 300? আর 300 তোমাকে দেবো অবশ্যই, 550 দিতে পারি তুমি যদি 5 মাস 50 করে দাও।
1: বা বা বা বা বা, দেখো বাড়ি ভাড়াটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, দাও
3: ওই জন্যে তো আজ একটু মাংসের আবদার করেছি, তা তুমি।

0: কি বলবো,
1: মাংস তুই এনেছি, হ্যাঁ এনেছি তো, পাক্কা 300 গ্রাম। আমি হতে পারি কম পয়সার কেরানি, কেউ জানে না ঘরে আমার, কেউ জানে না ঘরে আমার, কি মূল্যবান ঘরণি আমি হতে পারি।
0: মাংস তো নেই।
1: আছে আছে, দেখো নিজের হাতে কিনেছি।
0: থলে তো দেখছি একটা, তুই সবজির থলি, হ্যাঁ তলায় মুদির মাল।
1: একটা মানে?
0: একটাই তো।
1: যা বাবা, চায়ের দোকানে ফেলে এলাম না তো, ভালো করে দেখেছো?
0: কচক দিয়ে দেখতে হবে, বলছি তো একটা থলে মাংস নেই।
1: গেল রে গেল রে, আমার মাংস পরের হাঁড়িতে রান্না হতে গেল বোধহয়, কপালটাই আমার এই রকম। শোনো নন্দা, কোথাও ফেলে এসেছি, খুঁজতে চললাম। কি রাজকার্য করছো ভেতরে? দরজা খুলবে?
0: তরকারি করছি, একটু দাঁড়ালে কি পায়ে বাত হয়ে যায় তোমার?
1: সরো।
0: ও কি, ঘরে ঢুকে শুয়ে পড়লে কেন, কি হয়েছে তোমার?
1: জ্বালিও না, আমার মন খারাপ হয়েছে।
0: তার মানে মাথা ঘুরছে? আমি জানি এরকম একটা কিছু করে তুমি ছাড়বে, বুড়ো হয়ে মরতে গেলে স্বভাব বদলালো না তোমার। মাংস পেয়েছো?
1: ওই তো থলে, চায়ের দোকানই ছিল, বেঞ্চের তলায়।
0: ওকে, থলি লাফাচ্ছে কেন? হ্যাঁ গো, ব্যাপারখানা কি?
1: মাংস আছে ওতে।
0: মাংস আছে মানে ও তো লাফাচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ গো, এ কিসের মাংস এনেছো তুমি? এ ঠিক ভূতের খপ্পরে পড়েছো, কি হবে এখন? রাম রাম রাম রাম রাম রাম, কি অলক্ষণে কাণ্ড করেছো বলো তো।
1: কলকাতায় ভূত থাকে না, ভেতরটা আগে দেখো।
0: বিড়াল ডাকছে যে?
1: বিড়াল নয়, বিড়াল নয়, মাংস, বের করো ওটাকে।
0: তো বিড়ালের ডাক শুনতে পাচ্ছি আর তুমি বলছো? ব্যাপারটা কি, হ্যাঁ কি ব্যাপার?
1: ভুল করে ফেলে এসেছিলাম বলে খেয়ে ফেলতে হবে ওই হারামজাদাটা। গিয়ে দেখি বেঞ্চির তলায় বসে মাংসগুলো সামড়ে চোখ মুজে আরাম করে জিভ দিয়ে গোপ চাচ্ছে চকচক করে। মাংস কি তোর বাবা রেখে গেছে? খপং করে ধরে চার পা বেঁধে ব্যাগে ভরে নিয়ে এলাম। সোহাগ করে বলেছিলে তুমি কত শখের মাংস, পাক্কা 300 গ্রাম, ওই ওটা, ওই ওটার পেটের ভেতর ঢুকে গেল।
0: গুল মেরো না, খুব হয়েছে, ঠিক আছে, ভদ্রলোকের কথা বলে ফেলেছি যখন, দিয়ে দিচ্ছি 550 টাকা, বিড়ালটাকে বাইরে ফেলে দিয়ে এসো।
1: আমি জানি, আমি জানি তুমি বিশ্বাস করবে না, তাই বিড়ালটাকেই ধরে এনেছি। তবু তুমি বলছো গুল, এই আমার কপালে ছিল। হায় ভগবান, টাকাও গেল, ইজ্জত গেল।
0: ওগো ওগো, তুমি কাঁদছো কেন?
1: কাঁদবই তো, কাঁদবই তো।
0: তুমি কাঁদবে না গো, তুমি কাঁদবে।
1: তুমি আমার না করো না নন্দা, না করো না, কেঁদে হালকা হতে দাও, বড় কষ্ট পেয়েছি মনে।
0: তুমি কাঁদবে না, আমারও যে কান্না বাজছে।
1: না নন্দা, ও নন্দা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না নন্দা।
2: মাংসাশী কৌতুক নাটিকাটি শেষ হল। রচনা শামস উন্নাহার, অভিনয়ে প্রাণকেষ্ট প্রভাত কুমার মিশ্র, নন্দা কাজল চৌধুরী, আর গোবর্ধন ধীমান চক্রবর্তী। সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
3: এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়, প্রথম গানটি কমলাকান্ত রচিত।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন আহির ভৈরব রাগে খেয়াল, শিল্পী সুমন্ত সরকার, তবলা সহযোগিতায় অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। আহির ভৈরব রাগে খেয়াল।

শুনলেন আহির ভৈরব রাগে খেয়াল সুমন্ত সরকারের কণ্ঠে, তবলা সহযোগিতায় অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এই পর্বে সাধক রামপ্রসাদ ছায়াছবির গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

গানে গানের এই পর্বে শুনলেন সাধক রামপ্রসাদ ছায়াছবির গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। গানে গানের পরবর্তী অংশ জেলার চিঠির পর। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস পৌঁছেছেন। তিনি আজ সেদেশের প্রধানমন্ত্রী ও রাজারানীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ভারতীয় সম্প্রদায়ের ও অগ্রণী ডাচ কোম্পানির সিইওদের ভাষণ দেবেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। বিদেশ যাত্রার ওপর অতিরিক্ত মাশুল বা সেস আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট প্রধানমন্ত্রী খারিজ করে দিয়েছেন। পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের দায়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর পুনর্মূল্যায়নের জন্য একটি নোটিশ জারি করেছে সিবিএসই। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গভীর রাতে নেদারল্যান্ডস পৌঁছেছেন। আমস্টারডাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডাচ বিদেশমন্ত্রী টম ব্যারেনসেন। শ্রী মোদীর এই সফরে ইউরোপ

0: ইউরোপীয় দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: During the visit, the Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তারা। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপীয় বাণিজ্যিক ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। সফরে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবে নরওয়েতে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানি সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গোরস্টোরের সঙ্গেও। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাত্তারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন তিনি। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময় এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এর মধ্যে আছে পেট্রোলের মজুত ভাণ্ডার, দীর্ঘমেয়াদী এলপিজি সরবরাহ ও প্রতিরক্ষা সহযোগিতা। আবুধাবিতে চলতি পশ্চিম এশিয়া সংঘাত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে সংযুক্ত আরব আমিরশাহী ভারতকে ৫০০ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা আরও সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশ যাত্রার ওপর সেস, কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। বিদেশ যাত্রার ওপর এ ধরনের বিধিনিষেধ আরোপের কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর মন্তব্যের পরই ওই সংবাদ সংগঠনের পক্ষ থেকে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু ৩ টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক ২৩ টাকা থেকে কমিয়ে ১৬.৫০ টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১৬ টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর থাকবে, আজ থেকেই তা বলবৎ হয়েছে। অভ্যন্তরীণ বাজারে ব্যবহারের জন্য পেট্রোল ও ডিজেলের ওপর বর্তমান উৎপাদন শুল্কের হারে অবশ্য কোনো পরিবর্তন হয়নি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিক তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলেও অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগোর জানিয়েছেন, দু দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হেজবোল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় কিয়েভে 3 শিশু সহ অন্তত 24 জন নিহত, আরও 45 জন আহত হয়েছেন। হামলায় বাড়িঘর, স্কুল সহ অন্যান্য অসামরিক ভবন ক্ষতিগ্রস্ত। কিয়েভে লক্ষ্য করে রাশিয়া 675টি ড্রোন ও 56টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। মার্কিন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখায় সক্রিয় কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের তৃতীয় সপ্তাহে দিনটি পালিত হয়। ১৯৪৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যানের উদ্যোগে এই দিনটি উদযাপনের কাজ শুরু হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। পশ্চিমবঙ্গে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক এবং হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে এক জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এটি প্রথম FIR। দিল্লিতে আগামী মাসের 30 তারিখ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া SIR শুরু হতে চলেছে। আগামী 29শে জুলাই পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মহিলাদের ক্ষমতায়নে একটি কমিটি গঠন করেছেন। লোকসভায় বিজেপি সাংসদ ডক্টর ডগ্গুবাটি পুরেন্দেশ্বরীকে এই কমিটির চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। প্যানেলে লোকসভার 18 জন এবং রাজ্যসভার 10 জন সদস্য থাকছেন। সংসদের নিম্নকক্ষ থেকে রয়েছেন হেমা মালিনী, হরসিমরত কৌর বাদল এবং ইকরা চৌধুরী সহ অন্যরা। অন্যদিকে উচ্চকক্ষের উল্লেখযোগ্য সদস্যরা হলেন সুধামূর্তি, পিটি উষা এবং স্বাতি মালিয়াল। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশের পর ছাত্রছাত্রীদের জন্য এক নোটিশ জারি করেছে। এতে বলা হয়েছে, ফলাফল নিয়ে যে সমস্ত পড়ুয়া সন্তুষ্ট হতে পারেননি তারা দুদফায় পর্যালোচনা ব্যবস্থার সুযোগ নিতে পারবেন। এজন্য প্রথম দফায় ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা উত্তরপত্রের স্ক্যান করা কপির অনলাইনে আবেদন করতে হবে, পরে যা রিভিউর জন্য ডাউনলোড করা যাবে। দ্বিতীয় পর্যায়ে ছাত্রছাত্রীরা কোনো নির্দিষ্ট উত্তরে নম্বর দেওয়ার ক্ষেত্রে পুনর্মূল্যায়নের জন্য আবেদন জানাতে পারবেন। এ মাসের 19 থেকে 22 তারিখ পর্যন্ত প্রতি বিষয়ে 700 টাকা ফি দিয়ে স্ক্যান করা কপির জন্য অনলাইনে আবেদন জানানো যাবে। এছাড়া পুনর্মূল্যায়ন সংক্রান্ত আবেদন জানানোর সময়সীমা ধার্য হয়েছে মে মাসের 26 থেকে 29 তারিখের মধ্যে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তাঁর প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর দিনটি পালন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজউদ্দিন ও গোহ সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। ইডেনে আজ IPL ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। প্লে অফে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রাখতে হলে KKRকে বাকি 3টি ম্যাচ জিততেই হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে আজও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কোঙ্কন এবং গোয়াতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 5 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস পৌঁছেছেন। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে। পেট্রোল রপ্তানির ওপর লিটার পিছু 3 টাকা হারে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে সরকার। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মালয়েশীয় প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন সেমিফাইনাল খেলায়। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। বিধানসভা নির্বাচনের উত্তাপ স্তিমিত হতেই দক্ষিণ চব্বিশ পরগনায় এখন আলোচনার কেন্দ্রে গ্রীষ্মের দাবদাহ, কালবৈশাখীর দাপট, কৃষির টানাপোড়েন এবং নতুন রাজনৈতিক সমীকরণ। ভোটের আবহ কাটিয়ে এখন জেলা ধীরে ধীরে ফিরছে সেনা ছন্দে। তবে সামনে বর্ষা, তাই উপকূলবর্তী এলাকার বেহাল নদী ও সমুদ্র বাঁধ নিয়ে নতুন উদ্বেগও দেখা দিয়েছে। চলতি বছরের গ্রীষ্মে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি অনুভূত হচ্ছে। বিশেষত শহরতলি থেকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে দাবদাহের প্রভাব চোখে পড়ার মতো। তবে স্বস্তির খবর, কয়েকদিন অন্তর কালবৈশাখী হওয়ায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যদিও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ফলে জেলার নানা প্রান্তে গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং চাষের জমিতে ক্ষতির ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন বোরো ধানের চাষিরা। ধান কাটার মরশুমে আচমকা বৃষ্টি অনেক কৃষকের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঠে কাটা ধান

0: ভিজে যাওয়ার আশঙ্কার বহু চাষি তড়িখড়ি ধান খামারজাত করেছেন। কয়েকদিনের ব্যবধানে একাধিক ঝড় বৃষ্টি হওয়ায় ধান শুকনো এবং সংরক্ষণে সমস্যা তৈরি হয়েছে। তবে অন্যদিকে বাজারে গ্রীষ্মকালীন সবজির যোগান ভালো থাকায় শাকসবজির দাম তুলনামূলক নাগালের মধ্যেই রয়েছে। তবে জেলার বড় উদ্বেগ এখন পানীয় জলের সংকট। সুন্দরবনের একাধিক দ্বীপাঞ্চল এবং শহরতলির কিছু এলাকায় পানীয় জলের অভাব প্রকট হয়েছে। অতিরিক্ত গরম ও ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় সমস্যা বেড়েছে। প্রশাসন অবশ্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বিভিন্ন এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ, নলকূপ মেরামতি এবং বিকল্প পানীয় জলের উৎস তৈরির উদ্যোগ শুরু হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জেলায় রাজনৈতিক পালাবদল হয়েছে। যদিও ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচন এখনো বাকি, গত 29 এপ্রিল ভোটগ্রহণ চলাকালীন ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন পুরো কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। আগামী 21 মে সেখানে পুনরায় ভোটগ্রহণ হবে এবং ফল ঘোষণা হবে 24 মে। 2021 সালের নির্বাচনে একমাত্র ভাঙর কেন্দ্র থেকে ISF নেতা নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছিলেন। এবারও তিনি নিজের আসন ধরে রেখেছেন। পাশাপাশি বিজেপি জেলায় 10টি আসনে জয় পেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী, পাপিয়া অধিকারী, শবরী মুখার্জী এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর। সুন্দরবনের গুরুত্বপূর্ণ কেন্দ্র গোসাবা, কাকদ্বীপ ও সাগরেও বিজেপির জয় রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর কেড়েছে। অন্যদিকে বারুইপুর পশ্চিম কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তৃণমূল কংগ্রেস দলের বিমান বন্দ্যোপাধ্যায়। এই জেলায় ভোট পরবর্তী হিংসার ইতিহাস নতুন নয়। অতীতে একাধিকবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে জেলার বিস্তীর্ণ অংশ। বাড়ি দোকান ভাঙচুর থেকে শুরু করে মানুষের জীবনহানি পর্যন্ত ঘটেছে। বিরোধীদের দীর্ঘদিন বাড়ি ছাড়া থাকতে হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় অফিসে আশ্রয় নিতে হয়েছে। তবে এবার তুলনামূলকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন সরকার, পুলিশ ও প্রশাসনের কড়া অবস্থানের কারণে বড় ধরনের হিংসার ঘটনা কম হয়েছে বলেই মনে করছেন অনেকে। উপকূলীয় এই জেলার অন্যতম বড় চ্যালেঞ্জ নদী ও সমুদ্র বাঁধ মেরামত। বর্ষা আসতে আর বেশি দেরি নেই। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বহু বাঁধ এখনো বেহাল অবস্থায়। সময় মতো সংস্কার না হলে উপকূলীয় মানুষকে ফের ভোগান্তির মুখে পড়তে হতে পারে। এবারেও সরকারিভাবে এবং বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলায় রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে। বিভিন্ন এলাকায় প্রভাত ফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নজর কেড়েছে। শিক্ষাক্ষেত্রেও জেলার জয় জয়কার। মাধ্যমিকে জেলার একাধিক ছাত্রছাত্রী মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। তবে উচ্চ মাধ্যমিকে জেলার সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। রাজ্যের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ মেধা তালিকায় জায়গা পেয়েছেন 19 জন। তাদের মধ্যে 18 জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। সামনে পুনর্নির্বাচন ও নতুন সরকারের প্রশাসনিক পরীক্ষা। সব মিলিয়ে জেলার আগামী দিন কোন পথে এগোয় সেদিকেই তাকিয়ে বাসিন্দারা। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে গানে গানের পরবর্তী অংশ। এই পর্বে মঙ্গলদীপ ছায়াছবির গান। প্রথম গানটি বাপ্পি লাহিড়ির কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্বে শুনছেন মঙ্গলদ্বীপ ছবির গান। এ ছবির পরের গান শুনবার আগে একটি জরুরি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17ই জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 03

3-2-2-1-2-0-5-0-0 এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। মঙ্গলদীপ ছবির এবারের গান পঙ্কজ উদাসের কণ্ঠে।

0: তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

0: স্বভাব পাল্টাও।
1: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করুনি কি?
0: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

বৈষ্ণব পদাবলীর সঙ্গে কবির নিবিড় যোগ ছিল। তিনি একটা ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করতেন এই বৈষ্ণব পদাবলীর সঙ্গে। একদিন বিকেলবেলা চন্দননগরে যখন আকাশ অন্ধকার করে এসেছে, কালো মেঘে ছেয়ে গেছে, সেই সময় চন্দননগরে গঙ্গার তীরে মোরান সাহেবের বাড়িতে জ্যোতিরীন্দ্রনাথের সঙ্গে থাকতেন রবীন্দ্রনাথ। সেদিনই ওই ঘন কালো করে আসা মেঘ এমন দিনে বিদ্যাপতির পদাবলীর একটি গানে সুর দিয়ে বউ ঠাকুরানীকে শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ, এ ভরা বাদর মা হো বাদর ঘণ্টি। এই গান আমরা শুনেছি দোসরা মে যে পর্বটি ছিল সেই পর্বে আমরা এই গান শুনেছি। সেই সময়টায় যেই সময় কবি এই গানে সুর করছেন, সেই সময় পদাবলী গান কলকাতার শিক্ষিত সমাজে কিছুটা অপাঙ্কতেও ছিল। তখনকার যে ইঙ্গবঙ্গ সমাজ, তাদের দৃষ্টি কিছুটা পাশ্চাত্যের দিকে ছিল। বিদেশি সঙ্গীতের যে রস, তাকে গ্রহণ করার মতন শিক্ষা বা সংস্কৃতি সমাজে সেই সময় মানুষের মধ্যে কিন্তু ছিল না। কিন্তু যে দেশের নিজস্ব গান, তার সাহিত্য, তাদের সম্পর্কেও, সেসব সম্পর্কেও একটা অজ্ঞতা ছিল সেই রকম। অথচ সেই সবকে অবহেলা করে দেশীয় সংস্কৃতিকেও ভালো করে জানবার আগ্রহ ছিল না, আবার বিদেশি সংস্কৃতিকে না জেনে তাকে একটা গ্রহণ করার একটা হুড়োহুড়ি পড়ে গিয়েছিল সেই সময়টায়। বা এই সব কিছু দিয়ে, এই সব কিছুর মধ্যে দিয়ে সেই সময় প্রমাণ করতে যাওয়ার একটা চেষ্টা খুব ছিল যে আমরা শিক্ষিত। সেই রকমই একটা সময় রবীন্দ্রনাথ মোজাবর্জিত পায়ে ড্রয়িং রুমে ঢুকে সেই সমাজকে একেবারে চমকে দিয়েছিলেন, আবার পাশাপাশি তাদের সামনে তিনি তুলে ধরছিলেন দেশীয় সঙ্গীতকে। এই যে পদাবলী সঙ্গীত, তাকে তিনি একটা অন্য মাত্রা দিতে চেষ্টা করলেন, বা বলা ভালো, আমরা আজ এই সময় বলতেই পারি যে তাকে তিনি সার্থক করে তুলেছিলেন তার নিজস্ব রং চড়িয়ে, রং মাখিয়ে। মধ্যযুগের যে বৈষ্ণব পদাবলীর লালিত্য, তাকে রক্ষা করে একেবারে তার মর্যাদা অক্ষুণ্ণ রেখে তার অনুকরণ করা একেবারে অসম্ভব বলে ধারণা করেছিলেন সেই সময় কিছু মানুষ, সেই সব বিজ্ঞজনদের একেবারে দম্ভ দূর করবার জন্যই যেন কৈশোর যৌবনের সন্ধিক্ষণে রবীন্দ্রনাথ ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করলেন। পরীক্ষার দিক থেকে তা সার্থক হয়েছিল, এ কথা ঠিকই, কিন্তু কবি নিজেই যেন কখন একটা অনুভব করলেন যে পরীক্ষার দিক থেকে সার্থক হলেও রসোত্তীর্ণ হওয়ার জন্য যে গভীর রসবোধের প্রয়োজন হয়, তা যেন ঠিক ততটা হয়নি। কবি এক জায়গায় বলেছেন, শুধু নকল নবিশই রয়ে গেলুম আমি। রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন যে এই নকল নবিশ তিনি হয়েছিলেন, এটা ঠিকই, কিন্তু ইচ্ছে করেই হয়েছিলেন। শুধুমাত্র পদাবলীর যে সম্ভাবনা, তাকে বুঝে নিতে চাইলেন তিনি। এবং এই সময় তিনি যে গানগুলি রচনা করলেন, তারই দুটি গান আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনলাম, সাঙ্গন গগনে ঘোর ঘনঘটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর তার ঠিক পরেই শুনেছি বাজাও রে মোহনবাসী রাজশ্রী ভট্টাচার্যর কণ্ঠে। শুনব এই পর্বের আরও দুটি একটি গান, তার মধ্যে এবারে যে গানটি আপনাদের জন্য রেখেছি এটিও ওই পদাবলী সঙ্গীত, অশোকতরু বন্দ্যোপাধ্যায়।

খুব ছোটবেলা থেকেই বাবার কাছে রবীন্দ্রনাথ উপনিষদের মন্ত্র শুনতেন, নিজেও পড়তেন ওইসব মন্ত্র। খুব অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের জীবন বাধা হয়ে গিয়েছিল উপনিষদের সুরে, তাই পরবর্তীকালে যখন তিনি সঙ্গীত রচনা করছেন এই বেদ গানকেও তিনি বাদ দেননি। খুব অল্প বয়সেই বাবার উপাসনার মন্ত্রে তিনি সুর দিয়েছেন। এই সেই সমস্ত স্তোত্রগুলো এখনও কিন্তু সেই সুরে গাওয়া হয়। পরবর্তীকালে পালি স্তোত্র, তাতেও সুর দিয়েছেন রবীন্দ্রনাথ। আমরা যদি চণ্ডালিকা বা নটির পূজার কথা একটু মনে করি, সেখানেও আমরা দেখব বেশ কিছু স্তোত্র এই উদাহরণ বহন করে, যেখানে কবি স্তোত্র গানেও সুর করছেন। কিন্তু সেই স্তোত্রগান শোনার আজ অবকাশ নেই, আজ বরং আমরা আবারও ফিরে যাই পদাবলী গানে। আরও দুটি পদাবলী গান, প্রথম গানের শিল্পী প্রমিতা মল্লিক, পরের গানের শিল্পী মনোজ মুরলী নায়ার।

2213-1342 খোলা আছে আপনাদের জন্য, 2213-1342। ঠিক সামান্য কয়েকটি মুহূর্ত আগেও একজন বন্ধু আমাদের সঙ্গে ছিলেন, এখন আর তিনি নেই, কিন্তু অন্য কোনো বন্ধু সম্ভবত এসছেন, কথা বলে নিতে চেষ্টা করি তারপর পরের গানে। নমস্কার, সুপ্রভাত।

0: নমস্কার, সুপ্রভাত।
1: সুপ্রভাত,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি রামপুরহাট থেকে সুদীপ্ত সেনগুপ্ত বলছি।
0: বলুন দাদা।
1: আপনার প্রোগ্রাম তো খুবই ভালো এবং এত সুন্দর প্রোগ্রাম যে অনেক তথ্য জানতে পারি। এমনি ভাবে প্রোগ্রাম যেন আরো ভালো করে চালিয়ে যান, খুব সুন্দর প্রোগ্রাম। আমি ওই জন্য আরো ফোন করলাম, মানে এত ভালো প্রোগ্রাম বলার না আর কি।
0: অনেক ধন্যবাদ।
1: এবং আজকের গানগুলো খুব ভালো হচ্ছে প্রত্যেকটা গান। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, যদি অনুরোধ হয় খুব ভালো হয় তাহলে
0: বলুন।
1: দূরদেশী সেই রাখাল ছেলে, ওই গানটা যদি একটু শোনাতে পারেন খুব ভালো হয়।
0: সঙ্গে থাকুন, বিষয়ের সঙ্গে যদি না যায় তাহলে শোনানো একটু মুশকিল। বলেছিলাম আমরা শুনব মনোজ মুরলী নায়ারের কণ্ঠে এই গানটি। আসুন শুনি।

একটা সময় এটা ধারণা ছিল বা লোকের মুখে মুখে এই ভাবনাটা ছড়িয়ে আছে বা আমরা বিভিন্ন জায়গায় লিখিতভাবেও পাই যে অনেক অনেক বছর আগে পাঞ্জাবের উটপালকেরা যে গান গাইতেন সেটি হলো টপ্পা। আর এই টপ্পা গান সম্পর্কে একটা এই ধারণা খুব খুব প্রচলিত, যেটা খুব ওস্তাদি একটি গান, কিন্তু অনেকেই বলেন যে এটি আসলে একেবারেই গ্রাম্য সঙ্গীত। অযোধ্যার গোলাম নবী মারা গিয়েছেন ঊনবিংশ শতাব্দীর একেবারে প্রথম দিকটায়, তার প্রিয়ার নাম ছিল শরী, এই নামেই তিনি প্রচলন করেছিলেন শরীর টপ্পা। রবীন্দ্রনাথ টপ্পা গানের সুর নিয়ে চর্চা করেছেন, আবার বাংলাদেশেও টপ্পা ছিল, নিধুবাবুর টপ্পা। টপ্পা বললেই তো আমাদের নিধুবাবুর টপ্পার কথা মনে হয়, কিন্তু রবীন্দ্রনাথ কোনোভাবে ওই শরীর টপ্পার যে ঢং তাতেই বেশি আকৃষ্ট হয়ে পড়লেন। এই যে শরীর টপ্পা, তাতেই বাহাদুরি দেখিয়ে যে দীর্ঘ তান, সেরকম কোনো সুযোগ নেই। এই শরীর টপ্পায় একটা চিকন সুর খেলে বেড়ায়। রবীন্দ্রনাথের তো রসবোধ অসম্ভব, পাশাপাশি তিনি রস সংযমীও। সেই রবীন্দ্রনাথ নিধুবাবু

টপ্পাকে নিজের মধ্যে না নিয়ে তিনি শরীর টপ্পাকে নিজের মধ্যে নিয়ে নিলেন। এবং এই শরীর টপ্পা, সেই সুরে তার বহু গান আছে, তারই একটি গান এই মুহূর্তে শুনে নিলে কিছু খারাপ লাগবে না, শিল্পী রাজেশ্বরী দত্ত।

রসের এমন কোনো একটা দিক ছিল না, এমন কোনো একটি ধারা ছিল না যেই ধারাটিকে বা যে রসটিকে তিনি গানে প্রকাশ করতে চাননি। রসের যে আসল হদিশ কোন জায়গাটায় গেলে পাওয়া যায় কবি খুব ভালো করে তা জানতেন। তাই যখন কবির আমরা হাসির গান দেখি যে তার হাস্যরসের প্রকৃত উৎস কোথায়, তার হদিশ তিনি দিয়ে দেন তার লেখায়, এমনকি তার গানেও। দাদা সৌমেন্দ্রনাথ ঠাকুর সবার আগে হাসির গান রচনা করেছেন, রবীন্দ্রনাথ তাকেই নিজের মধ্যে নিয়েছেন, কিছুটা বলা যায় সেই ভাবনাকে অনুসরণ করেছেন। এবং এই বিষয় নিয়ে কথা বলতে গেলে দুটি গান আপনাদের শোনাতেই হয়, দুটি গানই আমি আপনাদের শোনাবো অলোক রায়চৌধুরীর কণ্ঠে, আর তার মাঝে যদি কোনো টেলিফোন আসে সেটাও শুনে নিতে পারি।

221-3142 তে আমাদের একজন বন্ধু আছেন, হলদে সবুজ আলো বলছে তিনি আছেন, তার সঙ্গে একবার কথা বলে নিতে পারি, তারপরে যাব পরের গানে।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি? আপনার কথাটা না, আপনি যেখান থেকে কথা বলছেন সম্ভবত মোবাইল ফোনে কথা বলছেন এবং নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, সব কথা স্পষ্ট শোনা যাচ্ছে না।
1: তাহলে একটু বলে রাখি, তবু মনে রেখো যদি পুরাতন প্রেম চাপা পড়ে যায় একটু শোনালে ভালো হয়।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা শুনব ভেবেছিলাম অলোক রায়চৌধুরীর কণ্ঠে কবির দুটি হাসির গান, এবারে দ্বিতীয় গানটি।
2: ও ভাই কানাই কারে জানাই দুঃসহ মোর দুঃখ, ও ভাই কানাই কারে জানাই

ডাকতে হয় সতীশকে, হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে, কণ্ঠখানায় জোর আছে।

আমি জানি অবশ্য শুনতে শুনতে আপনাদেরও সবার মন সরস হয়ে উঠছিল কবির এই গানে। আমরা পরের গানে যাব, কিন্তু পরের গানে যাওয়ার আগে আমি একটি পাঠ করব, সেটি লিখেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। কী প্রসঙ্গে লিখেছেন? লিখেছেন কবির গান সম্পর্কে, একটি ভ্রান্ত একটি ধারণাকে তিনি ভ্রান্ত বলে মনে করেছেন সেই বিষয়ে তার সংযোজন। একটি প্রচলিত ধারণা আছে রবীন্দ্রসঙ্গীত বড্ড বেশি কোমল এবং নরম, সেখানে শুধু আছে চাঁদের আলো আর দক্ষিণ হাওয়ার কথা, নেই সত্যিকারের জোর। একথায় সায় দেবার আগে বোঝা দরকার কাকে জোর বলে। ফুল তো বড্ড বেশি নরম এবং কোমল, অন্যদিকে হাতি একটি বিশেষ জোরালো জীব, কিন্তু ফুলের জন্য প্রাণ দেবার লোকের অভাব হবে না। অথচ হাতির জন্য কেউ কখনো প্রাণ দিয়েছে কিংবা দেবে কি না জানি না। ফুলের কি অসীম শক্তি! এই শক্তি কিন্তু তার দৈহিক জোরের প্রকাশে নয়, তার সৌন্দর্যের প্রকাশে। যে গান প্রাণের রসে পরিপূর্ণ এবং যে গানে সব রস প্রকাশিত কথা ও সুরের মিলিত ব্যঞ্জনায়, সেই গানেই আছে আসল জোর। বলেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। কথা আর সুর মিলিয়ে প্রকাশের এই যে একটা পরিপূর্ণতা, তা রবীন্দ্রনাথের গান ছাড়ার কোন গানে এমন সার্থকভাবে প্রকাশ পেয়েছে এই প্রশ্নটা কিন্তু থাকেই, সেদিন থেকে আজ পর্যন্ত এমনিভাবেই রয়ে গেছে। আমাদের যে মনের, আমাদের যে ভাবের সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো অনুভূতি, এমন কোনো সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিও যেন বাদ যায়নি যাকে তিনি তার গানের মধ্য দিয়ে প্রকাশ করেননি। তিনি যেমন হ্যাঁ অনেক প্রেমের গান লিখছেন, অনেক আবেগমথিত গান লিখছেন, তেমনি বীর্যের গানও তো বাদ যায়নি তার সৃষ্টি থেকে। ভাবুন তো, তার গেয়ে আমাদের দেশের ছেলেরা ফাঁসি কাঠে পর্যন্ত চলে গেছে, বন্দিরা মুষড়ে পড়া মন চাঙ্গা করেছেন তার গানে, তেমনও তো হয়েছে। তেমনই একটি গান এবারে আমরা শুনব রূপঙ্কর বাগচির কণ্ঠে।

মুষড়ে পড়া মন চাঙ্গা হয়ে ওঠে কবির গানে। তেমনি আরও একটি গান এই পর্বে শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। শিল্পী দোলা বন্দ্যোপাধ্যায়।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে RBI এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। RBI বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ঘড়িতে সময় এখন 11টা বেজে এই এক মিনিট কি হয়ে গেল কিংশুক?
1: হ্যাঁ, 1 মিনিট হয়ে গেছে।
0: আর আজকে শনিবার, আজকে সিনেস্কোপের আড্ডা, সঙ্গে রয়েছি তোমার যুবমানির দুই বন্ধু শ্রীপর্ণা আর আমার সঙ্গে কিংশুক।
1: এবার শ্রীপর্ণা, দেখো
0: বলো,
1: তোমাকে যেটা আমরা বলতে বলতে যেটা আসছে সেটা হচ্ছে যে তুমি এটা খুব সাধারণভাবেই বিষয়টা বললে, যে এটা সহজ কথা সহজভাবেই বলা উচিত,
0: সহজ কথা সহজভাবেই বলা উচিত। হ্যাঁ,
1: 100 বার এটা আমিও মানি, কিন্তু বিষয়টা হচ্ছে দেখো অনেক সময় এরকমও হতে পারে যে আমরা ধরো কিছু একটা বলতে চাই, সেটা আমরা ডিরেক্টলি বলতে পারি না,
0: ঘুরিয়ে সেই ঘুরিয়ে নাক ধরার মতো একটা ব্যাপার, উল্টো পথে যাচ্ছি
1: উল্টো পথে যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় ধরো আমি যদি একটা কথাকে ডিরেক্টলি বলে দিই, হয়তো সেটার ইম্প্যাক্ট ততটা হলো না যতটা যদি আমি সেই কথাটাকে একটু অন্য ভাবে বলি বা একটু অন্য কনস্ট্রাকশন দিয়ে বলি।
0: মানে তুমি বলতে চাইছো তুমি আমাকে একটা চকলেট খাওয়াবে বলেছো, কিন্তু সেই চকলেটের আগে 4-5টা র্যাপার আমাকে খুলতে হবে, ওর বাইরে 4-5টা প্যাকিং রয়েছে।
1: হ্যাঁ, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। তুমি যদি একটু ভেবে দেখো যে তুমি ধরো একটা বার্থডে গিফট পেলে বা তুমি কোনো একটা অকেশনে একটা গিফট পেলে, তুমি গিফট র্যাপটা খুললে, তুমি সঙ্গে সঙ্গে গিফটটা পেয়ে গেলে, এটা ভালো, মানে এটা একটা সুন্দর বিষয়। কিন্তু এবার ধরো তুমি একটা বাক্স পেলে, বাক্সটা খুললে তার ভিতর একটা বাক্স,
0: এটা কি?
1: আস্তে আস্তে সাসপেন্সটা বাড়ে, সঙ্গে আমাদের যে এই যে জানার যে ইচ্ছা।
0: শোনো, আমার সাসপেন্স বাড়বে না, আমার যেটা হবে আমরা ধুত আর খুলবোই না, আমি রেখে দিয়ে চলে যাব, এরকম একটা ব্যাপার হবে।
1: আচ্ছা ওকে, এটা একটা পার্সপেক্টিভ, এটাকে আমি একদম সম্পূর্ণ সমর্থন এবং রেসপেক্ট।

0: দুটোই করছি, কিন্তু আবার এটাও ঘটে যে সময়ের সঙ্গে আমাদের কৌতূহলটা বাড়তে থাকে এবং লাস্ট মোমেন্টে আমরা যেটা দেখতে পাই বা আমরা যেটা পাই হয়তো আমাদের মানে আহ এটা ঠিক আছে, মানে ইট ইজ সামটাইমস ওয়ার্থ যে আমরা ওয়েটটা করছি।
1: কারণ আজকে আমরা এমন কিছু সিনেমার কথা বলবো যে সিনেমাগুলো সামাজিক মানে সোশ্যাল সিনেমা, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কেন, কারণ সেই সিনেমাগুলোতে এমন কিছু টপিক রয়েছে বা এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো আমরা সরাসরি বলতে পারি না, কারণ সরাসরি বললে খুব বোরিং হবে, রাদার অনেকের হয়তো খারাপ লাগতে পারে। সেই জন্য আমরা যেটা করি আমরা কমেডির একটা আশ্রয় নিই, স্যাটায়ারের আশ্রয় নিই, মানে ব্যঙ্গ করি, পরিষ্কার কথা। তো ব্যঙ্গটা করতে হবে কিভাবে, না সোশ্যাল কোনো একটা জিনিসকে সোশ্যাল মেসেজ দিতে হবে, হ্যাঁ সোশ্যাল মেসেজ সরাসরি দিলে বরাবরই খুব বোরিং লাগে, কারণ জ্ঞান কেউ সরাসরি কোনোদিন দেয় না। তুমি কাউকে হয় আইদার অপমান করে কথা বলো, না হলে তাকে ফান করে কথা বলো, না হলে কিছু একটা করো যাতে সে জ্ঞানটা নিয়ে নেবে।
0: একদমই, একশোবার আমি এগ্রি করছি এটার সঙ্গে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় এরকম হয়ে যায় যে ধরো আমরা সোজাভাবে বলতে পারলাম না। এবার আমি একটা খুব মানে এই যে আমরা সিনেমাগুলোতে তো আসবই, কিন্তু সিনেমাগুলো আসার আগে আমি একটা খুব বেসিক জিনিস বলি। ধরো শ্রীপর্ণা
1: বলো,
0: তুমি কারোর উপর খুব রেগে আছো,
1: আচ্ছা ঠিক আছে,
0: ঠিক আছে, কোনো কারণে তোমাকে সে কেউ কেউ যে কেউ হতে পারে। এবার এখানে আমি যে কেউ মানে হয়তো একটু স্পেসিফাই করছি না, কিন্তু শ্রীপর্ণার হাসিটা দেখে আমি বুঝে গেছি শ্রীপর্ণা
1: বুঝে গেছে, স্পেসিফাই করছো না না, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে তুমি যে কেউ বলে এমন একটা জায়গায় ঘুরিয়ে আনতে চাইছো যেটা আমি কেন, আমাদের বন্ধুরা বুঝতে পারবে।
0: একদম, এইবার ধরো তোমাদের মানে কারণ মধ্যে একটা ঝগড়া হয়েছে, বলছে কিং
1: মানে আমাকে কিংসুক বলছে, অথচ কিংসুকের মুখটা হাসি হাসি ব্লাস্ট করছে।
0: বিষয়টা হচ্ছে যে পয়েন্টটা হচ্ছে যে ধরো খুব খুব রেগে গেছে, এবার সে ডিরেক্টলি কিছু বলতে পারছে না, কারণ অনেকগুলো জিনিস কাজ করে তখন, যে একটা হয় যে কি বলবো, মানে ধরো এটা হতে পারে যে আমি কোনো ভুল করলাম, করে আমি খুব চিল্লে ডিল্লে দিলাম, কিন্তু তারপর রিয়েলাইজ করলাম এই রে ভুলটা তো আমারই ছিল, কিন্তু এবার কি বলবো। আবার আরো একটা জিনিস কাজ করে অনেকের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি কেন বলবো, এই রকম করে
1: ইগো ক্ল্যাশ হচ্ছে, ইগো ক্ল্যাশ হচ্ছে,
0: মানে এই সব কিছুর মধ্যে দেখো শ্রীপর্ণা তুমি যদি পড়ো, আমি বলছি তুমি তোমাকে কিছু বলতে হবে না, আমি যদি বলি তুমি একটা গান পাঠিয়ে দাও, একটা গান পাঠিয়ে একটা ধরো গানের লিংকই পাঠিয়ে দিলে, এখন তো গান পাঠানো খুব ডিফিকাল্ট ব্যাপার, ডাউনলোড ডাউনলোড করতে হয়,
1: থ্যাংক ইউ আর সরি বলার সাথে সাথে যদি থ্যাংক ইউ সরিটা শুকনো করে না বলে একটু ঘুরিয়েই বলি, আমি ঘুরিয়ে যদি একটা গান পাঠাই তাহলে তো ভালো হতেই পারে, তাই এই রকমই একটু ঘুরিয়ে থ্যাংক ইউ সরি বলার বদলে, যাকে তোমার আজকে থ্যাংক ইউ আর সরি দুটোই বলার কথা এবং তারও তোমাকে বলার কথা, তোমরা না হয় দুজন দুজনকে একটা গানই পাঠাও সেভাবে ঘুরিয়ে, তারপর সিনেস্কোপের আড্ডা আজকে সোশ্যাল স্যাটায়ার রঙ্গ ম্যাঙ্গ নিয়ে আড্ডা তো হবেই, সঙ্গে রয়েছে শ্রীপর্ণা কিংসুক, গান রইল দেবরাজ ভট্টাচার্যর কণ্ঠে দু হাতে মুঠো ভরে।

0: দেখো, দু হাতে মুঠো ভরে তোমরা কিন্তু এরকম একটা গান পাঠিয়ে কারো রাগ ভাঙাতেই পারো। কিন্তু ফিরে আসি যে আমরা যে কথা আজকে বলবো, যে সিনেমাগুলোর কথা বলবো, সোশ্যাল স্যাটায়ার সিনেমার কথা বলবো, কিন্তু দেখো শ্রীপর্ণা, শুধু আমরা বলবো তোমরা শুনবে এই ইকুয়েশনটা তো আমাদের মধ্যে নেই,
1: একদমই না।
0: আমরা আমাদের বন্ধুদের কথা কিন্তু সব সময় শোনার জন্য
1: ইকুয়েশন আমাদের একদম মানে ওই দুমুখী ইকুয়েশন কেমিস্ট্রি,
0: আমরা সব সময় এটা মানে অ্যাকসেপ্ট করি যে যে কোনো কনভারসেশন দুদিক থেকেই হয়।
1: তাহলে কি করে হবে, চলে আসতে হবে 0332213 1342 এই নাম্বারে, আর এসে বলতে হবে যে তোমার দেখা, তোমার সব থেকে পছন্দের সোশ্যাল স্যাটায়ার বা রঙ্গ ব্যঙ্গ সিনেমা কোনটা তোমার খুব পছন্দের, যেটা দেখে মনে হয় আচ্ছা কথার ভেতরেও তো কথা আছে।
0: এবং শ্রীপর্ণা যেটা বললো তার মধ্যেও আমি একটা জিনিস অ্যাড করে দিতে চাই, সেটা হচ্ছে যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ধরো তোমরা কোনো একটা সিনেমার নাম বললে, কিন্তু কেন সেটা তোমার ফেভারিট,
1: মানে
0: একটা কারণ খুব দরকার, মানে এটা এইটা তো হতে পারে, এটাও হতে পারে,
1: কথাটা হচ্ছে চেরি অন দা টপ, আইসিং অন দা কেক।
0: হ্যাঁ, মানে প্রচুর সিনেমা আমরা সবসময় দেখি, ওয়েব সিরিজ দেখি, কিন্তু কিছু সিনেমা রয়েছে যেগুলো আমাদের মনে দাগ কেটে যায়, যেগুলো আমরা হয়তো অনেকবার রিওয়াচ করি, 100 বার রিওয়াচ করি, 1000 বার রিওয়াচ করি, কিন্তু তাও আমাদের বোরিং লাগে না,
1: একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ,
0: কেন আমি 1000 বার কথাটা বলছি, কারণ আমরা যখন এই সিনেমাগুলো নিয়ে কথা বলা শুরু করবো, আমাকে এমন সিনেমার কথা আসবে বা এমন সময়কালের সিনেমা আসবে, কেউ যদি সেই সময় থেকে মানে নিয়মিত সিনে ফাইল বা যারা সিনেমা খুব দেখতে ভালোবাসে হয়, তারা 1000 বার দেখে নিতেই পারে।
1: আচ্ছা, তাহলে এরকম সিনেমার কথা বা ওই সময়ের কথা যখন কিংসুক বললো, যেটাকে আমরা বাংলার গোল্ডেন ক্লাসিক্স বলে জানি, তো সেরকম ক্লাসিক দিয়ে শুরু করা যাক। ক্লাসিক বললে সবার আগে যার কথা মনে পড়ে সত্যজিৎ রায়, আর তার বহুমুখী প্রতিভার কথা আমরা সবাই জানি, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করছি না। কিন্তু 1958 সালে তিনি একটা সিনেমা করেছিলেন বা রিলিজ হয়েছিল, পরশ পাথর, তুলসী চক্রবর্তী, যেই সিনেমায় যিনি আমাদের বাংলার চ্যাপলিন বা কমেডির চ্যাপলিন বলা হয়, বাংলার চ্যাপলিন তুলসী চক্রবর্তী, সেই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পটা কী ছিল, পরেশবাবু সেই চরিত্রে অভিনয় করেছিলেন তুলসী চক্রবর্তী, একজন সাধারণ মানুষ, ব্যবসাদার একজন মানুষ, হঠাৎ করে তিনি একটা পাথর পেলেন, পাথর কুড়িয়ে রাস্তায় কোনো ব্যাপার না, পাথর পেলেন যেটা নাকি লোহাকে সোনা করে দিচ্ছে, ভাবো তো।
0: দেখো শ্রীপর্ণা, বিষয়টা হচ্ছে সিনেমাটা আমরা সবাই দেখেছি, আমরা জানি, কিন্তু আমি জাস্ট ফর ইনস্ট্যান্স আমি তোমায় বলছি, ধরো যদি এরকম হয় সত্যি আমাদের কাছে কিছু একটা চলে আসে যেটাতে আমরা যা ছোঁয়াবো সেটা সোনা হয়ে যাবে,
1: মানে আমি না ভাবছি যে আমরা মেয়েরা কি ভাববো ব্যাপারটা, মানে মেয়েরা বুঝতে পারছে, টেলিপ্যাথি,
0: না না, আমিও এটাতে ইনক্লুডেড ফিল করতে চাই, তার কারণ হচ্ছে যে মানে শুধু মেয়েরা না, এখন কিন্তু দেখো বিষয়টা হচ্ছে এরকম ছাড়া তো আর সোনায় খুব একটা ছোঁয়া যাচ্ছে না,
1: মানে ওই আর কি,
0: তো বিষয়টা ওটাই, কোনোভাবে যদি একটু ছুঁতে পারি এবং ছুঁয়ে সে যদি কিছুটা রাখতে পারি, তাহলে আর কি ভবিষ্যতে হয়তো একটু ভালো যাবে, সুন্দর যাবে।
1: এইবার আবার ঘুরে আসি, এই যে পরশ পাথর পাওয়া গেল, লোহাকে সোনা করে দিচ্ছে, ফ্যান্টাসি একেবারে, এই যে কিংসুক যে ফ্যান্টাসিটা এই আধা মিনিট হলো লিফ করে চলে এলো যে খুব ভালো হতে পারে, সেই ফ্যান্টাসিটাই কিন্তু আমাদের এই যে সমাজের মানুষের মধ্যে থাকা যে লোভ, সেইটার একটা মানে কি বল, লোভটাকে বাইরে বের করে আনলো। যারা উচ্চবিত্ত মানে হাই সোসাইটির লোকজন, শিক্ষিত সমাজ মানে তথাকথিতভাবে যেটাকে আমরা বলি, তাদের যে ওই যে মুখোশ বা একটা ওই একটা ভালো ব্যাপার,
0: একটা ভালো মানুষের যে মুখোশ আমরা সবসময় পরে
1: থাকি, এক্স্যাক্টলি, সেটা কিন্তু এই পরশ পাথর আসার, এবং সেই পরশ পাথরের পেছনে সবাই দৌড়চ্ছে, এটা নিয়েই গোটা সিনেমাটা।
0: এক্স্যাক্টলি, আর দেখো দেখো শ্রীপর্ণা, মানে আমরা সবাই সবসময় আমরা সবচেয়ে বলি যে

0: আমরা সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের চরিত্রে প্রত্যেক দিন প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি।
1: ওয়াও ও কিংশু, তুমি এতটা ফিলোসফিক্যাল। বন্ধুদের আমি বলে রাখি, কিংশু এই যে ফিলোসফিক্যাল কথা বলছে এটা কিন্তু লাখে একবার হয়।
0: না না না, এরকম কোনো ব্যাপার নয়। বিষয়টা হচ্ছে এই যে আমরা সবসময় আমরা অভিনয় করি, আমরা সবাই অভিনয় করি, কিন্তু এই যে কিছু আমাদের মনের ভেতরের যে আশা বা আকাঙ্ক্ষা বা এই যে একটা মানে একটা লেভেল চলে আসে না যে হাউ মাচ ইজ এনাফ, মানে কতটা দিলে যে না ঠিক আছে এরপর আর লাগবে না, আদৌ কি এই লাইনটা কোথাও রয়েছে? কারণ এই সিনেমাগুলো আমাদের দেখায় বা এরকম আরও প্রচুর সিনেমা রয়েছে যেখানে আমাদের দেখায় যে এই সীমাটা না কোথাও গিয়ে থাকে না, মানে আমরা যতই চাই ততই পাই, মানে ততই চাহিদাটা আরও বেড়ে যায়।
1: সেটাই
0: সেরকমই তুমি যেরকম বললে সত্যজিৎ রায়ের কথা বললে, তো একটা সিনেমা বললে হয় না, সত্যজিৎ রায়ের প্রচুর সিনেমা বলতে হয়। সেরকমই আরও একটা সিনেমা যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট সেটা হচ্ছে দেবী। তোমরা
1: অনেকেই সিনেমাটা এতদিন ধরে আমি আমার ওয়াচ লিস্টে রেখে দিয়েছি। আমি জানি বন্ধুরা আমাকে খুব বকাবকি করবে, শ্রীপর্ণা তুমি সত্যজিৎ রায়কে এত পছন্দ করো, ওনার এত কাজকর্ম দেখেছো, তুমি দেবী দেখোনি। অনেস্টলি কিংশুক আমি এখন অবধি দেবী দেখে উঠিনি, তুমি কি বলছো আমার আজকেই দেখা উচিত?
0: 100 বার, মানে ইটস আ মাস্ট ওয়াচ। কারণ দেবীর পোস্টারটা আমরা অনেক জায়গায় দেখেছি, শুধু পোস্টার নয়, মজার ব্যাপার হচ্ছে দেবীর যে পোস্টার তখনকার দিনে বানানো হয়েছিল সেই পোস্টারকে অনু মানে অ্যাজ আ এক্সাম্পল রেখে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে অনেক নতুন পোস্টার হচ্ছে। বাট এই যে একটা মুখ, একটা মানুষ, সেই মানুষকে ভগবান রূপে পূজো করা, এবং খুব অদ্ভুত কিছু যে তখন যে একটা পুরুষতান্ত্রিক সমাজে যে একটা বাড়ির বড় পুরুষ যেটা বলবে সেটা ঠিক এবং সেটাকে সবাই ব্লাইন্ডলি বিশ্বাস করা, এবং ওই যে একটা বিষয় আছে যে একটা মানুষ স্বপ্নে কী দেখলো সেটাকে তার বাস্তবায়িত করতে হবে, কিন্তু এখানেই চলে আসে যে সেইটার সঙ্গে সায়েন্সের যে সংঘাত এবং যে মানুষটা অন্ধবিশ্বাসকে ভেঙে নিজে কিছু করতে চায়। এবং আলটিমেটলি আমি অবশ্যই, যারা সিনেমাটা দেখেছো অবশ্যই সবাই দেখেছো, শ্রীপর্ণা যেরকম দেখেনি আমি বলতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে যে অন্ধবিশ্বাস নাকি মানুষের শিক্ষা এবং মানুষের সৎ চিন্তা কোনটা এন্ড বাই দ্য এন্ড কে জিতলো,
1: মানে এই ব্যাপারটাকে পুরোপুরি সিনেমাতে সত্যজিৎ রায় স্যাটায়ারের ভূমিকায় বা স্যাটায়ারের মতন করে তুলে ধরেছেন, এটা তুমি বলতে চাইছো?
0: একদমই তাই, মানে কোনো সন্দেহ এতে নেই। আর আমি দেখতে পাচ্ছি শ্রীপর্ণা একটা সিনেমা বলবো করছে, কিন্তু
1: এটাও সত্যজিৎ রায়েরই 1965 সাল মহাপুরুষ রিলিজ করে। আমরা বাঙালিরা নিজেদেরকে প্রচন্ড যুক্তিবাদী মনে করি, তাই না? এটা সবাই হ্যাঁ বললো, কিন্তু এই যে তথাকথিত মহাপুরুষ বা আমি জানি তুমি কি বুঝতে পারো, আমি বলছি না অতটা ভেঙে, তো এই যে একটা ভণ্ডামি বা কোনো ভালো জিনিসকে সামনে রেখে হয়তো সেই মানুষটা সেরকম নয় কিন্তু সে সেটাই করতে চাইছে, সেটাতে কিন্তু আমরা পা দিই প্রতিনিয়ত, প্রত্যেক দিন ভুল করে হলেও পা দিই। শিক্ষিত সমাজও কিন্তু পা দেয়, বিচার বুদ্ধি হারিয়ে আমরা সারাক্ষণ অলৌকিক বা কুসংস্কারের পেছনে দৌড়তে থাকি। এর থেকে বড় স্যাটায়ার আর কি হতে পারে? এই যে আমি এক শালিক দেখলাম, আমার সঙ্গে সঙ্গে মনে হলো আমার আজকে দিনটা খারাপ যাবে,
0: বিড়াল রাস্তা কেটে গেল আমি দাঁড়িয়ে গেলাম।
1: একদমই
0: এইবার এইবার এইবার এই যে তুমি যেটা বললে, এই এই সিনেমাটা আমরা, তুমি মানে যে সময়টা বলছো সেই সময় মানে আমি তো মানে অবভিয়াসলি আমি ছিলাম না, কিন্তু বিষয়টা হচ্ছে এই রকম, এই সেম, এই যে তোমরা যদি আশ্রম বলে কেউ সিরিজটা দেখে থাকো, দিস মানে এই সিরিজটা ইজ এক্স্যাক্টলি এইটার একটা মডার্ন ভার্সন, মডার্নাইজড ভার্সন, যেটা হয়তো তখন সত্যজিৎ রায়দা যেরকম ভাবে দেখিয়েছেন তার থেকে অনেক র ভাবে দেখানো হয়েছে সবকিছু। তোমরা যদি কেউ দেখতে চাও,
1: টাইম ডিফারেন্সে কি তোমার এখনকার অডিয়েন্সের যেরকম ডিমান্ড সেইভাবে আমরা আশ্রম দেখেছি।
0: তো এই তোমরা যারা দেখোনি মহাপুরুষ, তাদেরকে আমি বলতে চাই যে তোমরা যারা আমাদের মতো একদম ইয়াং জেনারেশন, তোমরা আশ্রম দেখেছো, তোমরা আশ্রমকে যদি
1: কাল্ট ক্লাসিকটা
0: দেখো, হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি আশ্রম দেখে তোমাদের ভালো লেগে থাকে, তোমরা একটু এই ভার্সনটাকে আরো 20-25-30 বছর পিছিয়ে নিয়ে যাও, তোমরা মহাপুরুষের মধ্যে একটা কাল্ট ক্লাসিক পাবে। আর আর আমরা বন্ধুরা কিন্তু ফোন করছে, আমরা ফোন অবশ্যই নেব, দেখি বন্ধুরা কি বলছে।
1: হ্যালো
2: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে
1: বলছেন? কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলো।
2: আজকে এত সুন্দর একটি বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো, আমি একটু সত্যজিৎ রায়কেই খাচ্ছি, আমি একটু বলি যে শিরকের দেশে ফসল ফলায় যেটা দিয়ে গেলে যেত, কি গভীর কথা বলেছে,
1: সত্যি
2: বর্তমান পরিস্থিতিতে তাই যাই হোক। আর একটা কথা, একটা কমেডি ছবির কথা মনে পড়ছে, বর আসবে এখনই বললো।
1: হ্যাঁ,
2: সেখানে একজন শিলিগুড়ি থেকে আসা মেয়ে নিয়ে কেন বাড়ি ভাড়া পেতে গেলে তাকে মেয়ে মানে তাকে বিয়ে মানে বরকে নিয়ে থাকতে হবে? এটা তো কমেডি ছাড়া কিন্তু তো মেসেজ দেওয়া। এটা কিন্তু বর্তমান সমাজ থেকে তুলে ধরা, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাছাড়া মানে এরকম প্রচুর আর একটা ছবির কথা বলে আমি শেষ করবো, একটা টেলিভিশন চ্যানেলের জন্য করা হয়েছিল, সেম নাম মানে কাপুরুষ মানে এরকম নাম ছিল, দত্ত বসু অভিনয় করেছিল বাবা সাত গজে নন্দের চরিত্রে, সেটাও কিন্তু একটা ওই বার্তায় রাখে
1: কি বঙ্গা
2: দিয়েছিলেন। এরকম অনেকেই ছিলেন আর কি। যাই হোক,
1: শুনতে থাকো সায়ন, এখনো আমাদের আড্ডা অনেক বাকি। সায়ন মানে একেবারে আমাদের মনের কথাটাই কিন্তু একদম পড়ে নিয়েছে বলা যায়। এই যে আমি তোমাকে সবসময় বলি না, ব্যাপারটা পুরো টেলিপ্যাথি টেলিপ্যাথি টেলিপ্যাথি, তো এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে। হীরক রাজার দেশে সিনেমা থেকে গান তোমাদের জন্য রইল, ফিরছে কিংসুক স্ত্রীপর্ণা আড্ডা নিয়ে, সিনেস্কোপের আড্ডা নিয়ে আরো অনেকটা গল্প বাকি তোমাদের সঙ্গে।
3: এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার

রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক।

0: গানে সেই কথা তারা জানিয়েছিল, আমরা সবাই জেনে গেছি এখনো পর্যন্ত। এবার তোমরা যদি কেউ না জেনে থাকো, প্লিজ ওয়াচ হীরক রাজার দেশে। এবং
1: দেখো কিংসু, এরকম কেউ নেই যে হীরক রাজার দেশে দেখেনি, এটা হতেই পারে না।
0: হ্যাঁ, মানে আমিও এটাকে খুব একটা ডিসএগ্রি করি না, কিন্তু তোমাদের যদি, তোমরা যদি কেউ এরকম থাকো যে তোমরা হীরক রাজার দেশে দেখোনি, সেটা তোমরা হীরক রাজার দেশে না দেখে কোন সিনেমা তোমাদের খুব ফেভারিট সোশ্যাল সাইটে, সেটা তোমরা চলে আসতে পারো 0223132342 নম্বরে। কিন্তু এটা ছাড়াও যদি আমাদের ফোনে ব্যস্ত

0: পাওয়া কোনো কারণে আমরা ফোন তুলতে পারছি না, তাহলে আমাদের ফেসবুক পেজ জোবানি কলকাতা, সেখানে একটা সুন্দর একটা অফ হোয়াইটের পোস্টার রয়েছে, অফ হোয়াইট কালারের, তার মধ্যে কালো দিয়ে অনেক কিছু আঁকা টাকা রয়েছে, সেখানে সিনেমার রিলের ছবি রয়েছে, সেই সেই পোস্টারের তলায় কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে পারো যে তোমাদের ফেভারিট সোশ্যাল স্যাটায়ার সিনেমা কোনটা এবং কেন।
1: এবার একটু তপন সিনহার কথা বলি। তপন সিনহার সিনেমা আমরা চট করে দেখি না, কিন্তু যারা দেখে, যারা সিনেফাইল, তারা প্রচণ্ড পছন্দ করে। গ্রাম বাংলার কাছাকাছি যদি স্যাটায়ারকে আমি নিয়ে যাই, মানে একদম গ্রাম বাংলা মানেই আমাদের মনে হয় খুব সহজ সরল বিষয়টা, তবে স্যাটায়ার কিন্তু সেখানেও, বাঞ্ছারামের বাগান সিনেমাটা হওয়ার আগেও কিন্তু উপন্যাস রয়েছে, উপন্যাস আমরা অনেকেই পড়েছি। ভাবো যে এই যে সেই সময়ের জমিদার বা যারা পুরোপুরি ভাগ চাষিদের উপরে একটা শোষণ চালাচ্ছে বা তাদের যে লোভ, সেইটার বিরুদ্ধে একজন বৃদ্ধ চাষি যার নিজের বাগান বাঞ্ছারাম, তার যে একা লড়ে যাওয়া, তিনি তার মানে মারা যাওয়ার শেষ পর্যন্ত এবং মারা যাওয়ার ভান করেছেন তিনি সিনেমাতে, যাতে বছরের পর বছর তিনি জমিদারকে ঘোল খাইয়ে যেতে পারেন। তো এই পুরো বিষয়টা যে হ্যাঁ লড়তে গেলে লোকবল লাগবে, এটাও যেমন ঠিক, তেমনি লড়তে গেলে অনেকটা বুদ্ধি আর ওই যে সরস মন বলে না, বেশ একটা ফানি যে আইডিয়া মাথায় যে হ্যাঁ ঠিক আছে আমি না একটুখানি কিছুটা ফান করি, যে এখন আমরা বলি না প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্ক, তো ওই প্র্যাঙ্ক করাটাকে যদি একটু আপ লেভেলে নিয়ে যাওয়া যায় কোথাও গিয়ে, তাহলে কিন্তু তোমার মনে যদি একটু হাস্যরস থাকে না, আর তার সাথে যদি বুদ্ধি থাকে, বুদ্ধি থাকলে উপায় হয়, আর সেটাই কিন্তু এই গোটা সিনেমাটা জুড়ে আমরা পেয়েছি। এরপর যে সিনেমাটার কথা না বললেই না, এটাও আমরা সবাই দেখেছি, রবি ঘোষের সেই বিখ্যাত চরিত্র ধনঞ্জয়। কোন সিনেমার কথা বলছি বলো তো?
0: অবশ্যই গল্প হলেও সত্যি, অবভিয়াসলি
1: কিংশুককে আমি 10-এর-10 দিলাম।
0: এই ছবিটা শুধু নয়, রবি ঘোষ এই ক্যারেক্টার, এই ছবির এই মানে ওই অভিনেতারা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা অভিনেতা, তার অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণে আমরা অন্য কোনো একদিন রবি ঘোষ এপিসোডে আসবো। কিন্তু এই সিনেমাটা আমার খুবই ভালো লাগার একটা সিনেমা,
1: মানে ফ্যামিলির সবাই সবার সঙ্গে ঝগড়া করছে, কারোর সাথে কারোর মনের মিল নেই।
0: এই যে আজকের দিনে আমরা এসে কথা বলি নিউক্লিয়ার ফ্যামিলির কথা, আমরা আমরা যারা ফ্যামিলির সঙ্গে যে ছেলেমেয়েরা আমরা বাড়িতে থাকি, আমরা সবসময় চেষ্টা করি মুভ আউট করার, আমরা একা থাকার যে কথাই বলি, কিন্তু আজ থেকে যদি আমরা অনেকটা এগিয়ে যাই, আগে মানে পিছিয়ে যাই, তখন কিন্তু এরকম ছিল না, ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু একান্নবর্তী পরিবার ছিল। কিন্তু এই যে একান্নবর্তী পরিবারের যে পুরো কনসেপ্টটা, তার মধ্যে এতগুলো মানুষ, কিন্তু তারা কি আদৌ সবাই এক ছাদের তলায় রয়েছে বলে কি তারা একসাথে রয়েছে? এক ছাদের তলায় থাকার, একসাথে থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। তো সেরকমই আমরা দেখতে পাই অবশ্যই এই ছবিতে, গল্প হলেও সত্যি ছবিতে, কি সত্যিটা কি আসল সত্যিটা
1: না, মানে এখানে রবি ঘোষের যে ক্যারেক্টার ধনঞ্জয়, গল্প হলেও সত্যি, গল্পটা হচ্ছে যে একান্নবর্তী পরিবারে সবাই এক ছাদের তলায় থাকলেও কিন্তু তাদের মধ্যে মনের মিল নেই, আর সেইখানে এসে ধনঞ্জয় কি করে, গ্লু হয়ে কাজটা করে সবার সাথে, সবার মনের মিল করার জন্য ধনঞ্জয় কিন্তু আসে। ধনঞ্জয় সেই গল্পটাকে সত্যি বানায় এবং সত্যি বানিয়ে সে আবার গল্পের মতো মিলিয়ে দেয়, যে শেষে সেই ওকে দূর থেকে ডেকে বলা হয় না তোমার কি, তুমি কি আর আসবে না, ধনঞ্জয় বলে যে আমার আর আসার দরকার হবে না। তার মানে কি, ধনঞ্জয় এমন একটা ক্যারেক্টার যে ফ্যামিলি স্যাটায়ারকে বুঝিয়েছে যে আমি এমন একটা মানুষ, যে মানুষটা মানুষ নয়, অস্তিত্ব, একটা একটা থট, যে আমি আসবো, সবটা ঠিক করব, চলে যাব।
0: এই এই যে শ্রীপর্ণা যখনই বলতে যেন বিশ্বাস করে আমার মাথা না, সারাক্ষণ এটা যে বলে দিল বলে দিল বলে দিল, আরে তুমি দেখার, তুমি তুমি বলেই যদি দাও,
1: আচ্ছা আচ্ছা সরি,
0: ধরো তো আমি পুরো ছবিটা এক্সপ্লেইন
1: বলেছি,
0: তুমি সিনপসিসের সঙ্গে তুমি শেষ ডায়লগটাও বলে দিয়েছো,
1: ওই শেষ ডায়লগটা বলেছি বলেই আজকে যে নতুন বন্ধুটা শুনছে এবং সে কিন্তু আজকে বাবা বা মাকে গিয়ে জিজ্ঞেস করবে, আমাদের বয়সে যারা বাবা বাবা গল্প হলো সত্যি হলো কোনো সিনেমা আছে, সিনেমাটা আজকে চালাও একটু দেখি, কারণ কালকেই সানডে, আজকে স্যাটারডে, তো ঠিক আছে উইকেন্ডে সিনেমা একটা ভালো দেখাই যাবে, আর আমার এই যে শেষ ডায়লগটা বলার জন্য কিন্তু আরো দেখার ইচ্ছাটা বাড়বে।
0: আচ্ছা ঠিক আছে, তোমাদের যাদের দেখার ইচ্ছা বাড়ছে তোমরা প্লিজ দেখে নিও। একটু একটু আগে তুমি বাঞ্ছারামের বাগানের কথা বলেছিলে, আমার ফার্স্ট ইন্টারঅ্যাকশন উইথ বাঞ্ছারামের বাগান ওয়াজ যে আমাদের বাড়ির খুব কাছেই একটা পিকনিক স্পট আছে, সেটার নাম বাঞ্ছারাম।
1: ওয়াও,
0: ঠিক আছে, মানে পরম অসংখ্য পিকনিক স্পট আমরা সারা জায়গায় দেখতে পাই যেটার নাম বাঞ্ছারামের বাগান। তো আমি আমি যাই ওখানে পিকনিক করতে, যাই অবশ্যই, এবং তারপর আমার বাবা আমাকে বলেছিল যে আরে, মানে আমি যখন বাবা মাকে এই বাঞ্ছারামের বাগান দেখেছিস, মানসানামের বাগান দেখবি? বলে হ্যাঁ, এই তো কদিন আগে পিকনিক করে আসবে। আরে বলে আরে এটা না, এটা না, মানে
1: সিনেমাটা,
0: হ্যাঁ মানে তখন গিয়ে আমি ছবিটা দেখি। এবং একটা খুব ছোট্ট জিনিস যেটা আমার এই ছবিটা দেখে সবসময় মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যাদেরকে একটু উইক ভাবি বা আমরা যাদেরকে ভাবি যে তারা অতটা বুদ্ধিমান নয় বা তারা অতটা কিছু করতে পারবে না, তাদের এই যে সহজ সরল মেধা দিয়ে তারা অনেক সময় প্রচুর শিক্ষিত, প্রচুর জানা মানুষকেও ঘোল খাইয়ে দিতে পারে, যেটা আমরা ছবিতে দেখেছি
1: একদম।
0: আর সেটা আমাদের মনে হয় আমরা বাস্তবেও সব সময় কোথাও না কোথাও কিছু না কিছু হলেও দেখি।
1: আচ্ছা, তুমি কিরকম একটা ফিল, আজকের কিং শো সোশ্যাল স্যাটায়ার নিয়ে কথা বলছি, রঙ্গব্যঙ্গ নিয়ে কথা বলছি। দেখো রঙ্গব্যঙ্গ মানে সেখানে মজা থাকবে, ঠাট্টা থাকবে, ইয়ার্কি থাকবে, যেটা আমরা করার চেষ্টা করছি, বলতে পারবো না কতটা করছি সেটা তোমরা বলতে পারবে। আর তার পাশাপাশি আমরা এই যে আমাদের মানুষের মনের বা সমাজের মধ্যে থাকা নানান রকমের ট্যাবু বা যে ইস্যু সেগুলো নিয়ে আমরা কথা বলছি, কারণ সেইগুলো নিয়েই এই সিনেমাগুলো, যেগুলোকে আমরা সরাসরি বলতে পারছি না। এরপর ছোট্ট করে মৃণাল সেনের সিনেমার কথা একটু বলি। 1974, অনেক আগের সিনেমা কোরাস। কোরাস কিন্তু একেবারে একটা অসাধারণ একটা ক্রিয়েশন, মধ্যবিত্ত সমাজের যে বেকারত্বের সংকট সেই সময়ে, হাজার হাজার মানুষের ভিড় আর তার সাথে ইনস্টিটিউশনের যে একটা খামতি, সেই যে গোটাটাকে নিয়ে তিনি খুব সহজ করে একটা সিনেমায় স্টোরি বলেছেন, এই জায়গাটা কিন্তু কোরাস মানেই যেটা মনে হয় যে হাজার হাজার মানুষের, সাধারণ মানুষের আরতি বা তাদের কথা বা তারা বলতে চাইছেন, এই যে জায়গাটা, মানে সমাজের একটা কঠিন বাস্তবকে নিয়ে খুবই একটা সিরিয়াস স্যাটায়ার বলবো। এখানে ব্যঙ্গটা হয়তো একটু কম আছে, কিন্তু রঙ্গটা এক ফোঁটাও কম নেই।
0: এইবার এই যে বলো রঙ্গটা কম নেই, সেখানে আমি একটুখানি বলি একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে ধরো আমরা কাদের মধ্যে, এই যে আমরা এই কথাগুলো বলছি যেখানে আমরা ডিরেক্টলি কিছু না বলে ইনডিরেক্টলি বলি, এবার বলো যে কারা, মানে ছবি ছাড়ো, আমি আমরা অনেক সিরিয়াস কথাবার্তা বলে নিয়েছি, এবার তুমি যদি, আমি ছবি থেকে একটু সরে যাই, আমরা কারা সবচেয়ে, এই যে ডবল মিনিং কথা শুধু নয়, এই যে হ্যাঁ এক্স্যাক্টলি এক এক কথা বলে দিয়েছি, মানে আমরা নিজেরা বন্ধুদের সঙ্গে যখন সবসময় কথা বলি সেটা কিন্তু মানে ক্রস জেন্ডার হতে পারে, মানে আমার একটা ছেলে একটা মেয়ে বা একটা মেয়ে একটা ছেলে, তারা যদি এরকম মজা করে, কিন্তু তার থেকেও বেশি এই যে ডিরেক্টলি কিছু না বলা, সেটা কিন্তু এই সেম জেন্ডার বন্ধুত্বে সবচেয়ে বেশি হয়, সেটা আমি মনে করি। মানে আমি আমার ছেলে বন্ধু যে আমার বেস্ট ফ্রেন্ড, তাকে আমি মানে ডিরেক্টলি কথা বলবই না, আমি কিছু না কিছুটা ঘুরিয়ে বলবো। এই যে
1: মানে দুজন দুটো গ্রহের প্রাণী, মানে একজন এই কথা বলছে, একজন ওই কথা বলছে, দুজন চাইছে যে দুজনে দুজনের কথা বুঝেনি, এদিকে দুজনের মাঝখানে পড়ে যে শুনছে, আচ্ছা তোরা কি নিয়ে কথা বলছিস বলতো, আমি না বুঝতে পারছি।
0: এবং অনেক সময় তুমি তোমরা আমি জানি তোমাদের সঙ্গে এটা ঘটেছে, দুটো বন্ধু যারা অনেকটা সময় একসঙ্গে কাটায়, তারা যখন একসঙ্গে কথা বলে অনেক কথা তারা হাফ বলে আর
1: কোড ল্যাঙ্গুয়েজ তৈরি হয়ে যায়,
0: কোড ল্যাঙ্গুয়েজ না, অনেক মানে তোমরা এরকম অনেক, আই গেস তোমাদের সবারই এরকম একটা বন্ধু রয়েছে যার চোখের দিকে তাকালে তুমি বুঝে যাবে সে তারপরে কি বলছে,
1: কি বলতে চাইছে
0: বা কি বলবে, বা তুমি অর্ধেক বলে তার দিকে তাকালে সে বাকিটা বুঝে নেয়। এইরকম তোমাদের যখন বন্ধুত্ব থাকে, এইরকমই বন্ধুত্বের এই যে কোড ল্যাঙ্গুয়েজ, সেই কোড ল্যাঙ্গুয়েজের একটা গান রয়েছে যেটা আমরা সবাই বলে থাকি, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, বন্ধুত্বের গান। তুমি বন্ধুত্বের গান বলতে, এই গানটা একদম অনেক ছোটবেলায় আমরা শুনেছি, আমরা অনেক জায়গায় শুনেছি, আমরা অনেকটা বড় হয়ে গেছি আজকে, কিন্তু তাও দুই বন্ধু ঘর ছাড়া দুই শালিক, নিজেই নিজের মালিক তারা, এই গানটা তোমাদের জন্য রইল রানা মজুমদার এবং তিমিরের কণ্ঠে।

0: এক মানে একটা খুব দামি বাইক একটা কম দামি বাইক রাস্তায় একসঙ্গে রেস করছে, আহা মানে একটা সত্যের খোঁজ। এই গানটা মানে সত্যি আমাদের কাছে, আমাদের বড় হয়ে ওঠা এই গানটা, আমরা যেখান থেকে এখানে গেলাম যে বন্ধুত্বের মধ্যে আমরা অনেক সময় কিন্তু ডিরেক্টলি কথা বলি না, কিন্তু আমরা বন্ধুরা কিন্তু আমাদের ডিরেক্টলি কোনো উত্তর দিচ্ছে কি না সেটা আমরা শুনে নেব বন্ধু ফোন লাইনে।
1: হ্যালো হ্যালো হ্যালো হাই হ্যালো না যা বন্ধু ওয়েট করে করে চলে গেল দেখলে কিংশু
0: না। দেখো বন্ধু আমরা আমরা বলছি তোমরা কিন্তু আমাদের ডিরেক্টলি এসে উত্তর দাও যে কোন সোশ্যাল স্যাটাস সিনেমা তোমাদের ফেভারিট। আর বলতে বলতে বন্ধু চলে এসছে ফোন লাইনে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ বলো।
2: নমস্কার, আপনার অনেক ছবির নামই বলতে গেলে বলে দিয়েছেন আর কি। আমি একটা ছবির নাম বলবো, সেটা হলো মেঘে ঢাকা তারা আর কি। অসাধারণ ছবিটা আমার লেগেছিল আর কি, মানে সেখানে চরিত্র যে করেছিল সেটা মিতা আর কি, এত সুন্দর, মানে ঘরের সংসার তার ভাই আর কি, সংসারে কোনো দায়িত্ব নিতে চাইছিল না, তার গানের দিকে মানে যে যার নিজের স্বার্থটা দেখছিল আর কি, নিতা সেখানে দাঁড়িয়ে কিন্তু নিজের কাজটুকু করছিল আর কি, এবং শেষ পর্যন্ত সেটি রোগে আক্রান্ত হয়, সে তার দাদাকে বলেছিল দাদা আমি বাঁচতে চাই। মানে এই জায়গাটা না খুব আমার খুবই বলতে গেলে চোখে জল এনেছিল, কিছু কিছু ছবি সত্যি বলতে গেলে চোখে জল এনে। আপনার যে এত সুন্দর অনুষ্ঠান করছেন সত্যি মনে আজকেটা সত্যি বর্ষ। থ্যাংক ইউ, ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অবশ্যই এরকম অনেক ছবি আমাদের থেকেই যায় যেগুলো সত্যিকার আমাদের মনকে ছুঁয়ে যায়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা তো এতক্ষণ ধরে শ্রীপর্ণা অনেক আগের সিনেমার কথা বললাম, কিন্তু এখন কিন্তু সাদা কালো থেকে আমরা কালারে চলে এসেছি।
1: হ্যাঁ ভূতের বাড়িতে যাবে।
0: হ্যাঁ
1: ভূতের বাড়িতে যাবে।
0: আরে আর এই
1: একটা বাড়িতে দেখো, একটা বাড়িতে তুমি ঢুকলে যেখানে প্রচুর লোকজন থাকে।
0: হ্যাঁ
1: লোকজন থাকে কিন্তু তারা আদতে ভূত, এবং প্রত্যেকেরই নিজের নিজের ওপিনিয়ন আছে, মানে প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে মতামত দিতে ভালোবাসেন, এক একজন এক এক রকম ভাবে থাকতে পছন্দ করেন, কেউ সাজতে পছন্দ করেন, কেউ গাইতে পছন্দ করেন।
0: আচ্ছা বলছি ভূত

0: গুলোকে সবাই বাঙালি ছিল,
1: হ্যাঁ সবাই বাঙালি,
0: এই জন্যই যারা বোঝার তোমরা বুঝে গেছো আমি কেন বললাম, যাই হোক।
1: আচ্ছা বেশ, শুধু তাই নয়, অনেকে কিন্তু বসে একেবারে পাড়ার চায়ের দোকানের মতো সন্ধ্যাবেলা বসে কিন্তু চপ মুড়ি চা সহযোগে একেবারে আড্ডা দিতেও পছন্দ করেন, এবং নানান রকমের আড্ডা সেখানে হয় সেই ভূতের বাড়িতে। তো সেই বাড়িটা হঠাৎ করে জানা যায় যে বাড়িটা ভাঙা হবে, ভেঙে কি হবে, আলটিমেটলি
0: ফ্ল্যাট হবে,
1: হাই রাইজ
0: বিল্ডিং তৈরি হবে।
1: আর হাই রাইজ বললেই কি মনে পড়ে, এদিকে উত্তর কলকাতা ওদিকে দক্ষিণ কলকাতা,
0: মানে কিন্তু দেখো এখানে আমি একটা ছোট্ট জিনিসই শুধু বলবো, সেটা আমি বলছি যে দুটোই কিন্তু প্রচন্ড প্রাসঙ্গিক।
1: একদম,
0: কেন বলছি, আমরা যখন নর্থ কলকাতা যাই ওই যে নস্টালজিয়া, সেটা খুবই যেমন ভালো লাগে, কিন্তু সেরকম ভাবেই একই সঙ্গে এত মানুষ সবার বসবাস করার জন্য কোথাও গিয়ে নতুন করে জায়গা তৈরি করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে। সেই জন্যই আবার আমরা যখন সাউথ কলকাতায় চলে আসি সেখানে আমরা দেখি যে একটা হয়তো তিন চারতলা বাড়িতেই হয়তো 10-12 জন থাকে, 10-12টা ফ্যামিলি থাকে। তো দুটোই যেখানে প্রচণ্ড প্রাসঙ্গিক সেখানেই এই যে তাদের মধ্যে যে বিরোধটা রয়েছে সেটা কিন্তু আমরা এই ছবিতে দেখি।
1: আর এই সিনেমাটার নাম না বলতেও বন্ধুরা বুঝে গেছে, সেই বিখ্যাত সিনেমা যেটা কিন্তু বলা যেতে পারে বাংলা সিনেমার জগতে একটা অন্যরকম ধারা বা ঘরানার সৃষ্টি করেছিল, যেটাকে আমরা সোশ্যাল স্যাটায়ার বলতে পারি, হরর কমেডিও বলতে পারি,
0: একটা ভবিষ্যৎ শুরু করেছিল ভূতের ভবিষ্যৎ,
1: ভূতের ভবিষ্যৎ অসাধারণ অনেক ধরনের। এই সিনেমাতে আমরা দেখতে পাই যে এরকম একটা পুরনো বাড়ি, এবং সেই বাড়িতে ভূতেরা থাকে, এবং তারা শুধু মানে একই সময়ের ভূত নয়, কেউ পুরনো ভূত কেউ নতুন ভূত। সেই আমার এই ভূত বলতে বলতে আমার আবার সেই মনে পড়ে গেল সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত গানটা, ভূতের রাজা দিল নানান রকমের ভূত, তো ধরেই নাও সেই রকম নানান রকমের ভূত তারা থাকছে এক বাড়িতে, এবং তারা হঠাৎ করে একদিন জানতে পারে যে তাদের থাকার জায়গাটা আর থাকবে না। তাহলে তারা কোথায় থাকবে, তারা কোথায় যাবে, এইটাকে মীমাংসা করতেই তারা যে পদ্ধতি অবলম্বন করে, এবং সেই পদ্ধতি অবলম্বন করার জন্য তারা কিন্তু একজন ওই তথাকথিত একজন হায়ার করে, বলো না কিংশুক,
0: মানে
1: না না লয়ার না, লোকার ব্রোকারও নয় লয়ারও নয়, এটা হচ্ছে মানে ওই একটু ঘুর পথে যাতে কাজটা হয়ে যায়,
0: কাদা কাটটি
1: একদম
0: জানিস ইম্পর্টেন্ট, এই শুনতে চাইছিল মানে আমার খুব খুব খুব প্রিয় একটা
1: ক্যারেক্টার আমাদের প্রত্যেক,
0: মানে হাত কাটা কার্তিক শাশ্বত চ্যাটার্জি আমাদের খুব প্রিয় একটা,
1: মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের প্রচুর ক্যারেক্টার আমাদের খুব পছন্দের, মানে উনি ভার্সেটাইল, এবং ওনার ভার্সেটাইলিটি আমরা পেয়েছিলাম ওই অল্প সময়ের জন্য স্ক্রিন টাইম,
0: এক্স্যাক্টলি,
1: এবং সেইটুকু সময়ের জন্য মানে ভূতের ভবিষ্যতের ওই যে পিক যে হাসির যে রোলটা হলে উঠছে, আমি হলে দেখতে গেছিলাম মা বাবার সাথে, ওই যে হলে হাসির রোলটা উঠছে, এবং শুধু হাসি নয় তার পাশাপাশি হাসতে হাসতে লোকজন আলোচনাও করছে যে আচ্ছা ব্যাপারটা তার মানে এই, শুধু ভূতেদের গান বাজনা আড্ডা নয়, আসল গল্পটা এইখানে লুকিয়ে,
0: এইখানে। আর দেখো আমরা অনেক দত্তের কথা বললাম, ভূত নিয়ে কথা বললাম, মানে আমরা সবাই দেখেছি এখন অনেক ভার্স তৈরি হচ্ছে, যে একটা ফ্যামিলি অফ সিনেমা তৈরি হচ্ছে, সেখানে ভূত ভার্স যদি আমরা বলি সেটা অনেক দত্ত অনেক আগে তৈরি করে গেছে। সেরকমই আরেকটা ছবির কথা বলতেই হয়, যে যেমন ভূতের ভবিষ্যৎ, আবার অনেক দত্ত একটু হ্যাঁ মানে ভবিষ্যতে চলে গেছে, তো ভবিষ্যতের ভূত, তো ভবিষ্যতের ভূত আমরা সবাই দেখেছি, এবং এই যে ব্ল্যাক কমেডি এত সুন্দর করে যে দেখানো যায়, একটা রাজনৈতিক প্রেক্ষাপটকে যে এত অরাজনৈতিকভাবে দেখানো যায়, সেটা আমি তো খুব ভালো লেগেছে ভবিষ্যতের ভূত ছবিতে। তোমরা যদি না দেখে থাকো তোমরা দেখে নিও, আর আর আমি জানি আমি শ্রীপর্ণা আমি দেখতে পাচ্ছি শ্রীপর্ণা একটা ছবির নাম বলার জন্য,
1: আমি তারও আগে কিংশুক তোমার কথা ধরে আমি বলে ভাবছিলাম যে ভবিষ্যতের ভূত আর ভূতের ভবিষ্যৎ দুটো এপিটোপিটা একই কয়েনের, তো পারলে দুটো একসঙ্গেই রিওয়াচ করতে পারো উইকেন্ডে।
0: হ্যাঁ একদমই, মানে কেন বা সময় নষ্ট করবে, দেখো ছবি দেখো ভালো লাগবে, নতুন কিছু শিখবে শেখাতে পারবে, কিন্তু শ্রীপর্ণা অনেকক্ষণ ধরেই বলবে বলবে
1: যে শেখানোর কথাই তুমি বলছো, শেখানোর কথা থেকে আমার মনে পড়লো যে আমরা তো শিখতে পারি অনেক রকম ভাবে, আমাদেরকে যদি ধরো এই প্রায় 400-500 বছর আগের একজন জমিদার ভূত এসে সুন্দর করে গীত গোবিন্দ থেকে আওড়ে আওড়ে প্রেম নিবেদন করে, এবং সেই প্রেম নিবেদনটা হয় এই এখনকার সময়ের কোনো একজন নায়িকার বা কোনো একজন প্রেমিকার জন্য, তাহলে এমন হয়, এবং সেখানে পুরো গুবলেট, কারণ সে তো ভূত এবং তারই উত্তরসূরি, তাকেই বিয়ে করতে সেই প্রেমিকা এসছে, এবং শুধু বিয়ে করতে আসেনি, প্রথমত বিয়েটা বিয়ে ছিল না একেবারেই, বিয়েটা তো পরে এসছে, তারও আগে এসছে সেই বাড়ি, সেই বিশাল বড় রাজবাড়ি কিনতে এসেছেন কলকাতা থেকে একজন, এবং তারপরে বাকি ঘটনাগুলো ঠিক কীভাবে গড়াচ্ছে, কীভাবে এগোচ্ছে, কোন সিনেমার কথা বলছি, যেই সিনেমাটা আমরা হলে গিয়ে বোধহয় বন্ধুবান্ধব পরিবার সবাইকে নিয়ে অনেকবার দেখেছি, বল্লভপুরের রূপকথা।
0: মানে আমি এই ছবিটা দেখার আগে আমি নাটকটা দেখেছি।
1: হ্যাঁ, তো আমি নাটকটা পড়েছি তার আগে।
0: হ্যাঁ না, আমি পড়িনি, আমি দেখেছি। তো এবার আমার খুব ভালো লেগেছিল যে একটা গল্প থেকে যে একটা মানে কি যেটা আমরাকে বলি যে চেঞ্জ করা, একটা ছবিতে ট্রান্সফর্ম করা, সেই ট্রান্সফরমেশন এবং গল্পটা শ্রীপর্ণা অ্যাজ ইট ইজ সুন্দর করে বলে দিয়েছে। আমি এখানে কিছু অ্যাড করতে চাই না।
1: আমার এই ছোট ছোট পান্সগুলো খুব মনে আছে, যারা এখন অব্দি দেখোনি। এরকম অনেক বন্ধু বান্ধবকে আমি শুনেছি যারা রিসেন্টলি বল্লভপুরের রূপকথা দেখেছে এবং সোমবার দেখে তারা ফোন করে আমাকে জানিয়েছে যে অসাধারণ সিনেমা, আমি কেন এতদিন আগে দেখিনি। ওই যে নির্মল একটা হাস্যরস, মানে তুমি দেখতে পাচ্ছ যে একটা পান হচ্ছে এবং সেই পান কথাটা আমরা এখন খুব ইউজ করি, মানে যেটা জোক বা চুটকুলি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা হচ্ছে এবং সেটা খুব সুন্দরভাবে হচ্ছে এবং যেটাতে আমরা খুব এনজয়ও করছি। আমার বুঝছি যে ও আচ্ছা, এখানেও কিন্তু তোমার সে ওই পুরনো বাড়ি কেনার ব্যাপারটা কিন্তু রয়েছে।
0: এক্স্যাক্টলি,
1: এই গল্পটা কিন্তু এখানেও রয়েছে,
0: এখানেও রয়েছে, এবং অসাধারণ কিছু অভিনয়, তার সঙ্গে অসাধারণ ডিরেকশন, সব কিছু। আর সেটা ছাড়াও, এই সব কিছু ছাড়াও যেটা আরও বেশি মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই ছবির গানগুলো। এই ছবির গানগুলো এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর যে তোমাদেরকে শোনাতেই হবে। সেই জন্য তোমাদের জন্য রইল এই ছবি থেকে, এই শাহানা বাজপেয়ীর কণ্ঠে সাজু।

0: এই যে বুঝতে নারি কেমন তুমি, মানে আমি বুঝতেই পারছি না তুমি ঠিক কিরকম। তুমি এমন ভাবে সবটা একেবারে লুকিয়ে লুকিয়ে কি বলবো আড়ালে আড়ালে রেখে চলছো, আর বলছো এক করছো আর এক, মানে ওই যে বলে না মুখে এক মনে আর এক।
1: আমি তো কোনোদিনও বুঝতে পারিনি।
0: কি বুঝতে পারো
1: না? মানে আমি বলতে চাই এই যে তুমি বলে বুঝতে নারি কেমন তুমি, আমি আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি।
0: কাকে বুঝতে পারছো না কিছু? আচ্ছা এই আলোচনাটা না হয় আমরা অফ এয়ারে করবো, তুমি কাকে বুঝতে পারছো না সেটা সমাধানও আমরা করবো। কিন্তু এই যে আজকে আমরা রঙ্গু ব্যঙ্গু সোশ্যাল স্যাটায়ার সিনেমা নিয়ে কথা বলছি, যে সিনেমাতে একটা কথা বলতে গিয়ে সেই কথাটাকে একটু ঘুরিয়ে একটু কমেডি করে একটুখানি মজা করে একটুখানি জোকসের আকারে একটুখানি কি বলবো যাতে চট করে মন খারাপ না হয়, সোজাসুজি গিয়ে তীরটা বুকে না বিঁধেও একেবারে বুকে বিঁধে যায় সেই চেষ্টা করেছে এই সিনেমার নির্মাতারা করেছেন। তো সেই সিনেমাগুলো নিয়ে আজকে আমরা কথা বলছি।
1: কিন্তু বন্ধু আমাদের ডিরেক্টলি কিছু বলতে চাইবে না। হ্যালো
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: পূর্ব বর্ধমান বেরুগ্রাম থেকে সুখদেব পাল বলছি।
1: হ্যাঁ বলো।
2: আজকে বিষয়টা শুনতে ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রচুর সিনেমা দেখেছি, 1200টা সিনেমা দেখেছি।
0: শুনি শুনি একটা দুটো নাম।
2: তার মধ্যে দুটো খুব ভালো লাগছে, গুপি গাইন বাঘা বাইন আর মর্জিনা আব্দুল্লাহ, রুপি ঘোষে টিচিং ফাঁক, এইগুলো খুব ভালো লাগে।
1: আচ্ছা
0: শুনতে থাকুন। এই যে বন্ধুরা কাল ক্লাসিকের কয়েকটা সিনেমার কথা বললো, সেরকম আমরা চাইছি নতুন কিছু সিনেমার কথাও বলো যেগুলো তোমাদের ভালো লেগেছে। তো তোমরা যদি না বলতে পারো তাহলে
1: আমরা আছি তো বলার জন্য।
0: আমরা আছি তো,
1: মানে আমরা অনেক অনেক ছবির কথা বলে ফেলেছি। আমরা অনেক আমরা জানি আমরা সবাই বাংলা ছবি দেখি, আমরা প্রচুর বাংলা ছবি অবশ্যই দেখব, আমরা বাংলা ছবির পাশে থাকব। কিন্তু শুধু কি বাংলা ছবির পাশে থাকব, আমরা তো সিনেমার পাশে থাকতে চাই।
0: ও মাই গড, আচ্ছা এই যে ও মাই গড বললাম, এই নামটা বা এই যে ফ্রেজটা শুনলেই কিন্তু একটা খুব বিখ্যাত বলিউড সিনেমার কথা মনে পড়ে যায়, পরেশ রাওয়াল অক্ষয় কুমার অভিনীত
1: OMG।
0: OMG যেখানে আমরা প্রথমে শুরুতে দেখেছিলাম যে একটা সুন্দর ডান্স এবং সেই ডান্স আইটেমের ঠিক পরে আমরা বুঝতে পারছি না সিনেমাটা কি নিয়ে শুরু হচ্ছে। ট্রেলার না দেখে, আগে তো ট্রেলার দেখার তো ব্যাপার ছিল না, আগে সিনেমা ডিরেক্ট দেখতে চলে যেতাম। তো দেখতে দেখতে বুঝতে পারছি যে আচ্ছা একজন ভদ্রলোক যিনি সামহাও ভগবানে বিশ্বাস করেন না এবং তার একটা আর্থিক ক্ষয়ক্ষতি হয় এবং সেটার জন্য তিনি বিশ্বাস না করেও তিনি কোথাও গিয়ে বলেন যে এইটা ভগবান নাকি, মানে তাকে বলা হয় যে ভগবান
1: প্রাকৃতিক বিপর্যয়
0: এবং সেই প্রাকৃতিক বিপর্যয় হওয়ার কারণে তিনি বলেন যে না এটা প্রাকৃতিক বিপর্যয় না, আমার ইন্স্যুরেন্স চাই, আমি কোর্স মানে একদম কোর্টে গিয়ে কেস করলাম।
1: একদম শিবন আর বলে দিও না, মানে আমরা জানি তোমরা OMG সবাই দেখেছো, কিন্তু এই ছবি থেকে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছিল মুরলী যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা তো অবশ্যই অসাধারণ অভিনয়, কিন্তু পরেশ রাওয়াল এই যে এত সুন্দর করে বিজনেস করতো।
0: পরেশ রাওয়াল ইজ অ্যান অ্যামেজিং অ্যাক্টর। কেন তুমি দেখো এই সিনেমাটাতে যে শুরুতে তার চরিত্রের যে আর্ক, শেষে যে আর্ক,
1: Completely different.
0: এবং পুরোটা একটা জার্নি,
1: পুরোটা জার্নি অবশ্যই যে কোনো মানে অভিনেতার চরিত্রটাই পুরো জার্নি। যেরকম আমরা OMG অবশ্যই পার্ট টু ও বেরিয়েছে, কিন্তু মানে আমি জাস্ট বলতে চাইছি যে একটা এত সুন্দর করে বিজনেস করা যায়, এত সুন্দর করে ক্লিয়ারলি বিজনেস করা যায়, এটা এটা কিন্তু আমি ওই ছবি দেখে পর্যন্ত শিখেছি এবং কি বলে ওটাকে অনুপ্রাণিত হয়েছি।
0: আর এই যে পার্ট টু এর কথা বলছি, OMG পার্ট টু খুব রিসেন্টলি সাম্প্রতিক সময়ে বেরিয়েছে এবং সেখানে আমরা পঙ্কজ ত্রিপাঠীকে পাই এবং এই সিনেমাটাতে কিন্তু অতটাও ভগবান রিলেটেড বিষয়টা নেই, যেখানে কিন্তু একটা সোশ্যাল ট্যাবু রয়েছে এবং তাও একটা স্কুলের বাচ্চাকে নিয়ে যে স্টোরিটা এবং খুব সেন্সিটিভ একটা ইস্যু যেটা হয়তো অতটা খুলে আমরা বলতে পারবো না। তোমরা সিনেমাটা পারলে দেখো এবং আমি বলবো যে বাবা মা এবং যারা টিনেজার ছেলেমেয়েরা রয়েছে তারা পারলে একসঙ্গে দেখো, হয়তো একটু অস্বস্তি হবে কিন্তু কোথাও গিয়ে সিনেমাটার একদম শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে যে যদি বাবা মার কে আমরা পাশে পাই এবং এই যে সমাজের যে চোখ রাঙানি বা ভয় দেখানো এইটার বাইরে গিয়ে যদি কোথাও আমরা ব্যাপারটাকে ফিল করতে পারি তাহলে কিন্তু এই ব্যঙ্গটাকে ক্রস করে কিন্তু আমরা একটা ভালো জায়গায় পৌঁছতে পারি।
1: একসময় আমি মানে 100 বার এটার সঙ্গে সহমত। আর দেখো বিষয়টা হচ্ছে যে আমাদের
0: এই যে বাবা মায়ের কথা হলো,
1: হ্যাঁ
0: বাবা মায়ের কথা বললি না আমার একটা অন্য সিনেমার কথা মনে পড়ে যায় যেটা বোধহয় আমাদের আমাদের টিনেজ লাইফের একটা খুব বড় জায়গা। মানে আমি আজকে এক্ষুনি গিটার হাতে নিয়ে বসে পড়বো।
1: এই যে আমাদের বিষয়টা হয়ে গেছে যে আমাদের না বলেও কি সুন্দর শিবর্ণা বুঝে গেছে আমি কার কথা বলবো বা কোন ছবির কথা বলবো, তার দুটো ছবির কথা বলবো অবশ্যই, না আদার দেন আমির খান অবশ্যই শ্রীপর্ণা যে ছবিটার কথা বলছে এটা আমরা ছোটবেলা সবাই দেখেছি, এবং আমরা সবাই দেখে কোথাও গিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে ওই যে গিটার নিয়ে গান গাওয়া, তার সঙ্গে ভাইরাসের মতো একটা প্রফেসর, আমরা জানি না অ্যাস্ট্রোনট পেন কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এই অনেকগুলো কোয়েশ্চেন, আর তার সঙ্গে র্যাঞ্চো বা ফুংসুক ওয়াংরু কে, এরকম প্রচুর ফুংসুক ওয়াংরু আমাদের পুরো সমাজে রয়েছে যারা এই যে সমাজ ব্যবস্থাকে একটু আলাদাভাবে দেখতে চায়, একটু আলাদা গিয়ে একটু নতুন কিছু করতে চায়, তাদের জন্যই হয়তো এই নতুন আবিষ্কারগুলো হয়। সেরকমই আমরা

0: ডাক্তার ইঞ্জিনিয়ার হব বলেই জীবনে দৌড়চ্ছি এই র‍্যাট রেসে, সেটা না করেও যে ভালো থাকা যায় বন্ধুদের নিয়ে এবং ওই পরীক্ষার প্রেশারটা না নিয়েও পরীক্ষাটা দেওয়া যায়, সেটাই কিন্তু থ্রি ইডিয়টস বলেছে।
1: মানে এটা 100 বার এটা আমরা নিজেরাও বন্ধুরা রিয়েলাইজ করেছি যে সত্যি কথা, বন্ধু লাস্ট আসলে বা ফেল করলে যতটা দুঃখ হয় কিন্তু ভুল করেও বন্ধু যদি ফার্স্ট হয়ে যায়,
0: এই এই ফার্স্ট আসার কথা,
1: মানে যে বন্ধু জীবনে পড়েইনি, জীবনে তাকে আমি বইয়ের হাতে দেখিইনি, সে যদি ভুল করে ফার্স্ট এসে যায়, এই যে দুঃখটা, এই এই দুঃখটা, মানে
0: আমি বুঝতে পারছি কিন্তু
1: কি বলবো,
0: ফিল করেছে,
1: হ্যাঁ মানে আমি ফিল করেছি, আমি বলতে চাই না কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্যারেক্টারটার মতো বলতে পারবো না, কিন্তু অবশ্যই আমিও ঠিক এরকমই, কিন্তু আমরা কিন্তু এখানে একবারও বলছি না যে তোমরা পড়াশোনা করো না, অবশ্যই পড়াশোনা করো, কিন্তু শুধু পড়াশোনা করো না, তার সঙ্গে আরও অনেক কিছু করো, যাতে ওই যে বলে না যে ওয়াহি করো জিসমে ও মানে কাম জাদা খেল খেল মে কাম হো যায়, তো তোমরা যেটা ভালোবাসো সেটাই করো। আর
0: আমি ফারহানের টিমে, আমি গোটা সিনেমাতে সারা জীবন ফারহানের টিমে ছিলাম, বাবাকে গিয়ে বলতেই পারছি না যে বাবা আমি ইঞ্জিনিয়ারিং করতেই চাই না, মানে আমি তুমি যেটা পড়াতে দিয়েছো আমাকে সেটা পড়তে চাই না, আমি অন্য কিছু করতে চাই, আই ওয়াজ অলওয়েজ টিম ফারহান।
1: আর আমি অলওয়েজ টিম র্যাঞ্চো, বিকজ আই এম ব্লেসড যে আমাকে এই চয়েসটা নেওয়ার সুযোগ আমি পেয়েছি। আর তোমরা যারা অবশ্যই এই ছবি দেখেছো, তোমরা অবশ্যই আরেকটা ছবি দেখেইছো, তারা মাস্ট আমির খান সেই একটা সুন্দর লাল রঙের লিপস্টিক পরে, মাথায় একটা হলুদ হেলমেট পরে রাস্তা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, গলায় প্রচুর মাদুলি, হাতে প্রচুর মালা, মুখে ভগবানের স্টিকার লাগে, মানে এই ছবিটাও আবার আমাদেরকে কোয়েশ্চেন করা শিখিয়েছে, আবার আমাদেরকে দ্বিতীয়ভাবে ভাবতে শিখিয়েছে
0: যে আমি যেটা শুনছি সেটাই মানবো না, আমি একটুখানি বিচার বিবেচনা করে দেখি, তাই তো, যে তুমি আমাকে বলছো মানে আমাকে মানতে হবে, আমারও তো কিছু নিজের ভাবনা চিন্তা আছে, সেটাও একটু অ্যাপ্লাই করে দেখি। এইখানেই গিয়ে আমার আরেকটা সিনেমার কথা মনে পড়ে, এই সিনেমাটা খুব কম মানুষই দেখেছে, সিনেমাটা ওপেন প্ল্যাটফর্মে তোমরা পাবে, দেখার জন্য কোনো ওটিটিতে তোমাকে যেতে হবে না, আঁখো দেখি, এই সিনেমাটা তোমরা পারলে ডেফিনেটলি ডেফিনেটলি দেখো। সঞ্জয় মিশ্রর অসম্ভব ভালো অভিনয়, কী নিয়ে সিনেমাটা, তুমি যা শুনছো যা দেখছো সেটাকেই যে তুমি সত্যি মনে করছো সেটাকে সত্যি মনে না করে আগে যাচাই করো, যাচাই করে দেখো, কারণ তুমি নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে তুমি কী করে বিশ্বাস করবে। এবং এই নিয়ে গোটা সিনেমাটা, যাতে তার ফ্যামিলির লোকজন প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বড হয়ে যায় যে মানুষটা ছিল এক, মানুষটা হয়ে গেল আরেক, কারণ সে সব কিছু যাচাই করে দেখতে চাইছে।
1: আমি এটা নিয়ে ভাবলাম একটা জিনিস বলবো,
0: তুমি এরকম হবে নাকি, তুমি এরকম
1: না না না না না,
0: তাহলে
1: আমি বলছি আমার প্রচুর বন্ধু যারা রিসেন্টলি দুঃখে রয়েছে তারা ওই একই কথাটা বলে, যাই হোক ছিল এক হয়ে গেল আর।
0: আচ্ছা ঠিক আছে,
1: কিন্তু কিন্তু কিন্তু এবার এবার আমাদেরকে একটু র‍্যাপ আপ করতেই হবে, শিপর্ণা দেখো, কারণ আমাদের কাছে সময় তো আটকে রেখেছে, আমরা সময়ের বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছি,
0: মানে দেখো আমাদের হাতে এই 11টা থেকে 12টাই আছে, আমরা কি করবো বলো, চাইলে তো আমরা প্রচুর প্রচুর প্রচুর সিনেমা সঙ্গে রেখেছি গল্প করার, কিন্তু আজকেও যথারীতি আরো অনেকগুলো সিনেমা নিয়ে আমরা গল্প করতে পারলাম না, সেগুলো না হয় অন্য কোনো একটা দিনের জন্য তোলা থাকবে যেদিন আমরা আরো গল্প করতে পারবো। আর তাই আজকে রঙ্গব্যঙ্গ সোশ্যাল স্যাটায়ার নিয়ে অনেকগুলো সিনেমা নিয়ে কথা হলো, গল্প হলো, আবারও অন্য কোনো দিন অন্য কোনো সময় সিনেস্কোপের আড্ডায় কিংসুক শ্রীপর্ণা থাকবে অবশ্যই, আর অবশ্যই তোমাদেরকে সঙ্গে থাকতে হবে যুববাণীকে নিয়ে, শুনতে হবে যুববাণী, আর অবশ্যই খুব খুব খুব ভালো থাকতে হবে। যেতে যেতে বিশাল দাদলানির কণ্ঠে রইল ঘরে ফেরার গান, কারণ তোমাদেরকে ফিরে ফিরে আসতেই হবে আমাদের কাছে। টাটা।

0: এখন বাংলার মুখ। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঘুরতে ঘুরতে এসেছি দাদপুর গ্রামে, হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের নলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামটি ছবির মতো সুন্দর। দাদপুর গ্রামে ঘুরতে ঘুরতে মনে হল এই গ্রামটি সম্পর্কে জানতে পারলে বেশ হয়। আলাপ জমালাম কয়েকজন গ্রামবাসীর সঙ্গে, তাদের জানালাম মনের কথা, তারা তো খুব খুশি। বসা হলো মাঠের ধারে একটি জায়গায়, শুরু হলো কথাবার্তা, গ্রামের ঐতিহ্য ইত্যাদি বিষয়ে বললেন স্বপন কুমার দে।
1: আমি দাদপুর গ্রাম থেকে বলছি। প্রথমে আমি বলছি, ট্রেন ছাড়া আমাদের এখানে আসা খুব অসুবিধা আছে। নলপুর স্টেশন, আমাদের এখানে হাওড়া থেকে নলপুর স্টেশন নামতে হয়, 22 কিলোমিটার ডিস্টেন্স, কিন্তু আমাদের এখানে কোনো বাস রুট নেই, এবং সেটা আছে অনেক দূরে, সে রানিয়াটি, সে পাঁচলা ওদিক দিয়ে আমাদের অটো, বা আগে তো অটো ছিল না, এখন অটো এবং টোটো বোটো সব তৈরি হয়েছে, তার মাধ্যমে লোক যাতায়াত করে। আর এছাড়া আমাদের যাতায়াতের কোনো পথ নেই, এবং রাস্তাগুলো, আগে আমাদের এখানে কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, সেই রাস্তাগুলো আস্তে আস্তে অনেকটা উন্নত হয়েছে এবং পাকা রাস্তা তৈরি করেছে, তার জন্য অনেক মানুষের চলাফেরা এবং যাতায়াতের খুব সুবিধা হচ্ছে।
2: এই গ্রামের আশেপাশে কোন কোন গ্রাম আছে?
1: আমাদের এই গ্রামের আশেপাশে আছে মালিকপাড়া, বেটিয়ারি, ঘোড়াঘাট, বেলডুবি, মনোহরপুর, আর একটা আছে আমাদের এটা উলা, এই এই কতগুলো নিয়েই আমাদের নলপুর। মানুষের জীবন জীবিকা হচ্ছে আমাদের এখানে সমস্ত এই ছেলেরা কর্মসংস্থানের ক্ষেত্রে টিকাপাড়া, দাসনগরে এই যে শিল্প, ছোটো ছোটো শিল্প আছে, সেই শিল্পর সঙ্গে যুক্ত, এবং তারা রাজমিস্ত্রি, এবং গ্রামের এই সমস্ত পঞ্চায়েত যেটা 100 দিনের কাজে যেটা কাজ হয় সেই কাজের সঙ্গে তারা যুক্ত।
2: চাষের কাজ তো
1: কিন্তু এখন চাষের কাজ অনেকটা কমে গেছে, কেন যে পরিমাণে জলের প্রয়োজন সেই পরিমাণ জল তারা চাষিরা পায় না, এবং জমির উর্বরতা অনেক কমে গেছে, যার ফলে ফসল ঠিকমতো একটা এখানে

0: থেকে পাওয়া যায় না, যার ফলে ওরা এখন ওটা হয়ে গেছে, মোটামুটি চাষের জমিটা হয়ে গেছে, এখন বাস্তু জমির মতো পরিণত হয়েছে।
1: কথা হলো অরিন্দমদের সঙ্গে, তিনি বললেন,
2: হাওড়া জেলার নলপুর পঞ্চায়েতের অধীন দাঁতপুর গ্রামের বাসিন্দা। ছোটবেলা থেকেই এই গ্রামেই আমার বেড়ে ওঠা, স্কুল কলেজ সব এখান থেকেই, কিন্তু আমার কলেজটি ছিল একটু দূরে, সেটা হচ্ছে নরসিংহ দত্ত কলেজ, টিকিয়াপাড়া রেল স্টেশন থেকে 15 মিনিটের হাঁটা পথ। আমাদের গ্রামে একটি খেলার মাঠ আছে, সেখানে প্রত্যেক আমরা খেলাধুলা করতাম। বর্তমানে খেলাধুলার মান আগের মতো আর নেই। আজকালকার দিনে আমরা সবাই জানি আমাদের কাছে ফোন এসে গিয়ে আমাদের খেলার মাঠে যাওয়ার সময়টা বুঝি অনেকটাই হারিয়েছে। তো আমি এই গ্রামের পক্ষ থেকে এটুকু বলতে পারি, আজকে আমাদের গ্রামে শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার বিশেষ প্রয়োজন। যোগাযোগ ব্যবস্থা যেমন, নলপুর স্টেশন থেকে আমাদের গ্রামে আসতে হলে আমাদের টোটো পথে বা টোটো গাড়িতে 100টি টাকা করে পার হেডে খরচা হয়, যেটা খুবই ব্যয়বহুল একটি ব্যাপার বলে আমার মনে হয়, কারণ একটি সাধারণ মানুষের পক্ষে 15 মিনিটের রাস্তা 100টি টাকার বিনিময়ে খরচা করে আসাটা খুবই এক্সপেন্সিভ। তাই আমি মনে করি আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা ভীষণই প্রয়োজন। আর তাছাড়াও রয়েছে হাঁটা পথ, যেটা রেল লাইনের পাশ দিয়ে পাথরের ওপর দিয়ে আমাদের হেঁটে আসতে হয়, যেটা ফলে অনেক মানুষই আহত হয়েছেন, এবং আমার নিজেরই বাবা পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন, যেই চোট এখনও কিন্তু ওনার সম্পূর্ণভাবে সারেনি। তো আমি মনে করি আমাদের এই গ্রামে যোগাযোগ ব্যবস্থা এবং তার পাশাপাশি শিক্ষা ও পানীয় জল, এই তিনটেই বিশেষ প্রয়োজন। এই গ্রামের মানুষের অবসর সময় বলতে গেলে আমি দুটো স্টেজে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে ইয়াং জেনারেশন আর একটা হচ্ছে বৃদ্ধরা বা অ্যাবভ 60। ইয়াং জেনারেশন, আজকালকার দিনে আমরা সবাই জানি ফোনে সবাই ব্যস্ত, তাও ছুটির দিন অর্থাৎ রবিবার বিকেলে আমাদের খেলার মাঠে খেলাধুলা হয়, সেইখানে অবসর সময়ে কিছু ইয়াং ছেলেরা আসেন এবং খেলাধুলা করেন। এবং বৃদ্ধদের কথা যদি বলি, তারা এই আমাদের রাস্তাঘাটে হাঁটাচলা করেন, আদারওয়াইজ ওনাদের অবসর সময় কাটানোর বিশেষ কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না, বা বাড়িতেই ওনারা সময় কাটান।
1: শুনলাম একটি গান,

0: জানতে চাইলাম গ্রামের সংস্কৃতি চর্চা সম্পর্কে। জয়িতা দে জানালেন,
1: আমি দাঁতপুর গ্রামের বাসিন্দা। তো সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, গান বাজনা নাচ, এছাড়াও হচ্ছে গিয়ে খেলাধুলা, সমস্ত কিছু নিয়েই হচ্ছে গিয়ে সংস্কৃতি জগৎটা। তো সংস্কৃতি জগতের যদি প্রথমেই আমরা ছোটবেলা থেকে যদি কিছু বলা হয় যে সংস্কৃতি বলতে কী বোঝো, তখন আমরা বুঝি যে গান আর নাচ, এইটাই হচ্ছে গিয়ে আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে। আমিও তাই শিখেছি, আমার মা বাবা আমাকে নাচ গান আঁকা সবই শিখিয়েছে, তার মধ্যে থেকে গানটাকে আমি চয়েস করে নিয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ছোটবেলা থেকে দেখে আসছি যে ছোটখাটো এখানে প্রোগ্রাম হয়, এবং প্রোগ্রাম বলতে আমরা বুঝি যে স্টেজ করে সেখানে ছোটখাটো নিজেদের মধ্যে গান বাজনা এইসবের মাধ্যমে আমাদের সংস্কৃতি জগৎটা আমাদের গ্রামের মধ্যে এইভাবেই চলে আসছে। এখন উন্নত হয়েছে, এখন আরও বাইরে থেকে নতুন নতুন আর্টিস্ট আনছে, কিন্তু আমি আমার ছোটবেলায় এগুলো দেখিনি। আমরা দেখেছি যে আমরা নিজেরা এই বন্ধুরা মিলে সব জড়ো হচ্ছি, দাদা দিদিরা মিলে একটা প্রোগ্রাম আয়োজন করছে, বলছে তোদের গান করতে হবে, তোদের নাচ করতে হবে, শিখিয়েও দিচ্ছে। আমরা সেরকমভাবে সবাই একত্রে, কোনো সময় কোরাস, কোনো সময় একা একা, এইভাবে আমরা নাচ গান করে এসেছি, নাটকও করেছি। তো এখন চারিদিকে প্রোগ্রাম বেড়েছে, আবার পুজো পার্বণও বেড়েছে। একটা সময় ফাংশানের ব্যাপারটা খুব উঠেছিল, এখন আস্তে আস্তে আবার অনেকটাই কমে গেছে, কারণ কোভিডের পরে চারিদিকে যারা শিল্পীরা তারা তাদের যে চর্চাটা সেটা আস্তে আস্তে কমে গেছে, মানে কোভিডের পরে প্রোগ্রামের ব্যাপারটা অনেকটাই কমে গেছে। আগে যেমন চারিদিকে চতুর্দিকে, আমি কোভিডের আগের কথাই বলছি, তখন কোনো পুজো বা পার্বণ হলো কিছু হলেই আমরা একটা না একটা কিছু সবাই মিলে একত্রিত হয়ে একটা প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান করার চেষ্টা করতাম, কিন্তু কোভিডের সময় থেকে এই একত্রিত হওয়ার ব্যাপারটা অনেকটা কমে গেছে। তারপর থেকে বিশেষ করে শিল্পীদের প্রোগ্রামের ব্যাপারটা অনেকটাই কমে গেছে। এখন প্রোগ্রাম যা বুঝি অর্কেস্ট্রা, এবার অর্কেস্ট্রায় সবাই যারা গ্রামে থাকে তাদের পক্ষে অর্কেস্ট্রায় যারা গ্রামের মধ্যে থেকে গান বাজনা করে প্রত্যেকের কিন্তু অর্কেস্ট্রায় যোগদান করা সম্ভব হয় না, তার ফলে কি তারা এই গান বাজনা জগৎ থেকে অনেক

গানের রেশ নিয়ে ঘুরে দেখলাম হাওড়া জেলার দাদপুর গ্রাম। মনটা বারবার যেন এই বাংলায় ফিরে আসতে চায়। তাই তো বাংলার বিভিন্ন গ্রাম গঞ্জ ঘুরে দেখি আর আপনাদের দেখাই বাংলার মুখ অনুষ্ঠানে। বাংলার মুখ আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী শনিবার আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শ্রুতমা মুখোপাধ্যায়। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার এভিনিউ কলকাতা 700012 মেলা 11:30 গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিয়ার এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

আমি ডক্টর প্রথমা চৌধুরী, মনোচিকিৎসক। জীবন এত সুন্দর, বেঁচে থাকার জন্য মানুষ কি না করে। চারপাশে চোখ মেললেই শুধু বেঁচে থাকার জন্য নিরন্তর লড়াইটা আমরা রোজ দেখতে পাই। তবু তারই মধ্যে কেউ কেউ কিন্তু আত্মহত্যার কথা ভাবছেন, আত্মহত্যা করছেন, এবং তাদের সংখ্যা পৃথিবীতে নেহাত নগণ্য নয়। প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, 2000-এর কাছাকাছি মানুষ সিদ্ধান্ত নেন স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে অজানার দেশে চলে যাওয়ার। আর তাদের অধিকাংশই কিন্তু তরুণ। 15-29 বছর বয়সীদের মধ্যে আত্মহত্যাই হল মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ। প্রথম কারণটা হলো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। কেন এমন হয়, কেন মনে হয় যে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক গুণ বেশি দয়াময়ী এবং শ্রেয়তর? বেঁচে থাকা এত কষ্টকর কখন মনে হয়? দেখা গেছে 90%-এরও বেশি আত্মহত্যার কারণ কিন্তু তাৎক্ষণিক কারণ অন্তত মানসিক অসুস্থতা, অবসাদ বা ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া বা এমনকি পার্সোনালিটি ডিসঅর্ডার। এছাড়াও অনেক দিন ধরে জমে থাকা অসহায়তা, সামাজিকভাবে একা হয়ে পড়া মানুষ কিন্তু আত্মহননের দিকে চলে যান অনেক সময়। দেখা গেছে যারা পরিযায়ী, এক দেশ থেকে অন্য দেশ, নতুন কোনো সংস্কৃতির মধ্যে যাদের মানিয়ে নিতে হচ্ছে, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অন্য 8-10 জনের থেকে বেশি। এছাড়াও শারীরিক কষ্ট, যেমন তীব্র ব্যথা, একাকিত্ব বোধ, বিভিন্ন নেশাও কিন্তু মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়। সর্বোপরি মনে রাখুন ও তাকেও বোঝান, এই মুহূর্তে যে সমস্যা অলঙ্ঘনীয় বলে মনে হচ্ছে, 2 দিন বাদে তা মনে হতে নাও পারে। আর যার ভালোবাসা ছাড়া বাঁচার কথা ভাবা যাচ্ছে না, 6 মাস বাদে হয়তো দেখা গেল তাকে ছাড়াও জীবন অনিন্দ। মৃত্যুর মুখে দাঁড়িয়েও আশা ছাড়তে নেই। ডাক্তারবাবু 6 মাসের নিদান দিয়েছেন, কিন্তু তাতেও আমরা ভাবতে পারি এই 2 মাসটাকে আরো কত ভালোভাবে বেঁচে থাকা যায়, কত অপূর্ণ শখ মিটিয়ে ফেলা যায়। এই জগতে কেউ তো আর অমর নয়।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে

0: চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
3: এখন গ্রামীণ
4: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলাশাসকদের কাছে সম্প্রতি পাঠানো এক নির্দেশিকায় বলা হয়েছে, গত 14 বছরে দেওয়া শংসাপত্রগুলির সত্যতা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, সেই কারণেই রিভেরিফিকেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নথি অনুযায়ী 2011 সালের পর থেকে তপশিলি উপজাতি এবং ওবিসি মিলিয়ে প্রায় 1,69,00,000 জাতিগত শংসাপত্র ইস্যু হয়েছে। দুয়ারে সরকার শিবিরের মাধ্যমেও বিপুল সংখ্যক শংসাপত্র দেওয়া হয়েছিল। প্রশাসনের দাবি, এই সময়কালে ইস্যু করা কিছু সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট নিয়েও সংশয় রয়েছে। সংশ্লিষ্ট মহকুমা শাসক, এসডিও এবং জেলা স্তরের আধিকারিকরা সব শংসাপত্র খতিয়ে দেখবেন, কোথাও অনিয়ম বা ভুল তথ্যের ভিত্তিতে শংসাপত্র দেওয়া হয়ে থাকলে আইন অনুযায়ী তা বাতিল করার প্রক্রিয়াও শুরু করা হবে। এছাড়াও সম্প্রতি ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তাদের এবং তাদের উপর নির্ভরশীলদের জাতিগত শংসাপত্র পরীক্ষা করে দেখার কথা বলা হয়েছে, প্রয়োজনে সেগুলিও বাতিল করা হতে পারে। দায়িত্বভার গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজই প্রথম জেলা সফর করছেন। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে পৌঁছে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ডায়মন্ড হারবারে সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবেন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দসহ লালবাজারের অন্য পুলিশ আধিকারিক এবং সব থানার ওসিরা ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন। রাজ্য সরকারের ঘোষণার পর বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মীয় স্থানে মাইক বাজানো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে রিপোর্ট আকারে জানাতে হবে। এরপর শুভেন্দু অধিকারী ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1 জুন থেকে রাজ্যে জনতার দরবার শুরু করতে চলেছেন। উত্তরপ্রদেশের ধাঁচে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যের সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। এজন্য ইতিমধ্যে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকারের অন্যতম জনমুখী উদ্যোগ হিসেবেই দেখা যাচ্ছে এই কর্মসূচিকে। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও সেখানে উপস্থিত থাকবেন। সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন জনতার দরবার বসবে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলা রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগপত্রে জানানো হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে FIR। উল্লেখ্য, রাজ্য পুলিশের তরফে সম্ভবত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এটি প্রথম FIR। বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, নির্বাচনের আগে ও পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেসব ভাষা ব্যবহার করেছেন সেজন্য তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেন বলেন, চূড়ান্ত রায় সর্বদা সত্যের পক্ষেই যায়।

0: শাস্ত্রও তাই হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিগমনগর ঘাটপাড় ব্রিজ এলাকা থেকে 63 বছর বয়সী গোপীনাথ সাহাকে পাকড়াও করা হয়। এলাকায় ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড গুলি। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা। পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময় পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্যে দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। সতর্কতামূলক ব্যবস্থার অঙ্গ হিসেবে জল জমতে না দেওয়া, কীটনাশক ওষুধ স্প্রে করা, মশারি ব্যবহার করতে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন আগামীকাল থেকে 30 জুন পর্যন্ত পাঁশকুড়া দীঘার মধ্যে ইএমইউ ট্রেন পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে পাঁশকুড়া দীঘা ইএমইউ স্পেশাল সকাল 7টায় পাঁশকুড়া থেকে, দীঘা পাঁশকুড়া স্পেশাল সকাল 9:30টায় দীঘা থেকে ছাড়বে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আজও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলি মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুর দুয়ারের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আরও দু একটি জায়গায় সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7-11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু একটি জায়গায়। বজ্রগর্ভ মেঘ সঙ্গে ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
3: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
2: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
5: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
4: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
6: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য একটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মৈত্রী মজুমদার।

0: দ্বিজেন্দ্র গীতি, রজনীকান্ত এবং অতুল প্রসাদের গানের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ

0: মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরও অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবে।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই সুধীন সরকারের গাওয়া একটি গান, অরুণ ইন্দুর কথা, সুর অঞ্জন চক্রবর্তী।

0: החשיבות.
1: অনুষ্ঠানের সব শেষ গান গায়ত্রী বসুর কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
2: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
0: আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগে বিধাননগর সাইবার ক্রাইম থানায় FIR দায়ের করা হয়েছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ IPL ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ডাচ প্রধানমন্ত্রী রব জেটনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ এবং সম্প্রতি সমাপ্ত ভারত ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে এটি বৃহত্তর ভারত EU সম্পর্ককে রূপ দেবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সরকারি সফরের অংশ হিসেবে আজ বিকেলে নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে প্রবাসী ভারতীয়রা অত্যন্ত উৎসাহিত। আয়োজকরা এই ভাষণকে একটি ঐতিহাসিক ভাষণ বলে অভিহিত করছেন এবং আশা করা হচ্ছে যে ভারতীয় সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রীর দেশ সফরের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে। গতকাল গভীর রাতে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী তাকে স্বাগত জানান। বিভিন্ন বয়স, অঞ্চল এবং ধর্মের ভারতীয় সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীতের মাধ্যমে তাকে স্বাগত জানাতে সমবেত হন। তার আগমনের সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থল মোদী মোদী এবং বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমের এক পোস্টে অনুষ্ঠানের কিছু অংশ শেয়ার করে এই অভ্যর্থনাকে অসাধারণ বলে উল্লেখ করেন। একটি প্রতিবেদন।
1: The Prime Minister will hold bilateral talks with Dutch Prime Minister Rob Jetten and will call on their majesties the King and the Queen. This visit carries significance beyond bilateral ties and is expected to shape broader India-EU relations following the recently concluded India-Europe Free Trade Agreement. On Saturday, Prime Minister Modi will address the Indian communities and meet CEOs of leading Dutch companies. Several important agreements are expected to be signed, particularly in the field of semiconductor chips and AI, where Netherlands stands as a global leader. From the trade perspective, Netherlands is India's key economic partner, one of the largest export destination as well as investor in India. Both the countries have robust partnership and cooperations in the fields of water management, renewable energy, green hydrogen economy, agriculture technologies and health. This is Shushru Sharma for Akashvani from The Hague, Netherlands.
0: নেদারল্যান্ডস সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনের কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টিয়ানসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত

আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্প সংক্রান্ত ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকে ভাষণ দেবেন। এই অগ্রণী প্যান ইউরোপিয়ান বাণিজ্য ফোরামের বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়েনও উপস্থিত থাকবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী সোমবার পৌঁছবেন নরওয়ে। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি রাজা হ্যারল্ড ও রানি সঞ্জার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গেও। ভারত নরওয়ের বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শিখর সম্মেলনেও নরওয়ে প্রধানমন্ত্রী যৌথভাবে যোগ দেবেন। মঙ্গলবার তিনি তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে সহজে ব্যবসা ও জীবনযাত্রা সুগম করার ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বিদেশযাত্রার উপর সেস কর বা অতিরিক্ত মাশুল আরোপের বিষয়ে সংবাদ মাধ্যমের এক রিপোর্ট খারিজ করে দেন। তিনি বলেন, এ ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং এর কোনো সত্যতা নেই। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আজ বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায় তবে তাদের সিদ্ধান্ত নিতে হবে পাকিস্তান ভূগোলের অংশ হতে চায় নাকি ইতিহাসের। সরকার পেট্রোল রপ্তানির উপর লিটার পিছু 3 টাকা করে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক আরোপ করেছে। এক গেজেট বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রক জানিয়েছে, ডিজেল রপ্তানিতে এই বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক 23 টাকা থেকে কমিয়ে 16.50 টাকা করা হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানি ক্ষেত্রে এই হার লিটার পিছু 33 টাকা থেকে কমিয়ে করা হয়েছে 16 টাকা। আগামী এক পক্ষকালের জন্য এই হার কার্যকর করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত কয়েকদিন ধরে উত্তরপ্রদেশ সহ নানা জায়গায় প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। শ্রী সিং বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার সব ধরনের সাহায্য করবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ তার প্রথম সিকিম সফরে যাচ্ছেন। এই সফরে উপরাষ্ট্রপতি গ্যাংটকে সিকিমের রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপনে যোগ দেবেন। এদিকে সিকিম আজ তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিকিমবাসীকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে প্রচার চলাকালীন একাধিকবার উস্কানিমূলক মন্তব্য এবং হুমকি দেওয়ার দায়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজীব সরকার নামে জনৈক এক ব্যক্তি তাঁর অভিযোগে জানিয়েছেন, গত 27 এপ্রিল মহেশতলার রোড শোয়ে অভিষেক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন মন্তব্য করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগপত্রে জানানো হয়েছে। অভিষেকের বক্তব্যের ভিডিও তার অফিসিয়াল ফেসবুক চ্যানেল এবং বিভিন্ন সংবাদমাধ্যম ও পোর্টালে বারবার সম্প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য গত 5ই মে দায়ের হয়েছে FIR। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য বলে জানা গেছে। সাম্প্রতিক চীন সফরে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, চীন 200টি বোয়িং বিমান কিনতে সম্মত হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে আলোচনার পর সেই অর্ডার আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গৃহীত পদক্ষেপ যে সঠিকই তার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন রাষ্ট্রপতি ইরানের সমালোচনা করেন। তেহরানের সঙ্গে করা চুক্তিগুলি ধারাবাহিকভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ জানান ট্রাম্প। ওয়াশিংটনে আরও এক দফা বৈঠক শেষে ইসরায়েল ও লেবানন চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ 45 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, দু দফায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2রা ও 3রা জুন ফের আলোচনায় বসা হবে। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষ বিরতির মেয়াদ আগামীকাল শেষ হওয়ার কথা ছিল। সামাজিক মাধ্যমের পোস্টে পিগট জানান, দু দেশের মধ্যে সার্বভৌমত্ব বজায় অখণ্ডতা রাখা এবং শান্তি প্রতিষ্ঠায় এই আলোচনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক আলোক দিবস পালিত হচ্ছে। 1960 সালে পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী থিওডোর মাইম্যানের লেজারের প্রথম সফল প্রয়োগের স্মরণে প্রতিবছর 16ই মে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের থিম হল সুস্থায়ী ভবিষ্যতের জন্য আলোক বর্তিকা, যেখানে শক্তিশাস্ত্রীয় আলো, পরিবেশবান্ধব উৎপাদন এবং উন্নত কৃষি পদ্ধতির

মাধ্যমে আলোক ভিত্তিক প্রযুক্তি কিভাবে সুস্থায়ী উন্নয়নে অবদান রাখে তার উপর আলোকপাত করা হয়েছে। নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মাধ্যমে আজ জাতীয় ডেঙ্গু দিবস পালিত হচ্ছে। দিনটি পালনের মূল লক্ষ্য মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরি করা, পাশাপাশি প্রাক বর্ষাকালীন সময়ে পরিকল্পনা মাফিক মশার প্রজনন রোধের মধ্য দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে গুজরাট পয়েন্ট তালিকায় দ্বিতীয়, 11 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে রয়েছে। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষ জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ সেমিফাইনালে মালয়েশিয়ার শাটলার নূর ইজুদ্দিন ও গো সেফেইয়ের মুখোমুখি হবেন। গতকাল কোয়ার্টার ফাইনালে তারা জাপানের তাকুমু নামুরা ও ইউইচি শিমোগামী জুটিকে 21-12, 21-13 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন তা নিয়ে প্রবাসীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করতে হবে বলে দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশ সহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক প্রবল ঝড়বৃষ্টিতে একাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যে 7:30। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। সরকার 2011 সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই কার্যকর হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পশ্চিম বর্ধমানের আসানসোলে জাহাঙ্গীর মহল্লায় লাউডস্পিকার ব্যবহার সংক্রান্ত সরকারের সাম্প্রতিক নির্দেশ নিয়ে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুলকালাম। পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে 7 জন আটক। স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। ফলহারিণী কালী পুজোয় আজ বিভিন্ন কালী মন্দিরে ভক্তদের ভিড়। ইডেনে আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। ডায়মন্ড হারবার, সুন্দরবন ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ আধিকারিক এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন। রাজ্য সরকারের ঘোষণার পর বেআইনি গরু পাচারের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা, ধৃতের সংখ্যা, কত পরিমাণ আগ্নেয়াস্ত্র, বোমাগুলি বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধর্মীয় স্থানে মাইক বাজানো নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সব জেলা ও পুলিশ কমিশনারেটকে রিপোর্ট আকারে জানাতে হবে ওই বৈঠকে। এরপর শুভেন্দু অধিকারী ফলতায় আগামী 21 তারিখ নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেবেন বলে জানা গেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিজেপি নেতা, প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সকালে নিউটাউনে অভিনেতার বাড়িতে যান তিনি, ঘণ্টাখানেক তাদের মধ্যে কথা হয়। পরে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুন চক্রবর্তী রাজ্যে পরিবর্তনের অন্যতম কারিগর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলার হুমকি মেইল পাঠানোর অভিযোগে গার্ডেন রিচ থেকে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গত 14 মে ভবানীপুর থানার ওসির কাছে একটি মেইল যায়, সেখানেই মুখ্যমন্ত্রীর ওপর প্রাণঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। এরপরই ভবানীপুর থানা ও কলকাতা পুলিশ একযোগে তদন্ত শুরু করে। তদন্তে গার্ডেন রিচের গোলাম আব্বাস লেনের বাসিন্দা বছর 27-এর হাসনিন ইকবালের নাম উঠে আসে। এক মহিলার আইডি ব্যবহার করে মেইল পাঠিয়েছিল ওই যুবক। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে

এই গান শোনার পর বলে দিতে হয় না যে কণ্ঠস্বর কার, তাহলে কি আজকে রং মেলান্তিতে তাঁকে নিয়েই কথা বলবো? নাকি এই আজকেও যখন আসছিলাম তখন কি প্রচণ্ড গরম, যদিও এবারে যেদিনই খুব খুব একটা গরম হচ্ছে সঙ্গে সঙ্গে প্রকৃতি কালবৈশাখী দিতে এবারে একটুও কার্পণ্য করেনি, সন্ধেবেলা ঝড় বৃষ্টিতে বেশ খানিকটা সিক্ত করে দিচ্ছে। তাও প্রকৃতিকে তো বাঁচিয়ে রাখতেই হবে, সে কথা তো আমাদের প্রত্যেক মুহূর্তে মনে রাখতে হবে। গাছ কাটলেই তো হবে না, গাছ লাগাতেও হবে। শুধু যে ইনডোর প্ল্যান্ট দিয়ে আমরা চারপাশটা আমাদের ঘরটা সাজিয়ে তুলব তা নয়, বড় বড় বৃক্ষ জাতীয় গাছ যত কেটে ফেলবো ততই কিন্তু আমাদের এই রোদে তপ্ত পৃথিবীতে পড়তে হবে, এটা তো খেয়াল রাখতেই হবে। আর সুন্দরবন তাকেও বাঁচিয়ে রাখতে হবে আমাদের যে নিজেদের অস্তিত্বের জন্য, এটা তো একদিক। কিন্তু যার কথা বলবো, যার কণ্ঠে এই গান অতদিন আগে একেবারে মানুষের মন জয় করে নিয়েছিল, তার জন্ম কিন্তু চুঁচুড়ায়। আয়ুর্বেদিক চিকিৎসায় প্রসিদ্ধ ছিল তাঁদের বাড়ি। সেই বাড়িরই মেয়ের গানের টান ছেলেবেলা থেকে। 1946 সালের এই মে মাসেই তাঁর জন্ম। চিকিৎসক পরিবারে বাবা ছিলেন সঙ্গীত সাধক, আর বাবাই চেয়েছিলেন মেয়ে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হবে। যদিও মেয়ের ভালোবাসা ছিল লঘু সঙ্গীতে, শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী হয়ে উঠলেও হুগলির বিভিন্ন জায়গায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইতেন তখন তিনি। হ্যাঁ, অবাক লাগছে তো শুনতে, শুরুটা এরকমই ছিল বনশ্রী সেনগুপ্তের। আজ রং মিলান্তির ছোট্ট আসরে শোনাবো বনশ্রী সেনগুপ্তের কথা। তখন তার নিজের গান ছিল না জানেন, শ্রোতারা বলতো যেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানই শুনছেন। সন্ধ্যা কণ্ঠী বলেও ধীরে ধীরে খ্যাতি ছড়িয়ে পড়ল হুগলিতে। মেয়ের গর্বে বাবার বুক ভরে উঠত। ঠিক এমন সময় তার জীবনে এলো আঘাত, হঠাৎই প্রয়াত হলেন বাবা। গানের গুরুকে হারিয়ে তিনি যেন তখন দিশাহারা। দাদারা বোনের অসহায়তাটা বুঝতে পারলেন, আবার এটাও ভাবলেন সেই সময়ে চুঁচুড়া থেকে কলকাতায় এসে গানের চর্চা করা, গানের অনুষ্ঠান করা, সেটা কি একেবারে মধ্যবিত্ত পরিবারের পক্ষে থেকে সম্ভব? সেই জন্য কোথাও একটা দ্বিধা তৈরি হলো, বোনের প্রতি একটা সহমর্মিতা, এই সমস্ত চলতে থাকলো। ঠিক এমনই সময়ে বনশ্রীর পরিবারের সঙ্গে, বনশ্রী সেনগুপ্তের পরিবারের সঙ্গে আলাপ হলো পুলিশে চাকরি করা শান্তি সেনগুপ্তের। আলাপ থেকে মন বিনিময়, বাড়ির সবার নয়নের মনি হয়ে উঠলেন শান্তি। ভদ্র সৎ শান্তি সেনগুপ্তের সঙ্গে পরিণয়ের সূত্রে বাঁধা পড়লেন বনশ্রী, হয়ে উঠলেন বনশ্রী সেনগুপ্ত। আর ওই যে আমরা বলি না যে যে কোনো সফল মানুষের আড়ালে কিন্তু আরেকজন মানুষ থাকেন, স্ত্রী পুরুষ নির্বিশেষে জানেন। শুধুমাত্র যে সফল পুরুষের পেছনে সফল নারী থাকেন এই কথাটা বড্ড ক্লিশে। যে কোনো সফল মানুষ

মানুষের পিছনে তার উল্টো দিকের মানুষেরা থাকেন। বনশ্রী সেনগুপ্তের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছিল। স্ত্রীকে কলকাতার সঙ্গীত গুরুদের কাছে তিনি ভর্তি করে দিলেন। সুধীন দাশগুপ্তের ছাত্রী হয়ে উঠলেন বনশ্রী, কিন্তু তার স্বামী শান্তি সেনগুপ্তের সৌজন্যেই। এবং ভাবুন, সেই সময় কিন্তু জলসার যুগ, এবং শান্তিবাবু নিজে সমস্ত জলসার উদ্যোক্তাদের কাছে গিয়ে যোগাযোগ করতেন এবং স্ত্রীর গান গাওয়ার জন্য সুপারিশও করতেন। একে একে জলসায় সুযোগ পেতে লাগলেন বনশ্রী সেনগুপ্ত। সুধীন দাশগুপ্ত তাকে শিখিয়েছিলেন শুধু সন্ধ্যার গান নয়, পুরুষ শিল্পী হেমন্ত, শ্যামল, ধনঞ্জয়দের গান গেয়ে নিজের সন্ধ্যাকণ্ঠী ইমেজ বদলাতে হবে। সেই মতো তার তালিমও চলতে লাগলো। একদিন হলো কি, এক সন্ধ্যায় ধনঞ্জয় ভট্টাচার্য স্বয়ং উপস্থিত। সেখানে বনশ্রী সেনগুপ্ত গাইছেন এবং বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে তিনি তার নিজের গান শুনলেন, ধনঞ্জয় ভট্টাচার্যের গান। তিনি থবাক। তারপর সেই মেয়েটিকে ডেকে বললেন, বাহ, বেশ তো গাইলে তুমি আমার গানটা, কিন্তু নিজের গান গাও না কেন? জবাবে সেদিনের সেই শিল্পী উত্তর দিয়েছিল, দাদা, আমার তো নিজের গান নেই। জীবনে এলো আরেক বাঁক। ধনঞ্জয় ভট্টাচার্য চিঠি লিখে দিলেন তৎকালীন HMV-র সন্তোষ সেনগুপ্তকে, আর সেই চিঠিতেই বনশ্রী সেনগুপ্তের জায়গা হয়ে গেল নতুন বাংলা গানে। সুধীন দাশগুপ্তের সুরে সে সময় আশা ভোঁসলে একের পর এক হিট বাংলা গান রেকর্ড করছেন। সুধীন দাশগুপ্ত কি করতেন, একটা সময় আশার গানগুলো বনশ্রীকে দিয়ে তুলিয়ে রেকর্ড করে বোম্বেতে পাঠাতেন, আর বনশ্রীর গান শুনে আশা ভোঁসলে সেই বাংলা গানগুলো তুলতেন। ভাবতে পারেন? এবং ভাবুন, আজকের সময় দাঁড়িয়ে সেই সময়ের ডেডিকেশন কতটা। একটা বারের জন্য গুরুকে তিনি জিজ্ঞেস করেননি যে কেন গাইব, কি জন্য গাইব, কেন এমন হবে। অনেক দিন পেরিয়ে যাবার পর সুদীর্ঘ 20 বছর সুধীন দাশগুপ্তের ছাত্রী ছিলেন বনশ্রী সেনগুপ্ত। একদিন জিজ্ঞেস করলেন যে, দাদা, আমার কি নিজের গান হবে কোনো দিন? সেদিন ছাত্রী সেই আবদার গুরু ফেলেননি, বরং মনে রেখেছিলেন। তাই রেকর্ড বের হলো তার। সেই সঙ্গে সঙ্গে বাংলা গানের জগতে স্থান করে নিলেন শ্রোতার কণ্ঠে। শ্রোতাদের মনে এই কণ্ঠ মন জয় করল, তা হলেন বনশ্রী সেনগুপ্ত। বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে দুষ্টু মিষ্টি চটুল গানও কিন্তু দারুণ দারুণ হিট হতে লাগলো। একের পর এক হিট গান, আমার অঙ্গে জলে রংমশাল, যে গানটা এখন শোনালাম আপনাদের, সুন্দরবনের সুন্দরী গাছ, হীরা ফেলে কাঁচ, একেবারে সুপার ডুপার হিট। এবং সেই সময় নির্মলা মিশ্র তাকে বলতেন যে বনশ্রী মানে বনের শ্রী, আজ থেকে ওর নাম ফরেস্ট বিউটি। ব্যাস, সঙ্গীত মহলেও এই নাম ছড়িয়ে পড়ল এবং এই নামেই তাকে ডাকতেন সবাই। আবারও পট পরিবর্তন। একটা সময় কলকাতার রাতের রজনীগন্ধা মিস সেফারির নাচে পেশাদার রঙ্গমঞ্চে সব গান বনশ্রী সেনগুপ্ত গাইতেন, এবং এই শেফালি বনশ্রী জুটি হয়ে উঠল একেবারে হিট জুটি। ক্যাবারে গান মানেই যে খারাপ মেয়ের গান, এমন তিনি কখনো ভাবতেন না। তিনি বলতেন হেমন্ত মুখোপাধ্যায়ের কথা, কারণ হেমন্ত মুখোপাধ্যায় বনশ্রী সেনগুপ্তকে শিখিয়েছিলেন গানের কোনো ছোট বড় হয় না, তাই গান গেয়ে যেতে হবে এবং একজন শিল্পীকে ভার্সেটাইল হতে হবে। সেই সময় শেফালি এবং বনশ্রী সেনগুপ্তের জুটি একেবারে সুপার ডুপার হিট। তবে বনশ্রী সেনগুপ্তের কথা বলতে গেলে, এবং যদি মনে হয় যে কোন গানটা ছাড়া বনশ্রী সেনগুপ্তের এই সফর যেন শেষ করাই যায় না, সেটা হলো অবশ্যই সেই গান, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। এই গান, এই গান মন ছুঁয়ে গেল শ্রোতাদের। তারপর একের পর এক ছবিতে প্লেব্যাক করলেন তিনি। নিমন্ত্রণ, আশীর্বাদ, হারমোনিয়াম, ছুটি, অপর্ণা, বাবা তারকনাথ ছবিতে একের পর এক কালোজয়ী গান গিয়ে শ্রোতাদের মন জয় করলেন। অজয় দাসের কথায় সুরে অর্চনা ছবিতে মাধবী মুখোপাধ্যায়ের সুরে দূর আকাশে তোমার সুর গানটা যেন একেবারে শ্রোতাদের মনে গেঁথে রইল। একটু একটু করে এগিয়ে চললেন তিনি। একটা সময় পারিবারিক বিপর্যয় হলো,
যিনি তাকে এতটা এগিয়ে দিয়েছিলেন সেই শান্তি সেনগুপ্তের অকাল প্রয়াণ তার জীবনে বজ্রপাতের মতো ছিল। তবে তিনি মনের জোর হারাননি, একাই থাকতেন বাকিটা সময়, কারণ তাঁরা ছিলেন নিঃসন্তান। প্রয়াত স্বামীর সঙ্গী করেই বাকি জীবনটা কাটিয়ে দিলেন তিনি। কিন্তু রয়ে গেল

গান। কোনো এক জলসায় এক ঝাঁক গায়িকার আড্ডা বসে গেলে বাংলা গানের সেই মহল যেখানে আজও খুঁজে পাওয়া যাবে তাকে, বনশ্রী সেনগুপ্তকে, যিনি আমাদের হৃদয় জুড়ে আছেন। আরেকটি গান শোনানোর খুব ইচ্ছে থাকলেও সময় বলছে আজকে সফর এখানেই শেষ করতে হবে। গান না হয় অন্য আরেকদিন শোনাবো। সবাই খুব ভালো থাকবেন, গরম বাড়ছে, নিজের যত্ন রাখবেন, কেমন ছাতা নিয়ে বেরোবেন, জল খাবেন, ঢিলেঢালা পোশাক পরবেন, সবাই খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আজকের মতো মহিলাদের আসরে পর্যন্তই আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আপনাদের মতামত বা এমন কোনো ঘটনা জানাতে আমাদের ফোন করুন এই নাম্বারে 9830910676 98309106 এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি লিখে জানাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782, প্রত্যাশা 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 700082। আমরা আপনার চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকের নাটক ঘরে ফেরা। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন কাটোয়া প্রান্তিকপাড়া পূর্ব বর্ধমান থেকে অনিল কুমার ঠাকুর। আমরা ধন্যবাদ দিই অনিলবাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। জয়দেব এবং তনুশ্রী প্যাকিং করছে। সুশোভনবাবু এক কোণে একটি ছোট সুটকেস নিয়ে বসে আছেন। ঘর জুড়ে এক থমথমে নীরবতা।
2: জয়দীপ, তাড়াতাড়ি করো, অফিসের গাড়ি চলে আসবে। আর বাবাকে বলো ওনার দরকারি ওষুধগুলো যেন গুছিয়ে নেন, পরে যেন আবার ফোন করে বিরক্ত না করেন।
3: বাবা, সব গুছিয়ে নিয়েছো তো? দেখবে ওখানে তোমার খুব ভালো লাগবে, তোমার বয়সী অনেক বন্ধু পাবে সেখানে। এখানে তো আমরা কেউ সময় দিতে পারি না।
4: হ্যাঁ রে খোকা, সব নিয়েছি, শুধু তোর মায়ের ছবিটা নিতে ভুলে গিয়েছিলাম, ওটাও ব্যাগে ভরেছি। তোদের কোনো চিন্তা নেই, আমি সব মানিয়ে নেব।
5: বাবা, দাদু কোথায় যাচ্ছে? দাদু এরকম সুটকেস গোছাচ্ছে কেন?
3: দাদু কয়েকদিনের জন্য একটা ভালো জায়গায় বেড়াতে যাচ্ছে বাবা, তুমি পড়তে যাও।
5: দাদু, তুমি বেড়াতে চলে যাচ্ছ? আর আমাকে যে বললে আমার পড়াশোনার জন্য আমাকে একটু সময় দেবে, তুমি কবে ফিরে আসবে?
4: আসবো রে দাদু ভাই, সময় হলে ঠিক আসবো।
1: এক পাশ পর সুশোভনবাবু একটি চেয়ারে বসে জানলার বাইরে তাকিয়ে আছেন, হাতে একটি পুরনো ডায়েরি। মাধবী চা নিয়ে ঢোকে, তারপর,
6: ও দাদু, চা নি, আজ আবার আপনার শরীরটা খারাপ লাগছে নাকি? বাড়ির কথা কিছু ভাবছেন?
4: না রে মাধবী, শরীরটা ঠিকই আছে, তবে ভাবছিলাম সময় কত দ্রুত বদলে যায়। একদিন খোকাকে আমি হাত ধরে হাঁটতে শিখিয়েছিলাম, ও তো বাবা বলতে একেবারে অজ্ঞান ছিল, আর আজ সেই আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল। দোষ ওর নয় রে মাধবী, দোষ ওর নয়, সবই আমার দোষ, সময়ের দোষ।

0: আবেগের জায়গা কম। মা বাবার প্রতি সন্তানদের কর্তব্য দায়িত্ববোধ দিন দিন তলানিতে থেকেছে।
1: আজ কিন্তু আপনার ছেলের আসার কথা, এক মাস তো হয়েই গেল। আপনার ছেলে বলেছিল ঠিক এক মাস পরে আমি আসব।
2: বাবা বাবা!
0: আরে খোকা, আয় আয় বস, তোর খবর ভালো তো? বৌমা তনুশ্রী আর নাতি আকাশ কেমন আছে? ওদের খবর সব ভালো তো?
2: বাবা বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা। আমি আমি অনেক ভুল করে ফেলেছি।
0: কেন রে, কি হয়েছে, অমন করছিস কেন?
2: বাবা, কাল রাতে অফিস থেকে ফিরে দেখি আকাশ ওর খেলনাগুলোকে একটা পুরনো বাক্সে ভরেছে। আমি জিজ্ঞাসা করলাম, এইগুলো নিয়ে তুই কি করছিস? ও বলল, বাবা আমি তোমার জন্য একটা বাড়ি বানাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম, বাড়ি কি হবে? সে তৎক্ষণাৎ বলে উঠল, তুমি যখন দাদুর মতো বুড়ো হবে তখন তখন আমি তোমাকে সেই বাড়িতে রেখে আসব। বাবা, ওর কথা শুনে আমার মনে হলো আকাশ আমাকে আমার ভবিষ্যৎ দেখাচ্ছে। আমি আমি যা করেছি ও সেটাই শিখেছে। বাবা বাবা, আমি এখন তোমাকে নিতে এসেছি, চলো চলো বাবা, বাড়ি যাই বাড়ি যাই বাবা। একা তনুশ্রী খুব কান্নাকাটি করছে, ও তনুশ্রীও ভুল বুঝতে পেরেছে বাবা।
0: মানুষের ভুল হতেই পারে খোকা, তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। বৃদ্ধাশ্রম কোনো মা বাবার ঠিকানা হতে পারে না রে। মা বাবার ঠিকানা হলো সন্তানের মন।
1: আজ তবে দাদুর ছুটি, সবাই সবাই এভাবেই ফিরে যাক নিজের নিজের বাড়িতে, নিজের নিজের আপনজনের কাছে। বাবা ফিরে এসেছেন, আসুন আসুন। আমরা আমরা সত্যি খুব বড় ভুল করেছিলাম। মা চলে যাওয়ার পর আপনি কত আঘাত দুঃখ কষ্ট পেয়েছেন। আপনাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে আমাদের আমাদের কারোর মন ভালো ছিল না। ভেবেছিলাম বার্ধক্যের অনেক কাজের বোঝা আমরা দূর করে দিয়ে অনেক ভালো থাকব। ভেবেছিলাম আমরা সুখে শান্তিতে সব জায়গায় ঘুরতে যাব, অনেক আনন্দ মজা ফুর্তি করব। কিন্তু পারলাম না, আমরা বুঝতে পারলাম একটা অভিভাবক কতটা জরুরি আমাদের জীবনে। এমনকি আপনার নাতিও আপনাকে কাছে না পেয়ে দিন দিন যেন মন মরা হয়ে পড়ছিল। আমরা কেউ ভালো ছিলাম না বাবা। আপনার অনুপস্থিতি আমরা প্রত্যেক মুহূর্তে অনুভব করতে পেরেছি। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। যখন আকাশ বলল যে তার বাবার জন্য একটা নতুন বাড়ি বানাচ্ছে, আমরা বুঝলাম আমরা কত বড় ভুল করেছি আপনার সাথে। আজ আপনাকে পেয়ে শুধু ও নয় আমরাও খুবই আনন্দিত। আমাদের আমাদের ক্ষমা করে দিন বাবা।
0: থাক থাক, তোমরা যে ভুল বুঝতে পেরেছ তাতে আমি খুব খুশি হয়েছি। তবে কি জানো বৌমা, তোমাদের মতোই সব ছেলেমেয়েরা যদি নিজেদের ভুল বুঝতে পেরে তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে বাড়ি নিয়ে আসতে পারে, তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম বলে কিছুই থাকবে না। এমনকি বৃদ্ধাশ্রম শব্দটি বাংলা অভিধান থেকে চিরতরে মুছে যাবে।
3: শুনলেন অনিল কুমার ঠাকুরের লেখা নাটক ঘরে ফেরা।
4: শুনুন মসজিদ বাটি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রভাতী নস্করের লেখা স্বরচিত কবিতা।
5: নমস্কার, 1433 স্বাগতম, সুস্বাগতম, প্রাণ ভরা অভিনন্দন। বন্ধু হয়ে থাকো বারো মাস, ভালোবেসে করো ক্ষমা, প্রাণ সখা ভুল ত্রুটি হলে রাগ করো না, তোমাতে মোদের বিভেদ করো না। বারো মাস যেন তুমি দেহ, আমরা তোমার প্রাণ, নতুন 33 স্বাগতম, সুস্বাগতম, প্রাণ ভরা অভিনন্দন।
6: আজকের এই সুন্দর দিনে শুরু করি স্বরচিত কবিতা গরম সাথি দই। কলমে ও কণ্ঠে আমি সুমিতা বন্দ্যোপাধ্যায়, মহেশতলা লেন, হুগলি থেকে। শেষ পাথে জমে যায় দই ভাত, গরমকালে ঠান্ডা ঠান্ডা দারুণ আস্বাদ। ঘরে পাতা দই জুড়ি তার কই, দইয়ের ঘোল খেয়ে প্রাণ মন জুড়োই। মিষ্টি কেনা ক্ষীর দইও অমৃত, বারবার খাই ইচ্ছা হয় জাগ্রত। চিড়ে দইয়ে ফলারও জমে, কলা আম কাঁঠালের সংমিশ্রণে। দই বড়া এখন আমাদেরও খাদ্য, লোভনীয় সুস্বাদু মন করে মুগ্ধ। দই কাতলার রেসিপি আহা দারুণ, ভাতের পাতে পেলে খিদে হয় দ্বিগুণ। বিজয়ার দধিকর্মা নামেই জিভে জল, বারবার খাবো ইচ্ছা কোথায় পাই বল। মাছ মাংস ম্যারিনেটে দই অনবদ্য, দই নিয়ে লিখবো ভাবছি সুন্দর এক কাব্য। দইয়ের উপকারিতার নেই কো সীমা, এক হাঁড়ি মিষ্টি দই আনে বড় মামা। ধন্যবাদ।
7: ভালোবাসার জোড়া কবুতর স্বরচিত কবিতা পাঠ করছি আগরপাড়া থেকে গৌতম দত্ত। তোকে নিয়ে কখনো বৃষ্টিতে ভিজিনি, তোকে নিয়ে কোনো দিন আতশবাজি পোড়াইনি, তোকে কখনো নীল সাগরের জলধারা দেখাইনি, তোকে নিয়ে কোনো প্রেমের কবিতা লিখিনি, প্রভাত সূর্যের আলো ফোটা দেখাইনি, তোর রক্তিম ঠোঁটে ঠান্ডা বাতাসের আদর মাখাইনি, তোকে নিয়ে ভোরের রোদ দেখিনি, তোকে নিয়ে খেলা হয়নি সকাল খেলা, শুধু ভুলে যাবার আগে যেন মনে রাখি তোর সাথে একসাথে পথ হাঁটা, তোর সাথে একান্তে এক্কা দোক্কা খেলা। তোর ঠোঁটে কোনো দিন কখনো ঠোঁট ছোঁয়াইনি, শুধু ভালোবেসে বিলিয়ে দিয়েছি পুরো দিগন্ত, উষার আলো আর অনাবিল প্রশান্তি। শুধু মনে রেখেছি সেই শুভক্ষণ মিলনের, দেহে নয় মনের অলিন্দের চোরা কুঠুরিতে লুকিয়ে রেখেছি হব ভালো লাগার জোড়া কবুতর। আলোর কোজাগরি পূর্ণিমার শুভ মায়াবীক্ষণ আর অসীম অনন্ত ভালোবাসা।
8: স্বরচিত কবিতা পাঠ করছি আগরপাড়া লালকুঠি থেকে রীনা দত্ত। কবিতার নাম নতুন করে জেগে ওঠা। আমরা নারীরা মায়ের জাত, নয় দশ মাস গর্ভে ধারণ করে থাকি, সেই নারীকে আজ জলে জঙ্গলে প্রাণহীন হয়ে দেখি আছে পড়ে। ধ্বংস হোক ধ্বংস হোক শয়তান ঘৃণ্য দল, আর নয় আর নয়, ওঠো ঘুম থেকে হে নারী জাতি। দেহের শক্তি হোক প্রবল, রামায়ণ মহাভারত পড়ে প্রমাণ পাই বারে বারে, আর নয় আর নয়, নারী জাতি হে নারী জাতি, জেগে ওঠো জেগে ওঠো, নবপ্রেরণায় জাগ্রত হয়ে সবাই একসাথে চলো।

0: ধ্বংস করি সেই পাপী অত্যাচারীদের। নতুন ভোরের আশায় জাগিরাত উঠবে নবতপন, উঠবে নবতপন, তোমায় প্রণিপাত, তোমায় প্রণিপাত, তোমায় প্রণিপাত, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: This is Akashwani. Here comes the midday weather bulletin for West Bengal City, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands. A squall passed over Kolkata, districts in West Bengal as well as west northwesterly direction with maximum speed reaching up to 55 kilometers per hour.
4: At the around 8:50 Indian Standard Time, very light to moderate rainfall occurred at one or two places of Southern and West Bengal, as well as heavy rainfall occurred over Sikkim, very moderate over places like Jharkhand and Gangetic West Bengal. Light to moderate rain occurred over Nicobar Islands and also over Jharkhand, Odisha, Andaman and Nicobar Islands, Nadia, East Bardhaman, East Bindapur, West Bindapur, Kolkata, 24 districts, Parganas of Gangetic West Bengal, as well as North Dinajpur, Sub-Mandal West Bengal. Chief amount of rainfall received: Tarakeshwar Hooghly 3 cm, Mankar 3 cm, Mangan 9 cm, Domohani 7 cm, Mayabandar 1 cm each. Weather forecast for the next 48 hours: light to moderate rain or thunder shower to be over Andaman and Nicobar Islands, as well as Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kuchbihar district of Sub-Mandal West Bengal. Light to moderate rain to be over Sikkim and light to moderate thunder shower over Sub-Mandal West Bengal. East Bardhaman, Jharkhand, West Midnapur, Bakura, North 24 Parganas, Hooghly, Nardia, district of Gangetic West Bengal. Light to moderate rain thunder shower over Bihar and rest of the district of Gangetic West Bengal. Light rain or thunder shower to be over Odisha and Jharkhand. Weather warning for the next 48 hours: heavy to very heavy rainfall for about 7 to 20 cm, very likely to be over Andaman and Nicobar Islands. Heavy rainfall for about 7 to 11 cm to be over Sikkim, Jalpaiguri, Alipurduar, Kuchbihar, district of Sub-Mandal and West Bengal, and thunderstorm of gusty wind reaching up to 50 to 60 km per hour. Lightning to be over Bihar, Jharkhand, Andaman and Nicobar Island. Thunderstorm with gusty winds reaching up to 40 to 50 km per hour. Lightning to be over Odisha and Sub-Mandal and West Bengal, East Bardhaman, Jharkhand, West Midnapur, Bakura, North 24 Parganas, Hooghly, Nadia, district of West Bengal, and thunderstorm with gusty wind reaching up to 30 to 40 km per hour, as well as lightning to be over Gangetic West Bengal. Thunderstorm and lightning to be over Sikkim too. Forecast for Kolkata and Ebola for the next 48 hours: partly cloudy sky with possibility of moderate rain or thunder shower. Maximum temperature to be around 35 degrees Celsius and minimum to be around 26 degrees Celsius respectively. There's no weather warning for the fishermen of West Bengal coast, whereas for fishermen of Andaman and Nicobar coast, weather warning is being there in record to due to squally weather with wind speed reaching up to 40 to 50 km per hour, occasionally gusting to 60 km per hour, likely to prevail along in offshores of Andaman and Nicobar Island from 16th of May to 20th of May. Fishermen are advised not to venture along and offshores of Andaman and Nicobar coast during 16th of May to 20th of May 2026. You are listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands.
0: Akashvani, Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30টার পর্যবেক্ষণ অনুযায়ী গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা জেলার উপর দিয়ে পশ্চিম থেকে উত্তর পশ্চিম অভিমুখে রাত 8:45 থেকে 8:50 মিনিটের মধ্যে ঘণ্টায় 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। গত 24 ঘণ্টায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ও সিকিমে খুব সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সর্বত্র, বিহার ও ওড়িশার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সুরি 6 সেন্টিমিটার, হিতমপুর 4 সেন্টিমিটার, ঝাড়গ্রাম 4 সেন্টিমিটার, তারকেশ্বর 3 সেন্টিমিটার, ফুলবেড়িয়া 2 সেন্টিমিটার করে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উদলাবাড়ি টি এস্টেট 18 সেন্টিমিটার, ঝালং 14 সেন্টিমিটার, শিবক 12 সেন্টিমিটার, মঙ্গন 9 সেন্টিমিটার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কারনিকোবর 5 সেন্টিমিটার, নানকৌড়ি 1 সেন্টিমিটার করে, বিহারের বাহাদুরগঞ্জ 2 সেন্টিমিটার, ঠাকুরগঞ্জ 1 সেন্টিমিটার করে, ঝাড়খণ্ডের খালারি 4 সেন্টিমিটার এবং ওড়িশার তুরেখেনা 1 সেন্টিমিটার করে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সর্বত্র, এছাড়াও পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র, এছাড়াও বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে। এছাড়াও সিকিমের কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে। আগামী দুদিন দিনের তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার সতর্কীকরণে জানানো হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়। ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার দু একটি জায়গায়। এছাড়াও বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। ওড়িশা এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও এই সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং নদিয়া জেলার দু একটি জায়গায়। এছাড়াও ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। ঝোড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার। এছাড়াও সিকিমের দু একটি জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য এক সতর্কবার্তা জানানো হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের কাছে বা দূরবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সর্বোচ্চতা হতে পারে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আজ থেকে আগামী 20 তারিখ পর্যন্ত, আগামী 20 মে পর্যন্ত যারা মাছ ধরতে যাবেন তাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলের কাছে বা দূরবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আকাশবাণী কলকাতা। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই দুপুর 2:30 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ সর্দার। 5:30টায় শিল্প ভারতীর অনুষ্ঠানে শুনবেন শিল্পক্ষেত্রে উৎপাদন ভিত্তিক চাকরির জন্য প্রশিক্ষণ কর্মসূচি। এ নিয়ে বলবেন দেবদত্ত গুহ, সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষক ও তার পরিবার, চোখের মর্ম বিষয়ে বলবেন ডাক্তার অর্কিন্দু চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। 7:00 কৃষি কথার আসর, আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা, এই নিয়ে ডক্টর অমিয় দেবনাথের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা।

আকাশবাণী কলকাতা, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, ফারাক্কা, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্র এবং ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি হচ্ছেন তালমাখন পুন সাই মরগেল তুরি গেটুডে তুরি মিটারে হবে না সান্তাড়িয়া খাড়া।

0: ᱦᱚᱭ ᱢᱟᱹᱱᱰᱤ ᱜᱚᱢᱠᱮ, ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱜᱮ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱡᱮ ᱱᱤᱭᱟᱹ ᱚᱠᱛᱮ ᱚᱠᱟ ᱚᱠᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱨᱩᱣᱟᱹ ᱦᱟᱹᱥᱩ ᱠᱚᱫᱚ ᱵᱟᱹᱲᱛᱤ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱼᱟ?
1: ᱱᱤᱛᱚᱜ ᱢᱟ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱫᱤᱱ ᱠᱟᱱᱟ, ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱲ ᱠᱚ ᱥᱮ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱦᱚᱲ ᱠᱚᱫᱚ ᱵᱮᱥᱤᱨᱵᱷᱟᱜᱽ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱜᱮᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮᱜᱮᱵᱚᱱ ᱠᱟᱹᱢᱤ ᱵᱟᱲᱟᱭᱟ। ᱚᱱᱟᱛᱮᱜᱮ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱜᱮ ᱱᱚᱣᱟ ᱠᱷᱚᱱ ᱥᱚᱛᱚᱨᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱟᱡᱟᱨ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱫᱤᱱ ᱠᱷᱟᱹᱛᱤᱨ। ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱜᱮ ᱞᱟᱹᱭ ᱜᱟᱱᱚᱜᱼᱟ, ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱜᱷᱟᱹᱲᱤ ᱠᱟᱹᱢᱤ ᱞᱮᱠᱷᱟᱱ ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱢᱮᱱᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱟᱡᱟᱨ ᱧᱟᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱵᱚᱛᱚᱨᱟᱱ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟ। ᱴᱷᱤᱠ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱵᱟᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱜᱩᱡᱩᱜ ᱵᱚᱛᱚᱨ ᱫᱚ ᱛᱟᱦᱮᱱ ᱜᱮᱭᱟ।
0: ᱟᱪᱪᱷᱟ, ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮ ᱡᱚᱛᱚᱱᱟᱜ ᱨᱩᱣᱟᱹ ᱦᱟᱹᱥᱩ ᱠᱚ ᱥᱮ ᱢᱩᱥᱠᱤᱞ ᱨᱮᱱᱟᱜ ᱠᱚ ᱵᱟᱵᱚᱫ ᱛᱮ ᱵᱟᱝ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱠᱟᱛᱮ ᱢᱤᱫᱴᱮᱱ ᱞᱟᱝ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣᱟ ᱮᱛᱚᱦᱚᱵ ᱨᱮᱜᱮᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ, ᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱪᱮᱫ ᱟᱹᱰᱤ ᱵᱚᱛᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱱᱟ?
1: ᱦᱮᱸ, ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱜᱮ ᱜᱚᱨᱚᱢ ᱥᱮ ᱞᱚᱞᱚ ᱫᱤᱱ ᱨᱮᱱᱟᱜ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱛᱛᱚᱠ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱚᱴᱤᱞ ᱯᱚᱨᱤᱥᱛᱷᱤᱛᱤ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱛᱮᱭᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ
0: ᱱᱚᱣᱟᱛᱮ ᱦᱚᱸ ᱠᱚ ᱜᱩᱡᱩᱜ ᱟᱠᱚ?
1: ᱦᱮᱸ, ᱜᱚᱡ ᱦᱚᱸ ᱡᱩᱫᱤ ᱜᱚᱡ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱩᱫᱤ ᱴᱷᱤᱠ ᱢᱚᱛᱚ ᱥᱚᱢᱚᱭ ᱨᱮ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱵᱟᱝ ᱮᱦᱚᱵᱚᱜ ᱛᱟᱭᱟ, ᱟᱫᱚᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱧᱟᱢᱟ ᱡᱮ ᱚᱠᱚᱭᱟᱜ ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱦᱩᱭ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ। ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱜᱮ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱮᱭᱟᱭ ᱩᱱᱤ ᱯᱮᱥᱮᱱᱴ, ᱥᱮ ᱩᱱᱤ ᱦᱚᱸ ᱡᱩᱫᱤ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱷᱟᱱ ᱜᱮᱭᱟᱭ, ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱜᱮ ᱠᱩᱞᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱢ ᱫᱚ ᱪᱮᱫ ᱮᱢ ᱪᱤᱠᱟᱹᱭᱮᱫ ᱛᱟᱦᱮᱱ, ᱩᱱᱤ ᱦᱚᱭᱛᱚ ᱞᱟᱹᱭᱟᱭ ᱡᱮ ᱤᱧ ᱫᱚ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱟᱹᱰᱤ ᱜᱷᱟᱹᱲᱤ ᱠᱷᱚᱱ ᱫᱩ ᱛᱤᱱ ᱜᱷᱚᱱᱴᱟᱧ ᱠᱟᱹᱢᱤ ᱟᱠᱟᱫᱟ, ᱥᱮ ᱥᱚᱸᱜᱮ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱟᱹᱜᱩ ᱟᱠᱟᱫᱮ ᱩᱱᱠᱩ ᱞᱟᱹᱭ ᱫᱚ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱠᱟᱹᱢᱤᱢ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱᱮ, ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱹᱢᱤ ᱛᱮ ᱫᱤᱥᱟᱹᱭ ᱟᱫ ᱟᱠᱟᱫ ᱛᱟᱭᱟ।
0: ᱟᱪᱪᱷᱟ, ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱹᱢᱤ ᱛᱮ ᱡᱩᱫᱤ ᱫᱤᱥᱟᱹᱭ ᱟᱫᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ,
1: ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱨᱮ ᱯᱟᱲᱟᱣ ᱠᱟᱱᱟ ᱱᱩᱭ ᱫᱚ।
0: ᱟᱪᱪᱷᱟ, ᱟᱨ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱧᱮᱞᱚᱜᱼᱟ?
1: ᱤᱱᱟᱹ ᱪᱷᱟᱲᱟ ᱡᱩᱫᱤ ᱰᱟᱠᱛᱟᱨ ᱟᱫᱚ ᱠᱚ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱠᱟᱛᱮ ᱧᱮᱞᱮᱭᱟᱭ ᱡᱮ ᱦᱚᱲᱢᱚ ᱫᱚ ᱥᱮᱸᱜᱮᱞ ᱞᱮᱠᱟ ᱞᱚᱞᱚ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ, ᱡᱩᱫᱤ ᱛᱷᱟᱨᱢᱳᱢᱤᱴᱟᱨ ᱮᱢ ᱜᱟᱱᱚᱜᱼᱟ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱥᱮ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱩᱱ ᱥᱚᱢᱚᱭ ᱛᱷᱟᱨᱢᱳᱢᱤᱴᱟᱨ ᱛᱮ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱩᱱᱤᱭᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱱᱟᱜ ᱴᱮᱢᱯᱟᱨᱮᱪᱟᱨ ᱫᱚ 103 ডিগ্রি ᱯᱷᱟᱨᱮᱱᱦᱟᱭᱤᱴ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱡᱟᱹᱥᱛᱤ ᱛᱟᱦᱮᱸ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱛᱟᱭᱟ।
0: ᱟᱪᱪᱷᱟ,
1: ᱡᱩᱫᱤ ᱠᱟᱹᱡ ᱠᱟᱹᱡ ᱫᱤᱥᱟᱹ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱭᱟ ᱮᱸᱰᱮᱠᱷᱟᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱫᱟᱜ ᱦᱚᱸ ᱠᱟᱹᱡ ᱮ ᱠᱷᱚᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱫᱟᱜ ᱦᱚᱸ ᱫᱚᱢᱮ ᱛᱟᱛᱟᱝᱮᱭᱟ, ᱦᱚᱲᱢᱚ ᱢᱟ ᱫᱚᱢᱮ ᱜᱮ ᱞᱚᱞᱚᱜ ᱛᱟᱭᱟ, ᱤᱱᱟᱹ ᱪᱷᱟᱲᱟ ᱠᱟᱹᱡ ᱩᱞᱴᱟᱹ ᱯᱟᱞᱴᱟ ᱦᱚᱸ ᱵᱚᱠᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱱᱚᱝᱠᱟ ᱦᱚᱸ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱤᱧ ᱫᱚ ᱚᱠᱟᱨᱤᱧ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱚᱠᱚᱭ ᱯᱟ ᱟᱹᱜᱩ ᱠᱤᱫᱤᱧᱟ, ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱦᱚᱸ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ,
0: ᱴᱷᱤᱠ ᱥᱟᱹᱦᱤᱡ ᱵᱟᱭ ᱫᱤᱥᱟᱹᱭᱟ,
1: ᱵᱟᱭ ᱫᱤᱥᱟᱹ ᱠᱚ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱭᱟ। ᱡᱩᱫᱤ ᱱᱟᱹᱲᱤ ᱠᱚ ᱛᱩᱱᱩᱢ ᱜᱟᱱᱚᱜ ᱧᱮᱞᱚᱜ ᱛᱟᱭᱟ, ᱱᱟᱹᱲᱤ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱞᱚᱜᱚᱱ ᱞᱚᱜᱚᱱᱮ ᱫᱟᱹᱲ ᱛᱟᱭᱟ, ᱥᱮ ᱰᱟᱠᱛᱟᱨᱤ ᱵᱷᱟᱥᱟ ᱛᱮᱫᱚ ᱴᱮᱠᱤᱠᱟᱨᱰᱤᱭᱟ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱟ, ᱥᱟᱸᱦᱮᱫ ᱦᱚᱸ ᱡᱩᱫᱤ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱥᱟᱸᱦᱮᱫ ᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱞᱚᱜᱚᱱ ᱞᱚᱜᱚᱱᱮ ᱥᱟᱸᱦᱮᱫ ᱮᱫᱟ, ᱩᱱ ᱫᱚ ᱦᱚᱭᱛᱚ ᱵᱚᱦᱚᱜ ᱦᱟᱹᱥᱩ ᱡᱩᱫᱤ ᱠᱟᱹᱡ ᱫᱤᱥᱟᱹ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱭᱟ ᱵᱚᱦᱚᱜ ᱦᱟᱹᱥᱩ ᱦᱚᱸᱭ ᱞᱟᱹᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱚᱱᱠᱟᱛᱮ ᱵᱚᱢᱤ ᱦᱚᱸᱭ ᱵᱚᱢᱤ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ, ᱟᱨᱚ ᱡᱩᱫᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱨᱮ ᱯᱟᱲᱟᱜᱼᱟᱭ ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱥᱮᱫ ᱞᱟᱦᱟ ᱟᱠᱟᱱᱟ, ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱠᱷᱤᱪᱩᱱᱤ ᱠᱚ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱛᱟᱭᱟ, ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ ᱡᱮ ᱱᱩᱭ ᱫᱚ ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱛᱮ ᱟᱠᱨᱟᱱᱛᱚ ᱟᱠᱟᱱᱟ।
0: ᱟᱪᱪᱷᱟ, ᱢᱚᱱᱮ ᱠᱟᱜ ᱢᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱟᱦᱟᱸ ᱞᱚᱠᱠᱷᱚᱱ ᱠᱚᱢ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ, ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱢᱤᱫ ᱦᱚᱲ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢᱱᱟ, ᱟᱫᱚ ᱚᱱᱮ ᱩᱱ ᱚᱠᱛᱚ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱯᱳᱭᱞᱳ ᱫᱚ ᱪᱮᱫ ᱪᱤᱠᱟᱹᱭ ᱛᱮᱱᱟᱜ ᱢᱮᱱᱟᱜᱼᱟ?
1: ᱱᱤᱭᱟᱹ ᱥᱚᱢᱚᱭ ᱫᱚ ᱯᱳᱭᱞᱳ ᱡᱩᱫᱤ ᱠᱷᱮᱛ ᱠᱚᱨᱮ ᱵᱟ ᱚᱲᱟᱜ ᱠᱚᱨᱮ ᱟᱛᱳ ᱠᱚᱨᱮ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟᱭ, ᱩᱱᱤ ᱫᱚ ᱞᱚᱜᱚᱱ ᱢᱟᱨᱤ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱱ ᱛᱟᱦᱮᱱ ᱚᱸᱰᱮ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱨᱮᱭᱟᱲ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱟᱹᱜᱩᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱦᱚᱭ ᱫᱟᱨᱮ ᱞᱟᱛᱟᱨ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱪᱷᱟᱭᱟ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱵᱟ ᱚᱲᱟᱜ ᱵᱷᱤᱛᱨᱤ ᱨᱮᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮ ᱵᱷᱮᱱᱴᱤᱞᱮᱥᱚᱱ ᱛᱟᱦᱮᱱᱟ ᱡᱮ ᱦᱚᱭ ᱠᱚ ᱠᱷᱮᱞᱟᱣᱟᱭ, ᱚᱱᱠᱟᱱ ᱡᱟᱭᱜᱟ ᱨᱮ ᱫᱚᱦᱚᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱫᱚᱦᱚ ᱠᱟᱛᱮᱫ ᱦᱚᱲᱢᱚ ᱢᱟ ᱟᱹᱰᱤ ᱴᱮᱢᱯᱟᱨᱮᱪᱟᱨ ᱟᱹᱰᱤ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ, ᱚᱱᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱠᱟᱹᱡ ᱡᱩᱫᱤ ᱨᱮᱭᱟᱲ ᱫᱟᱜ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱚᱱᱟ ᱜᱟᱢᱪᱷᱟ ᱠᱚ ᱞᱚᱦᱚᱫ ᱠᱟᱛᱮᱫ ᱨᱮᱭᱟᱲ ᱫᱟᱜ ᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱵᱷᱟᱜᱮ ᱞᱮᱠᱟ ᱡᱚᱛᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱵᱚᱦᱚᱜ ᱠᱚ ᱜᱚᱴᱟ ᱦᱚᱲᱢᱚ ᱠᱚ ᱵᱷᱟᱜᱮ ᱞᱮᱠᱟ ᱨᱮᱭᱟᱲ ᱫᱟᱜ ᱛᱮ ᱵᱟ ᱡᱟ ᱫᱟᱜ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱫᱟᱜ ᱛᱮ ᱵᱷᱟᱜᱮ ᱞᱮᱠᱟ ᱡᱚᱛ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱟ, ᱢᱟᱱᱮ ᱠᱳᱞᱰ ᱥᱯᱚᱧᱡᱤᱝ ᱡᱟᱦᱟᱸ ᱠᱚ ᱞᱟᱹᱭᱟ ᱚᱱᱟ ᱠᱚᱨᱟᱣ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱢᱟᱱᱮ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮᱱᱟᱜ ᱴᱮᱢᱯᱟᱨᱮᱪᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱛᱮ ᱠᱚᱢ ᱛᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱯᱷᱟᱥᱴ
0: ᱫᱚ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱤᱢᱤᱰᱤᱭᱮᱴ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚ ᱠᱟᱱᱟ ᱩᱱᱤᱭᱟᱜ ᱴᱮᱢᱯᱟᱨᱮᱪᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱠᱚᱢ ᱛᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱬᱜᱚ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱭᱟ
2: ᱠᱤᱱᱛᱩ
0: ᱢᱤᱫᱴᱟᱝ ᱯᱷᱳᱱ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱧᱮᱞ ᱞᱟᱹᱜᱤᱫ ᱚᱠᱚᱭ ᱪᱮᱫ ᱞᱟᱹᱭ ᱮᱫᱟ?
2: ᱦᱮᱞᱳ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱠᱟᱨᱚᱱ ᱛᱮᱜᱮ ᱯᱷᱳᱱ ᱠᱟᱴᱟᱣᱱᱟ, ᱟᱨ ᱛᱮᱦᱮᱧ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱨᱮᱱᱟᱜ ᱱᱤᱭᱟᱹ ᱞᱟᱭᱤᱵᱷ ᱯᱷᱳᱱᱤᱝ ᱯᱨᱳᱜᱨᱟᱢ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱯᱮ ᱯᱷᱳᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱩᱱᱠᱩ ᱴᱷᱮᱱ ᱱᱮᱦᱚᱨ ᱟᱯᱮᱭᱟᱜ ᱨᱮᱰᱤᱭᱳ ᱥᱮᱴ ᱨᱮ ᱟᱨ ᱵᱟᱝᱠᱷᱟᱱ ᱡᱟᱦᱟᱸ ᱠᱷᱚᱱᱟᱜ ᱜᱮ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱤᱱᱟᱹ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱱᱟᱥᱮᱱᱟᱜ ᱥᱟᱦᱟ ᱠᱟᱛᱮᱫ ᱯᱷᱳᱱ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱮᱱ
1: ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱ ᱨᱟᱱ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱯᱮᱨᱟᱥᱴᱟᱢᱚᱞ ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱮᱢᱟᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱵᱟᱝᱜᱮ ᱡᱚᱢ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱟᱹᱥᱛᱤ ᱠᱟᱱ ᱛᱟᱭ ᱠᱷᱟᱱ ᱮᱱᱮᱠᱷᱟᱱ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱤᱭᱟᱹ ᱠᱟᱛᱮᱫ ᱜᱮ ᱞᱚᱜᱚᱱ ᱞᱚᱜᱚᱱ ᱩᱱᱤ ᱫᱚ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱟᱨᱟᱢᱵᱷ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱟᱱᱟ
2: ᱟᱪᱪᱷᱟ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱥᱟᱫᱷᱟᱨᱚᱱᱚᱛᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮᱫᱚ ᱡᱚᱱ ᱯᱷᱞᱩᱭᱤᱰ ᱠᱚ ᱮᱢᱟᱭᱟ ᱢᱟᱱᱮ ᱥᱮᱞᱟᱭᱤᱱ ᱠᱚ ᱮᱢᱟᱭ ᱛᱟᱦᱮᱱ ᱢᱟᱱᱮ ᱜᱚᱨᱚᱢ ᱨᱮᱛᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱟᱜ ᱛᱟᱦᱮᱱᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱩᱫᱽᱜᱟᱹᱨ ᱫᱟᱜ ᱞᱮᱠᱟᱛᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱚᱲᱢᱚ ᱵᱷᱤᱛᱨᱤ ᱨᱮᱱᱟᱜ ᱫᱟᱜ ᱩᱰᱩᱠ ᱪᱟᱵᱟᱜᱼᱟ ᱟᱫᱚ ᱚᱱᱟ ᱛᱮᱜᱮ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱨᱮ ᱥᱮᱱ ᱠᱟᱱ ᱴᱮᱢᱯᱟᱨᱮᱪᱟᱨ ᱠᱚ ᱟᱬᱜᱚᱭ ᱛᱮ ᱨᱟᱱ ᱫᱟᱨᱟᱭ ᱛᱮ ᱵᱤᱵᱷᱤᱱᱱᱚ ᱤᱧᱡᱮᱠᱥᱮᱱ ᱦᱚᱸ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮᱭᱟ ᱵᱟ ᱱᱚᱣᱟ ᱯᱷᱞᱩᱭᱤᱰ ᱠᱚ ᱮᱢᱟᱭᱟ ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱛᱮᱫ ᱪᱤᱠᱤᱛᱥᱟ ᱫᱚ ᱟᱨᱟᱢᱵᱷᱚᱜᱼᱟ
2: ᱱᱚᱝᱠᱟᱱ ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱟᱞᱚ ᱧᱟᱧᱟᱢᱟ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮᱫᱚ ᱪᱮᱫ ᱪᱤᱠᱟᱹᱭ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱦᱤᱴ ᱥᱴᱨᱳᱠ ᱟᱞᱚ ᱧᱟᱧᱟᱢᱟ ᱱᱚᱣᱟ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱟᱵᱚ ᱯᱳᱭᱞᱳ ᱨᱮᱜᱮ ᱤᱭᱟᱹ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱮ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱵᱷᱳᱨ ᱞᱚᱞᱚ ᱥᱤᱛᱩᱝ ᱨᱮ ᱵᱟᱝ ᱠᱟᱹᱢᱤ ᱠᱟᱛᱮᱫ ᱡᱚᱠᱷᱚᱱ ᱫᱚᱢᱮ ᱥᱤᱛᱩᱝᱫᱟ ᱩᱱ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱹᱢᱤ ᱜᱮ ᱵᱷᱟᱜᱮᱭᱟ ᱟᱵᱚ ᱫᱚ ᱱᱤᱛᱚᱜ ᱟᱛᱳ ᱚᱲᱟᱜ ᱨᱮ ᱧᱮᱞ ᱞᱮᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱜᱮ ᱛᱟᱠᱚᱣᱟ ᱪᱟᱥᱵᱟᱥᱤ ᱦᱚᱲ ᱠᱟᱱ ᱜᱮᱭᱟᱵᱚᱱ ᱡᱟᱦᱟᱸᱭ ᱦᱳᱲᱳ ᱠᱚ ᱤᱨ ᱮᱫᱟᱭ ᱥᱮ ᱛᱩᱲᱤ ᱤᱨ ᱮᱫᱟᱭ ᱥᱮ ᱛᱤᱞᱢᱤᱧ ᱤᱨ ᱮᱫᱟ ᱟᱫᱚ ᱱᱩᱠᱩ ᱠᱷᱮᱛᱨᱮ ᱨᱮᱫᱚ ᱤᱧᱟᱹᱜ ᱞᱟᱹᱭᱛᱮ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚᱫᱚ ᱥᱮᱛᱟᱜ ᱵᱷᱳᱨ ᱥᱮᱫ ᱠᱟᱹᱡ ᱠᱟᱹᱢᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱨ ᱫᱚᱨᱠᱟᱨ ᱠᱷᱟᱱ ᱟᱨᱚ ᱡᱚᱠᱷᱚᱱ ᱥᱤᱛᱩᱝ ᱠᱚᱢ ᱤᱫᱤᱜᱼᱟ ᱛᱟᱨᱟᱥᱤᱧ ᱥᱮᱫ ᱟᱨᱚ ᱠᱚᱢ ᱠᱟᱹᱢᱤ ᱤᱫᱤ
2: ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱦᱮᱞᱳ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱠᱷᱲᱟ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱡᱚᱦᱟᱨ
3: ভালো লাগছে ওই রোগ সম্বন্ধে যেটা বলছেন আমার ওটা খুব ভালো লেগেছে বুঝলেন
2: হ্যাঁ ধন্যবাদ আপনি শুনতে থাকুন এনখান হিট স্ট্রোক বাবদেম লাই কেডা লাই দাম যে সিতুং রে নোয়া দো আড়ি বাড়তি সিতুং আলো লাগা মা
1: আলো কো কামি মা ইনে সবে ইনে ছাড়া যদি কামি গে হই ও বাসে কামি চালা গিয়া কো আড়ি সময় দরকার হই কে এন্ডা খান সঙ্গে রে উন্দো দা কো হ ইদি লাগতি কানা বোতল রে বা জাহানা অনকান দা ইদি হই ও দা তাতাং লেখান মা দা ইউই গে দরকার কানা আর কামি কামি তে যদি দা বাং হো তাতাং ইয়া এনখান রহ কিন্তু দা উন্দো
2: আর মিটেন কথা আড়ি বাড়তি আজম যে ডিহাইড্রেশন ডাক্তার কো কলিয়া নিয়া দো ডিহাইড্রেশন হই কান দিয়া নোয়া ডিহাইড্রেশন মেনতে দো চিট বন বুঝা আড়ি হড়া গে নিয়া নিয়ন সিতুং অক্তে লল সিতুং অক্তে কামি কামি তে আড়ি বাড়তি কো উদগর আকো থাকাও গদো আকো হরমখনা দা উড়ুং আদো নোয়া ডিহাইড্রেশন মেনতে দো চিট বন বুঝা
1: ডিহাইড্রেশন হো মেটাং অবস্থা কানা গরম খাতির হই আর নোয়া দো হিট স্ট্রোক না লাহা অবস্থা কানা ডিহাইড্রেশন দো আবোয়া হরমো রে যা দা তাহেনা বা ফ্লুইড তাহেনা ওনা দো আবো শীতং তে উদগর দা লেকাতে উডুক চাবা আদো আবো হরমো খন যাহা উদগর দা উডুকোয়া সে দা হরমো ভিতরি না দা উদগর লেকাতে উডুকোয়া শুধু উদগর দা দো বাং ওনা সালা আবো হরমো ভিতরি রে যাহা ইলেকট্রোলাইটস মেনা মূলত সোডিয়াম পটাসিয়াম নোয়া হো আবো হরমো খন উডুকোয়া
2: আচ্ছা এনকান জাহানা কারণ থেকে ওনা দো জাহানা কারণ থেকে হরমো খন আড়ি বাড়তি দা যদি লিঞ্জে উডুঙ্গোয়া এনকান ওনা সালা হরমো না যাহা লাগতি না জিনিস কো ইনে কো উড়ক চলে
1: ইলেকট্রোলাইটস কো উডুঙ্গোয়া নোয়া গে দো ডিহাইড্রেশন দো লই
2: আদো
1: ডিহাইড্রেশন যদি উনি রোগী বন নেলে উনি হো অনকা গে লই আই যে আবো দো মিট রকম বল লই দড়ে যে চিকা কানা বাং শীতং লাগা কো দে মানে উনি দো শীতং রে কামি কান তাহনে হয়তো ওড়া হড় কো লই বা গিতিজ কান দো চিকা নাই নি দো বাং শীতং লাগা কো দে মানে উনি দো মানে হিট স্ট্রোক না লাহা স্টেজ রে মানে ডিহাইড্রেশন হই কান
2: আদো চিল কাউন্ডে
1: আদো ওনে হো চিল নেল লেখান উনি হরমোন না টেম্পারেচার হো জাস্তি কান তায়া হারতা হো রহড় নো কান তায়া হ্যাঁ উনি হো হয়তো জাপিট জাপিট গে বুঝো কানা হ্যাঁ দমে হরমো কো লাঙ্গাই বুঝো দায় তার কোন ইলেকট্রোলাইটস কো ডং কান তায় সোডিয়াম পটাসিয়াম কো হরমো কোন ডং কান তায় আদি লাঙ্গা গে বুঝো হয় আর যদি নেলোয়া যুনি হয়তো পেছাপ হো আদি ঘাড়ি রে বাই চালাও কানা আর যদি কোচ্ছাপ গে করাও দা হয়তো কই চুলুঙ্গে করাও কেদা এবং ওনানা রং হো আদি গাঢ় গে আরাগ গে নেলক কানা
2: আচ্ছা নিয়ে কো লক্ষণ নেলে
1: নেল লেখান গে উনি দো ডিহাইড্রেশন হই কান তায় আদো ডিহাইড্রেশন দো ওড়া রে গে চিকিৎসা দো খানিকটা সম্ভব কানা তার কারণ নো দো হিট স্ট্রোক না লাহা কানা তো উনি মা দিশা তাহেন তাই গেয়া ডিহাইড্রেশন রোগী দো দিশা উনি দো এনখান উনি দো জাস্তি উনি দো দা বা শরবত বা ওআরএস কো যাহা বাজার রে বা হাসপাতাল রে কিরিনতে নামোয়া ওআরএস কো ওনা ইয়ে কাতে নিউ হচ্ছে ওআরএস রে তো ইলেকট্রোলাইটস কো তাহে না
2: আমি লেদা যে ইলেকট্রোলাইটস হরমখনা উড়ুক চাবা আলেন খা নংকাটা মহিম তো হই
1: দা হয়
2: ওআরএস হম লেদা ওড়াতে আদি আলগাতে নিয়ে ইলেকট্রোলাইটস বর্তিনা জান পান্তা কো মেনা
1: হ্যাঁ মেনা

0: জিনিসটা ভাগে টেস্ট বাই বুঝাওয়া তো, যার ফলে যদি বুলুং আতে দাগ তেদে নিউয়া ওনাহয় নিউ দাঁড়িয়া গিয়া। ইনে ছাড়া আরো যদি জানা বাজার করে খান ডাব দাগ কো বা জানা কো এমন নংকা কই নিউ দাঁড়িয়া বা যে কোনো এটা সরবত কই নিউ দাঁড়িয়া।
1: ওকা পর্যায়ে রে বুঝি আ যে ডিহাইড্রেশন হই কানতে আ নুই দো হাসপাতালে গিয়ে দি দরকার ওকা যখন মনে হয়
0: যখন জাস্তিতে দিশে কো যদি বই বই তা আদো তে এখন বুঝো মে নুই দো ওড়া রে আদো চিকিৎসা দো বাই গানোয়া, মানে মোচা তো বাই জম দাঁড়িয়া কেন সুতরাং আদো ওড়া রে দো বাম চিকিৎসা দাঁড়িয়ে। এখন হাসপাতালে ইদি কাতের গে সেলাইন কো যাহা কো লইয়া বিভিন্ন রকম সেলাইন কো এম কাতের উনি দো চিকিৎসা দরকার।
1: আদো ওকই কোয়া নঅনকানা মুহিম দো বাড়তি হইউ রিনা চান্স মেনা তাকুয়া
0: নোয়া কো দো গিদ্রা কোয়া গে যাহি ইয়ে কো ডিহাইড্রেশন বা হিট স্ট্রোক গিদ্রা কো এবং বয়স্ক হড় কো এবং হামাল হড়ম আয়ু কো নোয়া দো জাস্তি কাইতে নেলো তাকুয়া
1: সন্তরে ধ কো
0: সন্তরে দর তাহেন দরকার।
1: মিটেন ফোন হিজুক কানা হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ গমকে সান্তাগড়া পাঠা থেকে জোহার
2: গমকে ইন পাঠা থেকে জোহার ইন সুরেন্দ্র থেমরম ইন লেইদা বেলদা সিমি আতু খোজা পশ্চিম মেদিনীপুর না বেলদা রে পশ্চিম আতু খোজা
1: হই হেমরম কে মালি নে
2: মেনে দেই নমা সিতুং দল দিন কানা আপুন হর কো নংকা কো কামিয়া লাই কো কামি খান উন চিকে কারে হাঁডি কাটে নিউ লেখান ভাগি আর যে হাঁডি কো আডি কান হর নংকা নি কো কামি কানা কো হাঁডি কো কো নিউ কা কামি কো মেনে কো হাঁডি নিউ লেখা যা ভাগি দম তানা মেনখান নোয়া দো নিতো লেখান অক্টোরে নোয়া সিতুং দিন লেখান অক্টোরে হাঁডি নিউ কাটে কামি কো কি ললো সিতুং দাঁড়া কি একান লাগতি কানা।
1: আচ্ছা আচ্ছা ঠিক আর জানা আচ্ছা হই হেমরম কে মিটে আড়ি নাপাই কুকলি দহ কড়া নোয়া দো আবো ঠেন দো আড়ি জোয়া লেকানা কুকলি কানা আড়ি হর নংকা কো মনে আ যে ললো সিতুং দিন রে হাঁডি নিউ লিখান রাবাল নক বুঝা আদো ডাক্তার হিসাব তে আমা চিট মেমন্তি
0: আদো নোয়া তেলা হিসাব তে দো নংকা লই গানো আ হাঁডি দো অ্যাকচুয়ালি ওনা দো নেশা মেটাং দ্রব্য কানা যেমন হাঁডি পৌরো নোয়া দো আবোয়া হরমো রেনা ক্ষতি গে আবো যদি মেটাং লিমিট রে বন নিউয়া হাঁডি দো হাঁডি দো অ্যাকচুয়ালি নেশা দ্রব্য কানা জাস্তি নিউ দো বাঙ্গে ঠিকা আর কি নো দো আবো হরমোই ক্ষতি তাবোনা। হ্যাঁ কিন্তু অল্প নিউ দো যেমন আবহ পাহিলা সেরবা সেতে আবো বন নেলা হ্যাঁ নোয়া হাঁডি দো আবো কো তেয়ার কাত তাবোনা যাহা উন সময় পিলচু হাড়াম পিলচু বুড়ি যাহা কো নিউ চলেট কিনা ওনা দো রান লেখা কো নিউ চো কাট কিনা সুতরাং হাঁডি হো আবো যদি রান লেখা বন নিউ আস সে
1: বগা সারে লেখা বন নিউ ওনা ললো সিকিং রে নোয়া না যাহা বর্তি উপগড় দো মিনা কাডা মেডিকেল সায়েন্স লেখাতে সে বাঙা
0: বাং যদি কম নিউ লেখান খুব অসুবিধা তো বাং হয়োয়া নোয়া কারণ তে কো লইয়া হাঁডি হো যদি নেলোয়া নোয়া দো তেয়ারক কানা যাহা বলে দা ফার্মেন্টেশন
1: আচ্ছা
0: ফার্মেন্টেশন যাহা বন লে দা ফার্মেন্টেশন ফার্মেন্টেশন দো যাহা কানা দই যাহা বন তেয়ার দা তোয়া খন ওনাহো ফার্মেন্ট।

0: Ar banka do nunca na miten yemra jumit kate ko mena joni juri mana hoye ache da no ko chol ki aja ko jom ki ano nunca na ko
1: man juri mana na ye do no do abo khanikta mana bang badai khatir no rok sombonde abo bang badai khatir no ko abo dharona metta ki ano
0: napai napai bin chhe kana napai he bhabna kan ta bona ha no jodi tani akashbani khona no uche no kana no disom re abo ke badai jong lakti ki yabon kan ki ase no adikati jate abo sothik darbon panga ma rogi sothik chikitsa nam tabon ma ar jothak korbon bugi ma no age napai katha kana adi adi sarhao bhagi bujhe na
2: gonom ke ma sarha hoy hoy হয় হাপড়াম কো সে আতু ওড়া করে হো নঙ্কা আডি আইমা লেখনা চল দো মিনা আকার গিয়া যত চল আকান জিনিস কো গে যে সাইন্স লেখাতে সে মেডিকেল সাইন্স লেখাতে যত না গে যথা বানা কানা অনকা হো বাং কানা আর যত না গে যে বাং যথা তা অনকা হো বাং কানা হয় আদো ওনা গে ডাক্তার গমকে সা গালমরা করতে তিন বাড়াই জং কানা হয় আদো নয় চিকেন পক্স না গালমরা কানা যে জম ঝুরি না মানা বারন্দম লেখিটা বানু আকাটা বরং হরমরে প্রোটিন রিনা যোগান বাড়তি হয়ে খাই দো ওনা দো
1: দরকার কারণ হ্যাঁ দরকার কারণ ইমিউনিটি হয় জাস্তি তাই আর কি হ্যাঁ
2: রোগ সালা
1: প্রতিরোধ ক্ষমতা জাস্তি তাই আর কি
2: আচ্ছা না ওকালে কারণ ওদের উচ্চড়ো আ
1: নোয়া তো ভাইরাল ডিজিজ খানা তো মিড হড় খন আর মিড হড় খন উচ্চড়ো আর কি হ্যাঁ এমনি ডাইরেক্ট কন্ট্যাক্ট থেকে উচ্চড়ো ওনা থেকে উনি তো যাহাই ইয়ে কারণ উনি তো মশার ভিতরে রে কাজ আলাদা নয় কাতে কো দহ কায় আর কি হ্যাঁ যখন ওনে দাগ তাহেনা যখন ওনে খোসা মানে রহর কো ছাড়া ইন সময় ওনা তো উচড়ো জাস্তি কায়তে এবং যখন রুয়া হিজু তায়া যখন আউরি ওনা কো অমন তায়া রুয়া উন সময় গে কিন্তু আর মিট হট ঠেন খন আর মিট খর কোন খোতে হাচিমতে নোয়া কোতে আর ডাইরেক্ট কন্টাক্ট তে নোয়া কো দো উচড়ো
2: আচ্ছা প্রপার ট্রিটমেন্ট যদি হিজু তায়া তাহলে খান কি নোয়া উচড়ো ইনা চান্স কমো
1: উচড়না চান্স খানিকটা কমো আর উচড় তো উচড়াই গিয়া মানখান চান্স খানিকটা কমো
2: জমিন অক্ত জানি খান যে প্রপার ট্রিটমেন্ট হো বাং হইউ কান তেনা ওনা লাগি তে জানি আডি আইমা লেখা তো উচড়ক কান তেনা আদ হড় কো মনে তেনা যে নোয়া কো বাং গানো আহানা কো বাং গানো আডি আইমা লেখনা হয়তো তুড়া ওটে হো মেন বড়ি আঞ্জম হইউ কান তেনা
1: মানে নোয়া তো যেমন আবো ভাগে ইয়ে গে মেনা আ যে টিকে সবত তো মেটাং লাগতি কান গিয়া আর কি হ্যাঁ যেমন উন সময় কো লেয়া যে যাহা ওড়া রে হই কানা উনকু ভাগে লেখা কো সাপাই টিকে সবত তা কো মানে ওনে যাহা গামছা কই ব্যবহার কাদা সে মাংগ্র ব্যবহার কাদা ভাগে লেখা সাপা সাপি তাহেন দো দরকার কান গিয়া
2: এখন আদা ঠিক গিয়া যাহা চল মানে নড়া ঠিক
1: যাহা ওড়া রে হই কানা হয়তো এন্ড এখন দো আদো বাং ছড়া আর কি
2: ঠিক আমি একটা ফোন লাগ হাতা লাগে হ্যালো
3: হ্যাঁ জল কা বিশ্বাস কা বলছি ঠিক রে ডাইরা বাবত কা যদি লিখবার কথা হবে যদি ডাক্তার উঠে যদি ওখানে কা
2: ডাইরা বাবত হয় হয় জমি হয় হ্যাঁ ডাইরা বাবত তে মিনবার কথা কম অক্তরে
1: আদো নোয়া লল শীত দিন নেল কানা ডায়রিয়া বাবদতে তো মূলত ফুড পয়জনিং গে হয় আর হ্যাঁ সেটা রে হয়তো দাকা উতু বন ইসিন কাদা ঠিক সাই বাবন দহ কাদা তারাসিন সে আয়ুব বেড়া যখন বন ইয়েয়া উন্দ জজ কানা আদো নঙ্কানা গে যদি বন জমা ওনা দো একচুয়ালি ফুড পয়জনিং কান গে আর কি মানে ওনা যাহা বন জম কাদা ওনা দো জজ কানা মানে ওনা কো ব্যাকটেরিয়া কো গ্রো কানা আদো নঙ্কানা গে যদি বন জমা এনেখান আবোয়া ডায়রিয়া সে যাহা লুজ মোশন বন লই দা পাতলা পায়খানা বমি লাজ হাসো এমান কো হই দাঁড়িয়া তাবনা আর কি ওনা থেকে যাহা দাকা কো উতু কো জাস্তি না ওনা দো ঠিক সাহি কই দহ কা দরকার কানা পটম কাতে দহ কা দরকার কানা যাতে রক কো বা যাহা আরসোলা বাংলাতে কোলে দো নুকু আলোক ওনা জমা করে আলোক তাহে দাঁড়িয়া মা ওনা কো দিশে কাতে জমা কো ভাগে লেখা তেন কাতে দহ হইও তাবনা এন্ডে খান গে নোয়া ফুড পয়জনিং সে ডায়রিয়া এমান কো কম হইও তাবনা সে বাং হইও তাবনা
2: আচ্ছা নোনা ডায়রিয়া যাহা করে নিজাম করা ওনা করে সাবান তেতি আরুব দা হেডি খেতে নিউ নোনকানা পন্থা কোটে
1: নোয়া দো আডি গে লাগতি কান গে হ্যাঁ যখন জম লাহারে বিশেষ কাইতে জম লাহারে লেয়া কো কথা দো যে আডি লগন লগন গে তি দো সাবনাতে আরুব দরকার কান গে বিশেষ কাইতে যখন আবো দা সেট কো বন চালা আসে বাহারে বন চালা আ হে কাতে ভাগে লেকা সাবনাতে তি কো আরুব হয় তবনা এবং জম লাহারে ভাগে লেকা সাবনাতে তি আরুব হয় তবনা এন্ডে খান গে নোয়া লা ইরনা রুয়ো সে ডায়রিয়া নোয়া কো কম নয় হয় তবনা
2: আচ্ছা নিত তো নোয়া সান বান বাবতে ন্যাশনাল লিমেনিয়া লল সিতুং দিন রে আডি কম
1: হ্যাঁ নোয়া তো উন বতরান কো তো বাং কানা সান বান তো নেল কানা আডি ঘাড়ি যদি সিতুং রেম তাহেনা এন্ডে খান হারতা আরা নয় নেলো আর কি আরা নয় নেলো আ ᱠᱟᱹᱡ ᱞᱚᱞᱚ ᱧᱚᱜᱚᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱡᱩᱫᱤ ᱦᱟᱨᱛᱟ ᱠᱟᱹᱡ ᱩᱱᱤ ᱟᱢ ᱡᱚᱴᱮᱫ ᱛᱮ ᱦᱟᱨᱛᱟ ᱟᱹᱰᱤ ᱦᱟᱥᱚᱭᱮᱭᱟ ᱱᱚᱣᱟ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱜᱮᱵᱚᱱ ᱞᱟᱹᱭᱟ ᱥᱟᱱᱵᱟᱱ ᱟᱫᱚ ᱱᱮᱛᱟᱨ

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 44 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100।

মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

নমস্কার ক্রীড়াঙ্গনে সকলকে অনেক অনেক স্বাগত। প্রথমে শুনে নেব আজকের বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে। দীর্ঘদিন পর ইডেনে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আজ তাদের সামনে গুজরাট। কেকেআরের পরিকল্পনা হলো যত দ্রুত সম্ভব বিপক্ষের টপ অর্ডারকে সাজ ঘরে ফেরানো, এমনটাই জানালেন বোলার কার্তিক ত্যাগি। আজও ইডেনে বৃষ্টির প্রকৃতি। অন্যদিকে গতকাল মার্শ ঝড়ে লাস্ট বয় লখনৌয়ের কাছে প্লে অফ অঙ্ক জটিল, চেন্নাইয়ের হার হলো তাদের। প্রতিবছরই আইপিএল এ কোনো না কোনো নতুন নজির তৈরি হয়, কিছু নজির ভাঙে কিছু নজির গড়ে। তবে এবার যে ইতিহাস তৈরি হলো তা আগে কোনোদিন দেখা যায়নি। নজির তৈরি হলো বিরাট কোহলির গত বৃহস্পতিবার যে শতরান করলেন, সেই শতরানের পর এই নজির তৈরি হলো। এর ফলে এবারের আইপিএল এর 10টি দলেরই কেউ না কেউ সেঞ্চুরি করলেন। এরপর ফুটবলের খবর, আর অবশ্যই আগামীকালের ডার্বির খবর। একদিকে মোহনবাগান যেমন জয়ের লক্ষ্যে এই ম্যাচে নামছে, অন্যদিকে ইস্টবেঙ্গল ড্র করলেই বাজিমাত করে দেবে। এবার যাব বিস্তারিত খবরে। দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার ইডেনে তাদের সামনে গুজরাট। সেই ম্যাচের আগে কেকেআরের পরিকল্পনা খুবই সহজ, যত দ্রুত সম্ভব বিপক্ষের টপ অর্ডারকে সাজ ঘরে ফেরানো। ম্যাচের আগে এমনটাই জানালেন বোলার কার্তিক ত্যাগী। এদিন কেকেআর জানিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য দেশে ফিরে গিয়েছে রচিন রবীন্দ্র, পাশাপাশি বল করা শুরু করেছেন বরুণ চক্রবর্তী। গুজরাটের প্রথম তিন ব্যাটার সাই সুদর্শন, শুভমান এবং জস বাটলারই রান তোলার আসল দায়িত্ব নেন। তুলনায় কিছুটা ভঙ্গুর তাদের মিডল অর্ডার, সেটা কি কেকেআরের পক্ষে সুবিধার? কার্তিকের কথায়, এবারের আইপিএল এ পাওয়ার প্লেতে আমরা বিশেষ সুবিধা করতে পারিনি, তাই নতুন বোলার এসে যতগুলো উইকেট নেয় ততই ভালো। মাঝের দিকে স্পিনাররা বল করে, ওরা রান কম দিলে পরের দিকে ডেথ ওভারে আমাদের সুবিধা হয়ে যায়। তাই আমাদের মাথায় এটা রয়েছে যে শুরুতেই যদি দুই ওপেনারকে আউট করতে পারি তাহলে অনেকটা এগিয়ে যেতে পারবো। অঙ্কের হিসেবে এখনও কেকেআর রয়েছে প্লে অফের দৌড়ে। সাজঘরের মধ্যে কি আলোচনা হচ্ছে? কার্তিকের উত্তর, এখনও আমাদের তিনটে ম্যাচ বাকি, সেটা সকলের মাথায় রয়েছে। কাদের বিরুদ্ধে খেলছি, সেই ম্যাচ কেমন খেলতে হবে, কৌশল কি হবে, এই সব জিনিসই আমাদের মাথায় রয়েছে। এবার আইপিএল এ জোরে বোলাররা প্রচুর রান হজম করছেন, তুলনায় কিছুটা কম রান হজম করছেন কার্তিক। বুদ্ধি কাজে লাগিয়ে বল করছেন, কি পরিকল্পনা ছিল? কার্তিকের কথায়, আইপিএল এর আগে বাড়িতে থাকার সময় ভাবছিলাম এবার কেকেআরের হয়ে খেলব, কি পিচ পাবো, কাদের বিরুদ্ধে খেলবো, কেমন পরিস্থিতি থাকবে, সবই মাথায় রাখতাম। কোন মাঠে ভালো

রয়েছে সেখানে কোন বল করা যায় সেটা নিয়েও ভাবতাম। কোথাও মন্থর পিচ থাকলে স্লোয়ার আরও বেশি কার্যকর হয়ে যায়। প্রত্যেক বল নিয়েই পরিকল্পনা থাকে। এদিন নেটে বরুণের বোলিংয়েও ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তার উপর নজর রাখছেন চিকিৎসকরা। বরুণের খেলা প্রসঙ্গে কার্তিক বলেছেন, আমার কোনো ধারণা নেই, সকলেই জানেন ওর পায়ে চোট লেগেছে, তবে ওকে খেলানো হবে কিনা সেই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের। অনুশীলনের পর হয়তো বলতে পারবো। চৌঠা জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু নিউজিল্যান্ডের, সেই সিরিজের প্রস্তুতি নিতে দেশে ফিরেছেন রচিন। যেটা আগেই বললাম, আইপিএলে কেকেআর তাকে একটি ম্যাচও খেলায়নি। বারবার অলরাউন্ডার বা স্পিনাররা ব্যর্থ হলেও একবারও রচিনকে নিয়ে ভাবেনি তারা, সময় নষ্ট না করে তাই তিনি দেশে ফিরে গেছেন। এখন দেখার যে আগামীকালের ম্যাচে কলকাতা ঠিক কেমন খেলে। প্রদীপ নিভে যাওয়ার আগে যেমন একবার দপ করে জ্বলে ওঠে, লখনউ সুপার জায়ান্টসের পারফরম্যান্সও ঠিক যেন তেমনই। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি এদিন দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে অনায়াসে হারিয়ে দিল অনেকটাই উপরে থাকা চেন্নাই সুপার কিংসকে। গতকাল মিচেল মার্শের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে 7 উইকেটে জয় তুলে নিল LSG। চেন্নাই সুপার কিংসের সামনে সমীকরণটা ছিল খুবই সহজ, লখনউকে হারালেই প্রথম চারে ঢুকে পড়বে। কিন্তু মাঠে নামার পরই সে সমস্ত হিসাবই ওলট পালট করে দিল LSG। 188 রানের লক্ষ্য তারা করতে নেমে অস্ট্রেলিয়া তারকা মিচেল মার্শ যেভাবে ব্যাট চালালেন তা প্রশংসার দাবি রাখে। মার্শের সঙ্গী ছিলেন জস ইংলিশ, এরপর বাকি কাজটা শেষ করে দিলেন নিকোলাস পুরান।

বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব আমাদের আজকের বিশেষ সেগমেন্ট, বিশ্বকাপ ফুটবলের গ্রুপ প্রিভিউ সিরিজ, ফুটবলের মহাযজ্ঞ ফাইনাল কাউন্টডাউন।

0: গতকাল থেকে শুরু হয়েছে আমাদের বিশ্বকাপ ফুটবল সিরিজ, ফুটবলের মহাযজ্ঞ ফাইনাল কাউন্টডাউন। গতকাল আমরা জেনেছি গ্রুপ এর ব্যাপারে, আর আজ জানব গ্রুপ বির কথা। 2026 বিশ্বকাপ ফুটবলের গ্রুপ বিতে যে চারটি দল রয়েছে সেই দলগুলি হল কানাডা, সুইজারল্যান্ড, কাতার এবং বসনিয়া ও হার্জেগোভিনা। বলাই যায় এই গ্রুপ বেশ বৈচিত্র্যপূর্ণ। এই গ্রুপে যেমন স্বাগতিক দেশ কানাডা রয়েছে, পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার শক্তিশালী প্রতিপক্ষরা রয়েছে। দলগুলোর কথা যদি আলাদা করে বলি, প্রথমেই বলবো কানাডার কথা। 2026 স্বাগতিক দেশ হিসেবে কানাডা এবার সরাসরি বিশ্বকাপ খেলছে। এটি কানাডার ইতিহাসে তৃতীয় বিশ্বকাপ। এর আগে 1986 এবং 2022 সালে খেলেছে তারা। গত দুটি আসরেই তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল, তাই এবার ঘরের মাঠে নকআউট পর্বে যাওয়া তাদের প্রধান লক্ষ্য। এই দলের মার্কি খেলোয়াড় হলেন আলফানসো ডেভিস। বায়ার্ন মিউনিখের এই তারকা বর্তমান বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক এবং কানাডা দলের প্রাণভোমরা তা বলা যেতেই পারে। এছাড়া ফরওয়ার্ড জোনাথন ডেভিড গোল করার ক্ষেত্রে বড় ভরসা দিতে পারে কানাডার দলকে। এরপর সুইজারল্যান্ডের কথা বলবো। ইউরোপের অন্যতম ধারাবাহিক দল সুইজারল্যান্ড, এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী হিসেবে ধরা হচ্ছে সুইজারল্যান্ডকে। সুইজারল্যান্ড মোট 12 বার বিশ্বকাপে অংশ নিয়েছে। তাদের সেরা সাফল্য 1934, 1938 এবং 1954 সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। গত তিনটে বিশ্বকাপেই 2014, 2018 এবং 2022 তারা শেষ ষোলোতে খেলেছে। এই বছর কোয়ালিফিকেশনে ইউরোপীয় যে বাছাই পর্ব ইউএফা গ্রুপ বিতে সুইডেন ও কসোভোর মতো দলকে পেছনে ফেলে তারা সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে। অধিনায়ক গ্রানিত জাকার দিকে আমাদের সকলেরই নজর থাকবে। মাঝমাঠে তার অভিজ্ঞতা ও নিয়ন্ত্রণ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। রক্ষণভাগে আছেন ম্যানচেস্টার সিটির ম্যানুয়েল আকানজি, তার দিকেও নজর থাকবে সকলের। এরপর কাতারের কথা বলবো। গত বিশ্বকাপের আয়োজক দেশ ছিল কাতার, এবার কিন্তু নিজেদের যোগ্যতায় মূল পর্বে জায়গা করে নিয়েছে কাতার। এটি কাতারের দ্বিতীয় বিশ্বকাপ। 2022 সালে স্বাগতিক দেশ হিসেবে প্রথমবার খেলেছিল, কিন্তু গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের কোয়ালিফিকেশনে এশিয়ান জোনের বাছাই পর্বে দুর্দান্ত খেলে তারা যোগ্যতা অর্জন করেছে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন হিসেবে তারা এবার বেশ আত্মবিশ্বাসী। তাদের মার্কি খেলোয়াড়দের কথা যদি আমরা বলি, প্রথমেই যার নাম আসবে তার নাম আকরাম আফিক। এশিয়ান কাপের সেরা এই খেলোয়াড় গোল করা এবং করানো উভয় ক্ষেত্রেই বেশ দক্ষ। এছাড়া স্ট্রাইকার আলমোজ আলী দলের প্রধান গোলদাতা হতেই পারেন। শেষে বলবো বসনিয়া ও হার্জেগোভিনার কথা। ইউরোপের এই দলটি দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে ফিরছে। এটি বসনিয়ার ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে 2024 সালে তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল। এবার ইউরোপীয় অঞ্চলের কঠিন বাছাই পর্ব এবং প্লে অফ পেরিয়ে তারা 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বর্ষিয়ান স্ট্রাইকার এডিন জেকো এখনও তাদের দলের প্রধান চালিকা শক্তি। এছাড়াও মাঝমাঠে এসি মিলানের রাদে ক্রুনিচ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তার দিকেও দল তাকিয়ে থাকবে ভালো খেলার জন্য। গ্রুপ বির ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরও দেব। ফিফা র্যাঙ্কিংয়ে এবং অভিজ্ঞতার নিরিখে এই গ্রুপের ফেভারিট কিন্তু সুইজারল্যান্ড। এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার সবচেয়ে বড় দাবিদার তারা। দ্বিতীয় দল হিসেবে নক আউটে যাওয়ার জন্য কানাডা এবং বসনিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গ্রুপের প্রথম ম্যাচ 12 জুন, অর্থাৎ বিশ্বকাপের প্রথম দিনেই রয়েছে কানাডা ও বসনিয়া এবং হার্জেগোভিনার মধ্যে। এই গ্রুপের ভেনুর কথা যদি বলি, স্বাগতিক দেশ হিসেবে কানাডা তাদের প্রথম ম্যাচটি টরেন্টোতে এবং বাকি দুটি গ্রুপ ম্যাচ ভ্যাঙ্কুভারে খেলবে। বিসি প্লেস ভ্যাঙ্কুভার এবং বিএমও ফিল্ড টরেন্টো, কানাডার এই দুটি ঐতিহ্যবাহী মাঠে ম্যাচগুলি খেলা হবে। এছাড়া এই গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা, সান ফ্রান্সিসকো এবং ইংলেউড লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামগুলো তাদের অত্যাধুনিক সুযোগ সুবিধার জন্য বেশ পরিচিত। গ্রুপের শেষ রাউন্ডের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিয়াটেলে, যা উত্তর আমেরিকার ফুটবল বা সকারের প্রধান কেন্দ্র। এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলে নিয়েছিলেন সাংবাদিক শ্রী রবীন্দ্রনাথ চৌধুরী। কি বললেন তিনি শুনে নেব।
1: এই গ্রুপ থেকে রাউন্ড অফ 32 তে কে যাবে এটা যদি আমরা দেখি, তবে এক নম্বর দাবিদার সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের একটা ফুটবল ঐতিহ্য আছে, বিশ্বকাপে তারা অন্তত রাউন্ড অফ 16-এর মধ্যে নিয়মিতভাবেই তারা থাকে। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে 19 নম্বরে আছে। এই গ্রুপ থেকে টপ হওয়ার সবচেয়ে সম্ভাবনা সুইজারল্যান্ডের। দ্বিতীয় স্থানটি কে পাবে, কানাডা না কাতার, এই নিয়ে একটা তীব্র লড়াই হবে। কানাডা এবং কাতার ম্যাচটা নির্ণায়ক, কে দ্বিতীয় স্থান পাবে। দুটি দলই 22 সালে বিশ্বকাপ খেলেছে, এবারও খেলছে। কাতার বিশ্বকাপে খেলার জন্য গত বছর ফুটবলের দেশের ফুটবলের প্রচণ্ড উন্নতি হয়েছে, এটাই সেরা টিম। এরা 2024 সালের এদের র্যাঙ্কিং আরও ভালো ছিল, এই মুহূর্তে 55-এ আছে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে 30 নম্বরে আছে, কিন্তু ফিফা র্যাঙ্কিংয়েটা হচ্ছে কোন দেশ কত বেশি ইন্টারন্যাশনাল ফুটবলটা খেলে তার উপর ডিপেন্ড করে। কানাডাতে প্রচুর আফ্রিকান অরিজিনের ফুটবলার আছে, এটা ওদের অ্যাডভান্টেজ। বসনিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 65-এ আছে, এটা অ্যাকচুয়ালি সাবেক যুবক সাভিয়ার অংশ। বসনিয়া উঠেছে ঠিকই, কিন্তু বসনিয়াকে খুব একটা শক্তিশালী দল নয়। তারা যে পরবর্তী রাউন্ডে যাবেন এরকম মনে করার কোনো কারণ নেই, তারা পার্টিসিপেশন করছেন, সেটাই তাদের মেনে নিতে হবে। তারা অংশগ্রহণের জন্যই যাচ্ছেন আমেরিকা। এই গ্রুপ থেকে সুইজারল্যান্ডে যাওয়ার তো সম্ভাবনাই আছে। কানাডা এবং কাতার ম্যাচ আবার বলছি, সেটাই ডিসাইডিং ফ্যাক্টর কে এই গ্রুপ থেকে দ্বিতীয় হবে।

0: আবার ফিরবো খেলার খবরে। আর ফুটবলের কথা যখন উঠলই, তখন আগামীকালের কথা তো বলতেই হয়। আগামীকাল ISL এর বড় ম্যাচ। ISL এর ইতিহাসে এখনও কলকাতা ডার্বিতে অপরাজিত মোহনবাগান, তবে এই প্রথমবার খাতায় কলমে পিছিয়ে থেকে বড় ম্যাচে নামবে সবুজ মেরুন ব্রিগেড। শুক্রবার দুই শিবিরের ছবিটাও সেই ইঙ্গিত দিয়ে গেল, ডার্বির আগে অনুশীলন দেখতে যুব ভারতীতে ভিড় সামলেছিলেন বাগান জমিয়েছিলেন বাগান জনতা, কিন্তু চোখে মুখে উত্তেজনা বা উন্মাদনার লেশমাত্র নেই। অন্যদিকে ডার্বির উন্মাদনায় টকবক করে ফুটছে লাল হলুদ শিবির। দুই কোচের শরীরী ভাষাতেও আকাশ পাতাল ফারাক। একদিকে অস্কার যখন অনুশীলন শেষে মাঠ ছাড়লেন, মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে সমর্থকদের তাতিয়ে গেলেন। পাশের শিবিরে একগুচ্ছ চিন্তা মাথায় নিয়েই অনুশীলন শেষ করলেন সার্জিও লোবেরা। আর এই ডার্বি নিয়ে বিখ্যাত সাংবাদিক শ্রী রবীন্দ্রনাথ চৌধুরী কি বললেন শুনে নেব।
1: সল্টলেক স্টেডিয়ামে মেগা ম্যাচ। ISL এর ইতিহাসে এরকম ম্যাচ হয়নি, কারণ খেতাব নির্ধারক ম্যাচ কার্যত ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এর আগে ইস্টবেঙ্গলের পারফরমেন্স ছিল সর্বোচ্চ পারফরমেন্স, ছিল 9 নম্বর। মোহনবাগান এর আগে ISL কাপ জিতেছে, ISL লিগ শিল্ড জিতেছে, এবারে শুধু কাপটাই আছে, লিগ শিল্ড বলে কিছু নেই। 14 দলের সিঙ্গল লেগ ছিল, 13টি ম্যাচ। এই 13টি ম্যাচের পরে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সে দল চ্যাম্পিয়ন হবে। যদি দুটি দল সমান পয়েন্টে, সেক্ষেত্রে হেড টু হেড দেখা হবে, তারপরে দেখা যাবে গোল পার্থক্য। আগামী পালের ম্যাচ খেতাব নির্ধারক কেন? কারণ যে দল জিতবে, 1 এবং 2 নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল, যে দল জিতবে তারা কিন্তু সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যাবে। ম্যাচটি ড্র হলে হেড টু হেড এখানে আসে না, তখন গোল পার্থক্য দেখা হবে। গোল পার্থক্যে আপাতত কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে, মোহনবাগানের থেকে গোল পার্থক্যে তারা 5 গোলে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচ ইন্টারকাশি কলকাতাতে খেলবে কিশোর ভারতী স্টেডিয়ামে 21 তারিখ, আর একই দিনে যুব ভারতীতে মোহনবাগান খেলবে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে। কিন্তু কি হবে আগামীকালের ম্যাচে? এই ম্যাচটাই এই প্রথম ISL এর ইতিহাসে ইস্টবেঙ্গল ক্লাব এগিয়ে থেকে খেলতে না। ম্যাচটা আমার মতে 53-47 বা 52-48, স্লাইট এজ ইস্টবেঙ্গলের সাম্প্রতিক ফর্মের নিরিখে, তাদের মিডফিল্ডের জন্য। তাদের মিডফিল্ড এই মুহূর্তে অনেক এগিয়ে আছে ইস্টবেঙ্গল মিগুয়েল এবং রশিদের জন্য। সল ক্রেসপো নেই, তাতে কোনো অসুবিধা নেই, সেখানে কিন্তু জিকসান সিং আছেন। জিকসান যদি টানতে না পারেন সেখানে শৌভিক চক্রবর্তী চলে আসবেন, এবং সিবলের সঙ্গে ম্যাকা বা ম্যাকলারেনের লড়াই, সেদিকে আমাদের নজর থাকবে। সিবলের বিরুদ্ধে কিন্তু ম্যাকা তেমন সফল নন। ম্যাকার সবচেয়ে সমস্যা হচ্ছে যে গত মরশুমে গ্রেগ স্টুয়ার্ট তাকে যে ডিফেন্স ছোড়া থ্রুট দিতেন সেটা কিন্তু এবার কেউ দিতে পারছেন না, না দিমিত্রি পাচ্ছেন না কামিংস পাচ্ছেন। মিগুয়েলকে অনেকটা অ্যাডভান্স খেলানো হবে, যে টিমটা নামাচ্ছেন অস্কার সেটা 4-4-1-1। অন্যদিকে মোহনবাগান 4-4-2-ই খেলবে, মোহনবাগানের রক সলিড ডিফেন্স আছে। যদিও সুভাষিস শেষের দিকে একটু ফাম্বল করেন, অভিষেককে আটকাতে হবে, বিপিন সিং নন্দকুমার এদের দৌড়টা কিন্তু আটকাতে হবে। বিপিন সিং আবার খুব প্রচণ্ডভাবে মোহনবাগানের বিরুদ্ধে দারুণ খেলেন, মনস্তাত্ত্বিকভাবে কিন্তু কিছুটা পিছিয়ে থাকবেন সুভাষিস বসু। বিষ্ণুর কথা বলতে হবে, বিষ্ণুকে বাঁ দিক দিয়ে কিন্তু আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মুভ করতে দেখা যাচ্ছে। বিষ্ণু অনেক পরিণত, তাকে ডেভেলপমেন্টাল টিম থেকে বিনো জর্জ তুলে এনেছেন। গোলরক্ষক বিশাল কাইদ, বিশাল ভরসা, বিশালই কিন্তু পারেন মোহনবাগানকে বাঁচিয়ে দিতে, কিন্তু গোলটা তো করতে হবে, ম্যাচটা তো ড্র করলে হবে না, গোলটা করবে কে? ম্যাকা ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। দিমিত্রি বড় মঞ্চের বড় প্লেয়ার, অতীতে ইস্টবেঙ্গলের এগেনস্টে দারুণ তিনি খেলেছেন, কিন্তু তিনি আর সেই জায়গায় নেই, সেরকমই।

0: কামিংস নেই, রবসন দলের বোঝা, রবসন পরে নামালেই ভালো করবেন, কিন্তু রবসনের প্রতি একটা আলাদা প্রীতি আছে লোবেরোর। লোবেরো বুঝছেন যে এফসি গোয়া, মুম্বাই বা উড়িষ্যায় কোচিং করানো আর কলকাতা টিমে কোচিং করানোর মধ্যে অনেক পার্থক্য, সব মিলিয়ে সেই জন্য একটা জমজমাট লড়াই দেখতে পাবেন। এখানে অস্কার কতটা ফোকাস থাকবেন সেটা ব্যাপার, অস্কার যদি চার ডিফেন্ডার নামান সেটাই ভালো হবে, সিবলে, আনোয়ার আলী দুটো সাইড ব্যাকে, রাকিব এবং জয় গুপ্তা। কিন্তু প্রবলেম হচ্ছে আনোয়ার আলী 70-75 মিনিটের পরে হয়তো খেলতে পারবেন না, তার একটা মাসেল স্ট্রেংথ হচ্ছে হাঁটুর পাশে, যেরকম আকুইয়া কুচকির চোটে ভুগছেন তার পক্ষেও কিন্তু খেলা সম্ভব নয়। আপুইয়াকে ছাড়াও মোহনবাগান দল নামাতে পারবে না, মানে মিগুয়েলকে ধরা দ্বিতীয় লোকটা নেই, অনিরুদ্ধ সেই কাজটা করতে পারেন না, তবে সেক্ষেত্রে ম্যাচের মধ্যে আবার অ্যাডভান্টেজে ফিরে আসবে। এবং রেফারিং খুব বড় ফ্যাক্টর, প্রায় 65,000 লোক থাকবেন, লিগের খেতাব নির্ধারক ম্যাচ, অনেকটা ফাইনালের মতো, রেফারিংকে কিন্তু ফোকাস থাকতে হবে, তার একটা ভুলচুক স্টেডিয়ামে অশান্তির কারণ হতে পারে। আর এই দিনই নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক যুবভারতীতে পদার্পণ করছেন, তিনি শনিবার উত্তরবঙ্গে আছেন কিন্তু আগামীকাল তিনি ফিরে আসছেন কলকাতায় এবং তিনি হচ্ছেন প্রধান অতিথি।
1: অস্কার ব্রুজো, ইস্ট বেঙ্গল কোচ, আজ কি বললেন শুনে নেব।
2: So we don't take it as a responsibility, probably in terms of responsibility, Mohunbagan will have more tension because they need to defend the title, but we are having a dream, and when you have a dream, you can move mountains.
3: Ronaldo.
2: Cup, I got a red card, and I did not be there in the final. So of course, controlling the emotions in this kind of games is an important part. Say that. What a beautiful situation we are facing, no? End of the season, derby, title decider, best scenario of Indian football, best historical clubs of Indian football, best...
1: অস্কার ব্রুজো বললেন যে মোহনবাগানের মতো এত ভালো টিমকে আমরা কোনোভাবেই হালকা নিচ্ছি না এবং কালকের এই ঐতিহাসিক ম্যাচের জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি। এরপর মোহনবাগান কোচ সার্জিও লোবেরা কি বললেন শুনে নেব।
4: When you are generating chances and you are not scoring, the quality and the level of the players is good enough to score goals. Conversations between the players, they have a lot of experience about this. We don't need to speak too much because they want to score and they have the ability and the capacity to score goals. The team is generating chances. Only in this kind of conversation they are waiting to score all of the goals in this game. No? But it's not enough, because maybe we need to score goals before and to reach this point in a better position. No? But it's one of the things, obviously, we can improve. No? We need to be more clinical. As I told you, after the last game, we need to be more clinical in the last third, because we can win the games. And we are giving opportunity to opponents sometimes to reach the final of the game with some chances.
1: মোহনবাগান কোচ সার্জিও লোবেরা বললেন যে স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু আমাদেরকে আরও ভালো ফুটবল খেলতে হবে, কারণ কেউ বলতে পারে না যে ডার্বিতে কে কখন এগিয়ে যায়, কারণ আমাদের দলেও ভালো প্লেয়াররা রয়েছেন। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই, ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতা পেজে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য সর্দার, সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। 136তম ডাক আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিসে পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 অর্থাৎ 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in বা adpgcowb@gmail.com বা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নম্বর 0332210250, 0332210612, 0332210500, আবারও নম্বরগুলি বলছি 0332120250, 0332120612, 0332120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: আমি প্রফেসর তুফানকান্তি দোলাই, বিভাগীয় প্রধান হিমাটোলজি ডিপার্টমেন্ট, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে মেয়েদের মধ্যে থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। থ্যালাসেমিয়া অসুখ সম্পূর্ণ রকমভাবে প্রতিরোধ করা সম্ভব হয়। বিবাহের পূর্বে HPLC টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন থ্যালাসেমিয়ার বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আকাশবাণী কলকাতা, পরবর্তী ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শিল্প ভারতীর অনুষ্ঠান।

0: এর ইচ্ছে স্বাধীনভাবে জীবনযাপন করাই কিন্তু স্বনির্ভরতার আসল সংজ্ঞা, এবং পায়ের মাটি শক্ত করার জন্যই কিন্তু আমরা দিন রাত খাটছি, এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু একটাই লক্ষ্য, আর্থিকভাবে সচ্ছল হওয়ার মধ্যে যে আত্মবিশ্বাস থাকে, যে উড়ান থাকে, তা কিন্তু আর অন্য কিছুতে থাকে না। আজকে আমাদের এই স্বনির্ভরতার লক্ষ্যে সরকারি প্রশিক্ষণ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত রয়েছেন দেবদত্ত গুহ, জেনারেল ম্যানেজার MSME টুল রুম কলকাতা। নমস্কার আপনাকে।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। এই যে MSME টুল রুম কলকাতা, MSME এর ধারণা একটু আমাদের স্পষ্ট করবেন।
1: দেখুন, MSME মানে হচ্ছে মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, মাঝারি ক্ষুদ্র এবং মাইক্রো এন্টারপ্রাইজ যেগুলো আছে সেই গোষ্ঠীগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, সেটা হচ্ছে MSME ডিপার্টমেন্ট। প্রত্যেকটা স্টেটেও MSME ডিপার্টমেন্ট আছে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে MSME এন্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট। তো এই MSME ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং MSME ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এইগুলো দুটো ডিপার্টমেন্টই হাত ধরাধরি করে চলে, এবং মাঝারি ক্ষুদ্র এবং এন্টারপ্রাইজগুলোর ক্ষেত্রে তাদের কি ধরনের সাহায্যের হাত বাড়াতে পারে, তাদের ক্ষেত্রে প্রোডাকশন এবং তাদের ক্ষেত্রে ডিজাইন এবং তাদের ক্ষেত্রে বড় বড় অর্ডার এক্সিকিউট করার জন্য যে কারিগরি দক্ষতা এবং যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি, যেটা অনেক ক্ষেত্রে তাদের কাছে থাকে না, সেটাকে প্রোভাইড করাটা হচ্ছে অন্যতম প্রধান কাজ এই সেন্ট্রাল টুল রুম। এছাড়া যেটা আপনি বললেন যে স্বনির্ভরতা, মানে চাকরির ক্ষেত্রে নিযুক্তি বা সেক্ষেত্রে স্বনির্ভরতা, সেক্ষেত্রে আরেকটা বড় কাজ সেন্ট্রাল টুল রুমের, সেটা হচ্ছে যে এখানে কারিগরি শিক্ষা দেওয়া, কারিগরি শিক্ষা দিয়ে তাদের ছাত্রছাত্রীকে জীবনের ক্ষেত্রে প্রস্তুত করা, ক্যারিয়ারের জন্য প্রস্তুত করা। তবে একটা জিনিস এখানে একটু পরিষ্কার করে নিতে চাই, সেটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল টুল রুম, যেটা আমি রিপ্রেজেন্ট করছি সেন্ট্রাল টুল রুম কলকাতা, সেটি কিন্তু অটোনোমাস মোডে রান করে। অটোনোমাস মোডে রান করার জন্য যেটা হচ্ছে যে এখানে অপারেশনাল এক্সপেন্ডিচার যেগুলো আমাদেরই বহন করতে হয়, সুতরাং এটা কিন্তু মিনিমাল চার্জেস দিয়ে করতে হয়। ঠিক আছে,
0: কিরকম চার্জেস?
1: ধরুন ডিপ্লোমা কোর্স যেগুলো রান করা হয়, যেমন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেই কোর্স, বা হ্যাঁ, সেটা হচ্ছে আপনার বছরে 38,000 টাকা।
0: আচ্ছা,
1: আর ধরুন ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স ওই 38,000 টাকা, ডিপ্লোমা ইন টুল অ্যান্ড ডাই মেকিং যেটা আছে, যেটা আমাদের সবচেয়ে পুরনো প্রোগ্রাম, সেটা হচ্ছে বছরে 36,000 টাকা। তাহলে যদি 3 বছরের প্রোগ্রাম হয় তাহলে বুঝতেই পারছেন ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1,00,000 টাকার মতো খরচা পড়ে ছাত্রছাত্রীদের, এবং এই খরচা ছাড়া বিশেষ আর কিছু খরচা নেই। শুধুমাত্র অ্যাডমিশনের সময় একটা ওই সামান্য একটা রেজিস্ট্রেশন ফি দিতে হয়, সেটা দিয়ে রেজিস্টার করতে হয়। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে SC ST অনগ্রসর শ্রেণীর ক্ষেত্রে যে ক্ষেত্রে আমাদের সাপোর্ট সিস্টেমটা, সেটা কিন্তু এই শিক্ষাগুলোর ক্ষেত্রে কার্যকরী। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই যে আমি ফিজটা বললাম যে 36,000 পার ইয়ার, 38,000 পার ইয়ার, সেটা কিন্তু প্রযুক্ত ফর জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস।
0: আচ্ছা,
1: যদি SC ST সম্প্রদায়ভুক্ত হন তাহলে তাদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ নিখরচায়, টিউশন ফিটা সম্পূর্ণ ওয়েভার্ড তাদের ক্ষেত্রে। হোস্টেল ফ্যাসিলিটি আছে আমাদের, সেখানে ধরুন গার্ল স্টুডেন্টদের জন্য প্রায় 2,000 গার্ল থাকতে পারেন একসঙ্গে, তাদের জন্য সেপারেট ওয়ার্ডেন, সেপারেট সিস্টেম আছে। ছেলেদের জন্য টোটাল ধরুন প্রায় 5,500 ছাত্র থাকতে পারে।
0: আচ্ছা,
1: তাদের নিজস্ব প্লে গ্রাউন্ড আছে, লাইব্রেরি ফ্যাসিলিটি আছে, সবকিছু আছে, কিন্তু সেক্ষেত্রে সেই হোস্টেলের একটা সামান্য ফি ধার্য করা হয় আর কি। সেটা হচ্ছে কি খুবই নমিনাল, যে অ্যাবসলুটলি নমিনাল, অ্যারাউন্ড 1,500 টাকা প্রত্যেক মাসে।
0: আচ্ছা,
1: সেটা হচ্ছে হোস্টেলে থাকার জন্য, কেউ অপ্ট করতে নাও পারে, অপ্ট করতেও পারে, সেটা তাদের তার ব্যাপার, আর খাওয়াটা তো তার নিজস্ব আর কি। ডিপ্লোমা কোর্স যেগুলো আছে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, যে কোনো ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিপ্লোমা হচ্ছে কি 3 বছরের,
0: 3 বছর,
1: 3 ইয়ার্স। সেই জন্য আমাদের যে ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স এবং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি লিঙ্কড, এগুলো 3 বছরের প্রোগ্রাম, কিন্তু ডিপ্লোমা ইন টুল অ্যান্ড ডাই মেকিং যেটা একটু স্পেশালাইজড আর কি, সেটা কিন্তু 4 বছরের।
0: আচ্ছা, সেটার খরচা কিরকম?
1: ওই একই হিসেবে হলো, মানে যদি ধরেন বছরে যদি হিসাব করা হয় যে অ্যারাউন্ড 30,000 টাকা করে লাগছে, ওটার ক্ষেত্রে 4 বছর, উইচ ইজ অ্যামাউন্ট ওই 1,40,000 টাকা মতো খরচা পড়বে, আর এগুলো কিন্তু উইদিন 1 লাখ, এই যে বাকি দুটো, যেহেতু এটা ডিউরেশনটা 3 বছর, ওটা 4 বছর এই কারণে, যেখানে 3 বছর হচ্ছে কি আপনার এখানে ট্রেনিং করানো হয় হাতে কলমের প্রশিক্ষণ এবং ট্রেনিং, এবং 1 বছর OJT মানে অন জব ট্রেনিং করানো হয়, সেখানে বড় বড় ইন্ডাস্ট্রিতে তাদের পাঠানো হয়, সেখানে তারা ইন্ডাস্ট্রিতে তারা কাজ করে, এবং সেখান থেকে তারা একটা ইন্ডাস্ট্রিতে স্টাইপেন্ড বা কিছু পান, তারা পান সেটা ইন্ডাস্ট্রিতে, তারপরে তাদের সেই ইন্ডাস্ট্রি প্রশিক্ষণ শেষ হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই ইন্ডাস্ট্রি তাদের সিলেক্ট করে নেয়, আর না হলে তারা আবার প্রশিক্ষণ শেষে আসেন, সার্টিফিকেশনটা নেন, তারপরে আমাদের যে প্লেসমেন্ট সেল আছে তারা তাকে অল ওভার ইন্ডিয়াতে প্লেসমেন্ট করে দেয় এবং 100% প্লেসমেন্ট করে দেয়। মানে এরকম কোনো ঘটনা নেই যে পাস করার পর কোনো
0: চাকরি পায়নি, এরকম ঘটনা
1: নেই। তার কারণ একটা, অ্যাডভান্টেজটা কোথায়? অ্যাডভান্টেজটা হচ্ছে যে আমাদের, যেহেতু আমি বললাম যে আমাদের আরেকটা উইং হচ্ছে প্রোডাকশন, তো যেহেতু আমাদের প্রোডাকশনে আমরা একটা পরিচিত নাম ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং, সেখানে কি হয় যে বিভিন্ন সরকারি এবং বড় বেসরকারি MNC যেগুলো আছে এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি অলসো, সেখানে আমাদের প্লেসমেন্ট করাতে সুবিধা হয়। এটা আমরা বলা যায় একটা পিগি ব্যাকিং, যেহেতু আমাদের অলরেডি একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি আছে, তো উই ক্যান রাইড অন দ্যাট ব্র্যান্ড ভ্যালু। সেই জন্য ওই ব্র্যান্ড ভ্যালুর বেসিসে এমপ্লয়ার্স যারা আছেন, প্রবাবল এমপ্লয়ার্স, তারা বুঝতে পারছেন যে এখানকার যে স্ট্যান্ডার্ড অফ ম্যানুফ্যাকচারিং বা এডুকেশন সেটা যেহেতু ভালো, সেহেতু তারা আমাদের ছেলেদের সাদরে তারা ইনটেক করান। তো সেইটাই কারণ যে 100% প্লেসমেন্ট হয়, 100% প্লেসমেন্ট, এবং হয়তো একাধিক প্লেসমেন্ট থাকে। মানে হয়তো একজন ছাত্র পাস করার পরে তার হাতে দুটো, আজকের বাজারেও কোভিড এর পরে দুটো চাকরি থাকে বা হয়তো তিনটেও চাকরি থাকে, এরকম আছে। একটা হচ্ছে এই বিষয়টা, এবং বিদেশেও প্লেসমেন্ট, যেটা বলছিলাম জর্জিয়াতে, টাইওয়ানে, সুইজারল্যান্ডে, সিঙ্গাপুরে।
0: আচ্ছা, ধরুন কালনা বা মালদা, মুর্শিদাবাদ, এমন কোথাও কোনো একজন ছাত্র, সে তার এই পুরো আপনাদের এই প্রসেসটার মধ্যে দিয়ে গেল এবং বিদেশে তার চাকরি সে পেলো, কিন্তু ভাষাগত দিক থেকে কোনো একটা অসুবিধা তার, সে হয়তো
1: ইংলিশে
0: তার একটা এই জড়তাটা থেকেই যায়,
1: থাকে, এটা থাকে।
0: হ্যাঁ, সেক্ষেত্রে আপনার,
1: হ্যাঁ, সেটা হচ্ছে কি বেসিক্যালি যেটা আমরা করি আর কি, সেটা হচ্ছে প্রথম কথা, দেখুন আমাদের যে দক্ষতাটা, কোর দক্ষতা, সেটা হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশনের উপর, সুতরাং আমাদের ফোকাস এবং সেটাই থাকে। কিন্তু আমরা দেখেছি এটা ঘটনা যে বাঙালি ছেলেরা একটু সর্বসাধারণের ক্ষেত্রে পিছিয়ে পড়ে এই ইংরেজি ভাষা বা হিন্দি ভাষা, এতে একটা ওদের একটা অসুবিধা থাকে। তো আমরা এখানে নিজেদের দায়িত্বেই আর কি, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং ওয়ার্কশপ করি আর কি, আমরা এখানে তাদের, হ্যাঁ, এবং তাদের কাউন্সেলিং সেশন করানো হয়, তখন তাদের সেটা একটা তৈরি করা হয় এবং তৈরি করার একটা চেষ্টা করা হয়। তারপর বাকিটা তো একটু ডিপেন্ড করে যে সেটা কিরকম হচ্ছে,
0: সেটা তো ডিপেন্ড করছে,
1: কিন্তু যেহেতু অলরেডি পাচ্ছে এখানকার ছেলেরা, অনেক ছেলেই, এবং সত্যি দেখতে গেলে প্রত্যন্ত জায়গা থেকে এসে গেছে, চাকরি করছে, সুতরাং দ্যাট ইজ কভার্ড মনে হচ্ছে আর কি আপাতত। তো একটা হচ্ছে এই বিষয়টা। সেকেন্ড বিষয়টা হচ্ছে এই যে ডিপ্লোমাগুলি পাশ করার পরে অনেক ছাত্র কি করে, তারা ল্যাটারাল এন্ট্রি নেয় টু বিটেক প্রোগ্রামস।
0: সেটা কিরকম একটু জানেন?
1: যেমন ধরুন একটা বিটেক প্রোগ্রাম, ধরুন আপনার, আমি সরকারি কলেজে বলছি, সরকারি কলেজে একটা বিটেক প্রোগ্রামের ক্ষেত্রে ধরুন সেটা 4 বছরের প্রোগ্রাম, তো সেক্ষেত্রে তাকে আমরা কি জানি যে কোনো সরকারি কলেজগুলোতে বিটেক ভর্তি হতে গেলে, বিটেক ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে গেলে তাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে আসতে হবে। আরেকটা চ্যানেল আছে সে বিটেক করার, সেটা হচ্ছে এই যে যদি ডিপ্লোমা পাশ করা থাকে, যদি AICTE অ্যাপ্রুভ ডিপ্লোমা পাশ করা থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওই জয়েন্ট এন্ট্রান্সের চ্যানেলে যাওয়ার দরকার পড়ে না। সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো বা ধরুন কল্যাণী বিশ্ববিদ্যালয় বা অন্য সরকারি কলেজ বা ইভেন বেসরকারি কলেজগুলো পর্যন্ত, সেখানে তাদের কি হয়, তাদের ওই 4 বছরের জায়গায় 2 বছর ওয়েভার্ড হয়ে যায়, তারা তখন ওই 2 বছরে তাদের পড়াশোনা করে দে ক্যান অ্যাচিভ দ্য ডিগ্রি অলসো। এটাকে বলে ল্যাটারাল এন্ট্রি স্কিম আর কি, এটা আমাদের UGC সার্টিফাইড, সুতরাং UGC এবং AICTE সার্টিফাইড, সুতরাং এটা, এই অনেক ছাত্র এটার অ্যাডভান্টেজ নেয়, যেহেতু পাশ করে গেল ডিপ্লোমাটা, AICTE অ্যাপ্রুভ ডিপ্লোমা, এইবার তারা খুঁজতে থাকে যে কোন কোথায় ডিগ্রি করতে পারবে, ডিগ্রি করতে পারবে ইঞ্জিনিয়ারিং। তো এবারে বহু ছেলে কি করে, ল্যাটারাল এন্ট্রি স্কিমে তারা আবার ডিগ্রিটাও করে নেয়, তো মানে একটা কোর্স করে ডিপ্লোমা করে এবার তারা ডিগ্রি ইঞ্জিনিয়ার হয়ে গেল, এটা হয়ে গেল। তো এই একটা বিষয় হয়ে গেল, একটা হলো চাকরি কেন্দ্রিক, একটা হচ্ছে কি ডিগ্রি, এটা হলো। তো এই দুটো হচ্ছে কি মেন ইস্যু। আর একটা যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি SC ST সম্প্রদায়ের ছাত্র ছাত্রীর জন্য টিউশনটা সম্পূর্ণ ফ্রি, এইটা হচ্ছে আমাদের মেন ডিপ্লোমা কোর্সগুলো। এবং এইটার ক্ষেত্রে ছাত্রদের যেটা মনে রাখতে হবে যে আমরা সর্বভারতীয় কাগজগুলোতে বিজ্ঞাপন তো বেরোই, কর্মক্ষেত্রতে বিজ্ঞাপন বেরোয়, ইকোনমিক টাইমসে বিজ্ঞাপন বেরোয়, এবং সবচেয়ে বড় কথা আমি যেটা বলতে চাই, যদি কেউ শুনছেন বা শোনেন এখন, সেটা হচ্ছে কি একটা ওয়েবসাইট বলছি আমি, যদি পারেন একটু মাথায় রাখুন বা লিখে রাখতে হবে, সেটা হচ্ছে www.msmetool.room কলকাতা KOLKATA.com। এটা আরেকবার রিপিট করছি, www.msmetool.room কলকাতা KOLKATA.com। এই ওয়েবসাইটটাতে নজর রাখতে হবে, ইউজুয়ালি এপ্রিল থেকে জুনের মধ্যে এই ওয়েবসাইটে বিজ্ঞাপন বেরোয় আমাদের ওয়েবসাইটে যে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য, অ্যাডমিশন টেস্ট কবে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে ছাড়া হবে, অ্যাপ্লিকেশন ফর্মগুলোকে নিয়ে সেই অ্যাপ্লিকেশনটা অনলাইন ডাউনলোড

0: করে নেওয়া যায় এই ওয়েবসাইট থেকে, এবং যে ফিজটা যদি দিয়ে সেটা এই ফিজটা, এই অ্যাপ্লিকেশন ফর্মের ফিজটা কিন্তু এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এস সি এস টির জন্য অ্যাপ্লিকেবল, জেনারেলের জন্য অ্যাপ্লিকেবল, তাদের ক্ষেত্রে একটু কম। সো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে অনলাইনে সাবমিট করা যায় এই ওয়েবসাইটের থ্রুতে, অথবা ফিজিক্যালি এসে আমাদের হচ্ছে কি বড়ানগর এরিয়াতে, বড়ানগর হচ্ছে কি আপনার বেসিক্যালি বিটুইন ডানলোপ এবং চিড়িয়ামোড় যদি বলি, এই জায়গাটা আমরা অবস্থিত। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট যেটা আছে ISI, তার ঠিক উল্টো দিকে বনহুগলি মোড় থেকে যদি ঢুকে যাই ভেতরে, একটু এগিয়ে গেলে ওখানে নতুন এখন হয়েছে সিদ্ধা অ্যাপার্টমেন্টস ইত্যাদি হয়েছে, তো ওই এনিওয়ে একটু ভিতরে ঢুকে গেলে বড় একটা পুষ্প লেক আছে যেটাকে বলে বড় মানে বনহুগলি লেক আর কি, ওই বনহুগলি লেকের ঠিক পাশেই যদি কেউ জিজ্ঞেস করেন যে আমরা সেন্ট্রাল টুল রুম যাব,
1: সেন্ট্রাল টুল
0: রুমে যাব, যে কাউকে জিজ্ঞেস করলে সেটা আপনার পথচারী হোক অটোওয়ালা হোক, তারা আমাদের এখানে পৌঁছে দেবেন। ঠিকানাটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার, বড়ানগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কলকাতা 7108 সেন্ট্রাল টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার কলকাতা, বড়ানগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কলকাতা 7108।
1: এই ফর্মে অ্যাপ্লাই করতে পারবে।
0: এই যে ডিপ্লোমা কোর্স যেটা আছে, যে তিনটে ডিপ্লোমা কোর্সের কথা বলছি, এই তিনটে ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে গিয়ে 10th পাস, তাকে 10th পাস মানে মাধ্যমিক পাস করা পাস করতে হবে, মাধ্যমিক পাস করলে সে কিন্তু এলিজিবল হচ্ছে টু অ্যাপ্লাই এই তিনটে কোর্সের জন্য, সেটা হচ্ছে তার হয়ে গেল। এবং ন্যাচারালি মাধ্যমিক পাস যেহেতু সেহেতু বয়সের ক্রাইটেরিয়াটা ওখানেই ম্যাচ করে যাচ্ছে, এটা হয়ে গেল। তার কারণ একটা জিনিস আপনি জানেন নিশ্চয়ই বুঝতে পারছেন ম্যাডাম, সেটা হচ্ছে যেহেতু আমাদের এই কোর্সগুলো সম্পূর্ণভাবে নিযুক্তি অর্থাৎ কিনা স্বনিযুক্তি বা এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড, সুতরাং যখন এমপ্লয়মেন্টে যাবে কেউ 18 বছর তার বয়স হতেই হবে, সুতরাং ধরে নিন 3 বছরের যদি কোর্স হয় তাহলে মিনিমাম 15 থেকে 16 তার বয়স হতে হবে, এইটা হচ্ছে কি 10th পাস এবং আপনার মাধ্যমিক। এছাড়া আমরা বললাম যেটা আগে যে 32 নাম্বারস অফ NSQF মানে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ওরিয়েন্টেড কোর্স এখানে করে, সকল সবই হাইলি টেকনিক্যাল কোর্স আর কি, সেগুলো কোর্সগুলো ডিপেন্ড ভ্যারি করে ফ্রম ডিসিপ্লিন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিসিপ্লিন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অলসো সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল এগুলো নেই অবশ্য। তো সেইখানে যে ভ্যারিয়াস এই কোর্সগুলো হয় আর কি, যেগুলো 6 মাস বা 1 বছর অবধি বা 1.5 বছর 2 বছর অবধি কোর্স আছে, সেই কোর্সগুলোর কিন্তু বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম এলিজিবিলিটি আছে। যেমন ধরুন আমি বলছি সেই কোর্সের ক্ষেত্রে অনেক আছে, আবার আমাদের দেখুন স্বনিযুক্তির ক্ষেত্রে একটা খুব ভালো কোর্স আমরা চালাই, আমাদের একটি কোলাবোরেশন আছে একটি বহুজাতিক সংস্থার সাথে, যাদের উপস্থিতিটা গ্লোবাল উপস্থিতি আছে মোবাইল ফোনের ক্ষেত্রে, ওয়াশিং মেশিনের ক্ষেত্রে, এয়ার কন্ডিশনিং এর ক্ষেত্রে ইত্যাদি। তো এদের সঙ্গে কোলাবোরেশনে আমরা একটা কোর্স চালাই, তো তাদের ম্যাক্সিমাম নিযুক্তিটা তারাই করে সারা ভারতবর্ষে আর কি। এই কোর্সটাকে বলা হয় অ্যারাইজ কোর্স আর কি, এবং এটা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় মোবাইল ফোন রিপেয়ারিং, টিভি রিপেয়ারিং, রেফ্রিজারেটর রিপেয়ারিং, এসি রিপেয়ারিং এগুলোর জন্য। তো সেখানে ক্রাইটেরিয়া হচ্ছে 8 পাস হতে হবে মিনিমাম।
1: আচ্ছা,
0: মিনিমাম অর্থ যদি মাধ্যমিকও না থাকে, যদি কোনো কারণে সে পড়াশোনা করতে পারলো না, অনেক ক্ষেত্রে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখেছি যে অর্থনৈতিক কারণ হোক যে কোনো কারণে হয়তো কন্টিনিউ করতে পারলো না, পারে না, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই কোর্সটাও আছে যে সেক্ষেত্রে তারা এই কোর্সটা করে তারা এক চাকরি পেতে পারে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন সার্ভিস সেন্টারগুলোতে।
1: সেটা কি নিখরচায়
0: না? সেখানে একটা ব্যাপার আছে, এই যে কোর্সগুলোর ক্ষেত্রে যে যদি এসসি এসটির ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তো নিখরচা আছে, কিন্তু জেনারেল ক্ষেত্রে সেটা আমরা আনফর্চুনেটলি দিতে পারি না। তবে একটা স্কিম আছে যে মহিলাদের জন্য কতগুলো রিজার্ভ থাকে, সেক্ষেত্রে মহিলাদের জন্য একটা কম থাকে আর কি, কিন্তু জেনারেলদের জন্য সেটা নয়, কিন্তু কোর্সের গুলো খুবই প্রাইভেট কলেজগুলোর থেকে অনেক অনেক কম, অনেক কম। এবং আরেকটা জিনিস হচ্ছে প্রাইভেট কলেজগুলোতে যেরকম থাকে না, অনেক কিছু জিনিস থাকে, যেমন ধরুন সবগুলো হয়তো তারা ক্লিয়ারলি বা ট্রান্সপারেন্টলি হয় না, তো এখানে সেই ব্যাপারটা নেই, তো ইটস পিওরলি ট্রান্সপারেন্ট, এবং যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থা তো পুরোপুরি এটা হয়। এবারে আরেকটা জিনিস হচ্ছে এইগুলো কোর্সগুলো করার পরে, এই যে আমি যেটা বললাম লাস্ট যেটা বলছি যে বহুজাতিক সংস্থার সঙ্গে কোলাবোরেশনে যেটা আমরা চালাই মোবাইল ফোন রিপেয়ারিং, টিভি রিপেয়ারিং, ওয়াশিং মেশিন রিপেয়ারিং ইত্যাদি, এসি রিপেয়ারিং, এই কোর্সগুলো, তারপরে কিন্তু ছাত্রছাত্রীরা নিজেরা স্বনিযুক্ত হতে পারে, অর্থাৎ তারা নিজেদের ছোট ব্যবসা খুলে নিতে পারে। সেই ব্যবসার ক্ষেত্রে যে লোন ইত্যাদি লাগে, যদি লাগে, তার জন্য আমাদের মিনিস্ট্রির আন্ডারে এবং আমাদের অফিসের খুবই কাছে একই মিনিস্ট্রির আন্ডারে আছে MSME DFO, MSME ডিজাইন অ্যান্ড ফ্যাসিলিটেশন অফিস বলে, সেক্ষেত্রে তারা বিভিন্ন স্কিমের মাধ্যমে তারা লোনটা দিতে পারে।
1: স্কিমের মাধ্যমে
0: তাদের প্রধানমন্ত্রী কৌশল্য বিকাশ যোজনা স্কিম আছে, PMKVY আছে, ওদের নিজস্ব প্রযুক্তির জন্য ওদের মানে

0: প্রায় 125টা মতো স্কিম আছে।
1: তাহলে এই লোনটা নেওয়ার জন্য তাদের কি কি করতে হবে?
0: প্রথম কথা হচ্ছে আমাদের এখান থেকে তারা পাশ করলো সেই সার্টিফিকেশনটা দরকার হবে।
1: আচ্ছা,
0: সার্টিফিকেশন দরকার হলো তারপরে একটা লোনের প্রসিডিউর আছে, সেখানে আমরাই আলাপ করিয়ে দিই এবিএসএফ ডিএফ এর সঙ্গে। ওটা তো আমরা ডিল করি না, তো সেখানে তা দেখা করতে হয়। সেখানে আমাদের কাছে সমস্ত অ্যাড্রেসটা আছে, সেখানে কার সাথে কথা বলতে হবে। তারা কি করে তখন ফ্যাসিলিটেট করে দেয় ব্যাংকের থ্রুতে লোনটাকে পাওয়ার ক্ষেত্রে। লোন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ডিপিআর বা একটা ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তো ব্যাংক চায় যে জমা দিতে হবে। ব্যাংকেও তো তাকে নিশ্চিত হতে হবে যে তার লোনটা শোধ হবে।
1: একদম তাই।
0: তো সেই জন্য এই যে ডিপিআর বা ডিটেইল প্রজেক্ট রিপোর্ট, তার এভ্যালুয়েশন, বিজনেস এভ্যালুয়েশন, পুরো ব্যাপারটাই কিন্তু ডিএফও করে দেয়। এমএসএমই ডিএফও যে অফিসাররা আছেন আর কি, তারা এই লোনটা বের করে খেতে, দে আর ভেরি প্রফেশনাল এবং দে আর ভেরি এক্সপার্টাইজ আছে তাদের। তো তারা সেটাকে করে দিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সেই লোনটা অ্যাভেল করে তার নিজেদের ছোট্ট ক্ষুদ্র ইউনিট সেট আপ করতে পারে। এই ক্ষেত্রে মোবাইল রিপেয়ারিং শপ খুলে ফেললো, একটা একটা টিভি রিপেয়ারিং শপ খুলে ফেললো,
1: যেটা আমাদের এখন দৈনন্দিন জীবনে খুবই
0: খুবই লাগে,
1: খুবই লাগে।
0: সব প্রযুক্তি নিযুক্তির ক্ষেত্রে এইটা একটা বড় জিনিস আছে। তো এক্ষেত্রে আরেকটা বড় জিনিস হচ্ছে যে সব প্রযুক্তি হয়ে গেল। এছাড়া যেটা বললাম, যেটা নিয়ে কথাটা আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে ওই এনএসকিউএফ কোর্সগুলো। ম্যাডাম, এনএসকিউএফ এর যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোর ক্ষেত্রে যেটা হয় যে সেখানে দেখুন এমটেক লেভেলের ছেলে যারা এমটেক করছেন, পার্সুইং এমটেক বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, তারাও এখানে করেন ফর ভ্যালু এডিশন। পিএইচডি ক্যান্ডিডেট তো থিসিস করেন এখানে ফর ভ্যালু এডিশন। আমাদের আইআইটি খড়গপুরের সঙ্গে কোলাবোরেশন আছে, আমাদের যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন আছে, আমাদের আইআইটি ধানবাদের সঙ্গে কথা চলছে কোলাবোরেশন, ইনফ্যাক্ট সায়েন্স শিখগিরি। তো সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন প্রজেক্ট করছেন, তাদের বিটেক আন্ডার গ্রাজুয়েট লেভেলের ছেলেরা বা পোস্ট গ্রাজুয়েট ছেলেরা, তারা এখানে প্রজেক্টগুলো সাকসেসফুলি করেন। সুতরাং সেই কোর্সগুলো বা কিছু এনএসকিউএফ কোর্স করেন, তারা হয়তো প্রাইভেট কলেজে পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিং বিটেক, কিন্তু তারা ক্যাম্পাস পাননি, তখন তারা আমাদের এই 6 মাসের কোর্সগুলো করেন, যেগুলো হাই এন্ড কোর্স আর কি। যেগুলো
1: আচ্ছা, এগুলো টাইম ডিউরেশন
0: 6 মাস বা তার উপরে, 6 মাস থেকে নিয়ে 2 বছর অবধি, সে ডিপেন্ড করছে কোন কোর্সটা করছে। তো সেখানে তার ক্রাইটেরিয়া কিন্তু কোনো ক্ষেত্রে আছে বিটেক আছে, কোনো ক্ষেত্রে আছে এমটেক অলসো মাই ক্রাইটেরিয়া, তো নর্মাল কোনো ক্ষেত্রে ডিপ্লোমা আছে ক্রাইটেরিয়া। তো সেই ক্ষেত্রে বিভিন্ন লেভেলে বিভিন্ন ক্রাইটেরিয়া, এবং এখানেও কিন্তু আমরা ক্যাম্পাস প্লেসমেন্ট করাই তাদের। যেই তারা 6 মাস উপরে কোনো কোর্সে এনরোল হন, আমাদের নিজস্ব যে ক্যাম্পাস আছে সেখানে আমরা তাদের ক্যাম্পাস প্লেসমেন্ট করাই, অল ওভার ইন্ডিয়া করাই। তো এটাও একটা কারণ যে তারা এই কোর্সগুলো করতে আগ্রহী হন আর কি। বিকজ আজকালকার দিনে ন্যাচারাল লোকে, তো আপনি বললেন যে নিজের পায়ে দাঁড়ানোটা জীবনের ভবিষ্যৎটাকে তৈরি করে,
1: একদম মানে অর্থনৈতিক জোরটার জন্য,
0: অর্থনৈতিক জোরটার জন্য এটা ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা জিনিস ম্যাডাম একটু বলে দিতে চাই সেখানে, সেটা হচ্ছে যে আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আমাদের ডিপ্লোমা কোর্সগুলো বা আপনার এই যে এনএসকিউএফ কোর্সগুলো যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য টিউশন ফিটা লাগে না। কিন্তু আমাদের উদ্দেশ্যটা ছিল এই যে ইভেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড জায়গা থেকে যারা আসছেন, যেসব ছাত্রছাত্রী, তাদের ক্ষেত্রে কি করে তাদের ক্ষেত্রে অ্যাপ্রোচেবল করা যায় টেকনিক্যাল এডুকেশন এবং চাকরি সংযুক্ত। আই এম গ্ল্যাড টু সে যে আমরা কোলাবোরেশন করেছি উইথ ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি অ্যান্ড ওবিসি অ্যান্ড এফডিসি ডিপার্টমেন্ট, যেটা আছে মানে ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের সাথে তাদের বিভিন্ন স্কিম এখানে চলে, বিভিন্ন প্রজেক্ট তারা তারা কি করেন এক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য, মানে আমাদের এখানে কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন স্টেট থেকে তারা আসেন, আমাদের হোস্টেলে থাকেন, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে,
1: বহু জায়গা থেকে
0: আসে। কিন্তু হ্যাঁ, মেজরিটি ডেফিনেটলি বাঙালি মানে পশ্চিমবঙ্গের। কিন্তু এই যে WB এসসি এসটি ওয়েস্ট বেঙ্গল এসসি এসটি অ্যান্ড ওবিসি ফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের কথাটা বলছি, এদের স্পন্সার্ড কোর্স আছে যেগুলো আমাদের এনএসকিউএফ কোর্স, সেইগুলি তারা করেন। এনএসকিউএফ কোর্স এসসি এসটি ক্যান্ডিডেট, সুতরাং তাদের টিউশন ফি লাগছে না। পশ্চিমবঙ্গ সরকারের এই যে প্রজেক্ট, এখানে তাদের থাকা খাওয়ার খরচটা তারা বহন করেন, পশ্চিমবঙ্গ সরকার বহন করে। অর্থাৎ যদি কেউ এখানে 6 মাসের বা 8 মাসের বা 1 বছরের কোনো কোর্স করছেন আর কি, এনএসকিউএফ কোর্স, তাহলে কিন্তু তাদের থাকা খাওয়ার খরচাটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বহন, মানে এই ডিপার্টমেন্ট বহন করে আর কি। সুতরাং তাদের ক্ষেত্রে সম্পূর্ণটা ফ্রি হয়ে গেল, মানে টিউশনটা ফ্রি হয়ে গেল, থাকা ফ্রি হয়ে গেল, খাওয়া ফ্রি হয়ে গেল। তার সঙ্গে আরেকটা জিনিস যোগ হয়েছে, যেটা রিসেন্টলি আমি এটাকে চালু করেছি মাই ডিসক্রিপশনের পাওয়ারে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য জিনিসটাকে, সেটা হচ্ছে এই যে আমি সাকসেসফুল কমপ্লিশন, যেটা 6 মাস বা 1 বছর অফ দিস কোর্স এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য যদি করতে পারেন তারা, এবং প্রপারলি তারা পরীক্ষাটা পাস করেন, তাহলে তাদের 10,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
1: আচ্ছা,
0: তাহলে সব কিছু ফ্রি হলো, 10,000 টাকা স্টাইপেন্ড পেলেন, তারপরে চাকরিতে যোগদান করলেন। তাদের ফিউচারটা তৈরি করার জন্য। তো এই এফোর্টটা
1: সব দিক থেকে একটা
0: একটা এনভেলপ করে রাখা হয়েছে আর কি। তো আমাদের এই বিভিন্ন রকম আমরা মার্কেটিং এর জন্য যেটা করি আর কি, যে আমাদের ওয়েবসাইট তো আছে, এছাড়া পেপারে অ্যাড তো দিয়ে বেরোই,
1: এছাড়া
0: সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো আমরা ইউজ করি আর কি। তো সেগুলোতে চলতে থাকে অ্যাড গুলো। তো এই যেটা ওয়েবসাইটটার কথা বললাম,
1: সেখানে তো আপনাদের পাবেই, এছাড়া কিন্তু সোশ্যাল মিডিয়াতে
0: হ্যাঁ, যদি একটু খোঁজ করে বা গুগলে গিয়ে সার্চ করে, তাহলে প্রথম সিএনসি কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল ট্রেনিং বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টুল রুম, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টুল রুম ট্রেনিং বলে সার্চ করে, তাহলে সেই সার্চ ইঞ্জিনগুলোতে কিন্তু প্রথম দিকেই আর কি আমাদের টুল রুমের নাম ডিটেলসগুলো চলে আসে। তাহলে একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, দু নম্বর হচ্ছে কি ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যে পেনিট্রেশন সেটা আছে, তিন নম্বর হচ্ছে একটু পেপারগুলো অ্যাডগুলো দেখা, চার নম্বর হচ্ছে যে ওয়েবসাইটটা বললাম www.msmetoolroomkolkata.com এইটাকে ফলো করা, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা সেতুতে লিডটা পেয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি মোটামুটি আমাদের টেকনিক্যাল ট্রেনিং এবং টেকনিক্যাল ট্রেনিং এর যেটা আছে সেটা হচ্ছে আমাদের জায়গাটা। এছাড়া আমি ছোট করে একটু বলে নিই যে ট্রেনিং ছাড়া আরেকটা জিনিস হচ্ছে সংযুক্তির ক্ষেত্রে, যেটা আমি বললাম যেহেতু প্রোডাকশনও আছে, তাহলে যখন সংযুক্তি হলো কারো তখন প্রোডাকশন কনসালটেন্সি আমরা করে থাকি। ধরুন আপনি ছোট একটা কোনো শপ, কোনো একটা ছোট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তার, সেখানে সে একটা টেন্ডারে পার্টিসিপেট করলেন, রেলওয়েজ এর কোনো বড় টেন্ডার বা ডিফেন্স এর কোনো বড় টেন্ডার, যে চন্দ্রযান প্রজেক্ট যেটা আমরা জানি হয়েছে চন্দ্রযান 2 এবং 3, তাতে কিন্তু ওইখানে তার কম্পোনেন্ট আমাদের এখানে বানানো হয়েছে আর কি। এছাড়া আমরা এখানে DRDO এবং আমাদের ডিফেন্সে যে কার্গিলে যে আমরা জিতেছি, সেই কার্গিলে জেতার যে জিনিসপত্র, তার এরিয়াল বম্বিং অ্যাসেম্বলি, একটু স্ট্র্যাটেজি বলে ডিটেল বলতে পারছি না, সেগুলো আমাদের এখানে তৈরি হয়, এখনো হয়। তো সেগুলো আমাদের ইন্ডিয়ান ডিফেন্সের জন্য কাজে লাগে। তো আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কাজ করি আমরা, ইন্ডিয়ান ডিফেন্সের জন্য কাজ করি, ইসরোর জন্য কাজ করি, DRDO-র জন্য কাজ করি, ভারত অ্যাটমিক এনার্জি কমিশনের জন্য কাজ করি, এছাড়াও বিভিন্ন রকম MNC-র জন্য তো প্রোডাকশন করি আর ডিজাইন প্রোডাকশন দুটোই করি। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে যদি কোনো স্বায়ত্ত স্বাধীন কেউ ব্যবসা করছেন, ছোট ব্যবসা করছেন গ্রামাঞ্চলে বা অন্য জায়গায়, তিনি হয়তো দিন তার ব্যবসাটাকে বড় করতে গেলে তাকে টেন্ডারে পার্টিসিপেট করতে হবে। তো তিনি ধরুন কোনো বড় সেল বা স্টিল অথরিটি বা কোনো রেলওয়েজ এর কোনো টেন্ডারে পার্টিসিপেট করলেন, করে টেন্ডারটা তিনি জিতলেন, কিন্তু টেন্ডারে যে তাকে দিতে হবে যে কোয়ালিটি মেনটেন করে যে মালটা তাকে সরবরাহ করতে হবে, সেটা দেওয়ার মতো তার ইনফ্রাস্ট্রাকচার নেই, তার কাছে সেই মেশিনারি নেই, সেই ইনস্পেকশন ইকুইপমেন্ট নেই, সেই কারিগরি দক্ষতাটা নেই। উই আর দেয়ার, তারা আমাদের কাছে আসেন এই তাদের প্রজেক্টগুলো কিনে, আমরা তাদের ওই একটা বেসিক মিনিমাম চার্জ লাগে আমাদের, যেটা বললাম যেহেতু আমরা অটোনোমাস, তো সেই চার্জটাকে রেখে আমরা তাদের এক্সিকিউট করিয়ে দিই, তাদের ডিজাইন থেকে আরম্ভ করে ম্যানুফ্যাকচারিং সমস্ত করে। তো এটা হচ্ছে টোটাল স্পেকট্রাম আর কি।
1: আচ্ছা, আর একটা কথা জানতে ইচ্ছে করছে খুব, ধরুন এই যে আপনি বললেন যে কেউ কোনো একটা ব্যবসা করতে করতে আপনাদের কাছে এলো আরো বেশি প্রশিক্ষণের জন্য, কারোর কাছে ধরুন কোনো একজন এলো যার কাছে কিচ্ছু নেই এবং তার কাছে পুঁজিটাও একটা ম্যাটার, তা এই যে আপনাদের একটা চার্জ লাগে, সেটা অফকোর্স সেটা লাগার হয়তো আপনাদের প্রসিডিওরেই রয়েছে, সেটা তারা দিতে ততটা সক্ষম নন, সেক্ষেত্রে আপনাদের সরকার কিভাবে সাহায্য করে বা করে কিনা?
0: এই মুহূর্তে যেটা আছে ম্যাডাম সেটা হচ্ছে যে ট্রেনিং এর কথাটা বলি আগে, ট্রেনিং এর কথার ক্ষেত্রে যেটা বললাম যে আমি প্রথমেই বললাম যে SC/ST সেদের ক্ষেত্রে কিন্তু কোনো টিউশন ফির গল্প মানে পুরোপুরি
1: হচ্ছে
0: জেনারেলদের ক্ষেত্রে, এইটা একটা বিষয় আছে জেনারেলদের ক্ষেত্রে আমরা যেটা করি, কারণ যেহেতু আমাদের কোনো স্কিম নেই তাদের সম্পূর্ণ ফ্রি ট্রেনিং দেওয়ার, কারণ যেহেতু আমি এটা আরো একটু ভেঙেই বলি তাহলে বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে অটোনোমাস মোড মানে কি, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যতগুলো আপনি IIT দেখছেন বা যতগুলো দেখছেন সবই কিন্তু অটোনোমাস, মানে কি তাদের কেন চার্জ নিতে হয় সেটা হচ্ছে এই যে তাদের যে নিজস্ব অপারেশনাল এক্সপেন্ডিচার, আমার নিজের স্যালারি থেকে নিয়ে আমার যত ডাউনস্ট্রিমের তাদের স্যালারি থেকে নিয়ে অপারেশন সমস্ত কিন্তু সরকার দেয় না, এটা আমাদের রোজগার করতে হয়, আমরা আমাদের ব্র্যান্ডিং থেকে করি এবং যতগুলো স্ট্যাচুটরি পেমেন্টস দিতে হয় PPF ইনকাম ট্যাক্স ইলেকট্রিসিটি বিল আমরা বহন করি, সেটা সরকার দেয় না। সরকার আমাদের যে সাহায্যটা করেন সেটা হচ্ছে যে ক্যাপেক্স এর সাহায্য করেন, মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারে সাহায্য করেন। সেক্ষেত্রে কি হয় ধরুন এই ট্রেনিং গুলো দিতে বা যেটা বললাম প্রোডাকশন গুলো করতে আমাদের হাই এন্ড মেশিনারির দরকার পড়ে, ধরুন আমেরিকা বা জার্মানি বা ইউরোপের কোনো সংস্থা তাদের কোনো বড় মেশিন আমাদের দরকার, সেগুলো রিসেন্টলি ধরুন আমরা একটা মেশিন প্রোকিউর করেছি জিগ গ্রাইন্ডিং মেশিন, সেটা আপনার আমেরিকা থেকে সবে কমিশন হয়েছে, সেটা টোটাল ল্যান্ডেড আপ কস্ট ভারতবর্ষে আফটার অল দিস কাস্টম ক্লিয়ারেন্স এন্ড অল সেটা হয়েছে কি আপনার 18 কোটি টাকা। তো এই যে টাকাটা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের যে এত বড় জমি আছে বরানগরে, যে জমিটা হচ্ছে প্রায় 7 একরের কাছে জমি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আমাদের গিফট করেছিলেন, কিন্তু তার উপর যে বিল্ড আপ তৈরি করা হয়েছে যে এতগুলো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকা হয়েছে, তাহলে ক্যাপেক্সের টাকা আমরা আপনাদের এটা দিলাম, আপনারা এগুলোকে ইউটিলাইজ করে তো আপনারা এটা চালান।
1: আপনি তো আপনাদের ঠিকানা একেবারে মানে বিস্তারে জানিয়েছেন, একটু যোগাযোগ নাম্বারটা যদি বলে দেন।
0: হ্যাঁ, যে আমাদের নরমালি হচ্ছে কি সোমবার থেকে নিয়ে শনিবার অবধি আমাদের ওয়ার্কিং। এই যে তথ্যগুলো ইনফরমেশনগুলোর জন্য যে আমাদের আছে, আমরা ট্রেনিং সেল বলি, ট্রেনিং সেল বা প্লেসমেন্ট সেল বলি, সেই ট্রেনিং সেল হচ্ছে কি সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকেল

0: 5:30 অবধি খোলা থাকে।
1: আচ্ছা,
0: সকাল 9:00 থেকে শুরু বিকেল 5:30, এক্সেপ্ট ওই 1:00 থেকে 1:30 লাঞ্চ টাইম ছাড়া এটা খোলা থাকে। শুধু সেকেন্ড স্যাটারডেটা, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবারটা বন্ধ থাকে। তো আমাদের যত কোয়েরি যদি করার থাকে কারো কোর্স সম্বন্ধে জানার, তাহলে আমি যেটা সাজেস্ট করব, প্রথম হচ্ছে যেটা আমি বারবার করে বলেছিলাম যে আমাদের যে ওয়েবসাইটটা, যেটা www.msmetoolroomkolkata.com, সেই ওয়েবসাইটে গিয়ে

0: ট্রেনিং সেলের নম্বর হচ্ছে, একটু পাইলে লিখে নিন যেটা ইন্টারেস্টেড, সেটা হচ্ছে সোম থেকে শনি সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি ফোন করতে হবে অফিস আওয়ার্সে, 9-3301, আবার 9-3304, 9-3301, 9-3304। এই হচ্ছে কি যোগাযোগের ক্ষেত্রে মানে বিস্তারিত জানার জন্য ডাইরেক্ট, এটা হচ্ছে যোগাযোগের নম্বর।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমরা কথা বললাম স্বনির্ভরতার লক্ষ্যে সরকারি প্রশিক্ষণ। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন দীপ দত্ত গুহ, জেনারেল ম্যানেজার MSME টুল রুম কলকাতা। অনেক ধন্যবাদ,
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এই অপরচুনিটির জন্য।
1: শেষ হলো শিল্প ভারতীর অনুষ্ঠান।

0: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহোদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
2: তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 23.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 94% এবং 66%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 16.4 মিলিমিটার। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা, তবে রাতের দিকে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন আবহাওয়ার খবর আকাশবাণী।

রাজধানী কলকাতা। জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কৃষক ও তার পরিবার, চোখের মর্ম বিষয় বলবেন ডাক্তার অর্কিন্দু চট্টোপাধ্যায়, সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। সন্ধ্যে 7:00 কৃষি কথার আসর, আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে ডক্টর অমিয় দেবনাথের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 9:00 ভজন শুনবেন রাইমা কর্মকারের কণ্ঠে, 9:15 রাগ প্রধান শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 9:30 অনুষ্ঠান মুখোমুখি, শুনবেন শান্তনু চক্রবর্তীর নেওয়া তরুণ মজুমদারের সাক্ষাৎকার, আজ প্রথম পর্ব। রাত 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন সঙ্গীত সভা, আজ খেয়াল, শিল্পী পণ্ডিত কৈবল্য কুমার গুপ্ত। এটি আকাশবাণী ধারওয়াড় কেন্দ্রের নিবেদন। রাত 11:00 আধুনিক গান শিল্পী শ্রুতি রায়, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

0: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম মে 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 18 মে 2026। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।
1: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন, পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন, পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন, গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি উচ্চতাল মাখন পুন সাই মরগেল তরুই গেটুডে তরুই মিটারে এহমেনা তিহা সান্তাড়ি আখড়া।

te aj babo gamchai sap kia salkhan ho mulut me salanda kate hem got kia are men kia shagun beta harakata addi marang hor bena me shagun unjho do chedho bang le kia shudu aj baba se de koyo tirka atore na school rege padha ko a olo padhate ho addi ke parukhiye tahakana machet gomke hoy le kia sagun do harakate adi marang hore bena men khan rengej hora kukmu do oka joh do obhab jalate ge bang pura onka ge mi japut re salkhan adi jore ruena pehle do manda uthum leka ko mone kida onate ran red korit kate ko nyu choki dia men khan ruo tai do bang e kom lena attur ho kono doctor ora bang tahe kana doctor ko thik moto bang ko hejut tahe a ora era komola আত্ম হঠে নে রড কে অকয় কদ কবিরাজ অকয় কদ ওজা আগু কই কে অনকাতে অক্ত আডি বিলম এনা হয় দাগ দিন আর আয়ুব হাজ উনতেগে সালখান দয় বঙ্গা তালায়না উনহিল সাগুন পিনের দুড়ব কাতে আজ বাবা গজ হরম সেটে কয়ক থির কাদা মেনখান মেদ মেদ দাগ বানু তবে নিঝুম গেই দুড়ব কানা আজ বাবা গজ তায়ম সংসার হাল হো আডি খারাপ এনা আজ আয়ু হানি ওড়া নুই ওড়া কামি এতহব কেনা অভাব রেনা সংসার রে আজ আয়ু নাসে গড়ো সফট লাগিদ স্কুল মুচাদ কাতে চা দোকান রে কামি কে সাগুন ওকা জহ দো জমা হ ঠিকঠাক বাং জুটো তাহেদ এনতে রহ সাগুন স্কুল দো বাই বাগিলেত গিয়া নিন্দে দিব আলোতে পড়াও কোয়া টাকা পয়সা অভাবতে জোটাও কোয়া পতব আতে বিনিট কয় পাস কেদা উহের ভাবি কাতে লই কেরা ইন্দো ডাক্তারিং বেনা ওনা আজম কাতে আত্ম হর কো লই কিয়া ওড়া রে জমা বাং জুটে কানা আর নতে ডাক্তার রে কুকমুই নেঞ্জেল কানা অকয় কদ আরো কো মেতা দিয়া চেদ হয়ো তামা পড়াও কাতে সেই তো মাঠঘাট করে গে খাটাও কাতে সংসার চালাও হয়ো তামা সাগুন চুপ কাতে তাহেনা চেদা সে উন জহ আয়া বহরে মিটটাং গে চিতর ঝালকাওয়াই কান তাহে বাবা যদি সময় রে ডাক্তার চিকিৎসায় নাম কিয়া তাহলে খান পালেন নিত বাঞ্চয় তাই কোয়া ওনা কষ্ট গে তেহেন আয়ে বদল কেদেয়া স্কুল রেনি মারাং গমকে মিদিনে হহো আদেয়া আদয় মেতাই কানা সাগুন আমার জীবন ডাহার দো আডিগে কঠিন গিয়া এনতে রেহ হাল দো আলম আড়াগা কথা কো আজম কাতে কোড়াম ভিতরি কো হেডে এন তাই লেকাই আইকো কেদা মনে জিউ কেটেজ কাতে কিরে হাতাও কেদা ডাক্তার ইন বেনাওতিগে হইঞা মাধ্যমিক বিনিড রে আডি নাপায় রেজাল্ট কেদা স্কলারশিপ কোড়তে আতুখন সাঙ্গিন বাজারতেই চালাওয়েনা লাফাং সেচেদ লাগিদ দিন রে কলেজা তারাসিং সিঙ্গড় বেড়া টিউশন কয় পড়া কো ওকা জহ দো বই দোকান করেই কামি কিয়া নঙ্কা কাতেগে সিঞ্জিদে ছুটো এনা আডি আইমা আনাট এটকেটড়ে জাঙ্গি দারাম কাতে মুচাদ রে ডাক্তার এনা সাদাকুট হরো কাতে আসি সামাং রে তেঙ্গো এন খান মেদ খন মেদ দাগ তাই জরো এনা দিশে কেদায় আজ বাবা কথা ওনা তায়ম দিশম ওড়া তেই রুয়াড়েনা যাহাই গিদ্রা নিয়ে মিদিন যত হর কো লান্দা লেদা তেহেন উনি গিদ্রগে ডাক্তার কাতে রুয়াড়েনা দিশমতে ইন তায়ম আয়া হুডিং বিদল কুকমু পুরো লাগিদ এক কুরুমুটু কেরা আকো আতো রেগে মিটাং হাসপাতালে বেনাও কেদা আর আজ বাবা নিতুম তেগে ওনা হাসপাতালে নিতুম আদা হুডিং মাচা হাসপাতাল রে সুমুং কয়েকটি বেড আর মিটাং রান ওড়া তাহে কানা সাগুন দো আডি মারাং মনেন হড়ে তাহে কানা রেঙ্গেজ নাচার হড় কো দো বিন কাউডিতে আর বাংখান যাহাই কো রান বাং কো কিরিং দাড়ে কেয়া উনকু দো আয়াত টাকা তেগেই কিরিঞা কো তাহেন দাগ জাপুড় রেহ যত হর লাগিদ খুলেও তাহে কোয়া ওনা হাসপাতাল বই বইতে আতু হর কো ভরসা আদেয়া আর থুম দাড়ে কো এমা দেয়া মিদিন তালা নিদ আজকাগে মিদ চাষি কুড়ি গিদ্র রুয়া হে আদেয়া ঠিক মতো সাহেদ হবায় সাহেদ দাঁড়িয়া কান তাহেদ খানগে সাগুন ঠেন খবর সেটেরেনা সঙ্গে সঙ্গে হাসপাতাল কই দিকে দেয়া আরে বেশ রুয়াড়েনা সেতা এন খান উনি চাষি রা রাতে সাগুনা কাটারে সাবেনা ডাক্তার বাবু আম বাম তাহেন খান ইনি কুড়ি গিদ্র দো বাঙে বাঞ্চাও কোয়া সাগুন চুপ কাতে তাহেনা চেদা সে উন জহ আজ বাবা মেদহা মুখন ঝালকাওয়াই কান তাহেন উন হিলো মনে মনেতেই লয়েত তাহেন আদো অকয় হো ইন বাবা লেকা চিকিৎসা অভাবতে বইন গজ অচো কোয়া হাসপাতাল সামাং রে তেঙ্গো কাতে চেতান সেরমা সেডে কয়ক থির কাদা সাগুনা মনে হয়োগ কান তাহেন বাবা সেরমা সরক পুরি খন জানি চ কয়ক কাতে খুশি রাস্কাতে লাঁদায়েদা চেদা সে তেহেন উনি রেঙ্গেজ নাচার দিন মজুরি কামি হড়ি উনি হুডিং গিদ্র যে সারিগে আডি মারাং হড়ে বেনাওয়া কান দো

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। রাজ্যে বিকশিত ভারত জি রামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের অধীনে 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে দুটি জেলায় এখনই এই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রচেষ্টা চলছে। রাজ্যের দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট জেলাশাসক ও জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে সেখানে আলোচনা হতে পারে। নবনির্বাচিত বিধায়কদের কাছে

0: থেকেও নতুন কাজের প্রস্তাব চাওয়া হয়েছে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়কদের। গত 15 বছরের ইতিহাস ভুলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলাশাসক পুলিশ সুপার। এই বৈঠক থেকেই জেলার উন্নয়নের প্রাথমিক রুটম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয় বিধায়কদের সঙ্গে। একাধিক দপ্তরের কাজকর্ম উন্নয়নের গতি আনার ক্ষেত্রে জোর দেওয়া হবে বলে জানা যায়। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের ইস্যু করা সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বনগায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না, তবে তার জন্য মতুয়াদের অবিলম্বে CAA-তে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।
1: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন, এসআইআর ডিলিটেড হয়ে। কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে।
0: রাজ্যে ডিজিটাল পরিকাঠামো মজবুত করা এবং টেলিকম ব্যবস্থার বিস্তারে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গ্রামীণ এলাকায় ভারত নেট প্রকল্পের গতি বাড়াতে কেন্দ্রীয় সরকারের টেলি কমিউনিকেশন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে রাস্তা বা সরকারি জমির ওপর দিয়ে অপটিক্যাল ফাইবার লাইন নিয়ে যাওয়ার ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র মিলবে। এই প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষা, টেলিমেডিসিন, ই গভর্নেন্স এবং কুটির ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। পূর্ব বর্ধমানের মেমারিতে তৃণমূল কংগ্রেসের 2 নেতাকে পুলিশ আজ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। ধৃতরা হলেন মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল এবং মেমারির বোহার 1 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজকুমার মণ্ডল। ধৃতদের আজ বর্ধমান আদালতে পেশ করা হয়। পূর্ব বর্ধমানের কাটোয়ায় আরপিএফ এর উপর পাথর ছোড়ার অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুফল রাজুয়ার এবং পুরসভার 1 কর্মী সহ 3 জনকে আজ কাটোয়া আদালতে পেশ করা হলে সুফল রাজুয়ারের 3 দিনের পুলিশি হেফাজত এবং বাকি 2 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকাল বিকেলে রেল কর্তৃপক্ষ কাটোয়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কেশিয়াপাড়া এবং 19 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার মধ্যে রেললাইনের ওপর দিয়ে যাতায়াতের রাস্তা ঘেরার সময় বাসিন্দাদের সঙ্গে রেলকর্মীদের ঝামেলা শুরু হয়। বিকল্প রাস্তার দাবি জানিয়ে এলাকার মহিলারা রেলকর্মীদের কাজে বাধা দিলে পুলিশ মহিলাদের উপর লাঠিচার্জ করেন। এই ঘটনায় কয়েকজন মহিলা আহত হন। আরপিএফ এর পক্ষ থেকে কাটোয়া রেল পুলিশে অভিযোগ জানানো হলে কাউন্সিলর সুফল রাজুয়ারকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় ও কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। হুগলির উত্তরপাড়ায় পঞ্চাননতলা গঙ্গার ঘাটের পাশে আজ এক মহিলার দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গার জলে মৃতদেহটি ভেসে আসে। আজ ফলোহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলোহারিণী কালী পুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, শতাব্দী প্রাচীন হংসেশ্বরী মন্দির, কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর 7:35।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এক সতর্কীকরণে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20

0: সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং, কুচবিহার ও দার্জিলিং জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলার কোনো কোনো জায়গায় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার। আকাশবাণী কলকাতা।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজবানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। কেমন আছেন বন্ধুরা? আপনাদের আমাদের পক্ষ থেকে জানাই হার্দিক শুভেচ্ছা আর অভিনন্দন। জানেন তো, আজকে না একটা ছোট্ট গল্প বলতে ইচ্ছা করছে। বলবেন কি সেটা? তাহলে বলি, দেশবন্ধু চিত্তরঞ্জনের কথা তো আমরা সকলে জানি। তিনি নিজের কুষ্ঠিকে খুব বিশ্বাস করতেন আর তাই জন্যে তিনি ভাবতেন যে তার জীবনে আরও একবার বিদেশ যাত্রা হবে এবং উনি পূর্ণ সম্মানে ফিরে আসবেন স্বদেশের মাটিতে, তারপরেই তার দেহাবসান ঘটবে। কিন্তু আমরা জানি বাস্তবে সেটা ঘটেনি, হঠাৎ করেই দেশবন্ধুকে আমরা হারিয়েছি। এ প্রসঙ্গে বলতে গিয়ে তার মানসপুত্র আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস বলেন, চোখ থাকিতে আমরা চোখের মর্ম বুঝি না। হ্যাঁ বন্ধু, আমরা কথা বলব এই চোখের মর্ম নিয়ে। আমরা সচরাচর কিন্তু চোখের তেমন যত্ন নিই না, আর কি করে হয়তো ঠিকঠাকভাবে যত্ন নেওয়া যায় সেটাও জানি না। যখন চোখে দেখতে না পাই বা নানা সমস্যা দেখা দেয় চোখের, তখন ডাক্তারের কাছে যাই, সে সময় অনেক বড় ক্ষতির সম্ভাবনা থেকে যায়। শুরু থেকে যদি আমরা সেটা করতাম, অর্থাৎ মর্মটা বুঝে যত্ন নিতাম, তাহলে হয়তো পরেতে আমাদের এই বড় সমস্যার সম্মুখীন হতে হতো না। তাহলে আসুন আজকে আমরা এই প্রসঙ্গে জেনে নেব, আমরা জেনে নেব চোখের যত্ন কি করে করতে হয়। আর এই প্রসঙ্গে বলার জন্যে আমাদের স্টুডিওতে, আমাদের আমন্ত্রণে আজ উপস্থিত আছেন উত্তরবঙ্গের কোচবিহারে অবস্থিত MNJ মেডিকেল কলেজের অপথ্যালমোলজি অর্থাৎ চক্ষু রোগ বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্কেন্দু চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, আপনাকে স্টুডিওতে স্বাগত।
4: নমস্কার।
3: যে কথাটা বলছিলাম যে চোখের মর্ম কেন নেব, চোখের মর্ম কোথায় একটু যদি বলেন।
4: হ্যাঁ, আমাদের ইন্দ্রিয়র মধ্যে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চোখ। চোখই যদি না থাকে, দেখতেই যদি আমরা পৃথিবীকে না পারি, তাহলে তো আমাদের একটা বিরাট ক্ষতি ঘটে যায়। সেই হিসেবে
3: চোখের গুরুত্ব অপরিসীম।
4: অপরিসীম, একদমই ঠিক।
3: একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন, যেহেতু আমাদের শ্রোতা বন্ধুরা ভীষণভাবে এ ব্যাপারে হয়তো ততটা ওয়াকিবহাল নন, গ্রামের সাধারণ মানুষ, তো সাধারণ সমস্যাগুলো কি, কখন তারা ডাক্তারের কাছে যাবেন?
4: হ্যাঁ, সবচেয়ে প্রথম হলো চোখে আমাদের অসুবিধা যেগুলো হয়, চোখ থেকে জল পড়ে, চোখে ব্যথা করতে পারে, চোখ হঠাৎ লাল হয়ে কড়কড় করতে পারে, এর সঙ্গে তো আছেই চোখের দৃষ্টিটা কমে যাওয়া। এইগুলোই প্রধান লক্ষণ। এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটিও যদি হয়, আপনারা এটাকে অবশ্যই গুরুত্ব দেবেন এবং কোনো বিশেষজ্ঞ বা ডাক্তারের কাছে অবশ্যই যাবেন।
3: গ্রামেগঞ্জে এটা প্রায়শই দেখা যায় যে অনেকেরই চোখ লাল থাকে বা চোখ দিয়ে জল পড়ে বা কোনা কাচায় ময়লা।

0: আমরা হয়তো ভাবি যে মাঠে ঘাটে চাষি মানুষজন, তারা যখন মাঠে যান, চোখ কচলান, হয়তো মাটি ঢুকে গেল বা অন্য কিছু ঢুকে গেল, তার থেকে চোখ লাল হয়ে যেতে পারে বা জল পড়তে পারে বা ময়লা জমতে পারে, আসলে বিষয়টা কি?
1: আসল বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে একটা ধারণা আছে, সেই ধারণা হয়তো সম্পূর্ণ সঠিক নয়। সেটা হচ্ছে আমরা চোখে জলের ঝাপটা দিই এবং আমরা মনে করি যে এটা একটা খুবই ভালো অভ্যাস, কিন্তু আমাদের গ্রাম বাংলায় বা শহরেও বলতে গেলে জলের কোয়ালিটিটা তো অত ভালো না, জলে ময়লা থাকে এবং জল থেকে অ্যালার্জি হয়, জল থেকে ইনফেকশন হয়। আর বলাই বাহুল্য, গ্রামে ধুলোর মধ্যে যখন আমরা চোখে হাত দিই বা সেই নোংরা জল দিয়েও চোখে ঝাপটা দিই, তখন সেটা ক্ষতি বেশি করে। যার জন্যে আমাদের ওই স্নানের সময় বা দিনে প্রথমে যখন আমরা মুখ ধুই, ঘুম থেকে উঠে একবার ভালো করে চোখটা ধুয়ে নেব এবং রাত্রিবেলায় বা সন্ধ্যা সকালীন যখন আমরা বাড়ি ফিরে আসি এক সময় হাত পা মুখ ধুয়ে, এই দুটি বার মুখ ধুলেই যথেষ্ট। বারবার জলের ঝাপটা দিলে ইনফেকশন তো হবেই, তার সঙ্গে অ্যালার্জিরও প্রবণতাটা বাড়ে, যার ফলে চোখ থেকে জল পড়া, চোখ কড়কড় করা, চোখ লাল হওয়া, পিছুটি আসা, এগুলো হতেই থাকে।
0: একটা কথা ডাক্তারবাবু বিশেষভাবে উল্লেখ করতে হয় যে আজকাল শহরে বলুন কিংবা গ্রামে ডায়াবেটিস কথাটার সঙ্গে কিন্তু আমরা সকলে পরিচিত। বাংলা যে মধুমেহ সেটা কিন্তু প্রায় আমরা ভুলতেই বসেছি। হ্যাঁ, যেমন ওই বলে না, ওই আগে বলতো কর্কট রোগ, এখন বললে বুঝবে না, ক্যান্সার বলুন, তো গ্রাম বাংলার মানুষজন ডায়াবেটিসে ভুগছেন। এবার ডায়াবেটিস হলেই ডাক্তারবাবুরা বলেন যে চোখের খেয়াল রাখবেন, চোখটা একটু দেখিয়ে নেবেন। কেন?
1: এই প্রসঙ্গে আপনাকে একটা বলেই দিই, আমরা যখন চিকিৎসা করতে যাই, আবার ডায়াবেটিস অনেক সময় লোকের বুঝতে চান না, সুগার বলতে হয়। সুগার বললে সবাই এটার সঙ্গে পরিচিত। হ্যাঁ, কথাটার প্রসঙ্গে যখন এসছি তখন বলে দিই যে ভারতবর্ষ এখন সুগার বা ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এবং সবচেয়ে বেশি সংখ্যক ডায়াবেটিসে আক্রান্ত মানুষ ভারতবর্ষেই আছে। ডায়াবেটিস এমন একটা রোগ, যে রোগ আমাদের শরীরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গকে এফেক্ট করে এবং তার মধ্যে চোখও এক গুরুত্বপূর্ণ অঙ্গ, যেটা ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং চোখের ক্ষতি হয়। তো চোখে খালি যে ছানি পড়ে ডায়াবেটিসের জন্য এরকম না, চোখের পেছনে পর্দা অর্থাৎ রেটিনা, এটিও ডায়াবেটিসের জন্য ক্ষতিগ্রস্ত হয়। যেটা প্রথম দিকে হয় সেটা হচ্ছে মানুষ যদি ডায়াবেটিস হয়েছে বা সুগার হয়েছে এটা নাই জানে, তখন সুগার বেশি থাকে রক্তে এবং এই বেশি মাত্রা সুগার যখন রক্তে থাকে সেটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করে আমাদের পর্দাকে। সেই জন্যে একবার আপনার ডায়াবেটিস হয়ে গেছে বা আপনার ধরা পড়েছে যে আপনি ডায়াবেটিক, তখন আপনার সঙ্গে সঙ্গে একজন চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা দরকার। এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে একটি রোগ হয় যাতে চোখের পর্দাটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ভয়ের কিছু নেই, প্রথম দিকে যদি এটা ধরা পড়ে তাহলে এটা সঠিক চিকিৎসা আছে, ইঞ্জেকশন বলুন, লেজার বলুন, এবং এগুলো আজকাল ছোট বড় শহরেও উপলব্ধ। সেই জন্য আপনি যদি চোখের ডাক্তারবাবুর কাছে যান বা বিশেষজ্ঞর কাছে যান, তাহলে আপনি চিকিৎসা যদি প্রথম দিকে করান তাহলে আপনার ওইখানেই রোগটিকে
0: নিয়ন্ত্রণ করা যাবে এবং অল্প খরচে সেটা করা যাবে, অল্প আয়াসে করা যাবে এবং সেক্ষেত্রে কিন্তু কষ্টটা অনেক কম হবে
1: বা চোখের ক্ষতিটা হয়তো অনেকটা আমরা নিয়ন্ত্রণ করতে
0: পারবো। ঠিক এই কথা ডায়াবেটিসের বলতে গিয়ে ডাক্তারবাবু আপনি কিন্তু একটা কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে ছানি। তো আমরা সেই বিষয়টার সঙ্গে বিশেষভাবেই পরিচিত যে ছানি পড়া, তো আগে দেখা যেত লোকে বলতেন যে 40 বছর বয়স মানে চালছে ধরেছে, অর্থাৎ এবারে কিন্তু ধীরে ধীরে চোখটা ক্ষতিগ্রস্ত হবে। বাস্তবে কিন্তু আমরা দেখি এখন বাচ্চাদেরও চোখ খারাপ হয় এবং তারা শহরে তো দেখাই যায় হামেশা যে স্কুল পড়ুয়া হয়তো কেজি থেকেই পড়ছেন কি সেরকম বাচ্চারা স্কুলে যাচ্ছে, তাদের চোখে চশমা। তো এই দুটো বিষয় একটু জানতে চাইব। প্রথমে আমরা আসি ছানি পড়া ব্যাপারটা সম্পর্কে, যদি একটু বলেন।
1: অবশ্যই, ছানির আগেও আপনি যেমনি উল্লেখ করলেন চালসে, সেই কথাটাও একটু বলে দিই। চালসে এমন একটা জিনিস যেটা বোধহয় আমাদের সকলেরই হবে, কেন সকলেরই বয়স 40 কোনো না কোনো সময়। চিকিৎসা করতে গিয়ে, গ্রাম বাংলায় চিকিৎসা করতে গিয়ে এটা শুনেছি, অনেক সময় দেখেছি যে মহিলারা বিশেষত খুব লজ্জা পান যে ওনারা চশমা কিছুতেই পড়তে চান না, চাল বাছতে অসুবিধা হয়, মাছের কাঁটা বাছতে অসুবিধা হয়, ছুঁচে সুতো পড়াতে খুব অসুবিধা ওনাদের হয়, তবুও ওনারা চশমা পড়তে চান না এবং বলেন আমার চোখ খারাপ হয়ে গেছে। একটা জিনিস বলে দিই, এটা চোখ খারাপ নয়, এটা চোখ খারাপের লক্ষণও নয়। যেমনি আমাদের শরীরে বয়সে সব কিছুই আস্তে আস্তে শিথিল হয়ে যায় বা সেরকম ছোটবেলার মতন থাকে না, সেমনি চোখেও ওই জিনিসটা হয় এবং চোখের জ্যোতিটা কমে, এটাকেই চালসে বলা হয়। এবং চশমা পড়লে আপনি এটা সম্পূর্ণভাবে এটার থেকে মুক্তি পেতে পারেন, অবশ্যই পড়বেন, এর মধ্যে লজ্জার কিছু নেই। এবার আসি ছানির কথায়। ছানি বলতে গেলে হচ্ছে চোখের মধ্যে আমাদের একটি লেন্স আছে, সেই লেন্সটা স্বচ্ছ থাকে, তার যখন স্বচ্ছতা হারিয়ে যায় সেটাকেই ছানি বলা হয়। আজকাল ছানি চিকিৎসা করে একেবারে 100% আমরা চোখকে ঠিক করে দিতে পারি, কিন্তু একটা জিনিস যেটা আগেকার ধারণা ছিল, আগে বলা হতো যে ছানি না পাকলে বোধহয় ছানির অপারেশন করা যাবে না। আমরা যখন রুগী দেখি এবং বলি যে আপনার ছানি পড়েছে, রুগীরা তো মানতেই চান না, ওনারা বলে যে না আমি তো কাছের জিনিস সব দেখতে পাচ্ছি, তাহলে আমার ছানি কোথায়। ছানিতে ঠিক তাই হয়, প্রথমে দূরের জিনিসটা আপনার মনে হবে কুয়াশা বা মেঘলা হয়ে গেছে, কাছের জিনিসটা আপনি শেষ অবধি ভালো দেখবেন, যখন কাছেরটা আর দেখতে পাবেন না তখন তো জানবেন যে আপনার ছানি একেবারেই পেকে গেছে এবং হয়তো এই ছানিটা অনেক আগেই করে নেওয়া দরকার ছিল, আপনি করাননি। কেন না, আজকাল যে অপারেশনটি হয় সেটা একদমই অন্য ইয়েতে হয়,
0: অন্য বৈজ্ঞানিক প্রযুক্তিতে
1: হয়, এক্স্যাক্টলি, যার নাম হচ্ছে ফেকো ইমালসিফিকেশন। ফেকো ইমালসিফিকেশনে ছানিটাকে তরল করে একটা ভীষণই সূক্ষ্ম ফুটো দিয়ে ওটাকে সাধারণ ভাষায় চুষে বার করে নেওয়া হয়, সেই জায়গায় একটি লেন্স ঢুকিয়ে দেওয়া হয়, সেটাকেও মুড়ে গোল করে ওই ছোট্ট সূক্ষ্ম ইয়ে দিয়ে ফুটোটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, যার জন্যে কাটাটা খুব কম হয় এবং আপনি 5-7 মধ্যে আপনার কাজে আবার ফিরে যেতে পারেন
0: এবং অপারেশন করিয়ে পায়ে হেঁটে চলে বাড়িও চলে।
1: একদমই তাই,
0: আমাদের আগে কখনো ভাবা যেত না
1: এবং আপনাকে তার জন্য ভর্তিও হয়তো হতে হবে না। অনেক জায়গায় আমরা সঙ্গে সঙ্গে বা ঘন্টা দুয়েকের মধ্যেই পেশেন্টকে বাড়ি পাঠিয়ে দিই, পেশেন্ট বাড়ি গিয়ে টিভিও দেখতে পারেন।
0: তা এ তো গেল ছানির কথা। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন আজকাল এসব কিন্তু আর বড় কোনো সমস্যা নয়, কিন্তু বুঝতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। যে বললেন না ডাক্তারবাবু যে ছানি পাকার জন্য অপেক্ষা করলে কিন্তু চলবে না, তাই তো? আচ্ছা, যে বাচ্চাদের ব্যাপারটা বলছিলাম, ভাবতে কিন্তু খুব খারাপ লাগে, অবাকও লাগে, ভাই তাহলে কি এই বাচ্চা ছেলে বা মেয়েটি চশমা পড়ে যাচ্ছে, তাহলে এত ছোট বয়সে চোখটা খারাপ হয়ে গেল, তা আগামী দিনে কি দেখতে পাবে না, আপনি কি মনে?
1: না, একদমই নয়। কখনো অভিভাবকদেরকে এটা আবারও বলা যে কখনো ভাববেন না যে যদি বাচ্চার পাওয়ার লাগে বা চশমা লাগে তার চোখ খারাপ হয়ে গেছে, এটা আমরা এটাই বলবো যে ওর হয়তো চশমা লাগছে, একটু পাওয়ার এসছে। চশমা দিলে বাচ্চা ভালো দেখবেন, এবং বাচ্চাদের ক্ষেত্রে একটি কথা বলে রাখা দরকার যে বাচ্চাকে যদি আপনি চশমা না দেন এবং ওর পাওয়ার আছে, তাহলে কিন্তু পরবর্তীকালেও চশমা দিলে উনি বাচ্চাটি দেখবে না। সুতরাং বাচ্চার যদি পাওয়ার থাকে, সঙ্গে সঙ্গে তাকে চশমা দিয়ে চিকিৎসা করা দরকার। এই যে বাচ্চাদের পাওয়ার অনেক সময় অভিভাবকরা দেন না চশমা, তাতে ওনাদের একটা রোগ হয় যার নাম লেজি আই বা অ্যাম্বলায়োপিয়া, যেটি 17 যদি পেরিয়ে যায় তারপর হাজার চেষ্টা করলে, হাজার চশমা দিলেও সেই চোখটা বা সেই বাচ্চা আর সঠিক দেখতে পান না।
0: আপনি কি ডাক্তারবাবু এখানে একটু বলবেন, এই যে বাচ্চাদের কথাটা বলছিলেন যে স্কুলে যাওয়ার আগে ভর্তি হওয়ার আগে, অর্থাৎ 5-6 বছর বয়সের আগে একবার বাচ্চাকে তো চোখ দেখিয়ে দেওয়া পরীক্ষা?
1: অবশ্যই, এটা তো আমরা তো অবশ্যই পড়ে থাকি, আর এটা আমি আপনাদেরকে বলছি এখানে যে বাচ্চাদেরকে স্কুলে ভর্তির আগে বা স্কুলে ভর্তি হওয়াকালে একবার চোখের ডাক্তার অবশ্যই আপনার বাচ্চাকে দেখাবেন। তাতে করে যেটা

0: সঠিক করে দেয়া যাবে।
1: আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইব ডাক্তারবাবু, সেটা হচ্ছে যে এই চোখের রোগের সঙ্গে আমাদের তো দেখুন ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ আমরা অনেকেই ভুগি, এটা খুব সাধারণ একটা রোগ, তো তার সঙ্গে চোখের কি সম্পর্ক?
0: হ্যাঁ, সম্পর্ক আছে বই কি, যেরকম উচ্চ রক্তচাপ হলে একটা স্ট্রোকের সম্ভাবনা থেকেই যায়, যেটা আমরা অনেকেই ওয়াকিবহাল স্ট্রোক হয়ে প্যারালিসিস হয়, সেরকমই যদি কোনো ধমনি চোখের মধ্যে ফেটে যায় এবং তার থেকে রক্তক্ষরণ হয় সেটাকে চোখের স্ট্রোক বলা হয়, এবং চোখের স্ট্রোক হয়ে গেলে আপনার ওই চোখে দৃষ্টি কিন্তু অনেকটাই কমে যেতে পারে, যদিও বা চিকিৎসা তার আছে, না চিকিৎসা নেই তা নয়, কিন্তু আগের মতন স্বাভাবিক দৃষ্টি বোধহয় আর ফিরে আসে না। সেই জন্য আমার মতে হচ্ছে আপনার রক্তচাপ আগেই চেক করে নেওয়া উচিত এবং সেটির চিকিৎসা করে ফেলা উচিত।
1: আচ্ছা, এই যে উচ্চ রক্তচাপের সঙ্গে আপনি বলছিলেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তার কি কোনো সম্বন্ধ আছে?
0: হ্যাঁ, ডায়াবেটিক রেটিনোপ্যাথি তো ডায়াবেটিসের জন্যেই হয়, কিন্তু তার সঙ্গে যদি যেমনি অনেক সময় ডায়াবেটিসের সঙ্গে উচ্চ রক্তচাপের ঘটনাও থাকে, তাহলে এর ক্ষতি করার সম্ভাবনাটা আরও দুগুণ বা তিনগুণ বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে যায়। সুতরাং এই দুটো তো একটা মারাত্মক কম্বিনেশন বললেই চলে, দুটোকেই চিকিৎসা করা দরকার।
1: আমাদের হাতে সময় আর বেশি নেই ডাক্তারবাবু, আমরা একটু আপনার কাছ থেকে জেনে নেব যে এই যে চোখের যত্ন নেওয়া বা চোখের মর্ম উপলব্ধি করে সচেতনতা বৃদ্ধি করা, তো সেই লক্ষ্যে আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে গ্রামের মানুষজনদের কি বলবেন, কি করলে পরে আমরা চোখকে ভালো রাখতে পারবো, চোখের স্বাস্থ্য ভালো রাখতে পারবো?
0: যদি বলেন। একদমই একদমই, যদি আমরা দেখি, হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো যে সঠিক আলোতে পড়বে, টেবিল চেয়ারে বসে পড়াটাই ভালো, শাক সবজি খাবেন, চোখে অযথা জলের ঝাপটা দেওয়ার দরকার নেই, দিনে দুবার কি তিনবারই যথেষ্ট, এবং নোংরা জলে পুকুরে স্নান না করাই ভালো, ধুলোবালিতে না খেলাই ভালো। আর যদি চোখে আপনি দেখেন যে আপনার হঠাৎ করে দৃষ্টি কমে যাচ্ছে, চোখ লাল হচ্ছে বা চোখ কড়কড় করছে, তাহলে বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াটাই ভালো।
1: সে তো ডাক্তারবাবু আপনি বাচ্চাদের কথা বললেন, এবার একটা জিনিস তো আমরা খেয়াল করে থাকি যে 35 বছর হয়ে গেলে হঠাৎ ধরুন যদি দেখতে না পাওয়া বা এই চালিশের ধরা, তো সেই বিষয়ের প্রতিরোধক ব্যবস্থাটা মানে সম্পর্কে এই বয়সে বড়দের জন্য কি বলবেন?
0: হ্যাঁ, একদমই, যখন বয়স 40 ছুঁই ছুঁই হবে তখন অবশ্যই আপনাদের একবার সুগার চেক আপ, রক্তচাপের পরীক্ষা মানে ব্লাড প্রেশার চেক আপ, এই দুটো তো করাতেই হবে একবার, আর তার সাথে চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজনীয়। চালশে ওই সময় আমাদের পরে চশমা অবশ্যই পরবেন, এতে লজ্জার কিছু নেই, আর এর পর থেকে প্রত্যেক বছর বছরে একবার যেন চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ বা সম্পূর্ণ চক্ষু এক্সামিনেশন করাটা খুবই প্রয়োজন।
1: মায়ের জন্য কিছু বলবেন কি?
0: হ্যাঁ, প্রসূতি মায়ের জন্য এমনিতে সেরকম কোনো প্রয়োজন থাকে না, কিন্তু ওনাদের উচ্চ রক্তচাপ যদি হয়ে যায়, ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, তখন চোখটা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবণতা থাকে, দেখা যায়।
1: একটু যদি খাওয়া দাওয়ার বিষয়টা বলেন, যে চোখের দৃষ্টিশক্তির সঙ্গে আমাদের খাওয়ার খাদ্যের বা পুষ্টিগত দিক সেটা ঠিক কীরকম হওয়া উচিত?
0: হ্যাঁ, শাক সবজি খাওয়াটা প্রচণ্ড প্রয়োজনীয়, তাতে ভিটামিন এর পরিমাণ অনেক বেশি থাকে। এ ছাড়াও ডিম, মাছ, মাংস এগুলো তো প্রয়োজন মতন খাওয়া খুবই দরকার। যদি আমাদের সঠিক খাওয়া দাওয়া এইগুলো যদি সঠিক পরিমাণে থাকে, তাহলে বাইরে ওষুধ বা ভিটামিন খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না।
1: তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যে কি করলে পরে আমরা আমাদের চোখকে সুস্থ রাখতে পারবো, স্বাভাবিক রাখতে পারবো, এবং একটা প্রতিরোধক ব্যবস্থা চোখের রোগের বিরুদ্ধে গড়ে তুলতে পারবো, যাতে করে সৃষ্টিকর্তার প্রদত্ত এই সংবেদনশীল অঙ্গটাকে আমরা সুস্থ রাখতে পারি, যাতে সুন্দর পৃথিবীটা আমাদের কাছে আরও দীর্ঘদিন ধরে আমরা সেটা উপভোগ করতে পারি। এই বিষয়ে আপনাদের বুঝিয়ে বললেন উত্তরবঙ্গের কোচবিহারে অবস্থিত MJN মেডিকেল কলেজের অপথ্যালমোলজি

0: অফথ্যালমোলজি অর্থাৎ চক্ষু রোগ বিষয়ক বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অর্কেন্দু চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
2: কৃষক ও তার পরিবার এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
3: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব যেটা দৈনন্দিন জীবন জীবিকা, বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে তার বহুল ব্যবহার। এমন একটি রসালো শাঁসযুক্ত ফল, শুধুমাত্র ফল নয়, সেই গাছটির কোনো অংশই বোধ হয় বাদ দেওয়া যায় না। প্রতিটা ক্ষেত্রে কিছু না কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে কারণে এই গাছটিকে বলা হয় কল্পবৃক্ষ বা জীবনের গাছ। আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন কোন গাছের কথা বলছি। নারকেল গাছ। আমাদের রাজ্যে এই নারকেল চাষ এবং তার বাণিজ্যিক সম্ভাবনা কতটা, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আর আলোচনার জন্য আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি আমরা ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ। ডক্টর দেবনাথ, আকাশবাণীতে আপনাকে স্বাগত। নমস্কার।
4: নমস্কার।
3: সঙ্গে রয়েছি আমি সুব্রত। যে কথা আমি শুরুতে বললাম যে আমাদের এই কল্পবৃক্ষ নারকেল গাছকে বলা হচ্ছে এবং আজকের এমন একটা খুব গুরুত্বপূর্ণ দিন বিশ্ব নারকেল দিবস, আমি শুরুতে আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে এই বিশ্ব নারকেল দিবস, ওয়ার্ল্ড কোকোনাট ডে পালন করা হয়, মূলত এর গুরুত্ব কি রয়েছে বা কেন পালন করা হচ্ছে?
4: বিশ্ব নারকেল দিবস আমাদের ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে নারকেলের আবাদ হচ্ছে সমস্ত দেশগুলোতেই কিন্তু বিশ্ব নারকেল দিবস হিসাবে দিনটি পালন করা হয়।
3: আচ্ছা।
4: নারকেলের যে অতুলনীয় বহুমুখিতা আছে সেটাকে তুলে ধরার জন্য মূলত, এবং যেটা আপনি কথা প্রসঙ্গে শুরুতেই বললেন যে এটিকে জীবন বৃক্ষ বলা হয়, এই জীবন বৃক্ষের যে উপযোগিতা এবং তার সঙ্গে কিভাবে কৃষক কুল শুধু নয়, বিজ্ঞানীরা, উদ্যোক্তারা সামগ্রিকভাবে নারকেল সেক্টর বলতে আমরা যা বোঝাই বা নারকেল ইন্ডাস্ট্রিকে বলতে যা বোঝাই, প্রতিটা ক্ষেত্রেই যাতে উন্নতিকে কিভাবে আমরা সঙ্গে করে আরো আরো তর দিকে এগিয়ে যেতে পারি, এবং তার জন্য আমরা এই বিশ্ব নারকেল দিবসটাকে উদযাপন করে থাকি। এবছর আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারকেলের শক্তি উন্মোচন, বিশ্বব্যাপী কর্মকাণ্ডে অনুপ্রেরণা। তাহলে এই কথাটা যদি আমরা একটু দেখি যে নারকেলের শক্তি উন্মোচন, এই শক্তির উন্মোচন কোথার থেকে আসবে, তাহলে নারকেলের যে বহুমুখী যে দিকগুলো আছে সেগুলোকে নিয়ে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখতে পাবো যে শুধু নারকেল কৃষকদের জন্য তো বটেই, কৃষকদের জন্য নারকেল আমরা জানি একটা স্থিতিশীল আয় প্রদান করে, নারকেল তার খোসা পাতা সবই মূল্যবান পণ্য, পাশাপাশি বিজ্ঞানীদের জন্য কিন্তু এই নারকেলের বৈশিষ্ট্যগুলো গবেষণার জন্য একটি সমৃদ্ধ ক্ষেত্র প্রদান করে, এর পুষ্টিগুণ থেকে শুরু করে জৈব প্রকৌশল এবং পদার্থবিজ্ঞানে পর্যন্ত এর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য নারকেল অর্থনীতির উদ্ভাবনের জন্য একটি প্রজনন ক্ষেত্র বলতে পারি আমরা, যা নারকেল তেল, বিভিন্ন সক্রিয় কাঠ কয়লা, নারকেল জাত বিভিন্ন রকমের পণ্য এবং টেকসই ইভেন নির্মাণ সামগ্রীর মতো পণ্যের কিন্তু জন্ম দিতে পারে। তো এই ধরনের যে অনুপ্রেরণামূলক বৈশ্বিক কর্মকাণ্ড যেটাকে বলা হচ্ছে, দেখলাম যে আমাদের বিশ্বব্যাপী কর্মকাণ্ডে অনুপ্রেরণা দেওয়ার জন্য প্রতিপাদ্যের বিষয় যেটা, সেটাতে আমাদের আরো বড় করে চিন্তা করার একটা চ্যালেঞ্জ কিন্তু জানিয়ে দিল। নারকেল কেবল প্রশংসা করা যথেষ্ট নয়, এর টেকসই ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য এবং বিশ্বব্যাপী কল্যাণের জন্য এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যই আমাদের অবশ্যই সবাইকে একসঙ্গে হাত মিলে কাজ করতে হবে। এই নারকেল একটা টেকসই কৃষিকাজের অনুশীলনেরও একটা কিন্তু ক্ষেত্র, পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি গ্রহণের জন্য আমাদের কৃষকদের জ্ঞান এবং সম্পদ দিয়ে সহায়তা করতে হবে। এর মধ্যে যেমন আছে মাটির স্বাস্থ্য উন্নয়ন, জৈব বৈচিত্র্য বৃদ্ধি, আন্তঃফসল চাষের প্রসার, পরিবেশগত প্রভাব হ্রাস, এইভাবে সর্বোত্তমভাবে একে ব্যবহার করার জন্য একটা স্মার্ট প্রযুক্তির ব্যবহার করতে হয়। গবেষণার ও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিনিয়োগের একটা কিন্তু আদর্শ জায়গা নারকেল হতে পারে। পাশাপাশি বৈশ্বিক মূল্য শৃঙ্খল শক্তিশালীকরণ, যেটাকে আমরা বলছি ভ্যালু এডিশনকে, সেই ভ্যালু এডিশনের মাধ্যমে কিন্তু নারকেলকে অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে পারি আমরা। আমাদের ন্যায্য এবং দক্ষ বৈশ্বিক মূল্য শৃঙ্খল তৈরি করতে হবে এর জন্য। এটি নিশ্চিত যে নারকেলের বাণিজ্যের সুবিধাগুলো সরবরাহ

0: পিরামিডের একেবারে গোড়ায় অবস্থিত কৃষক এবং সম্প্রদায়ের কাছে যাতে পৌঁছায় তার জন্য এই সামগ্রিক পরিকল্পনা, ভারত সরকারের বিভিন্ন রকমের পরিকল্পনা এবং সর্বোপরি নারকেলকে একটা তার প্রাপ্য জায়গাটাকে তুলে ধরার জন্য এই নারকেল দিবস উদযাপনের প্রয়োজন।
1: আচ্ছা, এই যে দিবসটা উদযাপন করা হচ্ছে, এটা কবে থেকে শুরু হলো আমাদের রাজ্যে বলি বা দেশে?
0: হ্যাঁ, সেটা কিন্তু 2009 শুরু হয়েছিল। তার জন্য
1: ইন্ডিয়ান প্যাসিফিক কোকোনাট
0: গোলেন,
1: আচ্ছা এই দিনটা বোধ হয় আইসিসি এবং এটাই হচ্ছে শুধু সূচনাকাল ছিল,
0: সূচনাকাল ছিল।
1: সেই দিন থেকে
0: শুরু হয়েছে এবং পরবর্তীকালে প্রতি বছর সেটা বিশ্বব্যাপী উদযাপন করা হচ্ছে।
1: আচ্ছা আচ্ছা, মূলত নারকেলের বহুমুখী যে ব্যবহার এবং এটা থেকে কৃষক বন্ধুরা যে একটা সাস্টেনেবল ইকোনমিক ডেভেলপ করতে পারে,
0: অবশ্যই
1: সেটাকেই
0: গুরুত্ব দেওয়া হচ্ছে।
1: একদমই তাই। বেশ, আমরা তো শুনলাম ওয়ার্ল্ড কোকোনাট ডে এর গুরুত্ব কি, ডক্টর দেবনাথ খুব সুন্দরভাবে বললেন। এবারে যদি আপনার কাছে একটু জানতে চাই, বর্তমানে আমাদের রাজ্যে নারকেল চাষের যে পরিসংখ্যানটা সেটা কিরকম?
0: হ্যাঁ, আমাদের রাজ্যে কিন্তু দেখুন, নারকেলের চাষ বলতে আমরা যেটা বুঝি, অন্যান্য ফসলের ক্ষেত্রে আমরা যেটা বলি যে নারকেল চাষ, তো ঠিক নারকেল চাষটা বোধহয় আমাদের রাজ্যে ঠিক
1: একদম একদম,
0: যেমন আমরা বলি আলু চাষ, গম চাষ, পাট চাষ, ধান চাষ, নারকেল চাষ,
1: নারকেল চাষটা আমরা কেউ বলিও না বা সেই অর্থে করিও
0: না, আমরা লাগাই নারকেল গাছ,
1: নারকেল গাছ লাগাই,
0: গাছ লাগাই। তো সেই গাছ লাগানোর সংখ্যা ধরে যদি আমরা যাই, আমাদের রাজ্যের স্থান কিন্তু বেশ ভালো জায়গায়। আমাদের এই রাজ্য কিন্তু প্রায় 33,000 হেক্টর, আমরা যদি কাভারেজ নারকেলের ধরতে চাই, তাহলে প্রায় 33,000 হেক্টর জমিতে কিন্তু আমরা নারকেলের অবস্থান পাব। এবং সেটার প্রোডাকশন যদি আমরা ধরি, প্রায় 4,270 লাখ নারকেল আমরা পাই, 4,270 লক্ষ নারকেল আমরা পাই।
1: পরিসংখ্যাটা খুব একটা খারাপ নয়,
0: নন যথেষ্ট ভালো। আমি পশ্চিমবঙ্গের অবস্থান আমাদের ভারতবর্ষের নিরিখে যথেষ্ট ভালো জায়গায়, তথাকথিত মানে সাউথের যে রাজ্যগুলো আছে সেগুলোকে পরেই কিন্তু পশ্চিমবাংলার স্থান। এবং আমাদের মূলত এই রাজ্যের কথা যদি আমরা ভাবি, মুর্শিদাবাদ, 24 পরগনা নর্থ সাউথ, মেদিনীপুর পূর্ব, পূর্ব বর্ধমান, এইগুলো হচ্ছে মূলত মেজর যে এরিয়া কাভার করছে এবং প্রোডাকশনে কাভার করছে নারকেল চাষে। তো এটাই মূলত আমাদের স্ট্যাটাস, যে মোটামুটিভাবে 33,000 হেক্টর জমিতে কিন্তু আমাদের নারকেলের আবাদ আছে।
1: আপনি শুরুতে যে কথা বলছিলেন যে আমরা সচরাচর বলি ধান চাষ, আলু চাষ, পাট চাষ, এইগুলো বলা হয়, নারকেল চাষ আমরা বলি না, আমরা নারকেল গাছ লাগিয়েছি, তাহলে আমাদের কৃষক বন্ধুরা অন্যান্য চাষের পাশাপাশি নারকেল চাষে আগ্রহী হবেন কেন?
0: নারকেল চাষের প্রতি আগ্রহ হবেন কেন সেটা যদি আমরা বলি, তাহলে আমাদের একটু নারকেল গাছটা সম্বন্ধে ভাবতে হবে। আমরা আলোচনা শুরুতেই বলছিলাম যে এটা একটা কল্পবৃক্ষ বা জীবনের গাছ, এমন কোনো গাছ আমরা এখনো অবধি হয়তোবা জানতে পারিনি যার পাতার থেকে শেকড় অবধি সমস্ত অংশই কোনো না কোনো কাজে আসে, এবং সমস্ত অংশের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালু এডিশন করে মূল্য সংযোজনের মাধ্যমে সেটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারি। এটা চাষি ভাইদের একটা আয়ের উৎস হয়ে উঠতে পারে। তার একটা আপনি দেখুন, বিশাল বাজার রয়েছে কিন্তু নারকেলের, বিশাল একটা বাজার। সে ডাব হোক, ঝুনা নারকেল এবং নারকেল থেকে তৈরি বিভিন্ন যে পণ্য সামগ্রী, দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এই চাহিদাটা কিন্তু সবসময় থাকে। এমনকি সাম্প্রতিককালে এই খাদ্যপণ্য ছাড়াও নারকেলের থেকে বিভিন্ন প্রসাধনী দ্রব্য, জ্বালানি, এমনকি নির্মাণ সামগ্রী হিসেবে নারকেলের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। তার পাশাপাশি এর যে বহুমুখী ব্যবহার, যেটা বলছিলাম যে প্রতিটা অংশই এর কাজে লাগে, সে শুধুমাত্র ডাবের জল যেটা, সেটার থেকেও বিভিন্ন পুষ্টিকর পানীয় তৈরি করা যায়, এবং সেটা আজকাল আমরা দেখছি বিভিন্ন বোতলে বা পাউচ প্যাকেটে বিভিন্ন উদ্যোগপতিরা আছেন যারা তৈরি করছেন, শাঁস দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা হচ্ছে, তেল, খাবার জাতীয়, মিষ্টি জাতীয় জিনিস। তাছাড়া ছোবরা তো একটা আছে, প্যারালাল ইন্ডাস্ট্রির মতো দড়ি, পাপুস, ম্যাট্রেস, কোকোডাস্ট বা কোকোপিট যেটা, তো সেটাতেও আছে। এবং তার জন্য কিন্তু ভারত সরকারের আরেকটা বোর্ড আছে, কয়ের বোর্ড, যেটা মিনিস্ট্রি অফ এমএসএমএর আন্ডারে আছে। তো এর বহুমুখী ব্যবহারের জন্যই কিন্তু এটা। তার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে নারকেল একটা দীর্ঘমেয়াদী ফসল, এটা কোনো 3 মাস, 4 মাস, 2 বছর, 5 বছরের ফসল নয়। এটা সঠিক পরিচর্যা পেলে কিন্তু দেখা গেছে প্রায় 60 থেকে 80 বছর পর্যন্ত একটা গাছ ফলন দিতে পারে। তার মানে কি, এক্ষেত্রে যদি আমি একবার বিনিয়োগ করি, তাহলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক আয় আমি নিশ্চিত করতে পারছি। তার পাশাপাশি পরিচর্যার কথাও যদি আমি ভাবি, অন্যান্য ফসলে আমাদের যতটা নজর থাকে বা যতটা
1: পরিচর্যার সময় দিতে হয়, খেয়াল করতে হয়, সেই ক্ষেত্রে ততটা
0: তুলনামূলকভাবে কম, কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে

0: হবে যে রোগবালাই ও কীটপতঙ্গ দমনে নিয়মিত নজর রাখাটা খুবই জরুরি। এছাড়াও উপযোগী বিভিন্ন পরিষেবা, পরিবেশ যেটা আমরা দিতে পারি, যে এ রাজ্যের মাটি আর্দ্র আবহাওয়া নারকেল চাষের জন্য কিন্তু খুবই উপযুক্ত, তাই এ রাজ্যে নারকেল চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
1: তাহলে কৃষক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা, আজকে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনারা কেন নারকেল চাষ করবেন? আপনারা বাড়িতে দু চারটে নারকেল গাছ লাগিয়ে রাখেন, চাষের কথা ভাবেন না, এবং গাছটা লাগিয়ে রাখেন, তারপরে না তার পরিচর্যা সে অর্থে করেন, দেখভাল তো করেন না সেইভাবে, যে লাগিয়েছি নিশ্চয়ই ফল পাবো, কিন্তু ফল পেতে গেলেও যে আমাকে সেখানে জল দিতে হবে, তাকে পরিচর্যা করতে হবে, সেটা কিন্তু আমাদের মাথায় আসে না। তাই ডক্টর দেবনাথ যেমন বললেন যে সমস্ত সম্ভাবনাময় দিকগুলো রয়েছে, এগুলো যদি আপনারা পেতে চান বা লাভ পেতে চান, তাহলে কিন্তু আপনাদের নারকেলটাকে চাষের দিকে ভাবতে হবে
0: অবশ্যই।
1: এবারে আজকে যেহেতু আমরা আলোচনা করছি আমাদের রাজ্যে নারকেল চাষের সম্ভাবনা এবং বাণিজ্যিক সম্ভাবনা, তাহলে যদি বাণিজ্যিক দিকটাতে আসি আমরা, যে ব্যবসায়ী দিক, একটা গাছ থেকে আমরা, আপনি তো বললেন গোড়া থেকে পাতা পর্যন্ত সব কিছুই পাচ্ছি, এই জিনিসগুলো দিয়ে বাণিজ্যিকভাবে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা এগিয়ে আসতে চাইছেন, তারা কিভাবে এগোবেন বা কি কি হতে পারে?
0: দেখুন, বাণিজ্যিক দিকটা যখন আমরা ভাববো, তখন সেই আমাকে পাতার থেকে শেকড় সব কিছুই ভাবতে পারি আমি। তো মূলত আমরা যদি প্রথমে গাছটার কথাই ভাবি, বাণিজ্যিকভাবে নারকেল চাষকে আয়ত্তে আনতে গেলে আমাকে প্রথমে উন্নত জাতের চারার প্রয়োজন।
1: আচ্ছা,
0: কারণ উন্নত জাতের চারাই কিন্তু পারবে একমাত্র যে সঠিক পরিমাণে ফলনটা দিতে। তো এর জন্য আমাদের সরকারি খামার যেটা আছে বোর্ডের, তাছাড়া বিভিন্ন রাজ্য সরকার হোক, কৃষি বিশ্ববিদ্যালয় বা কেভিকে, তাদের যে সার্টিফাইড নার্সারি যেগুলো আছে, সেখান থেকে উন্নত মানের চারা এনেই কিন্তু চাষিভাইদের একমাত্র আবাদ করার পরামর্শ আমরা দিই। আর চারার মধ্যে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেটা লম্বা জাতের গাছ এবং বেটে জাতের গাছ, দু রকমের চারাই কিন্তু আমরা
1: দেন আপনারা,
0: হ্যাঁ আমরা দিয়ে থাকি এবং রিকমেন্ডেশনও আছে এই রাজ্যের জন্য। তবে একটা ব্যাপারে আমি চাষিভাইদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইব, যেটা বাজারে বিভিন্ন নার্সারিতে ভিয়েতনামের জাত, মালয়েশিয়ার জাত, শ্রীলঙ্কার জাত বলে যেগুলো করা হচ্ছে, আপনারা সেদিকে নজর দেবেন না যতটা সম্ভব। আপনারা যোগাযোগ করবেন আমাদের রাজ্য কেন্দ্রের অফিসে বা কোনো কৃষি বিশ্ববিদ্যালয়ে অথবা কেভিকে বা রাজ্য সরকারের হর্টিকালচার দপ্তর আছে তাদের সঙ্গে, কেবলমাত্র সংশিত বীজ যেখানে পাওয়া যায় বা সংশিত চারা সেটাই আপনারা গ্রহণ করবেন। ওই সমস্ত ফিলিপাইন্স, মালয়েশিয়া, ভিয়েতনামের সেইগুলো কিন্তু আমাদের রাজ্য তো বটেই, আমাদের দেশের জন্য কিন্তু সেগুলো কোনো রিকমেন্ডেড ভ্যারাইটি নয়, ঠিক আছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি একটা নার্সারি তৈরি করেও কিন্তু চাষিরা একটা আয়ের উৎস তৈরি করতে পারেন। নার্সারি প্রচন্ড চাহিদা নারকেলের, ঠিক নার্সারির মানে উন্নত মানের চারার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমরা নারকেলের সঙ্গে আমরা বিভিন্ন অন্তঃফসল চাষ করতে পারি। আমরা এখন যেটা দেখি পরিস্থিতি, যে বিভিন্ন সময় চাষিভাইরা যখন লাগান, সঠিক দূরত্বকে গাছকে লাগান না, তারা খুব ঘন ঘন গাছকে,
1: মাপ রয়েছে,
0: নির্দিষ্ট একটা মাপ রয়েছে, যেমন কমপক্ষে বেটে চারার ক্ষেত্রে 22 ফুট, লম্বা চারার ক্ষেত্রে 25 ফুট নির্দিষ্ট দূরত্বে গাছকে লাগাতে হবে। কারণ যেটা শুরুতেই বলছিলাম যে গাছটা কিন্তু 1-2 বছর 5 বছরের গাছ নয়, 80 বছরের গাছ, 60 বছরের গাছ, সুতরাং তাকে সেই পরিমাণ জায়গাটা আমাকে দিতে হবে
1: একদম।
0: তো সেটা মাথায় রাখতে হবে। আর যেই জায়গাটা ইন বিটুইন স্পেস, যেটা আমরা বলি সারির মধ্যে সারির বা গাছের মধ্যে গাছের, সেই স্পেসটাতে, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা খুব সহজেই অন্যান্য বিভিন্ন রকমের ফসল কিন্তু তাতে আবাদ করতে পারি। তো বিভিন্ন রকমের বলতে আদা, হলুদ, আনারস, কচু, বিভিন্ন মশলা জাতীয় ফসল, সবজি, এরা কিন্তু আমরা আবাদ করি। এতে করে কি হয়, আমরা জমির সর্বোচ্চ ব্যবহারটাকে নিশ্চিত করতে পারি, মানে নারকেলের বাগান করলেও পরে কিন্তু কোনো জমি অবশিষ্ট পড়ে থাকবে না। পাশাপাশি যে সমন্বিত খামার ব্যবস্থা আমরা যদি অ্যাডপ্ট করি, যে নারকেল বাগানেই কিন্তু আমরা হাঁস, মুরগি, ছাগল বা মাছের মতো বিভিন্ন সমন্বিত কৃষি বা ইন্টিগ্রেটেড ফার্মিং করে খরচ কমাতে পারি, আয় বাড়াতে পারি। মূল্য সংযোজন, যেটা খুবই গুরুত্বপূর্ণ দিক, শুধু কাঁচা নারকেল বা ডাব বিক্রি না করে তা থেকে বিভিন্ন পণ্য তৈরি করে বাজারজাত করলে তা অনেক বেশি লাভ হয়। যেমন সাধারণভাবে যদি আমরা ভাবি, নারকেলের বিভিন্ন তেল হতে পারে, নারকেল থেকে তৈরি পিঠে, সন্দেশ, নাড়ু, বা নারকেল ছিপড়ে থেকে তৈরি বিভিন্ন আইটেম, বা নারকেলের ইভেন হস্তশিল্প, যেটা হ্যান্ডিক্রাফটস আইটেম, সেটাও একটা দিক, গুরুত্বপূর্ণ দিক নারকেলের। তো এই সমস্ত সম্ভাবনাময় দিকগুলোকে যদি আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে কাজে লাগাতে পারি, তাহলেই কিন্তু দেখা যাবে যে একটা নারকেল গাছ থেকে যে আমরা আয়ের উৎসটাকে অনেক বেশি বাড়াতে পারি, যে আমরা সবসময় বলি ডাবল ইনকাম ডাবল করার কথা।
1: কৃষক বন্ধুদের আয় দ্বিগুণ করার জন্যই তো আমাদের সরকারের বিভিন্ন রকম প্রকল্প রয়েছে। তবে একটা কথা আপনি যেটা বললেন, যে জাত নির্বাচনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুদের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে বা প্রত্যেকে হয়তো সেটা

0: ভাবেন যে একটা নারকেল গাছ আমি লাগানোর পর হয়তো 3-4 বছর, নার্সারির কথা বলছি, যারা বলছেন যে 3 বছর কি 4 বছর পর আপনি ফলন পাবেন, যে সমস্ত লম্বা জাতের গাছগুলো সেগুলো তো নিশ্চয়ই ফলন তো দেরিতে হয়, একটু দেরিতে হয়, সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরাই তো ঝুঁকবেন ওই দিকটাতেই, আপনি যেটা রেকমেন্ড করছেন না, কিন্তু বর্তমানে কৃষক বন্ধুদের ঝোঁকটাই রয়েছে কিন্তু এই স্বল্প মেয়াদী যে গাছগুলো রয়েছে বা খাটো জাতের যে গাছগুলো সেখানেই ঝুঁকছেন, সেটা কি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে?
1: না, সবসময় ঝুঁকিপূর্ণ হবে না। আমরা যেমন কি ধরুন আমরা বলি যে যেহেতু পশ্চিমবাংলার মাটি হওয়ার ক্ষেত্রে এই বেতে জাতের যে জাতগুলো তারা একটু সেন্সিটিভ জাত, সোজা কথায় বলতে গেলে আমরা তারা ধরুন জলের আধিক্য হয়ে গেল, হ্যাঁ, বা জল কম হয়ে গেল, রোগ পোকার আক্রমণটা একটু বেশি ওদের মধ্যে, পরিবেশগতভাবে যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা তাদের মধ্যে একটু কম, একটু সেন্সিটিভ জাত, ওকে একটু বেশি নজরে রাখতে হবে। আমরা উদাহরণস্বরূপ বলি, ধরুন আমাদের ফুলিয়াতে যে সরকারি খামার আছে সেখানে কিন্তু এই বেটে জাতের মানে গাছের ক্ষেত্রেই আমরা দেখেছি যে 3.5 বছরে ফুল আসছে, 3 বছরে ফুল আসছে।
0: আচ্ছা,
1: সুতরাং এটা নির্ভর করবে আমি কি পরিচর্যা দিচ্ছি তার উপর।
0: আচ্ছা,
1: বড় জাতের ক্ষেত্রে 5-6 বছর, আমাদের 4-4+ কিন্তু আমাদের ফুল চলে এসছে বড় জাতের ক্ষেত্রেও, তার মানে পরিচর্যার যদি ঘাটতি না হয়, খাবার খাদ্যের যদি ঘাটতি না হয়, তাহলে কিন্তু নারকেল যেটা বলা হচ্ছে যে 3 বছরে বেটে জাতের ক্ষেত্রে ফল আসবে, ফুল আসবে, লম্বা জাতের ক্ষেত্রে 5-6 বছরে, সেটা হতেই পারে, এটা নির্ভর করবে পরিচর্যার উপর। আর যারা একটু বেশি পরিমাণে গাছ লাগান আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি যে রেশিওটা 60-40 ম্যাক্সিমাম মেনটেন করতে, খুব 80-20 বা 70-30 হলেও খুব ভালো হয়, মানে লম্বা জাত আর বেটে জাতের সব একসঙ্গে বেটে জাত না লাগানো।
0: আচ্ছা,
1: কারণ কোন রকমের এনভায়রনমেন্টাল অ্যাবরেশন হয়ে গেল, কোন রকমের খরা বন্যা অনেক কিছু হতে পারে, হ্যাঁ, রোগ পোকার আক্রমণ, সেক্ষেত্রে কিন্তু ছোট গাছগুলো বেশি এফেক্টেড হয়।
0: আচ্ছা,
1: এর জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে কম 10টা চারাও যদি আপনি নিন, আপনি 4টে লাগান কি 3টে লাগান বেটে জাত, লম্বা জাত কিন্তু আপনি বেশি পরিমাণে লাগাবেন, কারণ লম্বা জাতটাই কিন্তু আপনাকে সাস্টেইনেবিলিটির একটা সক্রিয় সহযোগী হিসাবে আপনাকে সহায়তা দেবে।
0: আচ্ছা আচ্ছা, তার মানে কৃষক বন্ধুরা যারা শুনছেন বুঝতে পারলেন, লম্বা জাত বা বেটে জাত যেটা আপনারা পছন্দ করতে যাচ্ছেন তাদের দুটোর মধ্যে কি পার্থক্যটা রয়েছে, আপনারা যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে এটা আপনাদের উপর ছেড়ে দেওয়ার দরকার।
1: বিভিন্ন বেটে জাত যেমন ধরুন চৌঘাট অরেঞ্জ ডোয়ার্ফ, মালয়ান ইয়েলো ডোয়ার্ফ, মালয়ান গ্রিন ডোয়ার্ফ, চৌঘাট গ্রিন ডোয়ার্ফ, এই ধরনের জাতগুলো তারা ব্যবহার করুন। আমার কথা হচ্ছে যে ওনারা যেন ওই বাজারে যেটা বিক্রি হচ্ছে, বা আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও টিডিও তৈরি করে প্রচার চলছে একটা ভিয়েতনামের জাত, মালয়েশিয়ার জাত, ইন্দোনেশিয়ার জাত, ওইসবের পেছনে যাবেন না। জাত কিন্তু আমাদের রাজ্যের বা আমাদের দেশের জন্য রিকমেন্ডেড জাত যেটা, সেগুলোই আপনারা করুন।
0: একদম, আমাদের এখানকার জল আবহাওয়াতে যেগুলো সুইটেবল
1: একদম
0: সেই সমস্ত জাতগুলো করলে নিশ্চয়ই আপনারা ভালো ফলন পেতে পারবেন। এবারে যে সমস্ত প্রোডাকশনের কথাগুলো বললেন যে নারকেল গাছ থেকে আমরা এইগুলো করতে পারি, আপনি অনেকগুলো কথা বলেছেন বাণিজ্যিক সম্ভাবনা, এগুলো যদি পেতে চান বা করতে চান বাণিজ্যিকভাবে, সেক্ষেত্রে কি কোনো সরকারি বা নারকেল বোর্ড যে রয়েছে সেরকম কোনো সুযোগ সুবিধা?
1: অবশ্যই আছে। প্রথম বলি, আমাদের দুটো বিশেষ যে প্রকল্প আছে, একটা হচ্ছে প্রকিউরমেন্ট সেন্টার, এস্টাবলিশমেন্ট অফ প্রকিউরমেন্ট সেন্টার। যেমন দেখুন নারকেল ডাবের ব্যবসাটাই আমরা যদি দেখি, ডাবের ব্যবসাটা আমরা দেখছি যে ফর যাদেরকে আমরা বলি মিডলম্যান, তারা ইন্ডিভিজুয়াল ফার্মারদের সঙ্গে গ্রামে গিয়ে যোগাযোগ করেন, তারা তাদের সঙ্গে কথাবার্তা বলে একটা দামের রফা করে নেন, তারা তাদের মতো করে ওটা কালেকশন করে নেন টাইম টু টাইম, ফার্মার্সের কোনো হেডেক থাকে না, সেটা এই সিস্টেমে কিন্তু আমাদের চলছে। এবং আমাদের এই রাজ্যের ডাব কিন্তু বহিরাজ্য যাচ্ছে প্রচুর পরিমাণে প্রতিদিন, এবং আপনি দেখুন ক্রম ঊর্ধ্বমান একটা তার প্রাইস, প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে, একটু বেশি গরম পড়লে বেড়ে যায়
0: একদম।
1: তো এই সিস্টেমটাকে থেকে বেরিয়ে আসার জন্য বোর্ড কিভাবে সহায়তা দিচ্ছে, একটা প্রকিউরমেন্ট সেন্টার করার সহায়তা দিচ্ছে, সেটা আমরা জানি গ্রামে বিভিন্ন এফপিও থাকে, এফপিসি থাকে, কোনো রেজিস্টার্ড বডি, যে কোনো রেজিস্টার্ড বডি, যারা সিডিবির সঙ্গে রেজিস্ট্রেশন করা আছে, রেজিস্টার্ড সোসাইটি হিসেবে যাদের মান্যতা আছে, তারা মিনিমাম 1 বছরের যদি মার্কেটিং অভিজ্ঞতা থাকে এগ্রি বা অ্যালাইড সেক্টরে, তারা কিন্তু এই প্রকিউরমেন্ট সেন্টার পেতে পারেন সরকারের কাছ থেকে, ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা সাবসিডি পেতে পারেন।
0: আচ্ছা, তারা মানে স্থানীয় যে সমস্ত নারকেল চাষী আছে তাদের, তারা কালেক্ট করবেন
1: ধরুন কোনো এফপিও, তাদের অন্তর্গত যত চাষী আছেন বা তাদের এরিয়া অফ জুরিসডিকশন যা আছে সেখান থেকে সমস্ত নারকেল বা ডাব তারা কালেকশন করে ওই প্রকিউরমেন্ট সেন্টারে রাখবেন, তারপরে তারা মার্কেট করবেন ওটা, মাঝখানের যে ফর বা মিডলম্যান তাদেরকে সরিয়ে দাও। তাহলে এই এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলে কি হবে, এফপিওর একটা থ্রু আউট দ্য ইয়ার একটা ফান্ড
0: হ্যাঁ সেটা তো জমবে,
1: জেনারেট করবে, পাশাপাশি ফার্মার্সকে আমরা বেশি দাম দিতে পারবো,
0: যেটা মিডল টার্ম থেকে ফার্মার্সরা পাচ্ছিলেন
1: না। কারণ ওই ফার্মারের দাবি, ওই চাষির দাবি যখন দেখবেন চাষির বাড়ির থেকে বেরিয়ে তার গ্রামেই বা শহরেই যখন চলে যাচ্ছে, সে 20 টাকার ডাব হয়ে যাচ্ছে 60 টাকা 70 টাকা
0: একদম।
1: তাহলে এই প্রাইস গ্যাপটাকে মিনিমাইজ করার জন্য আমরা কিন্তু এই প্রকিউরমেন্ট সেন্টারের কথা ভাবতে পারি। দ্বিতীয় আরেকটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ কোকোনাট কিয়স্ক। আজকে দেখবেন বাজারে প্রচুর কিয়স্ক শব্দটা ব্যবহার হয়, কিয়স্ক তো কিয়স্কটার কিছুই না, ডিসপ্লে কাম সেল কাউন্টার আমরা যেটাকে বলছি।
0: আচ্ছা,
1: মানে একটা ছোট্ট 60 স্কোয়ার ফিটের ঘর লাগবে, সেটাও কোনো ইন্ডিভিজুয়ালকে আমরা দেবো না, কোনো এফপিও বা এফপিসি বা কোনো রেজিস্টার সোসাইটি, যারা বোর্ডের সঙ্গেও রেজিস্ট্রেশন আছে, 1 বছরের মিনিমাম তাদের মার্কেটিং অভিজ্ঞতা আছে, তারা এই কিয়স্কটা স্থাপনা করতে পারেন। তার জন্য আমাদের বোর্ড কিন্তু সরকারিভাবে ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা সাবসিডি দিচ্ছে, শুধুমাত্র এস্টাবলিশমেন্ট কস্টের যেটা খরচা হবে তার 50% ম্যাক্সিমাম 3 লক্ষ টাকা। এইটা করার মাধ্যমে কি হবে, যত রকমের নারকেল ও নারকেল জাত দ্রব্য আছে সমস্ত কিছু ডিসপ্লে কাম সেল কিন্তু করা যাবে, এবং এই সমস্ত জিনিসগুলো প্রতিনিয়ত চাহিদা বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। আমরা আজকাল দেখছি অনলাইনে প্রচুর ডাবের জল বা বিভিন্ন নারকেলের ক্রিম, নারকেলের তেল, নারকেলের ডেসিকেটেড পাউডার, সেগুলো বিক্রি হচ্ছে। তো সেগুলোই আমরা যদি স্থানীয়ভাবে লোকালি এলাকা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ 1-2 পয়েন্ট এরকম করে করতে পারি কিয়স্ক হিসাবে, তাহলে এটা একটা সম্ভাবনা, নতুন দিক তৈরি হয়, চাষি ভাইয়েরাও জিনিসগুলো বা ফার্মার প্রডিউসার সোসাইটিস যারা আছেন তারা এই জিনিসগুলো প্রোডাকশনগুলো ঠিক ওখানে ডিসপ্লে সেল করতে পারে।
0: সাথে আবার একটা নারকেলের আপনার কোকোনাট মিল্কেরও একটা বেশ ডিমান্ড রয়েছে,
1: এবং শুধু তাই নয়, তাছাড়াও কেউ যদি প্রোডাকশন ইউনিটও তৈরি করতে চান, প্রোডাকশন ইউনিট নারকেল জাত দ্রব্য তৈরি করব, প্রোডাক্ট করব, নারকেলের তেল বানাবো, নারকেলের পাউডার বানাবো, নারকেলের দুধ বানাবো, নারকেলের ক্রিম বানাবো, নারকেলের আইসক্রিম, কুকিজ, চকলেট, কী নেই, এভরিথিং ইজ দেয়ার। তো এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করার কারখানা যেটা বলতে আমরা বলি কোম্পানি, সেটাও যদি করতে চান তার জন্য সরকারিভাবে অনুদানের ব্যবস্থা আছে,
0: তার জন্যও আছে। বাহ, মানে সুযোগ সুবিধা প্রচুর রয়েছে।
1: অবশ্যই।
0: সে ব্যাপারে তাহলে আমাদের কৃষক বন্ধুরা যোগাযোগ কোথায় করবে না কিভাবে?
1: কৃষক বন্ধুরা এগিয়ে আসার জন্য প্রাথমিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের যে কলকাতা নারকেল উন্নয়ন পর্ষদের রাজ্য কেন্দ্র, আমাদের DA 94, DA ব্লক, Sector 1, বিধাননগর, কলকাতা।
0: আচ্ছা,
1: আমাদের ইমেল আইডি sc-kolkata@coconutboard.gov.in, কন্ট্যাক্ট নাম্বার 6290284687।
0: আচ্ছা, আরেকবার একটু,
1: 6290284687।
0: এটা কি মোটামুটি সবসময় উপলব্ধ?
1: হ্যাঁ, এটা বলতে পারেন এটা আমারই নাম্বার, আমার মোবাইল নাম্বার, তো সেটা এটাতেই যোগাযোগ করতে পারেন।
0: তাহলে বন্ধুরা, আপনারা তো মানে সোনায় সোহাগা হয়ে গেল, আপনারা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের যিনি উপ অধিকর্তা রয়েছেন ডক্টর অমিয় দেবনাথ, তার নাম্বারটা পেয়ে গেলেন, সেই সঙ্গে মেলও উনি বলে দিলেন কিভাবে আপনারা যোগাযোগ করবেন, এবং যদি নারকেল চাষ এবং সেই সংক্রান্ত বাণিজ্যিকভাবে কোনোভাবে এগোতে চান আপনারা, সরাসরি কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড যেখানে রয়েছে সেই ঠিকানায় আপনারা যোগাযোগ করুন। এবং এই যে বাণিজ্যিক সম্ভাবনাময় দিকের কথাগুলো ডক্টর দেবনাথ বললেন, সেগুলো নিয়ে আপনারা ভাবতে পারেন, আশা করি অনেকটাই উপকৃত হবেন আপনারা। আমাদের সময় প্রায় শেষের দিকে এগিয়ে এসেছে ডক্টর দেবনাথ, মোটামুটি আমরা তো একটা ছুঁয়ে গেলাম সব কিছু, এছাড়াও কি আপনাদের বিশেষ কিছু নারকেল চাষ বা এই বাণিজ্যিক ব্যাপার নিয়ে কোনো প্রকল্প সম্ভাবনা?
1: অবশ্যই, আমাদের বিভিন্ন রকমের প্রকল্প আছে, তার মধ্যে একটা বিশেষ প্রকল্প হতে পারে যেটা ইন্ডিভিজুয়াল ফার্মাররা অথবা কোনো কোঅপারেটিভ সোসাইটি অথবা ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা কোনো এনজিও, তারাও কিন্তু এই কাজটা হাতে নিতে পারেন, যেটাকে আমরা বলছি এস্টাবলিশমেন্ট অফ নিউক্লিয়াস কোকোনাট সিড গার্ডেন, মানে নারকেলের বীজ বাগান।
0: আচ্ছা,
1: এইটা কেন দরকার? পশ্চিমবাংলাতে যারা নারকেলের নার্সারি করতে চান বা যারা নতুন চারা লাগাতে যান, আমরাই তো বলি যে সার্টিফাইড চারা লাগাও, তাহলে সার্টিফাইড চারা লাগাতে গেলে সার্টিফাইড নার্সারি লাগবে, সার্টিফাইড নার্সারির জন্য সার্টিফাইড সিড লাগবে,
0: একদম
1: এই সিডটা কিন্তু পশ্চিমবাংলায় নেই। প্রতি বছরই যারা আমরাও যখন করছি বা বিভিন্ন KVK ইনস্টিটিউট বা আদার্স যারা করছেন, তারা কিন্তু বাইরের থেকে তাদেরকে আনাতে হয়, মানে সাউথের রাজ্যগুলোর থেকে। তো আমরা যদি এখানে একটা নারকেলের বীজ বাগান তৈরি করতে পারি, এক বা একাধিক, আগামী দিনে সেটা কিন্তু আমাদের নিজের রাজ্যেই নার্সারি তৈরির জন্য একটা মারাত্মক সম্ভাবনার দিক তৈরি করে দেবে, এবং সেটাতে কিন্তু 50% সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছেন, পার হেক্টরে 7.5 লক্ষ টাকা হচ্ছে তার খরচের পরিমাণ, সেক্ষেত্রে 3,60,000 টাকা কিন্তু 50% রেটে ফার্মাররা বা যারা

0: করছেন এই বীজ বাগান তারা পেতে পারেন।
1: বাহ,
0: তাছাড়াও আমাদের আরও আছে ধরুন স্মল নার্সারি, স্মল কোকোনাট নার্সারি, এই যে ধরুন 10,000 নাট লাগাবেন, চারা তৈরি করবেন, কি 5,000 বীজ বসাবেন, চারা তৈরি করবেন নার্সারি, সেটাও কোনো ইন্ডিভিজুয়াল করতে পারে, কোনো এফপিও বডি করতে পারে, কোনো রেজিস্টার সোসাইটি করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু সাবসিডির ব্যবস্থা আছে। সেক্ষেত্রেও প্রায় 45 টাকা গাছ মানে চারা প্রতি সাবসিডির ব্যবস্থা আছে নার্সারি যারা করবেন, 45 টাকা করে গাছ প্রতি।
1: বা
0: তাছাড়া আছে ক্ষেত্র সম্প্রসারণ প্রকল্পের অধীন যারা নতুন চারা লাগাচ্ছেন, মিনিমাম 5টা চারা যদি লাগান তারা কিন্তু সরকারিভাবে বা বোর্ডের তরফ থেকে সাবসিডি পেতে পারেন। সাবসিডির পরিমাণ হচ্ছে প্রথম বছর 175 টাকা, দ্বিতীয় বছর 175 টাকা, মোট 350 টাকা একটা গাছের জন্য তারা সাবসিডি পেতে পারেন নতুন এরিয়া এক্সপানশনের আন্ডারে।
1: বা মানে অনেক সম্ভাবনাময় দিক রয়েছে, যদি শুধু আপনাদের সদিচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে যদি আপনারা এগিয়ে আসেন, নারকেল চাষ করে আপনারা আর্থিকভাবে অনেকটা সচ্ছল হতে পারবেন। আমাদের ঘড়ি কাঁটা বলছে এখানেই থামতে হবে। আজকের আমরা আলোচনা করছিলাম আমাদের রাজ্যে নারকেল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা, আর এ ব্যাপারে বিস্তারিত জানালেন ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কেন্দ্র কলকাতা শাখার উপ অধিকর্তা ডক্টর অমিয় দেবনাথ। ডক্টর দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে তা আপনারা লিখে, চিঠি লিখে কিংবা মেল করে জানাতে পারেন। চিঠি লিখুন যে অনুষ্ঠানের জন্য লিখছেন, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: আকাশবাণী কলকাতা, একটু পরেই বিচিত্র সংবাদ।
3: আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ, সংকলন উপস্থাপনা সুদীপ বসু। বর্তমান সময়ে সারা দুনিয়ায় প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি হয়েছে, আর রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে চলেছে চীন। সম্প্রতি দেশটির পূর্বাঞ্চলের জেজিয়াং প্রদেশের হ্যাংজাওয়ের হুবিন বাণিজ্যিক এলাকা সহ কয়েকটি এলাকায় মানুষের মতো দেখতে রোবটকে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া সূত্রে জানা গেছে, হ্যাংঝাও শহরের দর্শনীয় এলাকা এবং সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য 15টি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট মোতায়েন করা হয়েছে। রোবটগুলো যানবাহন ও পথচারীদের ট্রাফিক নিয়ম ভঙ্গ করা থেকে বিরত রাখার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের মতো কাজ করছে। চীনের রাস্তায় এটাই রোবট ট্রাফিক পুলিশের প্রথম দল যেগুলোকে সড়কে মোতায়েন করা হয়েছে। এই রোবটগুলো একটি ছোট্ট গাড়ির মতো দেখতে, চারকোনা বাক্সের ওপর দাঁড়ানো, নিচের চাকা রয়েছে, ফলে সেগুলো সহজেই সব দিকে যেতে পারে। রোবটের ইউনিফর্মের রঙও এক নজরেই চোখে পড়ে। মানব ট্রাফিক পুলিশের মতো এই রোবটগুলি অঙ্গভঙ্গি করে, ফলে গাড়ি চালকরা সহজেই নির্দেশ বুঝতে পারেন। হাত তোলা, থামার সংকেত, এগিয়ে যাওয়ার নির্দেশ সহ সবই এমন নিখুঁতভাবে করে যা সবচেয়ে নিবেদিত মানব ট্রাফিক পুলিশ কর্মকর্তার পক্ষেও টানা 8 ঘন্টা ধরে করে যাওয়া কঠিন। তবে হ্যাংঝাওয়ের ট্রাফিক পুলিশ নিজেদের এই নতুন সহকর্মীদের বেশ ইতিবাচকভাবেই গ্রহণ করেছে। আর সত্যি বলতে, রোদ, বৃষ্টি, দূষণ আর হর্নের শব্দের মধ্যেও ক্লান্ত না হয়ে সবসময় হাসি মুখে দাঁড়িয়ে থাকতে পারার মতো একজন সহকারীকে কেই বা না চাইবে। জাপান জুড়ে মধ্যরাতের পর খোলা রাখা ক্যাফের সংখ্যা বাড়ছে, কিন্তু এই ক্যাফেগুলো একটা অন্য কারণে জনপ্রিয়। এগুলোকে নাইট টাইম ক্রাইং ক্যাফে বলা হয়। কিন্তু কেন এমন নাম? আসলে এইসব ক্যাফে এমন বাবা মায়েদের জন্য দরজা খুলে দিয়েছে যারা রাতের বেলা একা একা নিজের ক্রন্দনরত শিশুকে সামলাতে হিমশিম খাচ্ছেন। এইসব ক্যাফে বিশেষ করে মায়েদের জন্য এক বিরল আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে। তবে নাইট টাইম ক্রাইং ক্যাফে ধারণাটি কিন্তু একেবারেই নতুন নয়। বরং প্রায় 1 দশক আগে একটি অনলাইন কমিক্স এই ধারণার সঙ্গে পাঠকের প্রথম পরিচয় হয়। পাঠকদের মধ্যে এই ধারণা তখন বিপুল সাড়া ফেলেছিল। এখন সেই ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ছোট কমিউনিটি ভিত্তিক উদ্যোগের মাধ্যমে বাস্তবেই এই ধরনের ক্যাফে খোলা হচ্ছে। বইয়ের দোকানের কথা ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে তাক ভর্তি বই, পাতার গন্ধ আর নীরব পাঠকের ছবি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এমন একটি বইয়ের দোকান খুলেছে যেখানে কাগজে ছাপা কোনো বই নেই, ফলে পৃষ্ঠা বা মলাটের হিসেবও নেই। আছে এক ভিন্ন ধাঁচের বইয়ের জগৎ। একটি অডিও বুক প্ল্যাটফর্ম গত শুক্রবার ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে অডিও বুকের এই স্টোর খুলেছে। এর নাম দেওয়া হয়েছে অডিবল স্টোরি হাউস। সংস্থাটি জানিয়েছে এটি নিউ ইয়র্কের প্রথম বইবিহীন বইয়ের দোকান। দোকানটিতে ঢুকলে চোখে পড়বে না কোনো বইয়ের তাক বা উপন্যাসের স্তূপ, বরং দোকানে তাক জুড়ে সাজানো আছে স্টোরি টাইল নামের অডিও বুক ট্যাবলেট। এই স্টোরি টাইলগুলোকে প্লেয়ারে ঢোকালেই হেডফোনে শোনা যায় গল্প। অর্থাৎ এখানে বই পড়া নয়, আসলে বইয়ের লেখাগুলো শোনা যাবে। প্রতিটি স্টোরি টাইল থেকে শোনা যায় কোনো বইয়ের অংশবিশেষ। এই অংশবিশেষ শুনে পছন্দ হলে গ্রাহক পুরো বইটি অ্যাপে পাবেন। দোকানের ভেতরে একটি বিশেষ কক্ষও আছে, সেখানে হেডফোন ছাড়াই স্পিকার বাজিয়ে গল্প শোনার ব্যবস্থা রয়েছে। এছাড়া আছে লিসনিং বার, সেখানে আবার স্টোরি টেন্ডারের সাহায্যে পছন্দ আগ্রহ অনুযায়ী উপযুক্ত অডিও বুক খুঁজে নেওয়া যায়। নিজের অফিসের কর্মীদের জন্য প্রতিদিন 1 ঘন্টা পিকনিক বাধ্যতামূলক করেছেন ভারতীয় জনপ্রিয় এক ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর সংস্থা। কেকে ক্রিয়েট নামে সংস্থাটির দপ্তরে মোট 40 জন কর্মী কাজ করেন। প্রতিদিন বেলা দুটো থেকে তারা সবাই এক ঘন্টা কাজ থেকে বিরতি নিয়ে অফিসের ভেতরেই পিকনিক করেন। এই সময় সব কর্মী এক জায়গায় জড়ো হয়ে একসঙ্গে খাবার ভাগাভাগি করে খান। এই চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানের সব স্তরের কর্মীদের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাত্মতার সংস্কৃতি গড়ে উঠছে বলে সংস্থাটি মনে করে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু,
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। ডাক্তারিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজির প্রশ্ন ফাঁসের ঘটনার অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। সিকিম আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। উপরাষ্ট্রপতি সে রাজ্যে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনা করে স্বচ্ছ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল তৈরিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে। তিনি আজ দ্য হেগে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, উপস্থিত সকলের উৎসাহ উদ্দীপনা দেখে তার মনে হচ্ছে তিনি ভারতেই কোনো উৎসবে অংশ নিচ্ছেন। দ্য হেগকে ভারত ও নেদারল্যান্ডসের সৌহার্দ্যের এক উজ্জ্বল প্রতীক হিসেবে বর্ণনা করেন তিনি।

0: নেদারল্যান্ডসের সমাজ ও অর্থনীতিকে সুদৃঢ় করার ক্ষেত্রে প্রবাসী ভারতীয়দের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা প্রতিটি ভারতীয়র জন্য গর্বের।
1: নেদারল্যান্ডস কে সমাজ ও ইহা কে ইকোনমি মে জো কন্ট্রিবিউট কর রহে হ্যায় উস পর হর ভারতবাসী কো গর্ব হ্যায়। মে আজ ইস অবসর পর নেদারল্যান্ড কি জনতা কা ইহা কি সরকার কা আভার ব্যক্ত করতা হু। মে ইহা কি জনতা কো 140 करोड़ भारतवासियों की तरफ से अपनी शुभकामनाएं देता हूं।
0: প্রধানমন্ত্রী আজ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেনেটের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। তিনি রাজা উইলেম আলেকজান্ডার ও রানী ম্যাক্সিমার সঙ্গেও সাক্ষাৎ করবেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরেও তাৎপর্যপূর্ণ। ভারত ইউরোপ অবাধ বাণিজ্য চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদী সংযুক্ত আরব আমিরশাহী থেকে নেদারল্যান্ডসে গতকাল গভীর রাতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পাঁচ দেশ সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল সুইডেনে যাবেন। 2018 সালে প্রথম ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের ঐতিহাসিক সফরের পর স্ক্যান্ডিনেভিয়ার এই দেশটিতে এটি হবে তার দ্বিতীয় সফর। এবছরের জানুয়ারিতে চূড়ান্ত হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন অবাধ বাণিজ্য চুক্তি ভারত এবং সুইডেন সহ ইউরোপীয় দেশগুলির মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। এই বাণিজ্য চুক্তির ফলে উদ্ভূত সম্ভাবনা প্রসঙ্গে সুইডেনের আর্টিফিক্সার ইঞ্জিনিয়ারিং ও পণ্য উন্নয়ন বিভাগের প্রধান প্যার স্টেনফেল্ড বলেন, ভারতের সঙ্গে ইউরোপের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা এবং ব্যবসা বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে।
2: Great opportunity for multiple companies to strengthen their collaboration between Europe and India. We are already part of Tata Alps since December 2025, and I think this free trade agreement will try and benefit more companies and organizations between both India and Sweden.
0: সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কোর্ট অফ আর্বিট্রেশন সালিসি আদালতের আরো একটি রায় ভারত আবারো প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গতকাল সিন্ধু জল চুক্তি সংক্রান্ত সাধারণ ব্যাখ্যা সম্পর্কে একটি রায়ের পরিপূরক হিসাবে সর্বোচ্চ জলস্তর সংক্রান্ত আরও একটি রায় এই আদালত দিয়েছে, কিন্তু ভারত এই তথাকথিত আদালতের প্রতিষ্ঠাকে কখনো স্বীকৃতি দেয়নি, তাই এই আদালতের জারি করা যে কোনো রায় বা সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত সরকার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুনাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে দুবছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছেন। নীতি আয়োগের একটি প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গের সঙ্গে সহযোগিতাকে শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্প্রসারিত করার বিষয়ে একটি বৈঠক করেছে। অতিরিক্ত সচিব রোহিত কুমার এবং স্বাস্থ্য মহিলা উন্নয়ন ও সুস্থায়ী উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব পি কে মিশ্র এবং রাজ্যের 9টিরও বেশি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডাক্তারিতে স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026-এর বায়োলজি প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্যতম মূল চক্রীকে সিবিআই আজ গ্রেফতার করেছে। ধৃত মনীষা গুরুনাথ মান্ধারে মহারাষ্ট্রের পুনের বোটানের শিক্ষিকা বলে জানা গেছে। সিবিআই জানিয়েছে, তিনি পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং এনটিএ তাকে বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত করেছিল। বোটানি এবং জুলজি প্রশ্নপত্র সম্পর্কে তার স্পষ্ট ধারণা ছিল। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে এ পর্যন্ত এই ঘটনায় মোট 9 জনকে গ্রেফতার করা হল। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা পণ্য ও পরিষেবা কর জিএসটি সংক্রান্ত জালিয়াতি চক্রকে ফাঁস করার জন্য 6 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রবি কুমার সিং বলেন, অভিযুক্তরা ভুয়ো বিল তৈরি সহ অনৈতিক টানা পন্থায় জিএসটি রিটার্ন দাবি করার জন্য 50টি ভুয়ো শেল কোম্পানি ব্যবহার করত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জলসম্পদের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন। আগরতলার কুঞ্জবনে বিশ্বেশ্বরাইয়া কমপ্লেক্সে জলসম্পদ দপ্তরে রাজ্যস্তরের তথ্য কেন্দ্রের উদ্বোধন করে ডক্টর সাহা বলেন, ভূগর্ভস্থ জলের পরিমাণের বিষয়ে নজরদারি চালাবে এই কেন্দ্র। ত্রিপুরায় আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একটি অতিরিক্ত ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাটালিয়নের জন্য কেন্দ্র এককালীন 50 কোটি টাকা এবং পরিকাঠামো উন্নয়নের জন্য অতিরিক্ত 30 কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান মঞ্জুর করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ

0: ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের 22তম রাজ্য সিকিমের আজ 51তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় গ্যাংটকের মানন কেন্দ্রে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপরাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যে পরিকল্পনা করা হয়েছে তাতে সিকিমের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকশিত সিকিম ছাড়া বিকশিত ভারত গঠন করা অসম্ভব।
1: I congratulate all of you on this great day. We remember with deep respect Sri Kasi Lendup Dorji, the first Chief Minister of Sikkim, for whom we have paid our tribute today. He laid the good governance. He laid what is the need of the people should be met out by the government. That is the prime duty. As the first Chief Minister of a newly integrated Sikkim, he guided the state through historic transition with wisdom, courage and commitment. Commitment is always important. We should never commit. But once we commit, we should never go back from that commitment.
0: অনুষ্ঠানে তিনি আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করতে একটি বিকল্প মহাসড়ক, বুর্তুক হেলিপ্যাডের পুনর্নির্মাণ এবং সিকিমের 6টি জেলার জন্য আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার ভাষণে সিকিমকে প্রাচ্যের স্বর্গ এবং দেশের গর্ব বলে উল্লেখ করেন। 14-18 বছর বয়সী শিশুদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শিক্ষামন্ত্রক গভীর উদ্বেগ প্রকাশ করেছে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা সচিব সঞ্জয় কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষায় বাধ্যতামূলক করেছে দ্য সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা CBSE। চলতি বছরের 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। ভারত থেকে কম দামে ভারতীয় তেল সংস্থাগুলি ভুটানে জ্বালানি তেল বিক্রি করছে এমন দাবি করে সামাজিক মাধ্যমে যে ভিডিও ছড়িয়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, বিভ্রান্তি সৃষ্টি করতে এই ভিডিওটি ছড়ানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা নিও JMB-র সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলা থেকে বরখাস্ত হওয়া এক সেনা সদস্যকে গ্রেপ্তার করেছে। এদিকে জঙ্গি সংগঠন হামাসের সশস্ত্র শাখার নেতা ইজ আল হাদ্দাদ মারা গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে যে হামলা চালানো হয় তার অন্যতম চক্রী ছিল এই জঙ্গি নেতা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাসে আগুন লেগে আজ 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 25 জন। থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ মেন্স ডাবলস বিভাগের ফাইনালে পৌঁছেছেন। ফাইনালে আগামীকাল তারা ইন্দোনেশিয়ার লিও রোলি কার্নাডো ও ড্যানিয়েল মার্টিন জুটির মুখোমুখি হবেন। IPL ক্রিকেটে আজকের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলছে কলকাতা নাইট রাইডার্স। সন্ধ্যে 7:30 খেলা শুরু হয়েছে। 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে 25 রান করেছে কলকাতা। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত এবং নেদারল্যান্ডস আন্তর্জাতিক বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা OBC সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত BJP সরকার দ্বারস্থ হয়েছে। খবর শেষ হল, কিছুক্ষণ পর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই আপনাদের। রাত আটটায় শুনবেন অনুরোধের আসর, 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা।

রাত 9টায় শুনবেন ভজন, শিল্পী রাইমা কর্মকার। 9:15 রাগ প্রধান গান, পরিবেশনায় শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। 9:30 মুখোমুখি, তরুণ মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন শান্তনু চক্রবর্তী। শুনবেন প্রথম।

0: রাত ১০টায় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত কৈবল্য কুমার গুপ্ত। আকাশবাণী ধারোয়ার কেন্দ্রের নিবেদন। রাত ১১টায় আধুনিক গান, শিল্পী শ্রুতি রায়। ১১টা বেজে ১০ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাদবাকি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক ৪০০ শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, মে ২০২৬। লেখা পাঠানোর শেষ তারিখ ১৮ মে ২০২৬। আরো একবার মনে করিয়ে দিই, মে মাসে রামধনু কলমের বিষয় তোমার প্রিয় কবি।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন চালু ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। রাজ্যে বিকশিত ভারত জিরামজি আইন খুব শীঘ্রই চালু হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। আজিগর মামলার তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। আজ ফলহারিণী কালী পুজো, রাজ্যের বিভিন্ন কালী মন্দিরগুলিতে ভক্তদের সমাগম। আইপিএল ক্রিকেটে ইডেনে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স প্রথমে ব্যাট করছে। আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে এতদিন শাসকের আইন ছিল, কিন্তু এখন থেকে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে একথা জানিয়ে শ্রী অধিকারী কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্পে কাটমানি নেওয়া কিংবা পুলিশ আধিকারিক বা রাজনৈতিক নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে নির্ভয় এগিয়ে এসে তা বলার জন্য আহ্বান জানান। তোলাবাজির অভিযোগ পেলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন।
2: কোন স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে।

0: হচ্ছে ঘুষ দিতে হয়েছে। সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক ডকুমেন্টকে এনকারেজ করেছি, একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। কে কে বলেছি আমরা এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে, মানে এর আর কিছু ডকুমেন্ট লাগবে না। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, আর আজ থেকে অটো টোটো হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না, কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না।
1: তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যারা নানাভাবে অত্যাচারিত হয়েছেন অথচ ভয়ে অভিযোগ জানাতে পারেননি তারা নতুন করে থানায় অভিযোগ দায়ের করতে পারবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ সত্য হলে পুলিশ কড়া পদক্ষেপ করবে, তবে তা মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৈরি পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সুপারিশ ও পরামর্শে নতুন বোর্ড গঠন করা হবে।
0: পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তার যে স্বরূপ এবং চিন্তা ভাবনাকে আমরা প্রথমত আগে ভালো উদ্দেশ্য নিয়ে হয়েছিল, কিন্তু পরে পরে এটা একটা পার্টির ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়ে যায় বা করা হয়, এবং এতে পুলিশদের ওয়েলফেয়ার কতটা হয়েছে আমি জানি না, কিন্তু অবৈধ এক্সটেনশন পাওয়া তারা বেনিফিটেড। আমরা আজকে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে ভেঙে দিলাম, তাদের সবার সাজেশন হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে, করার পরে সিএস এর নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ।
1: এরপর মুখ্যমন্ত্রী ফলতায় আগামী 21 তারিখ পুনর্নির্বাচন উপলক্ষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডার সমর্থনে কর্মী সভায় যোগ দেন। রাজ্যে বিকশিত ভারত জিডান্টি আইন খুব শীঘ্রই চালু হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মনরেগা প্রকল্পে 100 দিনের বদলে এই প্রকল্পের আওতায় 125 দিনের কাজ সুনিশ্চিত করা হবে। বিধানসভায় গতকাল অধ্যক্ষের ঘরে তিনি বলেন, আদালতের নির্দেশে 2টি জেলায় এখনই প্রকল্প শুরু না করা গেলেও বাকি জেলাগুলিতে আগামী মাস থেকেই তা কার্যকর করার প্রয়াস চলেছে। রাজ্যে দক্ষিণবঙ্গের 5 জেলায় বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। আগামী 21 তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং 2 বর্ধমান জেলার সঙ্গে আয়োজিত এই বৈঠকে উপস্থিত থাকতে সংশ্লিষ্ট জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ ছাড়াও বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ও সেখানে আলোচনা হতে পারে। জেলার উন্নয়ন নিয়ে কোনো সমঝোতা করা যাবে না বলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছেন জেলার 12টি বিধানসভার বিজেপি বিধায়করা। গত 15 বছরের ইতিহাস ভুলে উন্নয়নের স্বার্থে একযোগে জনপ্রতিনিধিদের কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। উল্লেখ্য, আজ জেলার 12 জন নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বাঁকুড়া সার্কিট হাউসে বৈঠক করেন জেলা শাসক ও পুলিশ সুপার। ওই বৈঠক থেকেই জেলার উন্নয়নের প্রাথমিক রুটম্যাপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সমস্ত রেশন কার্ড অবিলম্বে বাতিলের নির্দেশ রাজ্য সরকার দিয়েছে বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অশোকবাবু বলেন, উদ্বাস্তু মতুয়াদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না।
2: বৈদেশিক যেসব নাগরিক আছে তারা সুযোগ সুবিধা পাচ্ছে, যে রেশন কার্ড গুলো আছে সেই রেশন কার্ড গুলোকে সেইগুলো আপনারা নির্দিষ্ট করুন এবং সেই কার্ড গুলো ডিলিট করুন, এসআইআর ডিলিটেড হয়ে। কিন্তু কন্ডিশন হচ্ছে যারা ট্রাইব্যুনালে আছে এবং সর্বোপরি যারা সর্বহারা উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা আছে তাদের কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। তাদেরকে আমি বারবার বলছি, আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশন করুন, নতুবা শুধু রেশন কার্ড ডিলিট নয়, কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবে।
1: বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে গতকালের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি নিয়ে স্বাস্থ্য দপ্তর আজ পর্যালোচনা বৈঠক করেছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মেডিকেল কলেজের সুপাররাই বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের তরফে বেঁধে দেওয়া ভাড়ায় অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতালে শয্যা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের দায়ের করা ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার করতে চেয়ে নবনিযুক্ত বিজেপি সরকার শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকারের আইনজীবী কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে 2 বছর আগে দায়ের করা ওই মামলা প্রত্যাহারের জন্য দ্রুত তালিকাভুক্ত করে জরুরি শুনানির আবেদন জানিয়েছে।

জানিয়েছেন। উল্লেখ্য, 2024-22 মে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পশ্চিমবঙ্গে তৈরি সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়, নতুন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন রাজ্য সরকার। বর্তমানে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে বিচারাধীন। অন্যদিকে 2011 সালের পর থেকে যেসব ভুয়ো এসসি এসটি ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা

0: যেসব সার্টিফিকেট এসসি এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে আমি সমস্ত এবং সচিবকে বলে তদন্ত চলছে এবং পরবর্তীকালে আমি সিআইডি তদন্তের জন্য আমি সরকারের কাছে আমি ডিপার্টমেন্টের সচিবকে বলেছি যে আগামী সিআইডি তদন্ত করা হোক। যারা অপরাধী, যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে সরকারি পদ অকুপাই করে আছে, যারা কলেজে আছে, ভর্তি হয়েছে, ছাত্র সমস্ত তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আমি নেব।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালে সোমবার থেকে আবেদন জানানো যাবে। একজন পড়ুয়া সর্বাধিক 25টি বিষয় কোর্সে আবেদন করতে পারবেন। 1 জুন পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। আরজিকর মামলার তদন্ত এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে হবে। গত 12 মে বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে অব্যাহতি নেয়। আজ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের প্রকাশিত তালিকা থেকে নতুন বেঞ্চের কথা জানা গেছে। জরুরি ভিত্তিতে বিপজ্জনক বলে চিহ্নিত ভবন ভেঙে ফেলা দমকল বিভাগের একটি নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডায়মন্ড হারবার রোডে 6 তলা ওই আবাসনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থার ছাড়পত্র না থাকায় 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাট ভাঙার নির্দেশ দেওয়া হয়। দমকল বিভাগের সেই নোটিশকে চ্যালেঞ্জ করে আবাসিকরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা মেট্রোর ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম স্টেশন থেকে রেক ঘোরানোর ব্যবস্থা চালুর জন্য আগামীকাল বেশ কিছু অংশে ট্রাফিক ব্লক থাকছে। এই সময় শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না। তবে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। আজ ফলহারিণী কালী পুজো। 1872 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসের এই পুণ্যতিথিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। ফলহারিণী কালীপুজো উপলক্ষে তারাপীঠ, দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, শতাব্দী প্রাচীন হংসেশ্বরী মন্দির, কামারপুকুর জয়রামবাটি সহ বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ায় সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সঙ্গে দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। ইডেনে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স এর মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কলকাতা প্রথমে ব্যাট করে 5 ওভার 2 বলে 1 উইকেট হারিয়ে 49 রান করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসর। অনুরোধের আসরে প্রথম গানটি মান্না দের কণ্ঠে শুনতে চেয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা এবং অহনা চক্রবর্তী, উলকুণ্ডা বীরভূম থেকে।

পরের গানটি শুনতে চেয়েছেন সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন মালা ও সুজাতা, আশা ভোঁসলে এবং মোহাম্মদ আজিজের দ্বৈত কণ্ঠে।

পরের গানটি শুনতে চেয়েছেন সুবীর কুমার ঘোষ ও চন্দনা ঘোষ তালিত পূর্ব বর্ধমান থেকে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

পরের গানটি রাধিকানাথ মল্লিক ও মিতা মল্লিক এবং মিঠু ও নীরা কলকাতা বড়বাজার এবং নৈহাটি থেকে শুনতে চেয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

0: ঝুম।
1: পরের গানটি অনুরোধের আসরে শুনতে চেয়েছেন পবিত্র সাহা ও রুহি সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। সবিতা চৌধুরীর কণ্ঠে এই গানটি।

এবারের গানটির অনুরোধ পাঠিয়েছেন রবীন মান্না, জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে। শুনতে চেয়েছেন অমিত কুমার ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠে এই গানটি।

এবারের অনুরোধ পাঠিয়েছেন রায়না পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ধারা। শুনতে চেয়েছেন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন ঘোষপাড়া হাওড়া থেকে মাধব চন্দ্র দাস। শুনতে চেয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখতে দেখতে আরও একটা সপ্তাহ শেষ হতে চলল। হ্যাঁ, আজ শনিবার আর সময়টা সন্ধে 8:30। গীতাঞ্জলি স্টুডিওতে সময়টা এক্সট্রা টাইমের, অর্থাৎ খেলাধুলার যে খবরগুলো এই সপ্তাহে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেগুলো নিয়েই একটা বেতার অনুষ্ঠান। আপনাদের সঙ্গে বাকিটা সময় থাকবো আপনাদের বন্ধু রক্তিম, কথা হবে সপ্তাহের সেরা খেলার খবরগুলো নিয়ে। তাহলে চলুন একে একে শুনে নেওয়া যাক সেগুলো। প্রথমেই আসি আইপিএল এর খবরে। আইপিএল তো চলছেই, আজ মুখোমুখি কলকাতা বনাম গুজরাট। একেবারে ঢিল ছোড়া দূরত্বে চলছে সেই খেলা, টান টান উত্তেজনায় ফুটছে ইডেন। সেই খেলার খবরে আসছি, তবে তার আগে আইপিএল নিয়ে এবারের বেশ কিছু তথ্য বা রেকর্ডের দিকে যদি চোখ রাখা যায় তাহলে মন্দ হয় না। বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেট লিগ আইপিএল, বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে। আইপিএলের 19তম মরশুমের দর্শক সংখ্যা রেকর্ড ছুঁয়েছে, টিভিতে দর্শক সংখ্যা 50 কোটির মাইলফলক ছুঁয়েছে, সম্মিলিত দর্শক সংখ্যা 1.1 বিলিয়ন। গত মরশুমের তুলনায় ডিজিটাল মাধ্যমে দর্শক সংখ্যা 15% বৃদ্ধি পেয়েছে। টিভি

দর্শক সংখ্যা বেড়েছে 25%, আঞ্চলিক ভাষায় আইপিএল দেখার পরিমাণ বেড়েছে 42%। অথচ এই মরশুমের শুরুর দিকেই দর্শক সংখ্যা নিয়ে চিন্তা ছিল সম্প্রচারকারীদের মধ্যে, কারণ সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ায় সেভাবে আইপিএলে আগ্রহ দেখাচ্ছিলেন না দর্শকরা। 5 রাজ্যের নির্বাচন, ফ্যান্টাসি অ্যাপ বন্ধ হওয়া, সেগুলো কারণ ছিল জনপ্রিয়তা কমার। কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে জনপ্রিয়তা যেন ততই বাড়ছে। আরও একটি রেকর্ডের কথায় আসা যাক। আইপিএলে প্রতি বছরই কোনো না কোনো নতুন নজির তৈরি হয়, কিছু নজির ভাঙে, কিছু নজির গড়ে। তবে এবার যে ইতিহাস তৈরি হয়েছে তা আগে কোনো দিন দেখা যায়নি। বৃহস্পতিবার বিরাট কোহলির 100 রানের সঙ্গে সঙ্গেই সেই নজির তৈরি হয়েছে। এই প্রথম আইপিএলে 10টি দলের কোনো না কোনো ব্যাটার 100 রান করেছেন। এবছর বৈভব সূর্যবংশী থেকে বিরাট কোহলি, কুইন্টন ডিকক থেকে সঞ্জু স্যামসন 3 অঙ্কের রান করেছেন। চেন্নাইয়ের হয়ে এবার 2টি 100 রান করেছেন সঞ্জু, দিল্লি এবং মুম্বাইয়ের বিরুদ্ধে 100 রান করেছেন। লীগ তালিকায় 9ম স্থানে থাকলেও মুম্বাইয়ের হয়ে 3 জন 100 রান করেছেন এবার। পাঞ্জাবের বিরুদ্ধে ডিকক, গুজরাতের বিরুদ্ধে তিলক বর্মা এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে রায়ান রিকেলটন 100 রান করেছেন। বেঙ্গালুরুর হয়ে 100 রান করেছেন কোহলি, কলকাতার হয়ে একমাত্র 100 রান করেছেন ফিন অ্যালেন, যা এসেছিল দিল্লির বিরুদ্ধে। লখনউয়ের হয়ে মিচেল মার্শ 100 রান করেছিলেন বেঙ্গালুরুর বিরুদ্ধে, পাঞ্জাবের হয়ে 100 রান করেছেন কুপার কনৌলির, আর হায়দ্রাবাদের বিরুদ্ধে 3 অঙ্কের রান করেছিলেন রাজস্থানের বৈভব সূর্যবংশী। দিল্লির কেএল রাহুল পাঞ্জাবের বিরুদ্ধে 100 রান করেছিলেন, যা আইপিএলের ইতিহাসে কোনো ভারতীয়ের সর্বোচ্চ রান। গুজরাতের হয়ে 100 রান করেছেন সাই সুদর্শন বেঙ্গালুরুর বিরুদ্ধে, আর হায়দ্রাবাদের অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে। অর্থাৎ 100 রানের বন্যা বয়ে গেছে এবারের আইপিএলে। এবার আসি আজকের খেলায়। গতকালই আমরা দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ইডেনের পিচ পর্যবেক্ষণ করেই চলছিলেন শুভমান গিল। ইডেনের 22 গজ 6 নম্বর পিচ, শনিবাসরীয় কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স ম্যাচ হবে যে উইকেটে, সেটা লড়াইয়ে নামার আগে সেই যুদ্ধক্ষেত্র ভালোভাবে পরীক্ষা করে নিলেন গুজরাট সেনাপতি। আসলে পয়েন্ট টেবিলে দুদলের ব্যবধানটা বেশ বড়। গুজরাট 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে কার্যত প্লে অফে, সেখানে 11 ম্যাচে 9 পয়েন্ট পাওয়া নাইটদের ভাগ্য নিজেদের পাশাপাশি নির্ভর করছে অন্যদের হাতেও। তা সত্ত্বেও প্রতিপক্ষকে কখনো হালকাভাবে না নেওয়ার চেনা প্রবাদ শোনাচ্ছে গুজরাট। দলের ক্রিকেট ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি যেমন বলছিলেন, সবাই বলছে যে আমরা টানা 5টা ম্যাচ জিতেছি, দুরন্ত ফর্মে আছি। কেকেআরও কিন্তু শেষ 5টা ম্যাচে 4টে জিতেছে, চোট সমস্যা সামলে নিয়েছে ওরা, শেষ ম্যাচ হারলেও কিন্তু বেশ ভালো অবস্থায় রয়েছে, ফলে আত্মতুষ্টির কিছু নেই। আত্মতুষ্ট না হোক, গুজরাটের আত্মবিশ্বাসী হওয়ার বহু কারণ রয়েছে। কাগিসো রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণের পেস অ্যাটাক শুরু থেকেই স্বপ্নের ছন্দে, এখন তাতে যোগ হয়েছে জেসন হোল্ডারের নাম। দীর্ঘদিন আইপিএল খেললেও এতদিন সেভাবে সুযোগ পাননি ক্যারিবিয়ান অলরাউন্ডার, তিনি যেন সেই উপেক্ষার জবাব দিচ্ছেন। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের তারকাখচিত ব্যাটিং লাইন আপকে মাত্র 86 রানে গুটিয়ে দিয়েছেন তাঁরা। রশিদ খান নতুন করে জাত চেনাচ্ছেন। দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান রয়েছেন কমলা টুপির দৌড়ে। সাই তো আবার শেষ 6 ইনিংসে করেছেন 1টা সেঞ্চুরি এবং 4টে হাফ সেঞ্চুরি। জস বাটলারও রয়েছেন ভালো ফর্মে, কিঞ্চিত ভাবনা বরং রয়েছে মিডল অর্ডার নিয়ে। এদিকে প্লে অফের দৌড়ে টিকে থাকার জন্য শেষ 3টে ম্যাচ জিততেই হবে কেকেআরকে। সব মিলিয়ে ঘরের মাঠে বেশ কঠিন হতে চলেছে কেকেআরের কাজটা। আজকের খেলার ফলাফল তার অনেকটাই উত্তর দিয়ে দেবে। আইপিএলের খবর তো হলো, এবার চলুন যাই আইএসএলে। আর মাত্র 24 ঘন্টাও নেই মহারণ শুরুর। আগামীকাল সেই বহু প্রতীক্ষিত, বহু চর্চিত যুগ যুগান্তরের উন্মাদনা ডার্বি, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু আগামীকাল ভারতীয় সময় সন্ধে 7:30। শুক্রবার দুপুরে এক বাণিজ্যিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মোহনবাগানের 3 তারকা, জেমি ম্যাকলারেন, শুভাশিস বসু এবং বিশাল কাইত, আর ইস্টবেঙ্গলের অ্যান্টন সয়বার্গ, বিপিন সিং এবং এডমুন্ড। অনুষ্ঠানের নীতি মেনে একে অপরের সঙ্গে হাত মেলালেন বটে, কিন্তু দুই টিমের ফুটবলারদের শারীরিক ভাষাই বলে দিচ্ছিল রবিবার আইএসএলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা স্নায়ুর চাপে।
ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে যদি প্র্যাকটিস হতো তাহলে অবশ্যই এমন ম্যাচের আগে দুই টিমের ভক্তের ঢল নামতো, কিন্তু যুব ভারতীর রন্দরমহলের ট্রেনিং গ্রাউন্ডে ক্লোজ ডোর প্র্যাকটিস হওয়ায় সেই ভিড় বা আবেগের বিস্ফোরণ ছিল না শুক্রবার। অল্প সংখ্যক

0: যে সমর্থকরা এসেছিলেন তারা তাতালেন ফুটবলারদের, গাড়ি থামিয়ে লাল হলুদ কোচ অস্কার ব্রুজো লাল হলুদ জার্সির লোগো ছুঁয়ে ভক্তদের উৎসাহ বাড়ালেন। মোহনবাগান প্র্যাকটিসে দিমিত্রি অভিষেকরা ঢোকার মুখে ভক্ত পরিবেষ্টিত হলেন। ডার্বির অঙ্কটা এবার একটু জেনে নেওয়া যাক। অঙ্কটা বলছে এ ম্যাচে গোল হওয়া খুব কঠিন স্বাভাবিকভাবেই, কারণ মোহনবাগান মরশুমে সবচেয়ে কম গোল খেয়েছে, মাত্র 7টা। তারপরই যদিও ইস্টবেঙ্গল, তারা খেয়েছে 9টা। অস্কারের টিমে কেভিন আসার পর ডিফেন্স আরও জমাট হয়েছে। ডার্বিতে ম্যাকলারেনদের থামাতে আবার অস্কার মাঝমাঠে রাখবেন বড় চেহারার জিকসনকে, থাকবেন রশিদও। অন্যদিকে মোহনবাগান কোচ লোবেরা এই ম্যাচে জোড়া বিদেশি স্টপার টম আর আলবার্তোকেই খেলাবেন, এটা পরিষ্কার। তাদের সামনে ডিফেন্সিভ ব্লকার আপুইয়া, বাগানের মিডফিল্ডার জেনারেল আপুইয়াই, তার ভালো খেলার উপর নির্ভর করবে টিমের ব্যালেন্স। লাল হলুদে ব্যবধান গড়ার কারিগর যিনি, তিনি হচ্ছেন মিগুয়েল। অর্থাৎ ডার্বির আসল চাবিকাটি আপুইয়া আর মিগুয়েলের হাতে। ডার্বি জিতে গেলেই ISL এর খেতাব হাতে উঠে আসবে ইস্টবেঙ্গল বা মোহনবাগানের হাতে, এমন অঙ্ক অবশ্য এখন আর নেই। শুক্রবার মোহামেডানকে হারিয়ে মুম্বাই সিটি 12 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 3 উঠে এসেছে। চান্তেরা 25 পয়েন্ট পর্যন্ত পৌঁছবে। 25 পয়েন্ট পৌঁছে খেতাব জয়ের লড়াই শেষ ম্যাচ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে পাঞ্জাবও। মুম্বাই ও পাঞ্জাব চাইবে কলকাতা ডার্বি ড্র হোক, ড্র হলে শেষ রাউন্ডে লড়াইটা আরও জমবে। রবিবার ম্যাচের যে টিকিট, সেই টিকিট প্রায় শেষ, মানে 62,000 টিকিট শেষ হয়ে গেছে। এই ম্যাচের আয়োজক মোহনবাগান হলেও টিকিট সমান সমানভাবে বন্টন হয়েছে দুই প্রধানের মধ্যে। ম্যাচের পরে দর্শকদের বাড়ি ফেরার জন্য রাতে বিশেষ বাস, অতিরিক্ত মেট্রো, ফেরি সার্ভিসেরও ব্যবস্থা রাখা হয়েছে। আর সেই হাই ভোল্টেজ ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকার কথা আমন্ত্রিত রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। জানা যাচ্ছে রবিবার ম্যাচে উপস্থিত থাকার পাশাপাশি আগামী 22 মে চ্যাম্পিয়ন দলের হাতে ইন্ডিয়ান সুপার লিগের ট্রফিও তুলে দেওয়ার কথা রয়েছে ক্রীড়ামন্ত্রীর। তবে এদিন মন্ত্রী শত ব্যস্ততার মধ্যে সময় দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে গভীর সংশয়। আয়োজকদের তরফে আমন্ত্রণপত্র পেতেই ক্রীড়ামন্ত্রী জানিয়েছিলেন তিনি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকবেন। এদিকে আগামী 21 তারিখ ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল ডে, এদিন আলাদা আলাদাভাবে শহরে খেলতে নামবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। বাগান খেলবে দিল্লির বিরুদ্ধে যুবভারতীতে, অন্যদিকে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ হবে ইন্টারকাশি। এই ম্যাচ গড়াবে কিশোর ভারতী স্টেডিয়ামে। প্রসঙ্গত, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা ঠিক করেছেন আগামী 22 মে সর্বসমক্ষে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেওয়া হবে ISL ট্রফি। এদিন ফেডারেশনের উচ্চপদস্থ কর্তাদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে। তার হাত দিয়েই চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। এখন শুনব আগামীকালের ডার্বি নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন, প্রতিবেদক অঞ্জন চট্টোপাধ্যায়।
1: আগামীকাল বাঙালির বড় ম্যাচ কলকাতা ডার্বি, যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ইস্টবেঙ্গল যেমন ড্র করলেই ISL চ্যাম্পিয়ন হবে, তেমনি মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে জিততেই হবে। প্রথমবার ISL ট্রফির স্বপ্ন যেমন লাল হলুদে, তেমনি মোহনবাগানে আছে চির প্রতিপক্ষ থেকে ট্রফি ছিনিয়ে নেওয়ার জেদ। কে এগিয়ে বা কে পিছিয়ে সে বিষয়ে আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায় কথা বলে নিয়েছিলেন প্রাক্তন ফুটবলারদের সঙ্গে। ডার্বি 50-50 বলেও ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখলেন প্রাক্তন ফুটবলার শুভ কুমার।
2: এই ডার্বিটা না একটু ইস্টবেঙ্গল ফেভারে আছে, তার কারণ হচ্ছে মনমানে যে রিদিমটা চলছিল সেই রিদিমটা একটু ব্রেক হয়েছে, যে কোনো কারণেই হোক, প্লেয়ারের ফর্ম পড়তির দিকেই বলবো আমি, সেই ফর্মে তারা ধারে কাছে নেই। হ্যাঁ, দিমিত্রি পেট্রোরস, কামিংস, এরা ঠিক ফর্মের জায়গায় নেই। তো যে 3-4 বছর ধরে যে ফ্লোটা মনমানে চলছিল, এই ডার্বির আগে কিছুটা আমার মনে হচ্ছে মনমান একটুখানি ব্যাকওয়ার্ডে আছে। সবসময় আমি একটাই কথা বলি যে ডার্বি অল টাইমই 50-50 ম্যাচ। হ্যাঁ, আর খানিকটা হলো মুম্বাই সিটি এফসি কে হারানোর পর একটা অ্যাওয়ে ম্যাচ জিতেছে, তো মুম্বাই সিটি আসলে তাদের একটা মানসিক দিক দিয়ে তারা খানিকটা হেড থাকবে, এটা বলাই যায়। হ্যাঁ, প্লাস ইস্টবেঙ্গল টিমটা এবারে অন্যান্যবারের থেকে এবারে অনেক গুছোনো, এবং যত যাই ঝামেলা কাটিয়ে ওঠার পর অস্কার ব্রুজন কিন্তু টিমটাকে একটা জায়গায় গুছিয়ে নিতে পেরেছে, এটা আমার ধারণা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হলো কিছুটা হলেও এই ডার্বিতে মনমানের থেকে ইস্টবেঙ্গল একটু এগিয়ে আছে। মনমান দেখো, মনমান লাস্ট ইয়ার

0: চ্যাম্পিয়ন, যথেষ্ট ব্যালেন্স দল, যে কোনো কারণে হোক একদম সবাই তো গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে আবার তো সেটা পড়তির দিকে মানে গ্রাফ ওঠানা বা করে, তো হয়তো বলা যায় না যে এই ম্যাচটা থেকেই মনমান হয়তো ম্যাচে ফিরে এলো, এটাও হতে পারে। মনমানে সব যথেষ্ট নামি দামি প্লেয়ার, তারা জানে যে এই ম্যাচের গুরুত্ব, তো সব আমরা জানি যতদূর আমরা অতীত ঘেটেছি বা দেখেছি যে বড় প্লেয়াররা বড় ম্যাচে জ্বলে ওঠে, তো সেটা মনমানের ক্ষেত্রে হবে না এরকম গ্যারেন্টি দিতে পারছি না। সেটা যদি হয়ে যায় তাহলে মনমান আবার ইসমনকে বিট করতে পারবে, এটা আমার ধারণা।
1: কালো ঘোড়া বলা হয় দুটো শিবিরে, তোমার কারা কারা?
0: আমার এখানে আমার যদি ইস্টবেঙ্গলের দিকে দেখো তাহলে আমার মেঘুলকে মনে হচ্ছে, আর মনমানের দিকে বলতে পারলে আমার ম্যাকটা।
2: আরেক প্রাক্তন ফুটবলার তথা প্রথমবার ISL ফাইনাল জয়ের নায়ক মোহাম্মদ রফিক বললেন,
3: দেখো দীর্ঘদিন আমি ইস্টবেঙ্গল খেলেছি, আমি সবসময় চাইবো যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হোক যে কোনো পরিস্থিতিতে, কারণ আমার কাছে 6-7 বছর কন্টিনিউ ইস্টবেঙ্গলে খেলা, ইস্টবেঙ্গলে সেই গরিমা আমরা নিয়ে চলি যে ইস্টবেঙ্গল সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে, আর এই অপরচুনিটি এসছে যে ISL জেতার জায়গায় এসছে, সেখানে দাঁড়িয়ে যদি ইস্টবেঙ্গল এই ট্রফিটা পায় আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হবে সাপোর্টারদের জন্য, কারণ দীর্ঘ 2021-22 ISL স্টার্ট করেছিল ইস্টবেঙ্গল, তখন থেকে ট্রফি নেই কোনো ISL, যদি এবার 26-এ ISL টা পাওয়া যায় তাহলে আমার মনে হয় অ্যাজ এ প্লেয়ার অ্যাজ ইস্টবেঙ্গল সাপোর্টার আমরা খুব গর্ববোধ করব।
1: দুজন অস্কার বুঝো আর ওইদিকে আরেক কোচ লোবেরা,
3: অস্কার ব্রুজো টিমটাকে নিয়ে অনেক কাজ করেছে, টিমটা যে জায়গা দিয়ে ফেস করছিল সেখানে দাঁড়িয়ে আজকে লিগ টেবিলের টপে আছে, টিমটা ড্র করলে চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর মনমান টিমটা অনেকদিন ধরে একসাথে আছে, অনেকদিন একসাথে আছে, মনমান টিমটা অনেক ব্যালেন্স টিম, দীর্ঘদিন একসাথে রয়েছে, ওরা ডেফিনেটলি ঝাঁপাবে, কারণ ওদের টিম উইন করার মতন প্লেয়ার আছে, ভালো ভালো প্লেয়ার, তিমি আছে, কামিংস আছে, এরা এরা খুব খুব পজিটিভ টিমের জন্য, এরা যথেষ্ট ব্যালেন্স টিম, মোহনবাগান ফর্মে না থাকলেও ফাইনাল এরা ভালো খেলবে আশা করা যায়, কিন্তু দেখতে গেলে ইস্টবেঙ্গল টিম পুরো রিদিমের মধ্যে রয়েছে, যাতে পারফরমেন্স ওয়াইজ খুব দারুণ করছে, আর টিমটা খুব খুব ভালো ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল টিমটা, সেই ছন্দটার উপরে ইস্টবেঙ্গল টিমকে আমি একটু হলো এগিয়ে রাখবো, কারণ মোমেন্টাম ইস্টবেঙ্গল টিমের সব থেকে বেশি রয়েছে রাইট নাও পুরো লিগের মধ্যে, আমি ইস্টবেঙ্গলকে একটু এগিয়ে রাখবো বেশি।
1: কোথাও গোল কনসিভ না করা যেটা পাঞ্জাব ম্যাচে আমরা দেখলাম, সেটা কি একটু চিন্তা তাদের জন্য?
3: অপোনেন্ট টিমও খেলতে আসে সেটা নিয়ে ব্যাপার না, কারণ ওই দিন ইস্টবেঙ্গলের লাক খারাপ ছিল, কারণ ইস্টবেঙ্গলের দুটো বল পোস্টে লেগে ফেরত আসে, ওপেন চান্স মিস হয়ে যায়, পার্ট অফ দ্য গেম মিস হবে, কিন্তু আমার মনে হয় যে এটা দারুণ একটা ম্যাচ হবে, যে আমার মনে হয় ISL এর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে এই এই ডার্বির সঙ্গে ISL এর ফাইনাল, সেটা দারুণ উপভোগ্য ম্যাচ হবে, মানে পুরো 11-12 বছর ISL এর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে।
2: ফুটবলার এবং কোচ হিসেবে বহু ডার্বির সাক্ষী ছিলেন বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি বলছেন,
4: যে কোন ডার্বি নিয়ে বলা ইজ এ ভেরি ডিফিকাল্ট, এ মনমান অ্যাকচুয়ালি যদি পারফরমেন্স অনুযায়ী দেখা যায় তাহলে ইস্টবেঙ্গলে জেতা উচিত, মনমান আর ইস্টবেঙ্গল ম্যাচ এই ডার্বি নিয়ে এনি মন্তব্য সব ফেল করে, আমার নিজের জীবনে মনে আছে যে আমি একটা অনেক অনেক পুরো ইস্টবেঙ্গল মন খেলেছি, শুধু কোচিং লাইফের কথা বলছি, লাস্ট ইয়ে সঞ্জয় সেন কোচ আর আমি 4 গোলে জিতেছি, সেই ম্যাচটা মোটামুটি অল বুদ্ধাস যারা আছে তারা সবাই বলেছে যে মনমান জিত, মনমান ইজ প্লেইং গুড, তার টিম খুব ভালো, ন্যাশনাল লিগ চ্যাম্পিয়ন হয়েছে, বাট উই বিট দেম বাই 4-0, ন্যাচারালি কথা বলা ইজ এ ভেরি ডিফিকাল্ট, তবে অ্যাট প্রেজেন্ট যে অবস্থা, অ্যাট প্রেজেন্ট ইস্টবেঙ্গল মোহনের যে অবস্থা, ইস্টবেঙ্গল ভালো খেলছে সেই তুলনায় বলা যেতে পারে ইস্টবেঙ্গলের চান্সেস বেশি, বলতে পারবো না যে জিততেই পারবে, মনমান ক্লাবে যেসব প্লেয়ার আছে তার মধ্যে 7-8টা প্লেয়ার তারা 4-5 বছর ধরে একসঙ্গে রয়েছে এবং রেগুলার।

0: দিকে, যদিও লাস্ট 4-5 ম্যাচেস খুব একটা ভালো খেলেনি, ক্লিয়ারলি কিছু বলা যাবে না।
1: ইস্ট বেঙ্গলে কি গোল মিস করাটা একটা বড় ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াবে?
0: গোল করতে গেলে তো মিস হবেই, ইস্ট বেঙ্গল বেটার খেলছে দেন মোহনবাগান, এইটুকু বলতে পারবো।
2: এতক্ষণ শুনলেন কলকাতা ডার্বি নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শুনলাম আগামীকালের ডার্বি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। আগামীকাল আমাদের সবার চোখ থাকবেই সেই খেলার দিকে, যে দলই জিতুক সব শেষে যেন খেলা যেতে যেতে বাঙালির ফুটবল। ফুটবল পেরিয়ে এবার আসি বক্সিংয়ে। এ সপ্তাহে ভারতীয় বক্সিং ছিল খুব ঘটনাবহুল। পাটিয়ালায় অনুষ্ঠিত হয়েছে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের ট্রায়াল, এবং সেই ট্রায়ালকে ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা, চমক এবং বিতর্ক। এ সপ্তাহে সবচেয়ে বেশি আলোচিত নাম সাক্ষী চৌধুরী। তিনি ট্রায়ালে পরপর দুই বক্সারকে, বড় বড় বক্সারকে হারিয়ে সবার নজর কেড়েছেন। প্রথমে হারান দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিনকে, তারপর ফাইনালে হারান বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন মীনাক্ষী হুডাকে। এই পারফরমেন্সের ফলে তিনি এখন ভারতের নতুন বড় সম্ভাবনা হিসেবে উঠে এসেছেন। বিশেষ বিষয় হল, সাক্ষী আগে অন্য ওজন বিভাগে খেলতেন, কিন্তু 51 কেজিতে নেমেই তিনি নিজের সেরা খেলাটা দেখিয়ে দিলেন। অন্যদিকে ভারতীয় মহিলা বক্সিংয়ে অন্যতম বড় নাম নিখাত জারিন এ সপ্তাহে বড় ধাক্কা খেয়েছেন। ট্রায়ালে হারার ফলে তার কমনওয়েলথ গেমসে সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছে, এশিয়ান গেমসেও জায়গা পাওয়া কঠিন হয়ে গেছে। এই ফল দেখিয়ে দিল যে ভারতীয় মহিলা বক্সিংয়ে এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে। এবারে বক্সিংয়ে অন্যতম অনুপ্রেরণার নাম সুমিত কুণ্ডু। দীর্ঘদিন ইঞ্জুরির কারণে তিনি প্রায় খেলা ছেড়ে দেওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছিলেন, কিন্তু ট্রায়ালে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি আবার ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন। তার এই কামব্যাক ভারতীয় বক্সিং মহলে অনেক প্রশংসা পেয়েছে। তিনি দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে শীর্ষস্থানে ফিরে এসেছেন। সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে সুমিত শুক্রবার ফাইনালে দীপককে পরাজিত করে আসন্ন কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসের জন্য পুরুষদের 70 কেজি বিভাগে ভারতীয় বক্সিং দলে নিজের জায়গা নিশ্চিত করেছেন। এই জয়ের মাধ্যমে তার একটা দুর্দান্ত অভিযান পূর্ণতা পেল, যেখানে তিনি সেমিফাইনালে বিশ্বকাপ স্বর্ণপদক বিজয়ী হিতেশ গুলিয়াকেও পরাজিত করেছিলেন। এদিকে টোকিও অলিম্পিক্স ব্রোঞ্জয়ী লাভলিনা বর্গোহাঁই আবারও নিজের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছেন। 75 কেজি বিভাগে তিনি সহজ জয় তুলে নিয়ে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস দুই প্রতিযোগিতার জন্যই নিজের জায়গা নিশ্চিত করেছেন। ভারতীয় মহিলা বক্সিংয়ে তিনি এখনও অন্যতম ভরসা। এবার আসি ব্যাডমিন্টনে। এ সপ্তাহে ভারতীয় ব্যাডমিন্টনে সবচেয়ে বেশি নজর কেড়েছে থাইল্যান্ড ওপেনে ভারতীয় খেলোয়াড়দের পারফরমেন্স। দীর্ঘদিন পর ভারতের শীর্ষ তারকাদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস দেখা গেছে, বিশেষ করে পুরুষ ডাবলসে ভারতের সাফল্য ছিল সবচেয়ে বড় ইতিবাচক দিক। সবচেয়ে আলোচিত পারফরমেন্স এসেছে ভারতের তারকা ডাবল জুটি সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির কাছ থেকে। থাইল্যান্ড ওপেনে তারা দুর্দান্ত ছন্দে খেলতে খেলতে একেবারে ফাইনালে পৌঁছে গেছেন। সেমিফাইনালে মালয়েশিয়ার শক্তিশালী জুটির বিরুদ্ধে পিছিয়ে পড়েও যেভাবে ম্যাচে ফিরে এসেছেন তা বিশেষ প্রশংসা পেয়েছে। আক্রমণাত্মক স্ম্যাশ, দ্রুত নেট প্লে এবং দুজনের বোঝাপড়া আবারও প্রমাণ করেছে কেন তারা বর্তমানের বিশ্বের অন্যতম সেরা ডাবলস জুটি। অন্যদিকে মহিলা সিঙ্গলসে ভারতের সবচেয়ে বড় ভরসা পিভি সিন্ধু এ সপ্তাহে আলোচনায় ছিলেন। গত কয়েক মাস ধরে ফর্ম ও ইঞ্জুরির সমস্যার মধ্যে থাকা সিন্ধুকে থাইল্যান্ড ওপেনে আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছে। তিনি শুরুতে ভালো ছন্দে খেললেও কোয়ার্টার ফাইনালে জাপানের শক্তিশালী খেলোয়াড় আকানে ইয়ামাগুচির কাছে হেরে যান। ম্যাচে সিন্ধু প্রথম গেম জিতেছিলেন, কিন্তু পরে ইয়ামাগুচির দ্রুত রিটার্ন আর ধারাবাহিকতার সামনে কিছুটা পিছিয়ে পড়েন। পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন দারুণ পারফরমেন্স দেখিয়েছেন। শুরুতে তিনি ভালো জয় পেলেও কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের কুনলাভুত ভিতিৎসার্নের কাছে হেরে যান। তবে ম্যাচে লক্ষ্য সেনের গতি, দ্রুত ফুটওয়ার্ক এবং আক্রমণাত্মক মানসিকতা প্রশংসা কুড়িয়েছে। এবার একটু খবর রাখা যাক বিশ্ব ফুটবলে। বিশ্বকাপ তো প্রায় দোরগোড়ায়, তবে ক্লাব ফুটবলেও এখন চরম উত্তেজনাপূর্ণ অবস্থা। এ সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি আলোচনা ছিল UEFA চ্যাম্পিয়ন্স লিগ।

ফাইনাল নিশ্চিত হওয়া। দীর্ঘ অপেক্ষার পর আর্সেনাল ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেইন। ইউরোপীয় ফুটবলে এখন এই ম্যাচ ঘিরেই উত্তেজনা সবচেয়ে বেশি। আর্সেনালের তরুণ দল এ মরশুমে দুর্দান্ত লড়াই করছে। অন্যদিকে পিএসজি ঘরোয়া লীগ জয়ের পর এবার ইউরোপের শিরোপাও জিততে চায়। অন্যদিকে ইংল্যান্ড ম্যানচেস্টার সিটি এখনও শিরোপার লড়াইয়ে টিকে আছে, তবে কোচ পেপ গুয়ার্দিওলা জানিয়েছেন ব্যস্ত সূচির কারণে দল ঠিকমতো অনুশীলনের সময় পাচ্ছে না। তবুও সিটি এখনও এফএ কাপ ও লীগ দুই প্রতিযোগিতাতেই লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ফুটবল বিশ্বকাপের দিনগণনা শুরু হয়ে গিয়েছে। ভারতীয় কোন টিভি চ্যানেলে এই খেলা সরাসরি দেখা যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা, তবে আমাদের আকাশবাণী ক্রীড়া বিভাগ শুরু করে দিয়েছে ফুটবলের মহাযজ্ঞ অনুষ্ঠান। সেখানে শুরু হয়ে গেছে ফাইনাল কাউন্টডাউন। শুনতে গেলে কান পাততে হবে ক্রীড়াঙ্গনে। আজকে এক্সট্রা টাইম প্রায় শেষের পথে, শেষ করব গতকালের একটা খেলার খবর দিয়ে। টেবিল টেনিসে বাংলার মুখ উজ্জ্বল করলেন সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। এক মাসের ব্যবধান, ফের তুরস্কে WTT ফিডারে চ্যাম্পিয়ন হলেন বাংলার প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ক্যাপাডোসিয়ায় মহিলার ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার ইস্তাম্বুলে ফের একই ইভেন্টে সেরা হলো এই জুটি। এশিয়ান গেমসের বছরে WTTর মঞ্চে সুতীর্থা ঐহিকার টানা সাফল্য আশা বাড়াচ্ছে ভারতীয় টিটির। ইস্তাম্বুলের ফাইনালে সুতীর্থা ঐহিকার প্রতিপক্ষ ছিল শীর্ষ বাছাই ইউ ঝুন লি এবং তুং চুয়ান চেন জুটি। প্রথম গেম 11-8 পয়েন্টে জিতে শুরুতেই অ্যাডভান্টেজ পেয়ে যায় এই ভারতীয় জুটি। দ্বিতীয় গেমে একটা সময় লি চেন এগিয়ে যান 7-1 পয়েন্টে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুতীর্থারা জেতেন 12-10 পয়েন্টে। তৃতীয় গেম দুই বঙ্গকন্যা 3-11 পয়েন্টে হারায়। তারপর চতুর্থ গেমেও শুরুতে 0-8 ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপের জুটি। দুরন্ত প্রত্যাবর্তনে টানা 8টা পয়েন্ট তুলে 8-8 করেন সুতীর্থারা। শেষ পর্যন্ত 12-10 পয়েন্টে গেম জিতে চ্যাম্পিয়ন হন তারা। এশিয়ান গেমসের বছর হওয়ায় এবার একটু বেশি প্রতিযোগিতায় নামতে হচ্ছে সুতীর্থাদের। এশীয় ক্রীড়ার শ্রেষ্ঠ মঞ্চ শেষ সংস্করণে দুরন্ত ফর্মে ছিলেন সুতীর্থা ঐহিকা। তুরস্ক থেকে সরাসরি পর্তুগালে WTT ফিডার খেলতে যাচ্ছেন সুতীর্থারা। অন্যদিকে ইস্তাম্বুলে এই ইভেন্টে পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতের অঙ্কুর ভট্টাচার্য ও প্রয়াস জৈন। আজকের মতো ক্রীড়াঙ্গনে পর্যন্তই। কেমন লাগছে আমাদের খেলাধুলার অনুষ্ঠান অবশ্যই জানিয়ে চিঠি লিখুন, মেল করতে পারেন aircolkatasports@gmail.com। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু রক্তিম।

শুনলেন স্পোর্টস এক্সট্রা টাইম সাপ্তাহিক স্পোর্টস ম্যাগাজিন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন রক্তিম বরণ ময়রা।

রামধনু কলম, তোমার মনের কথা, তোমার ভাবনার রং মেলে ধরতে চাও সকলের কাছে, রামধনু কলম দেবে সেই সুযোগ। কারণ মে মাসে রামধনু কলমে প্রবন্ধ প্রতিযোগিতার বিষয় তোমার প্রিয় কবি। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণীর স্টুডিওয়ে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com।

নিজের ফোনের 15 সংখ্যার IMEI নম্বরটি কোনো একটা নিরাপদ জায়গায় লিখে রাখুন। সেলফোন কোনো কারণে হারিয়ে গেলে অভিযোগ জানানোর সময় কাজে লাগবে এই 15 সংখ্যার IMEI নম্বর। সুরক্ষিত থাকুন ডিজিটালি। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আমি ডক্টর অশোকানন্দ কোনার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এমন দুটি রোগ যাতে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, সুতরাং আমাদের জানা দরকার যে আমাদের শরীরে এই দুটি মারণ রোগ আছে কিনা। তার জন্য প্রথমেই দরকার একটি ব্লাড টেস্ট করা। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থাতেও যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুটি জিনিস খুব যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, সেটা হচ্ছে এটা যেহেতু ভাইরাসটি ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে বা ইনফেক্টেড সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সুতরাং আমরা যদি কোনো ইঞ্জেকশন নেবার আগে ভালো করে ভেবে দেখি যে কি সিরিঞ্জ দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে ঠিক মতো পরীক্ষা করে ব্লাডটা দেওয়া হচ্ছে কিনা, তাহলেই কিন্তু এটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারা যাবে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন ভজন, শিল্পী রাইমা কর্মকার। প্রথমে শুনবেন কবীরের ভজন।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার শ্যামল গুপ্ত।

0: শুনলেন রাগ প্রধান গান শিল্পী স্বাগতা মুখোপাধ্যায়। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের হুগলি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। মুখোমুখি অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন শান্তনু চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব।
1: তরুণ মজুমদার, যার প্রতিটি ছবি যেন বাঙালি রুচি সংস্কৃতির এক জ্যান্ত মিউজিয়াম, যেখানে নিবিড় যত্নে, গভীর ভালোবাসায়, অনাবিল আনন্দে বা গহন বেদনায় সাজানো থাকে বাঙালির স্মৃতি, সুখ, স্বপ্ন, আশা। তার পলাতক বা ফুলেশ্বরী, বালিকাবধু কিংবা শ্রীমান পৃথ্বীরাজ, নিমন্ত্রণ বা দাদার কীর্তি শুধুই সিনেমা নয়, সেলুলয়েডে লেখা এমন এক একটি গীতি কবিতা, ছবি শেষ হয়ে যাওয়ার অনেক পরেও যা আমাদের বুকের মধ্যে বেঁধেই চলে। এই ধরনের সাক্ষাৎকারে একটা খুব সাধারণ কেজোর প্রশ্ন দিয়ে আমরা জেনারেলি শুরু করি, যে আপনি কিভাবে ছবি করতে এলেন। আমি একটু বরং ঘুরিয়ে জিজ্ঞাসা করছি, চলচ্চিত্রকার না হলে আপনি কি হতে চাইতেন?
2: বলা ভারী মুশকিল। তার কারণ, আমি ছিলাম আসলে বিজ্ঞানের ছাত্র, কেমিস্ট্রি ছিল আমার সাবজেক্ট। আমাদের সময় ম্যাট্রিকুলেশন পরীক্ষা ছিল, ম্যাট্রিকুলেশন পরীক্ষায় আমি অঙ্কে একটু খারাপ রেজাল্ট করেছিলাম, বাকি যে ভালোই ছিল। অঙ্কে যেহেতু খারাপ রেজাল্ট করেছিলাম, আমার একটা গুণ চেপে গেল যে আমি সায়েন্স নিয়েই পড়ব।
1: আচ্ছা,
2: যখন আমি ইন্টারমিডিয়েট করতে আসি কলকাতায়, সেই সময় দেশ ভাগ হয়ে গেছে। তো অসুবিধাটা হলো এইখানে, যে কলেজেই যাই সবাই বলেন আমার রেজাল্ট দেখে যে তুমি যে আর্টসে ভর্তি হতে চাও তো এক্ষুনি করে নিচ্ছি, কিন্তু তোমার তো অঙ্কে এই রেজাল্ট, সায়েন্সটা দেবো না। তা আমি প্রেসিডেন্সিতে গেলাম, এই উত্তর পেলাম। সেন্ট জেভিয়ার্সে গেলাম, এই উত্তর পেলাম। স্কটিশ চার্চে গেলাম, এই উত্তর পেলাম। শেষকালে কোনো রকমে সেন্ট পলস কলেজে গিয়ে ওরা খানিকটা উদয় সহানুভূতি কিংবা দয়াপরবশ হয়ে আমাকে বললেন, ঠিক আছে, তুমি সায়েন্স পড়তে পারো, কিন্তু খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এবার ইন্টারমিডিয়েট সায়েন্সে আমি ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে খুব ভালো মার্ক পেলাম, কেমিস্ট্রিতে সেই তুলনায় একটু
1: কম আর কি।
2: এবার ঠিক করলাম যে আমি কেমিস্ট্রি পড়ব। তখন তো সেন্ট পলসে ইন্টারমিডিয়েটের ওপর আর কিছু ছিল না, স্কটিশে এসে আমি সায়েন্স নিয়ে পড়তে শুরু করলাম, কেমিস্ট্রি। কিন্তু আমার কোথায় মনে হচ্ছিল যে এগুলো কোনোটাই আমার ডেস্টিনেশন নয়, আমার কোনোটাই গন্তব্য নয়। আসলে তারও অনেক দিন আগে থেকে আমি একটু পেছন দিকে চলে
1: যাচ্ছি। যেমন আমার নিজের একটা মানে যেটা জানা ছিল যে আপনি ভালো ছবি আঁকতেন।
2: না, এটা বলা অত্যন্ত বাড়াবাড়ি হবে। আমি হ্যাঁ আঁকিবুকি করতাম বটে, কিন্তু তাকে কোনো ক্রমেই ভালো ছবি বলা চলবে না। ওই আমার সুবিধার জন্য আমি আঁকিবুকি করতাম, যেটা এখন আমি স্ক্রিপ্টের পাতায় মাঝে মাঝে করে থাকি।

0: কি
1: না, ছোটবেলায় আমার নিজের পড়া আছে, আপনি আনন্দমেলাতে সদাশিবের কার্টুন সেটা স্কেচগুলো আপনি আগে করে দিতেন, পরে সেগুলো
0: রাফ স্কেচগুলো করে দিতাম, কিন্তু শেষ পর্যন্ত বিমল দাস তার ফাইনাল এক্সিকিউশনটা করতেন, অত বড় শিল্পী। এখন আমি ছেলেবেলা থেকেই,
1: আপনার ছেলেবেলাটা কেটেছে কোথায়?
0: এখন সেটা আর আমাদের দেশে নেই, সেটা চলে গেছে বাংলাদেশে, উত্তর বাংলার বগুড়া বলে একটা শহর, সেই শহরে। খুব ছোট কিন্তু খুব সুন্দর সাজানো শহর, পাশ দিয়ে করতোয়া নদী চলে গেছে, সেই স্মৃতি এখনো মাঝে মাঝে আমাকে তাড়া করে। তো তখন বগুড়াতে একটা অদ্ভুত ব্যাপার ছিল, দুটো সিনেমা হল ছিল, এবং আপনি শুনে অবাক হবেন যে কলকাতার বাইরে একমাত্র বগুড়াতে একটা রিভলভিং স্টেজ ছিল,
1: তাই?
0: হ্যাঁ, সেইখানে আমরা ছবি টবি দেখতাম ওই হল দুটোতে, উত্তরা আর মেরিনা বলে। আমাদের পরিবারে অন্য অনেক পরিবার যেমন বাধা নিষেধ থাকে অল্প বয়সে সিনেমা
1: দেখতে যাওয়ার ব্যাপারে,
0: আমাদের পরিবারে সেটা মোটেই ছিল না। তার একটা কারণ হয়তো এই যে আমাদের পরিবারটাই এমন, যে আমার বাবা তখন স্বাধীনতার আগে স্বাধীনতা সংগ্রামী হিসেবে জেলে গেছেন, সংসারের দায়িত্ব পড়েছে আমার মার উপরে, আমরা দুই ভাই পেছন দিকে তাকালে মনে হয় যে অনেক কষ্টে তিনি আমাদের
1: মানুষ
0: বড় করেছেন, মানুষ করতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু বড় করেছেন। তো ওরা অসম্ভব উদার দৃষ্টি, এরা এক্সপোজড হোক, ওরাই খুঁজে নিতে পারবে যে কোনটা ওদের পক্ষে ভালো, কোনটা
1: পড়া উচিত না উচিত নয়।
0: তো আমরা মাঝে মাঝে ছবি দেখতে যেতাম।
1: কি ধরনের ছবি আসতো তখন ওখানে?
0: আমি সেটাই বলি যে তখন ছবি দেখে রুচি খারাপ হবে এরকম কোনো ভয়ই ছিল না, কারণ আমাদের ওখানে যে ছবিগুলো আসতো, ধরুন বাংলা ছবি, নিউ থিয়েটার্সের ছবি,
1: আচ্ছা,
0: কিংবা তখনকার দিনে ভারত লক্ষ্মীর ছবি, সেগুলো বেশিরভাগই সামাজিক ছবি, ভারতলক্ষ্মী মাঝে মাঝে পৌরাণিক ছবি।
1: প্রথম কি ছবি দেখেছেন আপনার মনে আছে?
0: আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে শেষ উত্তর বলে বড়ুয়া সাহেবের একটা ছবি, আমার যতদূর মনে পড়ে হয়তো সেটাই প্রথম ছবি হবে। আর হিন্দি ছবি তখন বম্বে টকিজ তুঙ্গে, বম্বে টকিজ
1: কোন সময়, মানে কোন সাল?
0: এটা ধরুন 1940-30 হবে।
1: হ্যাঁ, অশোক কুমারই বোধহয় তখন বম্বে টকিজের
0: অশোক কুমার
1: চালাচ্ছেন আর কি। আপনি নিউ থিয়েটার্সের ছবি দেখছেন, বম্বে টকিজের ছবি দেখছেন, তখন হলিউডের ছবি ওখানে আসতো?
0: আমরা তো তখন সেগুলোকে হলিউডের ছবি বলে বুঝতে পারিনি, যেটা আসতো সেটা হচ্ছে চ্যাপলিনের ছবি। এবং এখন আমার অদ্ভুত লাগে ভাবতে যে ওই রকম একটা ছোট শহরে, যেখানে শহরের মানুষ এবং চারপাশ থেকে অনেক গ্রামের মানুষরাও ছবি দেখতে আসছেন, সেখানে চ্যাপলিনের ছবি কী অসম্ভব জনপ্রিয় ছিল, চ্যাপলিনের সাইলেন্ট ছবিগুলো। তো এইগুলো দেখতে দেখতেই আমি বড় হয়েছি। তারপরে একটা সময় এলো যখন কিছুদিনের জন্য আমার ছবি দেখা বন্ধ হয়ে গেল, সেটা হচ্ছে 42-এর আশেপাশে। 42-এ আপনি জানেন যে মস্ত বড় একটা আন্দোলন হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, এবং তাতে আমাদের পরিবার তো বটেই, আমাদের ওই ছোট শহরের একটা বড় অংশ তাতে জড়িয়ে পড়ে। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আমার কাকা ছিলেন, আমাদের বাড়িতে অনেকেই ছিলেন।
1: এই স্বাধীনতা যুদ্ধের স্মৃতি কিছু মনে পড়ে?
0: হ্যাঁ, আমি সেটাই বলতে চাই একটু। ধরুন 1942-এর কথা বলছি, আমরা তখন কি বলবো, কিশোর বলা যেতে পারে। সেই সময় তুমুল আন্দোলন চলছে, প্রত্যেক দিন স্কুলে যাচ্ছি, একটা দুটো পিরিয়ডের পর স্কুল ছুটি হয়ে যাচ্ছে, প্রসেশন চলে আসছে, সে আমাদের শহরের কেন্দ্রবিন্দুতে, সেখানে অ্যারেস্ট হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, আমরাও সঙ্গে আসছি, কিন্তু তখনও আমরা দর্শকই ধরা যেতে পারে। তো আমার কাকার একটা বেকারির কারখানা ছিল, তাতে করে বিস্কিট পাঞ্চিং মেশিন ছিল, বিস্কিট যখন প্রথম তৈরি করা হয় বেক করবার আগে, তখন পাঞ্চিং মেশিনের ভিতরে পাস করানো হয়, তখন ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট ঘাট শব্দ হয়। একদিন দেখলাম যে গভীর রাতে আরও কিছু জিনিস আমাদের ওই বেকারির পেছনে একটা ঘর ছিল সেখানে চলে আসছে, পরে আবিষ্কার করলাম যে সেটা একটা ট্রেডল মেশিন, ছাপাবার মেশিন। তখন আমার কাকা, তিনি আমাকে বললেন তোদের একটা কাজ করতে হবে। আমি আর আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল অজয় বলে, অজয় হচ্ছে সেই ছেলেটি যার ছাঁচে শ্রীমান পৃথ্বীরাজের যে মূল চরিত্র রসিক।
1: আচ্ছা, মানে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের তৈরি চরিত্র এবং আপনার এই চেনা চরিত্র এক জায়গায় মিলে গেছে।
0: তো বলে কি করতে হবে, বলে যে এইখান থেকে জিনিস ছাপা হবে, পরে আমরা বুঝলাম যে সেগুলো ইস্তেহার, যাতে করে ট্রেডল মেশিনের শব্দ বাইরে কারো কানে না পৌঁছয়, সেই জন্য মিচিমিচি ওই বিস্কিট পাঞ্চিং মেশিনটা তোদের ঘোরাতে হবে। তো আমরা ওইটাকে ঘাটাঘাট ঘাটাঘাট ঘাটাঘাট ঘাটাঘাট ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি, আর ওদিকে যারা ছাপবার তারা চেপে যাচ্ছেন। এইটা হচ্ছে 42-এর আন্দোলনের সঙ্গে আমার প্রত্যক্ষ যোগাযোগের শুরু।
1: এই স্মৃতি অনুসঙ্গ পরে আপনার ছবিতে এসছে আর কোনোভাবে, মানে বগুড়া এবং এই স্বাধীনতা যুদ্ধ এই সমস্ত স্মৃতির অনুসঙ্গগুলো
0: এসেছে? এটা আমার খুব একটা কি বলবো, খুব ফন্ড মেমোরি যাকে বলা যায়, খুব একটা প্রিয় স্মৃতি। সেটা হচ্ছে যে আপনি বালিকাবধূ যদি দেখে থাকেন, সেখানে একজন খুব বয়স্ক গৃহশিক্ষকের চরিত্র ছিল, সেই ধরনের গৃহশিক্ষক তো এখন হারিয়ে গেছে, তখন সেটা ছিল, যারা সম্পূর্ণ পরিবারের সঙ্গে অ্যাটাচ থাকতেন, তাদের ছেলে মেয়েদের পড়াতেন, হয়তো বিনে পয়সাতেই পড়াতেন, শুধু থাকা এবং খাওয়া। তো আমি এরকম চরিত্র নিজের চোখে দেখেছি, যেটা বিমল করের বালিকাবধূতে ছিল না, সেই রকম একটা চরিত্র আমি বালিকাবধূর চিত্রনাট্যে ঢোকাই। এবং ওই যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওই ছবির যে মূল চরিত্র, তাদের যে

0: যোগাযোগ, সেটা কিন্তু মূল নভেল এটাও ছিল না, সেটা সেই অংশটা ঢোকাই। তো সেখানে
1: আপনার ৪২ আন্দোলনের স্মৃতিটা অনেকটা
0: ওখান থেকে আসে। সেটা হচ্ছে যে ওই মাস্টারমশাই বেহালা বাজাতে ভালোবাসতেন, তার বয়স প্রায় ৭০ কাছাকাছি, একেবারে নির্বিরোধ চুপচাপ একটি চরিত্র, শুধু বাড়ির ছেলেদের পড়ানো, আদারওয়াইজ এরকম যে একটা নির্বিরোধ চরিত্র হতে পারে বোঝা যায় না। মাঝে মাঝে করতোয়া নদীর ধারে উনি বসে আপন মনে গভীর রাত্রে জ্যোৎস্না রাতে বিশেষ করে বেহালা বাজাতে। তো এইখানে বালিকা মধ্যে আমি তাকে দেখে একটা চরিত্র তৈরি করি, ও আমার দেশের মাটি ইত্যাদি ইত্যাদি সুর উনি তখন বাজাতেন। এবং একদিন হঠাৎ শেষ রাতে বাড়ি ঘেরাও হয়ে যায় পুলিশে, এবং তারা ওই মাস্টারমশাই যে অংশে থাকতেন সেই অংশে গিয়ে ঘর থেকে সমস্ত জিনিস টেনে টেনে বার করে ফেলে দিতে থাকেন। কি ব্যাপার না, এটা খবর তারা পেয়েছেন যে মাস্টারমশাইদের সঙ্গে সন্ত্রাসবাদী বিপ্লবীদের একটা যোগাযোগ আছে। বাড়ির কর্তা তো থ, যে ছেলে দুটি এর সঙ্গে পড়ে অমল আর কমল যে চরিত্র, তারাও থ। আর মাস্টারমশাই এক কোণে অসম্ভব বিব্রত অবস্থায় দাঁড়িয়ে আছেন যে তার জন্য এই গৃহস্বামীদের এই অবস্থা, এই পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে, অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় একটি কনস্টেবল ঘরের ভেতর থেকে ওই বেহালা বাজাবার বাক্সটাকে বার করে আনলো, সেটা খুলে অফিসারকে দেখাচ্ছে, স্যার দেখুন ওই বেহালার যে বাক্স থাকে তার ভেতরে হাতে বাঁধা বোমা। এবং এরপরে মাস্টারমশাইয়ের কোমরে দড়ি পরানো হয়, এবং আমরা ধরেই নিচ্ছি যে এই ধরনের কেসে সেই মাস্টারমশাইয়ের আর বোধ হয় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তো সেই অবস্থায় হঠাৎ গৃহস্বামী সবাইকে অবাক করে দিয়ে বলেন যে অমল কমল মাস্টারমশাইকে প্রণাম করো। শ্রীমান পৃথ্বীরাজেও এরকম একটা ব্যাপার আছে।
1: আপনি তো বললেনই যে ওই রসিককেও আপনি দেখেছেন, বগুড়া থেকে আপনি তারপরে কলকাতাতে আসেন, যেটা আপনার আগে আমরা আলোচনা করছিলাম। ওই পড়তে পড়তে আপনার কোথাও মনে হয়েছে যে এইটা আপনার জায়গা নয়, মানে আপনার একটা অন্য জায়গা রয়েছে, তো এই যে অন্য কিছু হওয়ার জায়গাটা, সেইটা মানে আপনি যে সিনেমা পরিচালকই হবেন এই সিদ্ধান্তটাতে কীভাবে আসছেন?
0: এই সিদ্ধান্ত আসার ইতিহাসটা আমি সংক্ষেপে বলি, কিন্তু ইতিহাসটা আবার মজার। বগুড়াতে আমি যখন ছবি দেখতে যেতাম, ছবি ঘরে অন্ধকার ছবি ঘরে দর্শকরা বসে আছেন পর্দা সামনে, সেখানে চরিত্ররা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাক্ট করছে, অনেক সময় ওটা দেখতে দেখতে না আমি একটু অন্যমনস্ক হয়ে যেতাম। আর অন্যমনস্ক হয়ে গিয়ে আমি ওই চরিত্রগুলোকে নিয়ে আমার নিজের মতো করে আলাদা গল্প বুনতাম আর কি,
1: একটা প্যারালাল চিত্রনাট্য তৈরি করছেন আর কি।
0: অনেকক্ষণ পরে আমার মনে হয় আমি কী করছি, এদিকে ছবিতে এগিয়ে গেছে, তখন আমি কিছুক্ষণের জন্য ছবি খেয়েই ধরতে পারছি না। কিন্তু এটাকে আপনি খেলাই বলুন, খেয়ালি বলুন, যাই বলুন, এটা আমার ক্ষেত্রে ঘটত। তখন আমার মনে হয়েছিল যে সিনেমা একটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, এটা নিয়ে যারা চর্চা করে তারা আমাদের পৃথিবীর সব থেকে খুশি মানুষ। এরপরে নানা ঘটনা ঘটে যায়, দেশভাগ হয়ে যায়, আমাদের জন্মভিটে ছেড়ে এদিকে চলে আসতে বাধ্য হই, কলকাতায় আসি, সেন্ট পলস কলেজে ভর্তি হই, ওখানকার হস্টেলে থাকি, পরিবার তখন নানারকম ওঠাপড়া নানারকম দুর্দশার মধ্যে দিয়ে চলছে। কিন্তু আমি আমার পড়া পড়ছি বটে, কিন্তু আমাকে ওই চলচ্চিত্র কিন্তু আমাকে হন্ট করে যাচ্ছে, যেখানে যেখানে পাচ্ছি ম্যাগাজিন পড়ছি। আজকের মতো অত ম্যাগাজিন কিংবা অত চলচ্চিত্রের উপর বই তো তখন সুলভ ছিল না, একেবারেই ছিল না। আমি পেতাম, সেটা অদ্ভুত ব্যাপার, তখন আমার ছবি দেখার মতো প্রচুর সঙ্গতি আমার পকেটে ছিল না। তাই সেই জন্য আমি কখনো কখনো মেট্রো কি লাইট হাউসে গিয়ে সব থেকে কম দামের যে টিকিট সেই টিকিটের লাইনে আমি দাঁড়াতাম। আমি বলছি আপনি খেয়াল করে দেখবেন যে সময়টা সেটা হচ্ছে হলিউডের গোল্ডেন ডেজ। একদিন আমি মেট্রোর গলি দিয়ে এরকম হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তার ধারে এক মুসলমান ভদ্রলোক একেবারে ফুটপাথের উপর বসে একটা লুঙ্গি বিছিয়ে তারপরে এক গাদা সাইক্লো স্টাইল করা কাগজপত্র নিয়ে বসে আছেন। আমার একটু কৌতূহল হলো জিনিসটা। তারপরে আমি একটু ভালো করে যখন দেখলাম তখন বুঝতে পারলাম যে এগুলো যে ছবিগুলো তখন মেট্রোতে আসতো দেখাবার জন্য তার চিত্রনাট্য। চিত্রনাট্য তখন দরকার হতো এখানে সেন্সার করাবার জন্য, এক কপির চিত্রনাট্য। তো সেন্সার টেন্সার হয়ে যাওয়ার পরে, ছবি চলে যাওয়ার পরে মেট্রো কর্তৃপক্ষ তারা এগুলো সস্তা দরে, সম্ভবত শেড দরে, তখন তো শেড ছিল, বেচে দিতেন। আর এই ভদ্রলোক সেগুলো কিনে একেবারে খুব জলের দরে সেগুলো বিক্রি করতেন। আমি তখন আমার যতটুকু সঙ্গতি তার ভেতর থেকে এই চিত্রনাট্যগুলো বেছে বেছে কিনতে শুরু করলাম, পড়তে শুরু করলাম। এই করে করে করে করে হয়তোবা চিত্রনাট্য গঠনের একটা ধারণা আমার ভেতরে আস্তে আস্তে আস্তে আস্তে ঢুকে গেল। আর এরপর আমি পড়াশোনাও চালাতে শুরু করলাম আর এইগুলোও করতে লাগলাম। এগুলো করে শেষকালে পড়াশোনার পার যখন চুকে গেল, সে সময় আমার মনে হলো যে আমি যাই হোক আমি সিনেমাতেই যাব, যদিও সবাই বলছে যে এটা ভীষণ রিস্কি, এটাতে অনেক ঝুঁকি আছে, এটাতে ভবিষ্যতে তুমি দাঁড়াতে পারবে কিনা তারই কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আমার বাবা আমার মা তারা আমাকে বলেছিলেন যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করবে। আর যদি তুমি সেই রকম ভাবে দাঁড়াতে

0: না পারো, তোমার অন্তত একটা সান্ত্বনা থাকবে যে তুমি তোমার পছন্দের জিনিসের ভেতর ঢুকেছো এবং তার যে ফলাফল সেটা তুমি ভোগ করছো। এতে দেখবে যে ফলাফলগুলো ভোগ করতে তোমার অত কষ্ট হবে না। নিজের মুখে বলতে নেই, পরীক্ষার রেজাল্ট দেখে অনেকেই বলেছিলেন যে তোর পড়াশোনা লাইনে থাকা উচিত, থাকলে ভালো হয়। কিন্তু আমি তখন ঠিক করলাম যে আমি ফিল্ম মেকিংয়ে ঢুকবো। সেই সময় একটা খুব মজার ব্যাপার হয়ে গেল। আমার আত্মীয়ের পরিচিত এক ভদ্রলোক ছিলেন, তখন তার মালিকানা একটা স্টুডিও ছিল পার্ক সার্কাসে, সেটা এখন পুড়ে গেছে। তার নাম ছিল রূপশ্রী স্টুডিও, পার্ক সার্কাসে ঝাউতলাতে সেই স্টুডিওটা ছিল। আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার ভীষণ এদিকে ঝোঁক, আপনি কি আমাকে অ্যাপ্রেন্টিস হিসেবে ঢোকাতে পারেন? তো তিনি বললেন যে দেখো, পরিচালকের অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে ঢোকাতে পারবো না, কারণ আমাদের এখানে এই স্টুডিওর ফ্লোর ভাড়া দেওয়া হয়, পরিচালক পাল্টে পাল্টে যায়। আচ্ছা, আর তাদের অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যাপ্রেন্টিস থাকে, স্টুডিওর যে নিজস্ব ক্যামেরাম্যান আছে তার অ্যাপ্রেন্টিস হিসেবে আমি তোমাকে চেষ্টা করতে পারি। এবং দুদিন পরেই তিনি এসে বললেন যে তোমার হয়ে গেছে, তুমি অত তারিখে তুমি যাবে। সন্তোষ গুহ রায় বলে একজন ক্যামেরাম্যান ছিলেন এবং তার অ্যাসিস্ট্যান্ট তারক দাস, এদের সঙ্গে দেখা করবে, এরা তোমাকে যা বলবার বলবেন। তা আমি তো এই প্রথম আমার স্টুডিও চত্বরে ঢোকা, কত কর্মব্যস্ততা। তো সন্তোষবাবু আমাকে ফ্লোরের মধ্যে নিয়ে গেলেন, তিনি আবার সেই ছবির ক্যামেরাম্যান হচ্ছে। অর্ধেন্দ্র মুখোপাধ্যায় পরবর্তীকালে, যিনি আমাকে খুবই স্নেহ করতেন, সেই সময় তিনি একটা ছবির পরিচালনা করছেন, চারদিকে প্রচন্ড ব্যস্ত
1: ছবিটার নাম,
0: চারদিকে খুব কর্মব্যস্ততা, আমি এক কোণে সিটিয়ে আছি, আমি ভাবছি যে আমি কোথায়। তখন সন্তোষবাবু আমাকে অর্ধেন্দ্রবাবুর কাছে নিয়ে গেলেন। তো উনি আমার আপাদমস্তক দেখে পরে বুঝতে পেরেছিলাম যে এই ভদ্রলোক অসম্ভব বাইরে একটা কাঠিন্যের আবরণে নিজেকে মুড়ে রেখে দেন, ভেতরটা অত্যন্ত নরম। আমার কি নাম? আমি আমার নাম বললাম। লেখাপড়া কদ্দূর? নিবেদন করলাম সবই নয়, ঠিক আছে, একটু কোন ঠেসে থেকো। তাই ঠিক আছে, এমন কোন ঠেসে থাকতে শুরু করলাম যে ওখানে একটা নিয়ম ছিল, বিকেলবেলা 3:30-4 সময় হঠাৎ প্রোডাকশনের ছেলেরা বড় বড় ট্রেতে চা প্লেটে করে টোস্ট আর অমলেট নিয়ে আসতো সবার জন্য। আমার মনে হলো যে আমি কি এর দাবিদার, আমি কি এটা পেতে পারি? কী করে আস্তে আস্তে পালিয়ে চলে আসবো ফ্লোরের বাইরে, সেটা আমার পক্ষে একটা অগ্নি পরীক্ষার মতো ছিল, কারো নজরে না পড়ে এরকম করে কদিন চালাতে লাগলো। এরপরে একটা ভারী মজার ঘটনা ঘটলো, দিন চারেক এরকম চলে গেছে। তো সেদিন কোনো ফ্লোরে শ্যুটিং নেই, কিন্তু সন্তোষবাবু আমাকে বলেছেন আপনি স্টুডিওতে আসবেন, আমি আপনাকে ক্যামেরাটা একটু ভালো করে দেখিয়ে দেবো। বেগবাগানের মোড়ে আমি ট্রাম থেকে নেমেছি, নেমে আমি হাঁটছি, হঠাৎ দেখে আমার থেকে প্রায় 20 হাত সামনে একজন সিনিয়র টেকনিশিয়ান ওই স্টুডিওরই, তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো আমার মনে হলো যে এই 4-5 দিন আমি থাকলাম, একমাত্র সন্তোষবাবু আর তারকবাবু ছাড়া কারোর সঙ্গে আলাপ হলো না, তিনি একা যাচ্ছেন, এর সঙ্গে যদি আমার একটু আলাপ হতো। তো ঘটনাচক্রে উনি কিছু দূর গিয়ে একটা পানের দোকানের সামনে থেমে পড়লেন, বোধ হয় পান টান কিছু একটা কিনছেন। আমি ভাবলাম আমি এই সুযোগটা নেব, আমি গিয়ে ওর পেছনে দাঁড়ালাম। উনি পানটা কিনে ফিরেই আমাকে এরকম দেখে বললেন, কী ব্যাপার, কী চাই? আমি তখন বললাম যে আমি এই স্টুডিওতে কদিন হলো অ্যাপ্রেন্টিস হিসেবে এসেছি, তো আপনার সঙ্গে আমার আলাপ করার ভীষণ ইচ্ছে। আপনি অ্যাপ্রেন্টিস হিসেবে এসছেন, কে আপনাকে অ্যালাউ করেছে? না না, এ তো আপনি করতে পারেন না, এখন চারদিকে অনেক বেকারি, আমাদের অ্যাসোসিয়েশন নিয়ম আছে যে নতুন কোনো ছেলেদের নেওয়া হবে না। আপনি কী করে এলেন? CTAB বলে একটা অর্গানাইজেশন ছিল, সিনিয়র টেকনিশিয়ানস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বলে আপনি কী করে এলেন? নাম তো আমি দিয়ে খোঁজ নিচ্ছি, আমি তো অপ্রস্তুত। উনি চলে গেলেন, আমিও তার পেছন পেছন চলে গেলাম। উনি কার সঙ্গে কী কথাটা বললেন? পরের দিন সন্তোষবাবু আমাকে এসে বললেন, আপনি কিছু মনে করবেন না, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু এরা কেউই আপনাকে চাইছেন না, আপনি কাল থেকে আর আসবেন না। আমার শেখার ইতি হয়ে গেল। তো এখান থেকে তাড়া খেয়ে এবার আমি কী করি, আমি যদি আবার পড়াশোনাতে ফিরে যাই তাহলে পরে তো আমি সারা জীবনের জন্য ওই দিকেই আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেল,
1: মানে ছবি থেকে সরে যেতে হবে।
0: কী করি কী করি কী করি? তখন ধর্মতলা স্ট্রিটে একটা সংস্থা ছিল যারা ফিল্মের পাবলিসিটি করত,
1: প্রচার
0: অনুশীলন এজেন্সি বলে, সেখানে আমার পরিচিত একজন ছিল, আমি তাকে গিয়ে বললাম পুরো ব্যাপারটা। তিনি আমাকে বললেন, আমার তো মনে হয় তুই অন্তত এই আমাদের এই সংস্থার সঙ্গে লেগে থাক, দেখ এখানে অনেক ফিল্মের ডিরেক্টর প্রডিউসার তারা আসা যাওয়া করেন, যদি পরে কোনো একটা সুযোগ হয়ে যায় ইতিমধ্যে তুই পাবলিসিটির কাজ শেখ, কাজ কর। তো আমি সেটা শুরু করে দিলাম, 40 টাকা আমার মাইনে ছিল, কিন্তু আমার তাতে কোনো দুঃখ নেই, আমি যে সুযোগ পেয়েছিলাম
1: এখানে ছবির সঙ্গে থাকা, মানে
0: ছবির সঙ্গে থাকা, আমি আস্তে আস্তে আস্তে আস্তে আমি পাবলিসিটির কাজটাও শিখতে শুরু করলাম, কিন্তু যে আমার ভালোই লাগতে শুরু করলো, এই লেআউট করা, ক্যাপশন করা, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক নাম করা প্রডিউসাররা আসতেন, ডিরেক্টররা আসতেন, এদের মাধ্যমে আমার দেবকী কুমার বসুর সঙ্গে যোগাযোগ হলো, এবং আমি তো মনে করি উনি একজন কিংবদন্তি চরিত্র। উনি আমাকে খুবই স্নেহ করতে শুরু করলেন, বাড়িতে ডাকতেন,

0: একসময় কানন দেবী, তখন তার শ্রীমতী পিকচার্সের সমস্ত ছবির পাবলিসিটি এখান থেকেই হতো, উনিও আসতেন। তো একদিন কানন দেবী হঠাৎ বলেন যে আমি শুনলাম যে আপনার নাকি ফিল্মে খুব ইন্টারেস্ট, তো আপনি যদি চান আনপেইড অ্যাপ্রেন্টিস হিসেবে আপনি আমার ওখানে আসতে পারেন। এই যে হলো, আমি তো হাতে চাঁদ পেয়ে গেলাম। আমি কী করতাম, খুব সকাল সকাল গিয়ে সমস্ত কপি টপি লিখে প্রেসে পাঠিয়ে আমি ওইখানে চলে আসতাম। আর ওর বাড়ি ছিল রিজেন্ট পার্ক এলাকাতে, রিজেন্ট গ্রোভ। তো তখন টালিগঞ্জ ট্রাম ডিপোর পরে বাকি যে অংশটা এখন ঘন জনবসতি একেবারে ফাঁকা ছিল, খালের ওপার দিয়ে ধান ক্ষেত চলেছে আদিগন্ত, তখন দেখা যেত যানবাহন বলতে একমাত্র রিক্সা সাইকেল। কারণ ওর ওখানে গিয়ে, ওর সেই বিশাল বাড়ির ভেতরের অফিস, ওর ওখানে গিয়ে আমি পড়লাম। দুজন অ্যাসিস্ট্যান্ট ওর ছিল আমার ওপরে, শচীন মুখোপাধ্যায়, দিলীপ মুখোপাধ্যায়। আমি ঢুকলাম অ্যাপ্রেন্টিস হয়ে,
1: শচীন মুখোপাধ্যায় এবং দিলীপ মুখোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ
0: করছিলেন। তো আমি গেলাম ওই রকম অত বড় একটা বাড়ি, হিম শীতল পাথরের তৈরি বাড়ি। আমার উপর ভার পড়ল কপি করবার, একটা রটে গেল আমার হাতের লেখাটা নাকি মোটামুটি ভদ্রস্থ।
1: কপি করা মানে কি, চিত্রনাট্য?
0: চিত্রনাট্য কপি করা। তো এমন চাপ এসে পড়ল, আমার যিনি পরিচালক হরিদাস ভট্টাচার্য, তিনি যদি সারা পাতার ভেতরে একটা জায়গায় একটা কাটাকুটি করলেন, মানে নিজেই রিভাইজ করলেন একটা জায়গায়, সঙ্গে সঙ্গে এই পাতাটা আরেকবার লিখে দিলেন। আমার মনে আছে যে সারাদিন কাজ করার পরে সন্ধ্যের সময় যখন অন্য সবাই চলে গেছে, উনি এসে আমাকে বললেন আপনি কিন্তু কাইন্ডলি এই কটা পাতা আবার লিখে দিন। একটা স্ক্রিপ্ট হয়তো আমাকে চারবার কপি করতে হচ্ছে, কিন্তু তাতে আমার যে একটা অশেষ উপকার যেটা হয়েছিল, লিখতে লিখতে যেমন পড়বার সময় লিখতে লিখতে পড়লে পরে যেমন মনের ভেতর গেঁথে যায়, তেমনি চিত্রনাট্য কপি করতে করতে, নকল করতে করতে সেই সমস্ত চিত্রনাট্যের ভেতর এবং বার সমস্ত কিছুই আমার কাছে ক্রমশ ছবির মতো পরিষ্কার হয়ে যেতে শুরু করলো।
1: মানে চিত্রনাট্য লেখার ধরনটা এবং সেই একই সঙ্গে সেই সময় চিত্রনাট্যের যে অনেক ত্রুটি বিচ্যুতির জায়গাগুলো সেগুলো তো আপনার চোখে।
0: হ্যাঁ, কেননা তারা যেরকম বললাম যে বিদেশি কিছু চিত্রনাট্য পড়ার
1: অভ্যেস হয়েছে
0: আমার, আমি বিদেশি চিত্রনাট্যের সাইক্লোস্টাইল কপির মালিকও হয়ে গিয়েছি।
1: এখানে তো আপনি একটা তুলনাও করার সুযোগ পাই,
0: তুলনা করার সুযোগ। আমার এক এক সময় মনে হতো যে এখানে এতটা স্পেস কেন নেওয়া হচ্ছে, কিংবা যেটা বিদেশি ছবিতে একেবারেই নেই, আমার মালিকানার চিত্রনাট্যে একেবারেই নেই, এখানে আছে যে গানের জন্য স্পেস, এটাতে ভালো হলো না খারাপ হলো, এই সমস্ত প্রশ্নগুলো আমার মনের ভেতরে উঠতে শুরু করলো। আমি আপনার একটা সত্যি কথা বলি, আমি যা ছবি তৈরি করেছি তার সমস্ত দোষ গুণ, তার সমস্ত দায়িত্ব আমার, কিন্তু একটা কথা খুব সৎভাবে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমি কিন্তু কখনো বাজার ভেবে ছবি করিনি। বাজার এটা চাইছে সুতরাং আমি এই ছবি করে এটা করিনি। ছবি তৈরি করতে গেলে পরে তার একটা বাজার হয়েছে, সেটা আলাদা কথা। মানে সমস্ত ছবিগুলো আমার মতো করেই আমি করেছি, সম্পূর্ণ স্বাধীনতা নিয়ে করেছি। এবং একটা জিনিস আজকে হয়তো আমি গর্ব করে বলতে পারি এত বছর পরে, যে সারা জীবন আমি যত ছবি করেছি আমি কোনো দিন কারো ডিকটেশন আমাকে শুনতে হয়নি, সেই পরিস্থিতির ভেতর আমি যাইনি, আমি ছবি ছেড়ে দিয়েছি। কিন্তু যেখানে আমাকে অন্যের কথা শুনে ছবি করতে হবে সেরকম পরিস্থিতি আমি ডেকে আনিনি। যা করেছি আমি নিজের মতো করেছি, তার দোষগুণ সমস্ত দায় আমার। চিরাচরিত পথ থেকে আপনি বেরিয়ে এলে পরে তার কি সুবিধে সেটা আমাকে শিখিয়েছে। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, সেই সময় দেবকী কুমার বসু একটি ছবি করেছিলেন, তার নাম পথিক। পথিকটা হচ্ছে বহুরূপীর একটা নাটকের প্রোডাকশন ছিল তারকে ভিত্তি করে। আমি তখন পাবলিসিটিতে কাজ করতাম, তো দেবকীবাবু আমাকে বলেছিলেন যে আপনি একটা ক্যাম্পেইন তৈরি করুন, ডিজাইন তৈরি করুন। আমি তখন আনন্দবাজার পত্রিকাতে সাত দিন এক এক কলম করে নিতাম, আর প্রথম দিন পুরো কলমটা ফাঁকা, কিছু নেই। দ্বিতীয় দিন একটি লোক পেছন ফিরে চলেছে, পথিক, কিছু নেই আর, কার ছবি, ছবি কিনা কিচ্ছু নেই। তৃতীয় দিন সেই ক্যারেক্টারটা আরও দূরে চলে গেছে, কয়েকটা পায়ের ছাপ পড়ে আছে। এমনি করতে করতে সপ্তম দিনে শুধু পায়ের ছাপ রেখে পথিক আউট অফ ফ্রেম বেরিয়ে চলে গেছে, নিচে শুধু লেখা দেবকী কুমার বসুর পথিক।
1: অসাধারণ ডিজাইন,
0: এটা তখনকার দিনে খুব চর্চিত হয়েছিল। দেবকী কুমার বসু আমাকে বলেছিলেন যে এখন থেকে আমার পাবলিসিটি আপনি করবেন।
1: অসাধারণ
0: সাহস করে বিটন ট্র্যাকের বাইরে যেতে পারেন, ক্যাম্পেনের ভেতরে আপনার ইমাজিনেশন আছে, তাহলে পরে কিন্তু সেটা লোকের কাছে গ্রহণীয় হবার সম্ভাবনা খুব বেশি। হ্যাঁ, ছবির ক্ষেত্রেও তাই, আপনাকে সাহস করে বিটন ট্র্যাকের বাইরে যেতে হবে এবং একই সঙ্গে মানুষের মনে দাগ কাটতে হবে। এই দুটো, বিটন ট্র্যাকের শুধু বাইরে গেলেই হবে না, সেটা মানুষের মনে দাগ কাটতে হবে।
1: হ্যাঁ, মানে আমি ভাঙলাম আবার একই সঙ্গে সঙ্গে পৌঁছলাম।
0: হ্যাঁ, এটা হলে পরে তবে মানে নিজেরও খুব একটা আনন্দ হয়, এবং আমি দেখেছি এত বছর পরে আমার বোধহয় সেই কথা বলার একটা জায়গা এসেছে। একটা অধিকার এসেছে অনেক বছর ধরে। আর আমি দেখেছি যে মানুষ সে সমস্ত জিনিস পছন্দ করেন।
1: তো আপনার নিজের ছবির পাবলিসিটি ডিজাইন কি আপনি বরাবর নিজে করে এসেছেন?
0: না, বরাবর নয়, শুরুর দিকে যখন চাওয়া পাওয়া হয়, স্মৃতিটুকু থাক হয়, কাঁচের স্বর্গ হয়, পলাতক, বালিকাবধু, এরকমভাবে কিছুদিন আমি করার পরে আমি দেখলাম যে আমার অন্য ছবির কাজের সঙ্গে পাবলিসিটির কাজটা ক্র্যাশ করছে, মানে আমি সময় দিয়ে উঠতে পারছি না। তখন আমি কী করলাম, আমার ছবির লোগোগুলো আমি করতে শুরু করলাম, আর মাঝে মাঝে এক একটা লেআউট। প্র্যাকটিক্যালি ওই লোগোর বাইরে আর কিছুই করা সম্ভব
1: করে ওঠেন না। কিন্তু তখন পাবলিসিটির ক্ষেত্রে আপনি যে জিনিসগুলো করেছিলেন, মানে যেটা তার আগে অবধি চালু ছিল না টালিগঞ্জের ছবির ক্ষেত্রে, যে আপনি একেবারে পেশাদার শিল্পীদের ব্যবহার করেছিলেন, যেমন সমীর সরকার বা পুণ্যেন্দুপতি, এরা আপনার সঙ্গে কাজ করছেন, এই ভাবনাটা কীভাবে এসেছিল?
0: ব্যাপারটা হচ্ছে আমার এই ছায়াছবির প্রচারের যে ডিজাইন সেগুলো দেখে আমার মনে হচ্ছিল বড্ড একঘেয়ে হচ্ছে, মানে চিন্তার দিক থেকে, লেআউটের দিক থেকে নতুনত্ব বলতে আর কিছু নেই। আর আমি একটা জিনিস বরাবর বিশ্বাস করি, সেটা হচ্ছে মানুষকে নতুনত্ব যতটা টানে অন্য কোনো ফ্যাক্টর অতটা চট করে টানতে পারে না। তো এরপর একটা ছবি প্রচারের দায়িত্ব আমার পরে এসে পড়লো, সেটা হচ্ছে বাংলা ভার্সন সাহেব বিবি গোলাম। সেই বাংলা ভার্সন সাহেব বিবি গোলামের পাবলিসিটিতে আমি একই সঙ্গে অনেকগুলো জিনিস করার চেষ্টা করলাম। যেমন আমি সমীর সরকার, বিখ্যাত আর্টিস্ট, তাকে আমি অনুরোধ করলাম যে ডিজাইনসগুলো করে দিতে, প্রেস লেআউট,
1: পুরনো কলকাতার একটা ব্যাপার ছিল,
0: এইগুলো আমি করলাম। প্লাস হচ্ছে যে হোর্ডিংস, যাতে আমি সমস্ত, যাতে করে ওই ছবিটার হোর্ডিং যেটা, এটা মানে আদমাইল দূর থেকে যাতে বোঝা যায় যে পেছনে একটা পিঙ্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে তার উপরে ওই ওয়াশ ড্রয়িংয়ের মতো করে, মানে আমাদের এখানে তো পোর্ট্রেটের উপর খুব বেশি নজর দেওয়া হয়, আর সাহেব বিবি গোলামে অনেক আর্টিস্ট ছিলেন, পোর্ট্রেট দিয়ে শেষ করা যাবে না। আমি তার বদলে থিমটাকে প্রজেক্ট করার চেষ্টা করলাম, হ্যাঁ, কতগুলো তাস তার সাহেব বিবি গোলাম, কিংবা কতগুলো সিম্বল, যেমন ধরুন ভালো, গড়গড়া, মানে এক একটা সিম্বল ধরে ধরে ধরে কাজ করতে পারবে,
1: মানে ওই বাবু সংস্কৃতি সেই জায়গাটাতে।
0: তো এটা দেখলাম খুব এফেক্টিভ হলো আর কি, আমারও খুব আনন্দ হয়েছিল কাজটা করে। আমরা যখন প্রথম ছবি করি চাওয়া পাওয়া, একটা সূত্রে তার সঙ্গে আমার আলাপ ছিল, একটু তার নিজস্ব স্ট্রং মতামত ছিল, কিন্তু মানুষ হিসেবে খুব ভালো। আমি ওকে অনুরোধ করি যে আমাদের টাইটেল কার্ডটা কি আপনি একটু লিখে দিতে পারবেন, দেবেন? তো উনি এক কথায় রাজি হয়ে যান চাওয়া পাওয়া টাইটেল কার্ড।
1: সেই অর্থে বোধহয় মানে সিনেমার জন্য কিছু করা বোধহয় পুণ্যেন্দুপতি বোধহয় এটাই প্রথম
0: আমার যতদূর মনে হয়।
1: চাওয়া পাওয়ার প্রসঙ্গ যখন উঠলই, চাওয়া পাওয়া আপনারা করছেন তরুণ মজুমদার নন, আপনারা ওটা করছেন যাত্রিকের ব্যানারে। এই যে যাত্রিক, এই যাত্রিকটা কিভাবে তৈরি হলো?
0: আমি তো বললাম যে আমি যখন শ্রীমতী পিকচার্স অর্থাৎ কানন দেবীর ইউনিটে জয়েন করি, তখন আমি ছিলাম সর্বকনিষ্ঠ অ্যাপ্রেন্টিস, আর আমার উপরে আরও দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, দিলীপ মুখোপাধ্যায় আর শচীন মুখোপাধ্যায়। তো বন্ধুত্ব আমাদের ভেতর এক ধরনের ছিল। তো আমরা ঠিক করেছিলাম যে আমরা একটা গ্রুপ তৈরি করে যাত্রিক তার নাম দিলাম, আমরা ছবি করব। সেগুলো বোঝানোর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছিল। আর আমাকে প্রথম এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে প্রডিউসার ভদ্রলোকের হয়ে আমি পলাতক করেছিলাম, আসলে তার নাম হচ্ছে ভি শান্তারাম, সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে একজন অসাধারণ প্রযোজক পরিচালক। তো উনি যে কোনো কারণ হোক আমাকে খুব ভালোবাসতেন, আমাকেই ছবি করার জন্য ডেকেছিলেন। তো আমি যখন বললাম যে ছবি আমি করবো কিন্তু নাম থাকবে যাত্রীকের, উনি কিছুতেই রাজি হননি গোড়ার দিকে। তারপর আমি ওকে বোঝালাম যে আপনার কি ক্ষতি হচ্ছে, আপনি যা আমাকে রেমুনারেশন দিতেন সেটাই যদি আমরা তিন ভাগে ভাগ করে নিই, এবং আমার নামের বদলে যে যাত্রিক নামটা থাকে। উনি সেসব দিয়ে মেনেছিলেন, কিন্তু আমাকে বলছেন তরুণ, এই ফিল্ম মেকিংটা কিন্তু এরকম দল বেঁধে কাজ করার ব্যাপার নেই।
1: ভেঙে গেল কেন?
0: কোনো বিরোধের মধ্যে দিয়ে এটা ভাঙেনি, যেটা হলো সেটা হচ্ছে আমাদের এই ছবি তৈরি করতে

করতে আমাদের তৃতীয় যে ছবি কাঁচের স্বর্গ, সেটা যখন করি চিত্রনাট্য এবং গল্পটা আমার, গল্পটা আসলে একটা খবরের কাগজের সংবাদ থেকে তোলা আর কি, সেটাকে বাড়িয়ে এটা করা, তো তখন নায়কের খোঁজ পড়ে, উত্তমের কথাও ভাবা হয়, কিন্তু উত্তম এই রোলটা দেখে পরে বলেন যে আমার কাছে একটু বেশি ড্রাই লাগছে, তা আমি তৎক্ষণাৎ ওই ভাবনা ছেড়ে দিই। তারপরে একদিন হঠাৎ আমার মনে হয় যে আমাদেরই সঙ্গে

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার সতর্কবার্তা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পং জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী শ্রুতি রায়, প্রথম গানটির গীতিকার ভাস্কর বোস।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আধুনিক গান ও ছায়াছবির গান। প্রথমেই শুনবেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আধুনিক গান।

0: 147 for 2 in the stipulated 20 overs. Earlier, Gujarat Titans won the toss and elected to field. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন 17 মে 2026 রবিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। সকাল 6টায় সুভাষিত এই অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা, 12 মাসই কাঁঠালের চাষ বলবেন ডক্টর অনামিকা কর, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, বিশ্ব হাইপার টেনশন দিবস বলবেন ডাক্তার স্বয়ম্ভু মুখোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং শুভদীপ দে, সঙ্গে থাকবেন সুদেষ্ণা দত্ত, 2026 জানুয়ারি মাসের সেরা পত্র লেখক, সাক্ষাৎকার গ্রহণ করেছেন দেবর্ষী ঘোষ, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়, 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলো মুঠি সোনা মুঠি শুনবেন পঞ্চম পর্ব প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল পণ্ডিত অরুণ ভাদুরী, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির কান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশু মহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, প্রথমে আন্তর্জাতিক জাদুঘর দিবস নিয়ে কিছু কথা, তারপর বিশ্ব মৌমাছি দিবস নিয়ে কিছু কথা, তারপরে গান কবিতার আসর, সঙ্গে থাকবেন পিয়াসা বসু, যশশ্রী দাস, অদিতশা দাস, ঐশিকী বন্দ্যোপাধ্যায়, ঐশিক বন্দ্যোপাধ্যায়, অভিরূপা কুণ্ডু এবং দীপান্বিতা সেনগুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রাবন্তী মজুমদার, 11:00 যুববাণীর অনুষ্ঠান ওয়াইভি পোস্ট বক্স উপস্থাপনায় সৈকত গুপ্ত ও মৌলি সরকার, দুপুর 12:00 সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত পরিচালনায় প্রমিতা মল্লিক, 12:15 নজরুল গীতি শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়, 12:35 গল্প দাদুর আসর, বিশ্ব টেলিযোগাযোগ দিবস, আন্তর্জাতিক জাদুঘর দিবস এবং আন্তর্জাতিক চা দিবস নিয়ে কিছু কথা, তারপর ছোটদের ভাবনায় রবীন্দ্র নজরুল অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত, 1:50 দ্বিজেন্দ্র গীতি শিল্পী অতুল প্রসাদের দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর এবং বাংলা আধুনিক গান, 2:30 নাটক সময় মতো রচনা অনির্বাণ মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, এ সপ্তাহের খেলোয়াড় উপস্থাপনায় মিতুল সাহা, 5:30 যুববাণী অনুষ্ঠান কমন রুম উপস্থাপনায় মল্লিকা চৌধুরী এবং ব্রতদীপ মুখোপাধ্যায়, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 যাত্রানুষ্ঠান জননী সারদামণি রচনা অনুপম চক্রবর্তী পরিবেশনা শিবপুর শ্রীরামকৃষ্ণ মন্দির, 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান রবীন্দ্রসঙ্গীত সুরের গুরু সমবেত কণ্ঠে পরিবেশিত হবে, রাত 9:00 নাটক দেনা পাওনা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর নাট্য রূপান্তর অগ্নিমিত্র প্রযোজনা সমরেশ ঘোষ, রাত 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শিল্পী বিবেক সোনার, আকাশবাণী মুম্বাই কেন্দ্রের নিবেদন, 11:00 পুরাতনী গান শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়, 11:10 বাংলা আধুনিক গান এবং ছায়াছবির গান। গীতাঞ্জলির পর এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল বিদুষী পূরবী মুখোপাধ্যায়ের পরিবেশনায়, 6:25 স্বদেশ চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 6:35 ধারাবাহিক রামচরিত মানস পর্ব 113, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী দেবযানী

বন্দ্যোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর, বাগধারা এবং উপসর্গ উপস্থাপনায় চয়নিকা দত্ত। 9:00 বেহালা বাজিয়ে শোনাবেন শিল্পী সজল দাস। 9:20 লোকগীতি শিল্পী পারমিতা ঘোষ। 9:40 রাশধারা। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর। 11:00 পোস্ট বক্স নং 111। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য শিক্ষার সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী টুম্পা ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বদেশ চট্টোপাধ্যায়। 5:20 উর্বশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 পুরাতনী গান শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে নাটক। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। 17 মে 2026 রবিবারের অনুষ্ঠান পরিচিতি। এবারে আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 66%। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 16.4 মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 50 সেকেন্ড। জয় হিন্দ।